উনি ফ্রিজ খুলে শুয়ে থাকেন সামনে, ওই জন্যই না গরমে গরমে নষ্ট হয়ে যায়। আমি জানি না এই গল্পটা কতটা সত্যি কি মিথ্যে, কিন্তু ঠান্ডা কাকে বলে, ঠান্ডা কি কি ফারাক আছে এটা কিন্তু অনেক ক্ষেত্রেই বোঝা যায়। এটা আমাদের অনেকেরই বাড়িতে দেখা যায় যে বাবা এক একজন এত ঠান্ডায় অভ্যস্ত যে মানে এসিটা এতই কম করে রাখা রয়েছে যে বাপরে প্রচণ্ড ঠান্ডা, আর কেউ হয়তো ততটা অভ্যস্ত না। এটা এক একজনের এক এক রকম ধরন, কিন্তু এই যে বেড়াতে বেড়াতে আজ এখানে কালোখানে এরকম করে বিশ্বরূপ ঘুরে বেড়াচ্ছে, আপনারাও এরকম বেড়ান নাকি? কারো কারো তো বেড়ানোর ইচ্ছে আছে নিশ্চয়ই, সেটা আমি যখন আপনাদের বক্তব্য জানবো তখন নিশ্চয়ই জানতে পারবো। চলুন চট করে ছোট্ট করে একটা গান শুনে নি, হ্যাঁ, তারপরেই আবার আরেকটা জায়গায় ঘোরা যায় কি না ঘড়ি দেখে ঠিক করছি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সুতপা ভট্টাচার্যের গলায় এই গানটি, চলো যাই ঘুরে আসি। এইরকম করে ডাক দিলে না বেরিয়ে পারা যায়? কিন্তু ঘড়ি বলছে খুব বেশিক্ষণ আর ঘোরা যাবে না। আজকে বিশ্বরূপের সঙ্গে বেশ আরো অনেকগুলো জায়গা ঘুরবো বলে ভাবছিলাম, আপনাদেরও জানাবো ভাবছিলাম, কিন্তু কি করা যাবে, সময় কিন্তু একদম কম। অনেকগুলো জায়গার কথাই রয়ে গেল, কিন্তু না, ঘড়ি কিন্তু একদম অ্যালাউ করছে না, মনে হচ্ছে ঠিক হবে না এখন আর এই কোনো প্রসঙ্গ তোলা। তবে একটা কথা বলি, আমরা প্রত্যেকেই নিশ্চয়ই কম বেশি সবাই বেড়াতে ভালোবাসি, যেখানেই বেড়াতে যাওয়া হোক না কেন, সেই জায়গাটা সম্বন্ধে ছোট্ট করে যদি একটু জেনে জেনে নেওয়া হয়। এখন তো সোশ্যাল মিডিয়াতে সত্যি প্রচুর কিছু জানতে পারা যায় মুহূর্তের মধ্যে, এবং ইনফরমেশনের কোথাও কোনো কমতি নেই। কিন্তু ওই আর কি, যেখানে যাওয়া হোক, আমার মনে হয় দু তিনটে জিনিস খুব জরুরি। এক হচ্ছে যতটুকুনি জানতে পারা যায় সেটা একটা জেনে যাওয়া, দ্বিতীয়ত সেখানে গিয়ে সেখানকার একদম সাধারণ মানুষজন, দোকানপাট এগুলো সঙ্গে পরিচিত হওয়া, সেখানে যাওয়া, সেখানকার লোকাল খাবার খাওয়া, লোকাল লোকদের কথা শোনা, তারা মানে কোন কিভাবে কথা বলে, কোন ভাষায় কথা বলছে, সবাই যে খুব বাংলা হিন্দি ইংরেজি তা নয়, একেবারে সেইখানকার নিজস্ব একরকম ধরন আছে এবং কথার টান, সেটাও কিন্তু একটা দারুণ মজার। মানে সেটা শুনলে মনে হয় বাহ কি সুন্দর, না প্রায় গান গাওয়ার মতন যেন মনে হয় কখনো কখনো। হোয়াটএভার মেবি, আজকে ঘড়ি বলছে খুব বেশি সময় আর দেওয়া যাচ্ছে না। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, কি জানি কেমন লেগেছে, আর আপনারা কে কে ঘুরতে ভালোবাসেন ইত্যাদি প্রভৃতি নিশ্চয়ই সেসব কথা নিয়ে চলে এসেছেন 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজে আপনার বক্তব্য। এবার আমরা জানতে শুরু করব, কে বলছেন দেখি প্রথমে। অনেকে লিখেছেন, ঝটপট করে পড়তে শুরু করে দিই। কখন থেকে লিখতে শুরু করছেন একটু টাইমটা দেখে নি, 5:01। আচ্ছা দেখি 5:01 কে কে পাঠিয়েছেন। শুভ সকাল দিদি ভাই, অপেক্ষা করে আছি চিরন্তনীর গল্প গান শুনবো বলে, মাসের শেষ রবিবার, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, শুভ সকাল। কিছু কিছু জায়গার কথা বলা গেল, কিন্তু অনেক বাকি রয়ে গেল, অনেক জায়গার একদম সেখানকার নিজস্বতা বলতে যা যা বোঝায় না, এগুলো রিয়েলি, এগুলো জানতেও ভালো লাগে, দেখতে ভালো লাগে। যাই হোক, শর্মিষ্ঠার পরে ঠিক 5:01 লিখেছেন আরও একজন, শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, শিউলির আলপনা আঁকা, পথে মা আসছেন নিজের ঘরে, চিরন্তনী সোনার সাথে মহামায়া মাকে ডাকি আমি ভক্তি ভরে, লিখেছেন উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী, সুপ্রভাত। তারপর লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ও ইন্দ্রাণীদি, আমিও শোনা শুরু করলাম দিদি, গল্প গান নিয়ে এগিয়ে চলুন, সাথে আছি, সুন্দর উপস্থাপনা হবে, মেদিনীপুর শহর থেকে ধীরেন পাল, সুপ্রভাত। একদম ফোকাসড করে দিয়েছেন, থ্যাংক ইউ সুপ্রভাত দিদি। সপ্তাহের শেষ চিরন্তনী শুনতে বসলাম, গল্প থেকে কিছু শিখতে আসলাম, সৌভিক ঢাকুরিয়া থেকে, লিখেছে 5:04। সত্যি আপনাদের কি অসীম ধৈর্য, কি ভালো লাগে বিশ্বাস করুন, যখন দেখি যে আমি তো রয়েছি স্টুডিওর মধ্যে, বা আমরা যারা চিরন্তনীতে আসি, আপনারা নিজের নিজের ঘরে বসে কি সুন্দরভাবে আমাদের সঙ্গে থাকেন, এবং সত্যিই তাই, মাইক্রোফোনের সামনে বসে একবারও মনে হয় না আমরা স্টুডিওতে একা আছি, মানে আমরা সবাই মিলে হই হই করে গল্প বলছি, গল্প

শুনছি। আচ্ছা, কে লিখেছিলেন এটা, কে লিখেছেন? 19 সেপ্টেম্বর লিখেছিলাম আমি, হলো স্মৃতি জাগরিত শোনার পর রূপমঞ্জরী সম্পর্কিত শুনতে চাই স্মরণীয় লেখকের বরণীয় সাহিত্য, যা হবে ইন্দ্রাণীর সুরেলা কণ্ঠ নিঃসৃত। চিরন্তন দুদিন তার মুখে শুনে মন ভরল। শ্রীজীব গোস্বামী ও দাস কাশীরাম, কালের প্রবাহে অতীতের বহু সাহিত্য ও লেখকের স্মৃতি আমরা প্রায় হারাচ্ছিলাম। সম্ভব হলে বৈভত্ত পুরাণ আর পদ্ম পুরাণের গল্প, বিদর্ভ পুরাণ সম্ভবত, পদ্মপুরাণের গল্প লেখকের কাহিনী শোনান। সঙ্গে তো থাকবেই ইন্দ্রাণীর মিষ্টি উপস্থাপনা ও প্রাণ ভরানো গান। একদম, আমি খুব খুব চেষ্টা করব। কেমন, আমি জেনে রাখলাম একদম, মানে এটা আমারও খুব ইচ্ছা। জানেন তো, এই প্রসঙ্গে ছোট্ট করে একটু বলে দিই, যদিও ঘড়ি ছুটছে। অ্যাকচুয়ালি এই যে যাদের যাদের গল্প শোনাচ্ছি না, এদের যা বইপত্র আছে এদের সম্বন্ধে না একটু গল্পগুলো আবার পড়তে শুরু করুন, দেখবেন আপনার শৈশব মুহূর্তের মধ্যে আপনার কাছে চলে আসবে। আমরা তো প্র্যাকটিক্যালি ছোটোবেলায় স্কুলে এদের বই একটু একটু, হয়তো মানে এক পাতা আধ পাতা এরকম পড়ে পড়েই তো ইন্টারেস্টটা তৈরি হয়েছিল। আমি এই জন্যেই কিন্তু এই মানে অতীতের সমস্ত মানুষদের গল্প নিয়ে বলছি, জীবনের গল্প, তাতে কর্মকাণ্ডের কথা ইত্যাদি প্রভৃতি। যাই হোক, এবার পড়ি। সুপ্রভাত, বসন্ত মুখার্জির আগে সুধাকণ্ঠী ইন্দ্রাণীর আওয়াজ পেলাম। ও, তখন আপনি তার মানে উঠে পড়েছেন ঘুম থেকে, নতুন আলোয় জেগে ওঠার কথা শুনবো সেই প্রত্যাশা নিয়ে বসে আছি। গতকাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে একটি শ্রদ্ধার্ঘ্য প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য। সেদিন আমি হঠাৎ দেখছি ভোরে একটি মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে ভীষণ জোরে, যাকে বলে হন্ততন্ত, ধরবে বুঝি ট্রেন। প্রশ্ন করব, সে সময় কি দেন? বাইক নিয়ে একটু দাঁড়াই, বলি ট্রেন ধরবে, উঠে পড়ো, সময় বেশি নাই। তৎক্ষণাৎ সে ছটান উঠে পড়ে মেরুদণ্ড সোজা রেখে দৃপ্ত স্বরে বলে, চালান একটু জোরে। স্টেশনে আজ ভালো রকম ভিড়, ভিড়টা কিন্তু মেয়েদেরই বেশি। চাকরির এক পরীক্ষা আজ আছে, সবাই যাচ্ছে নিজের যোগ্যতাতে। মেয়েদের এই কাজের পরিসর দিনে দিনে বাড়ছে চারিদিকে। যে প্রদীপ জ্বালিয়েছিলে তুমি, সেই আলোকে মাতায় বিশ্বটাকে। নারী শিক্ষার জনক তুমি জানি, বিধবার বিয়ে তোমার অবদান, দয়ার তুমি সত্যি অতুলনীয়, মাতৃভক্ত বিদ্যাসাগর তুমি, প্রতি প্রাতে তুমি স্মরণীয়। একদম সত্যি কথা, একেবারে প্রতিদিন স্মরণ করার মতন কাজ তিনি করে গিয়েছেন, এবং প্রতিদিন স্মরণ করলেও বোধহয় তার প্রতি আমাদের শ্রদ্ধা সম্পূর্ণভাবে জানানোর, আমাদের কৃতজ্ঞতা সম্পূর্ণ জানানোর যতটা জানিয়ে ওঠা দরকার আমরা পারব না। কিছু কিছু মানুষ তাদের সারা জীবন ভর এত এমন কিছু দিয়ে যান যা অপূরণীয়। যাই হোক, লিখেছেন বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া থেকে জলপাইগুড়ি। খুব সুন্দর, থ্যাংক ইউ, খুব সুন্দর লিখেছেন। হাওড়া থেকে রীতা লিখছেন, আপখেলিয়ের গান শেষে প্রভাতীর সুরে ভেসে এলাম চিরন্তনীর দেশে। বাবা, তাই? এবার ইন্দ্রাণী গল্প বলবে হেসে হেসে। এ মাসে রাজি শেষ চিরন্তনী, আবার হবে অক্টোবর মাসে। একেবারে আমাদের কথাগুলো যখন আপনারা বলে দেন, সব থেকে ভালো লাগে কি বলুন তো, রিপিট করতে হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুপ্রভাত। এবার সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আজকে বিশ্ব পর্যটন দিবস, গল্পের অপেক্ষায় রইলাম, শেষ পর্যন্ত আছি, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, সুপ্রভাত, খুব ভালো থাকবেন। এবার লিখছেন কে, আমি না পড়ি আর মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাই, সময় আছে তো। হ্যাঁ, অরিজিতা অধিকারী সেঞ্জ্যোতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, পায়ের তলায় সর্ষে নিয়ে রবিবারের ভোরে চিরন্তন ভালোবাসায় চিরন্তনীর দৌড়ে, বিশ্ব পর্যটন দিবস ঘুরে ঘুরে বেড়ানো, কল্পকথার গল্প দিয়ে মধুর আসর ভরানো, আমার ভ্রমণ মনে মনে ট্যাঁকের কড়িতে টান, ধানের শীষে শিশির দেখে কবি রেখেছেন মান, আমরা ভালোবাসার টানে বেঁধে বেঁধে থাকি, সব দিন সবসময় বেতার মাতি, দেশ বিদেশের কথন চিরন্তনী, আজ সুধাকণ্ঠীর বাণী সুধা থাকুক মদের মাঝ, অস্থিরতায় সঠিক পথ দেখাও তুমি জানি, চিরন্তনী তোমা পরে তাই তো ভীষণ প্রেমী, বন্ধু তুমি নতুন নতুন ভাবনার দিয়ে দিশা, ঘোচাও তুমি আমাদের সকল অমানিসা। বাহ, কিছু বলার নেই, আপনি প্রত্যেকদিন খুব সুন্দর করে বলেন, লেখেন, অনেক ধন্যবাদ, সুপ্রভাত। এবার লিখেছেন কে, সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি।

ভাই তপতিদি হিন্দমোটর থেকে। সুপ্রভাত তপতিদি, লিখেছেন আপনি আজ রবিবারের চিরন্তনীতে ভ্রমণ দিবসে গল্প শুনবো আর মন ভরা গান, সবাই শুনতে থাকুন চিরন্তনী, থ্যাংক ইউ। এরপরে কি লিখছেন, হাই ইন্দ্রাণীদি, আজ বিশ্ব পর্যটন দিবস, চিরন্তনীতে শুনছি পর্যটন নিয়ে অনুষ্ঠান, সাথে বিশ্বরূপ বাবুর গল্প, আর আছে প্রিয় আর যে ইন্দ্রাণীদি, তুমি গল্প শুরু করো, তোমার গল্প শুনতে শুনতে ওয়ার্কআউটটাও করতে থাকি, বাহ গেট ওয়ান, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো, সঙ্গে আছে রাধে রাধে উৎপল মাইতে বেহালা, রাধে রাধে সুপ্রভাত। এবার কি লিখছেন, নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ রবিবারের চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প, বেড়াতে সত্যি খুব ভালো লাগে, আমি প্রথম বেড়াতে যাই স্কুল থেকে পুরী, সে এক কি আনন্দ, সমুদ্রে সব বন্ধু দিদিদের সঙ্গে, তারপর বাবার সঙ্গে হরিদ্বার, এখন চাকরি করি আর আমাদের একটা দল আছে ঘুরে বেড়ানোর, তবে কাছে পিঠে যেমন দীঘা আরও নানা জায়গা, সত্যি বেড়ানোর আনন্দই আলাদা, আজ শুনছি আপনার বেড়ানোর গল্প, একদম কাছে হোক পিঠে হোক, একটু আগে লেখার মধ্যে দেখলেন না, দেখা হয় না এই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির পরে একটি শিশির বিন্দু, সেই আর তখনই মনে হয় এবার বেরিয়ে পড়ি, অনেকটা বেরিয়ে পড়ি, যাই হোক খুব ভালো থাকবেন নিবেদিতা দি। লিখছেন এবার সুপ্রভা দিদি ভাই, বিশ্ব পর্যটন দিবসে বিশ্বরূপের সঙ্গে কানে কানে ছোট্ট সফরে ঘুরে এলাম কিছু দেশ, শুধু অন্য দেশের বিভিন্ন ভাষা কেন, আমাদের দেশে অন্যান্য প্রদেশগুলোতে এমন কিছু তাদের মাতৃভাষা আছে বোঝা কঠিন, তামিল তেলুগু মালায়ালাম ভাষা এমন কিছু শব্দ আছে যেগুলো, সেগুলো যখন আমি শুনি তখন আমার কাছে এই রে না, মানে আপনি যেটা লিখেছেন আমি বলছি না, অচেনা ল্যাঙ্গুয়েজ মনে হলো, এটা তাদের কাছে মাতৃভাষার অন্য একটি শুদ্ধ শব্দ, অদ্ভুত আমাদের দেশ তার ভাষা, অর্জুন সিং এখন তামিলনাড়ু, যা যা শুনছেন তাই তাই শিখে ফেলুন, এই চান্স পাবেন না, আমরা সবাই পাই না এটা। এরপর কি লিখছেন, শরতের আকাশে মেঘের খেলা, ইন্দ্রাণী দিদি ভাইয়ের গল্পের রথে চড়ে বিশ্ব পরিক্রমা করছি, কি বিচিত্র দেশ, কি বিচিত্র পরিবেশ, পরিস্থিতি নিজেকে ভাসিয়ে দিই, আমার বাউল মন বিদেশ নয় দেশময় ঘুরে বেরিয়েছি, পাহাড় মরু সমুদ্র বন ঝর্ণা প্রকৃতিকে নিবিড়ভাবে চোখ ভরে দেখেছি, বিশ্বরূপের মতো আমি মনোরূপ, কন্যাকুমারীর সেতুর উপর বিবেকানন্দ রক, পাম্বান সেতু, রামেশ্বরমের সেতু, বৈষ্ণদেবীর মন্দির থেকে মুগ্ধ চোখে পর্বত শ্রেণী, মুসৌরি দেরাদুন থেকে প্রকৃতির সঙ্গে মানুষের বিচিত্র সহজ সরল কঠিন জীবনের মনের খোরাক শুধু মেটায় না আমার মন ভুলায়, সব ভুলিয়ে দেয় মনের দুঃখ হারি দিদি ভাই, অপূর্ব বাচন ভঙ্গি উপস্থাপনা, চলুন কান পেতে শুনি, শুভেচ্ছা অভিনন্দনে বিমল কুমার প্রধান, বিষ্ণু কমলাকুঞ্জ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। একদম চান্স পেয়েছেন যখন ঘুরে এসেছেন আরও ঘুরে বেড়ান। লিখছেন এবার নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী, স্নেহের বোন ইন্দ্রাণী, ভোর চারটে উঠে নদীর পাড়ে খেয়াঘাটে হাটের ধারে বসে আছি তোমার পথপানে চেয়ে, তুমি এলে চারদিক আলো করে সঙ্গে তোমার ভ্রমণের ঝোলা, আসুন না সবাই মিলে গরিবের পান্থ নিবাসে, নদী দিয়ে ঘেরা গাছগাছালিতে ভরা অবশ্যই ভালো লাগবে, আহারের ব্যবস্থাও ভালো হবে, লোভ দেখাচ্ছেন আমি না থাকতে পারি না, বেড়ানো শুনলেই না পা যত না এগোয় মন মুহূর্তে সেখানে পৌঁছে যায়, খুব ভালো থাকবেন, দেখা যাক সেই সুযোগ হয় কিনা, চিরন্তনী সুরে মনের কথা ভরে নরম আলো, চারপাশে নিস্তব্ধতা, এফএম রেইনবোতে ভেসে আসছে চিরন্তনী সেই চেনা সুর, কখন যে গানটা কানের পথ পেরিয়ে মনের একেবারে গভীরে পৌঁছে যায় বুঝতেই পারি না, মনে হয় সুরের সঙ্গে সঙ্গে ফিরে আসছে ফেলে আসা কিছু দিন, কিছু স্মৃতি, আপন মানুষ যাদের কথা মনে পড়লে বুকের ভেতরটা অদ্ভুত ভালো লাগায় ভরে ওঠে। লিখেছেন মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে, খুব ভালো থাকুন, সুপ্রভাত। সুপ্রভাত মিষ্টি দিদিমণি, পর্যটন আমাদের ক্লান্তি ও দৈনন্দিন জীবনের খোরাক, মন নামক দ্রুততম জানে সারা ভুবন চক্কর দিয়ে এলাম, সকাল সকাল মিষ্টি দিদিমণি বিশ্বরূপের সাথে দারুণ এনজয় করলাম, সত্যি আজকে চিরন্তনী নতুন পথে দিশারি লিখেছেন, ঘুরে বেড়ানোর নেশা তো আছেই রক্তে, সময় সুযোগে বেরিয়ে পড়ে অচেনা অজানার উদ্দেশ্যে শিপ্রা সাঁতে লিখেছেন, বাহ সুপ্রভাত, একবার উত্তরবঙ্গে আসিয়া যাও, আমার জায়গা খান দেখিয়া যাও, মনের কথা কইয়া যাও রে বন্ধু, মনের কথা কইয়া যাও রে, আজ বিশ্ব পর্যটন দিবসে ওকে গল্প অনুযায়ী পাঠিয়ে দেবেন তোমার শ্রোতা বন্ধুদের, ইন্দ্রাণী দিদি ভাই, আমার তরাই বুডুয়ার্সে দুয়ার খুলে রাখিছি, আঠুশো আবদার থাকিল হিয়া ভরা দণ্ডবাদ বন্দেগি, প্রফুল্ল কুমার সিংহ নারায়ণজ রাঙাপানি ফাঁসি দেওয়া শিলিগুড়ি দার্জিলিং, একদম শুনেই বুঝেছি, খুব ভালো থাকুন, থ্যাংক ইউ।

দেখা যাক কবে যেতে পারি। এই রে 5:53, একদম সময় নেই। শুধু নামগুলো একটু পড়ে, প্লিজ কিছু মনে করবেন না। মধ্যমগ্রাম থেকে সাধন ঘোষ লিখেছেন, অনেক ধন্যবাদ। অনিতা মল্লিক মানিকতলা থেকে, নতুন বন্ধু, আজকে পড়তে পারলাম না, পরের দিন নিশ্চয়ই পড়ব, সব দিন সঙ্গে থাকবেন। হ্যাঁ, আর তারপর লিখেছেন সোমেন যাদবপুর, আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু, অবশ্যই সঙ্গে থাকবেন। ও, একটা বেড়ানোর সকাল ইন্দ্রাণীর সাথে সংযুক্ত ভাদুরী, সংযুক্তা দি, থ্যাংক ইউ, গুড মর্নিং। ফলতা বকুলতলা থেকে শম্ভু, ছুটির দিনটা ভালো কাটুক, আপনারও খুব ভালো কাটুক। আর কে লিখেছেন, পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে শুভেচ্ছা জানিয়েছেন, একদম আপনাকেও সুপ্রভাত, শুভেচ্ছা। শুভজিৎ চন্দ্র, শুভজিৎ চন্দ্র পার্ক মার্কেট হীরাপুর ধানবাদ ঝাড়খণ্ড থেকে লিখেছেন যে সময় সুযোগ পেলে গ্রুপে কোথাও না কোথাও বেরিয়ে পড়ি, লাকি লাকি, আপনি খুব লাকি। আর লিখেছেন শিবশঙ্কর সাঁত পুয়া গড়হরিপুর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে, যে শিউলি মাখানো আগাম শুভেচ্ছা, বিশ্বভ্রমণের শুভেচ্ছা। শুভেচ্ছা দিলেই তো মনে হয় বেরিয়ে পড়ি, আজকেই বেরিয়ে পড়ি। সবাই খুব ভালো থাকবেন। আর দেখি কে লিখেছেন চট করে, আচ্ছা ভুলু শাহ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, গুড মর্নিং আপনাকেও, গুড মর্নিং। আর লিখেছেন অসীম কুমার মিত্র আগরপাড়া থেকে, আপনাকেও গুড মর্নিং জানালাম। সরসুনা রাজবন্ধু থেকে, এই রাজবন্ধু জানিয়েছেন সরসুনা থেকে, আপনাকেও গুড মর্নিং। আর কে লিখেছেন, ও হো না, এইটা একদম বোঝা গেল না কে লিখেছেন। আর আর আর আর হ্যাঁ, সবারটা পড়ে ফেলেছি, এই এখনও আসছি, এখন আর এলে কী করে পড়বো। কেউ লিখছেন, আর কেউ লিখবেন না, আবার সামনের সপ্তাহে কথা হবে। একটু পরেই ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে আপনাদের কাছে আসবেন মহুয়া, আর আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই খুব ভালো থাকবেন, আর প্রত্যেক দিন চিরন্তনীর সঙ্গে থাকবেন, কেমন? এই মুহূর্তে আমরা সবাই

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 28 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 41 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

জানিয়ে দেব আবহাওয়ার পূর্বাভাস। আজকের সকালের অংশত মেঘলা আকাশ বিকেলের দিকে সাধারণত মেঘলা আকাশ হয়ে আসবে। হালকা বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.9 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.4 ডিগ্রি কম। বাতাসের সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 77%, কিন্তু সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার মান 99%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 33.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য যদিও কোনো আবহাওয়া সতর্কবার্তা নেই, তবে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উপকূলে 28 সেপ্টেম্বর 2026 রাত 11:30 পর্যন্ত সমুদ্রের ঢেউ

এর উচ্চতা 1 থেকে 1.2 মিটার হতে পারে। ঢেউগুলির মধ্যে সময়ের ব্যবধান থাকবে প্রায় 19 থেকে 24 সেকেন্ড। এর ফলে সমুদ্রে হঠাৎ ঢেউয়ের উচ্চতা বা জলের ওঠানামা বাড়তে পারে, তাই নৌকা চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সমুদ্র সৈকতে বিনোদনমূলক কাজ বা জলক্রীড়ার ক্ষেত্রেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। বন্দরের জন্য কোনো সতর্কবার্তা নেই। জানিয়ে দিলাম আবহাওয়ার পূর্বাভাস এবং মৎস্যজীবী বন্ধু এবং উপকূলবর্তী অঞ্চলের মানুষদের জন্য ঢেউয়ের যে চলাচল সেই বিষয়ে একটু সতর্কতা।

পূর্বের অথবা সাম্প্রতিকের পুণ্যের দ্বারা যে কোনো ব্যক্তির ব্রহ্মতত্ত্বকে জানিতে ইচ্ছা হয়, তাহার কর্তব্য এই যে বেদান্ত বাক্যের শ্রবণ ও তাহার অর্থের মনন প্রত্যহ করেন এবং তদনুসারে জগতের সৃষ্টি স্থিতি ভঙ্গকে দেখিয়া তাহার কারণ যে পরম ব্রহ্ম তাহাতে দৃঢ়তর বিশ্বাস করেন যে এক নিত্য সর্বজ্ঞ সর্বশক্তিমান কারণ বিনা জগতের এরূপ নানা প্রকার আশ্চর্য রচনার সম্ভব হইতে পারে না। এরূপে জগতের কারণ ও ব্রহ্মাণ্ডের ও তাবৎ শরীরের চেষ্টার কারণ যে পরমেশ্বর, তাহার চিন্তন পুনঃপুন করিলে সেই ব্যক্তির অবশ্য নিশ্চয় হইবেক যে এই নাম রূপময় জগৎ কেবল সত্যস্বরূপ পরমেশ্বরকে আশ্রয় করিয়া সত্যের ন্যায় প্রকাশ পাইতেছে। তাহার সত্তা অর্থাৎ দেহ আছেন এইমাত্র জানা যায়, কিন্তু তাহার স্বরূপ কোনো মতে জানা যায় না। যেমন এই শরীরে জীব সর্বাঙ্গ ব্যাপিয়া আছেন ইহাতে সকলের বিশ্বাস আছে, কিন্তু জীবের স্বরূপ কি প্রকার হয় ইহা কেহ জানে না। এই প্রকারে মন বুদ্ধি অহংকার ও চিত্তের অধিষ্ঠাতা এবং সর্বব্যাপী অথচ ইন্দ্রিয়ের অগোচর পরব্রহ্ম হয়েন, ইহাই নিত্য ধারণা করিবেন। পরে মরণান্তে এইরূপ জ্ঞাননিষ্ঠ ব্যক্তির জীব অন্যত্র গমন না হইয়া উপাধি হইতে সর্বপ্রকারে মুক্ত হইয়া তৎক্ষণাৎ ব্রহ্মস্বরূপ প্রাপ্ত হয়। ওই জ্ঞানীর জীব ইন্দ্রিয় সহিত শরীর হইতে নিঃসৃত হয় না, ইহলোকেই মৃত্যু পরে ব্রহ্মেতে লীন হয়েন। পরমেশ্বর জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তারূপেই কেবল বোধগম্য হয়েন, ইহাই বেদান্তে সর্বত্র কহেন। যাহা হইতে বিশ্বের সৃষ্টি স্থিতি ভঙ্গ হইতেছে তাহাকে জানিতে ইচ্ছা কর, দেহ ব্রহ্ম হয়েন। এবং পরমেশ্বরের স্বরূপ কোনো মতে জানা যায় না, ইহা সকল উপনিষদে দৃঢ় করিয়া কহিয়াছেন। যে ব্রহ্মের স্বরূপ কথনে বাক্য মনের সহিত অসমর্থ হইয়া নিবর্ত হয়, যাহার স্বরূপকে মন আর বুদ্ধির দ্বারা লোকে সংকল্প এবং নিশ্চয় করিতে পারে না, আর যিনি মন আর বুদ্ধিকে জানিতেছেন ইহা ব্রহ্মজ্ঞানীরা কহেন, তাহাকেই কেবল ব্রহ্ম করিয়া তুমি জানো। অন্য যে পরিমিত যাহাকে লোক সকল উপাসনা করে সে ব্রহ্ম নহে। আর যে ব্যক্তির ব্রহ্ম জিজ্ঞাসা হইয়া থাকে এবং কোনো এক অবলম্বন বিনা কেবল বেদান্তের শ্রবণ মননের দ্বারা ইন্দ্রিয়ের অগোচর পরমাত্মার অনুশীলনেতে আপনাকে অসমর্থ দেখেন, সেই ব্যক্তির কর্তব্য এই যে প্রণবের অধিষ্ঠাতা কিংবা হৃদয়ের অধিষ্ঠাতা ইত্যাদি অবলম্বনের দ্বারা সর্বগত পরব্রহ্মের উপাসনাতে অনুরক্ত হয়। তাহাতে সকল অবলম্বনের মধ্যে প্রণবের অবলম্বনের দ্বারা যে পরমাত্মার উপাসনা তাহা শ্রেষ্ঠ হয়। অতএব ব্রহ্মজিজ্ঞাসু ব্যক্তিদের প্রতি প্রথমাবস্থায় ওঙ্কারের অবলম্বনের দ্বারা ব্রহ্মোপাসনার বিধি সর্বত্র উপনিষদে আছে। প্রণবকে ধনু করিয়া আর জীবাত্মাকে স্বর করিয়া আর পরব্রহ্মকে লক্ষ্য করিয়া কহিয়াছেন। অতএব প্রমাদশূন্য

চিত্তের দ্বারা ওই লক্ষ্য স্বরূপ পরব্রহ্মেতে স্বরস্বরূপ জীবাত্মাকে বিদ্ধ করিয়া স্বরের ন্যায় লক্ষ্যের সহিত মিলিত হইবেক, অর্থাৎ প্রণবের অনুষ্ঠানের দ্বারা ক্রমে জীবকে ব্রহ্ম প্রাপ্ত করিবে।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনবেন শাশ্বত ভারত। আজ শুনবেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ। শাশ্বত ভারত অনুষ্ঠানটি শুরু হচ্ছে। ক্ষমা করবেন, অনুষ্ঠানটি একটু পরে হবে। এখন শুনবেন প্রথম আলো অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীত। শিল্পী সমরেশ চৌধুরী, শুনবেন খেয়াল, রাগ দেশি টোড়ি এবং দেবগিরি বিলাওয়াল।

শুনলেন রাগ দেশি টোড়ি এবং দেবগিরি বিলাওয়াল। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান, একটু পরেই শুরু হবে সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সংঘর্ষে লিপ্ত দেশগুলির কাছে সংযত থাকার এবং উত্তেজনা প্রশমনের অনুরোধ জানিয়েছেন। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবির পক্ষে বিভিন্ন দেশের সমর্থন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া ব্যক্তিদের ভোটার তালিকায় ফের অন্তর্ভুক্তির জন্য বিশেষ অভিযান চালাবে নির্বাচন কমিশন। আগামী তিন দিন প্রস্তাবিত ব্যাংক ধর্মঘটের প্রেক্ষিতে দেশের সব রাষ্ট্রায়ত্ত এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি আজ খোলা থাকছে। কঙ্গো বিমান দুর্ঘটনায় সে দেশের কয়েকজন বরিষ্ঠ সেনা আধিকারিক সহ 17 জনের মৃত্যু। এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছেন ভারতের একাধিক খেলোয়াড়। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিশ্বের বিভিন্ন অংশে সংঘর্ষের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশগুলির কাছে সংযত থাকার এবং উত্তেজনা প্রশমনের অনুরোধ করেছেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় শ্রী জয়শঙ্কর বলেন, যুদ্ধের প্রভাব প্রত্যক্ষভাবে যুক্ত দেশগুলির সীমানার বাইরেও অনুভূত হয়। সংঘর্ষ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে নিরাপত্তাজনিত অস্থিরতা সৃষ্টির পাশাপাশি উন্নয়নও ব্যাহত হচ্ছে। নাগরিক সুরক্ষা এবং জ্বালানির বাধাহীন সরবরাহের উদ্দেশ্যে প্রত্যেককেই আরও সংযত হতে হবে বলে ভারত জানিয়েছে। এ প্রসঙ্গে শ্রী জয়শঙ্কর রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আন্তর্জাতিক উদ্বেগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনের কথা উল্লেখ করেন। সাধারণ সভায় ভাষণে ডক্টর জয়শঙ্কর দক্ষিণী বিশ্বের খাদ্য, জ্বালানি, সার এবং আর্থিক সমস্যাকে 4F ক্রাইসিস বলে বর্ণনা করেন। ভারতের উন্নয়ন এবং জনপরিষেবা সমগ্র বিশ্বের প্রায় 16% বেশি মানুষের জীবনযাত্রায় উন্নয়ন ঘটিয়েছে। 78টি দেশের 600টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে ভারতের অংশীদারিত্বের কথা এ প্রসঙ্গে তিনি তুলে ধরেন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে ডক্টর জয়শঙ্কর বলেন, প্রতিটি দেশের জাতীয় অগ্রাধিকার অনুযায়ী এআইআর নিজস্ব মডেল প্রয়োগের ভাবনাচিন্তা করতে হবে। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পর্তুগাল ও মরিশাসের সমর্থনের প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবি ফের জোরালো হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে 81তম সাধারণ সভায় বর্তমান আঞ্চলিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তা সামনে আসায় নতুন দিল্লির এই দাবির পক্ষে বিভিন্ন দেশ সমর্থন ব্যক্ত করেছে। পর্তুগালের প্রধানমন্ত্রী লুই মন্টেনিগ্রো নিরাপত্তা পরিষদকে আরও বেশি প্রতিনিধিত্বমূলক করে তুলতে ভারতের স্থায়ী সদস্য পদের পক্ষে মত ব্যক্ত করেছেন। মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভূরাজনৈতিক বিষয়ে ভারতের গঠনমূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভারতের স্থায়ী সদস্য পদের দাবির সমর্থনে সওয়াল করেন। মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিল দ্য হেইন জি ফোর সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তির ব্যাপারে পরোক্ষ সমর্থন জানিয়েছেন। উল্লেখ্য, বর্তমানে নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য দেশ রয়েছে। এগুলি হল চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন এবং আমেরিকা। এদের প্রত্যেকের ভিটো পাওয়ার ক্ষমতা রয়েছে। এছাড়া প্রতি 2 বছর সময়কালের জন্য 10টি দেশ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয়, পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান। একটি প্রতিবেদন,
1: দেশের পরিকাঠামো উন্নয়নে সমন্বয় সাধন এবং পণ্য পরিবহন ব্যবস্থাকে আরও দ্রুত ও কার্যকর করে তুলতে 2021 সালে চালু হয় পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান। এই প্রকল্পের মূল লক্ষ্য বিচ্ছিন্নভাবে নয়,

0: বরং একটি সমন্বিত জাতীয় নেটওয়ার্কের মাধ্যমে পরিকাঠামো গড়ে তোলা। জিআইএস ভিত্তিক এই ন্যাশনাল মাস্টার প্ল্যানে 16টি মন্ত্রক ও দপ্তরের পরিকাঠামো সংক্রান্ত তথ্য একত্রিত করা হয়েছে। এই মাস্টার প্ল্যানের মাধ্যমে সড়ক, রেল, বন্দর ও বিমানবন্দরকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় এনে দেশের পরিকাঠামো উন্নয়নকে আরো গতিশীল এবং দেশের আর্থিক উন্নয়ন সম্ভব বলে সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্য মনে করেন।
1: এর ফলে সরকারের পরিকাঠামো নির্মাণের খরচ ও সময় দুই বাঁচবে। গোটা দেশের সমস্ত স্থানের মধ্যে মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থার দ্বারা যাতায়াত ও ব্যবসায়ের প্রবল সুবিধা হবে এবং তার ফলেই দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার হবে অধিক এবং উন্নত ভারত গঠনের লক্ষ্য হবে পূর্ণ।
0: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়া যারা নোটিশ পাচ্ছেন তাদেরকে আর শুনানির জন্য হাজির হতে হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বুথ লেভেল আধিকারিক বিএলওরা সরাসরি তাদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন। পরে বিএলওরা এই নথি এবং তথ্য ইসিআই নেট প্ল্যাটফর্মে আপলোড করবেন। দিল্লির নির্বাচন সদনে গতকাল কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার, দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সন্ধু এবং বিবেক যোশী। এরপরই কমিশন জানায় ইআরও বা ইআরও অফিসে আর কাউকে শুনানির জন্য ডাকা হবে না। বিশেষ ক্ষেত্রে ইআরও মনে করলে অনলাইনে শুনানি হতে পারে। কমিশন আরও জানিয়েছে যদি শুনানির প্রয়োজন হয় তবে ভোটদাতা পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে তার পক্ষ থেকে শুনানিতে উপস্থিত থাকার অনুমতি দিতে পারেন। পশ্চিমবঙ্গ এবং বিহার সহ 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সব ক্ষেত্রেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নির্দেশ সর্বসম্মতিক্রমেই জারি করা হয় বলে ফের জানিয়েছে কমিশন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে জনগণকে বিভ্রান্ত করে বিরোধীদের মুখোশ খুলে গেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী নবীন বলেছেন নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে এসআইআর সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্তই কমিশনের ফুল বেঞ্চে সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি কংগ্রেসকে মিথ্যা ভাষণের জন্য এবং দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর আক্রমণের অভিযোগ করেছেন। একই প্রতিষ্ঠান যখন কেরালাম ও তামিলনাড়ুতে কংগ্রেস এবং তার সহযোগী দলগুলিকে জয় এনে দিয়েছে তখন সেই প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। শ্রী নবীন বলেন গণতন্ত্রের প্রয়োগ ক্ষেত্রবিশেষে সম্ভব নয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আজ দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংক খোলা থাকবে। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্স আগামীকাল থেকে টানা তিন দিনের দেশব্যাপী যে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ। আজ সব ব্যাংকের সমস্ত শাখা, কার্যালয়, এটিএম সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্ট সম্পূর্ণ চালু রাখার অনুমোদন করেছে রিজার্ভ ব্যাংক। এদিকে তিন দিনের এই ব্যাংক ধর্মঘটের সময় একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিনামূল্যে প্রাপ্ত মাসিক সীমার অতিরিক্ত এটিএম লেনদেনের চার্জ মকুব করার সিদ্ধান্ত নিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ একদিনের কেরালা সফর করবেন। সকালে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি এবং সেখান থেকে অমৃতনন্দময়ী মঠে যাবেন। মঠের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিকেলে তিনি বলরামপুরম পরিদর্শন করবেন। এরপর উপরাষ্ট্রপতি এসইউটি একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে সন্ধ্যায় দিল্লি ফিরে যাবেন। কঙ্গোর দক্ষিণ পশ্চিমে সেদেশের সেনাবাহিনীর একটি বিমান ভেঙে পড়লে বরিষ্ঠ সেনা আধিকারিক সহ 17 জনের মৃত্যু হয়েছে। বিমানটি কিকিউইট থেকে রাজধানী কিংসাসার দিকে আসার সময় প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। কোয়াং প্রদেশের কেনজের বসতি এলাকার উপর বিমানটি ভেঙে পড়ে। কঙ্গোর রাষ্ট্রপতি ফেলিক্স অ্যান্টোইন সিসকেরি সিলিম্বো এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এশিয়ান গেমসে আজ স্কোয়াশের পুরুষ ও নারী সিঙ্গলসের ফাইনালে ভারতের অনাহত সিং ও অভয় সিং সোনাজয়ের লক্ষ্যে খেলবেন। নাগয়া কিঞ্জো ফুটো অ্যারিনায় মালয়েশিয়ান প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবেন তারা। জয় পেলে তারা সরাসরি 2018 সালের লস অ্যাঞ্জেলিস অলিম্পিকে খেলার ছাড়পত্র পাবেন। এদিকে অ্যাথলেটিক্সে পুরুষদের ডিক্যাথলনের শেষ দিনে সোনাজয়ের লক্ষ্যে মাঠে নামবেন তেজস্বিন শঙ্কর। অন্যদিকে মহিলাদের লং জাম্পে অ্যান্সি সোজন এবং শৈলী সিং এবং নারীদের 3000 মিটার স্টিপল জেজে পারুল চৌধুরী ফাইনালে খেলবেন। পুরুষদের 200 মিটার দৌড়ের ফাইনালে খেলবেন অনিমেষ কুজুর। পুরুষদের হাই জাম্প ফাইনালে নামবেন সর্বেশ কুশারে। অন্যদিকে নারীদের ম্যারাথন রেস ওয়াকে খেলবেন প্রিয়াঙ্কা গোস্বামী ও মঞ্জু রানী। মুরলী শ্রীশঙ্কর পুরুষদের লং জাম্পের কোয়ালিফায়ারে পর্বে খেলবেন। এদিকে মনু ভাকর নারীদের 25 মিটার পিস্তল কোয়ালিফিকেশনে খেলতে নামবেন। ট্র্যাপ শুটিংয়ের কোয়ালিফায়ার ম্যাচও আজ শুরু হবে। হকিতে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে যাওয়া ভারতীয় নারী দল আজ সিঙ্গাপুরের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, উন্নতি হুডা এবং তৃষা জলি গায়ত্রী কপিচার জুটি ও ধ্রুব কপিলা তানিশা ক্রাস্টো জুটি আরেকটি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত করবেন। বক্সিংয়ে পদক নিশ্চিত করা থেকে মাত্র একটি জয় দূরে রয়েছেন চারজন ভারতীয় বক্সার।

0: সেই ভারোত্তোলনে হরজিন্দর কৌর অশ্বারোহী বিদ্যা ড্রেসেজ এবং নারীদের সেবার টিম ফেন্সিং ইভেন্ট থেকে ভারতের পদক পাওয়ার সম্ভাবনা। পুরুষদের ক্রিকেটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলবে। খেলা শুরু হবে দুপুর দুটোয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সংঘর্ষে লিপ্ত দেশগুলির কাছে সংযত থাকার এবং উত্তেজনা প্রশমনের অনুরোধ জানিয়েছেন। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবির পক্ষে বিভিন্ন দেশের সমর্থন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছেন ভারতের একাধিক খেলোয়াড়। খবর শেষ হল, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: শুনলেন সংবাদ আকাশবাণী মৈত্রী। এখন শুরু হচ্ছে শাশ্বত ভারত। আজ শুনবেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ।

অহিংসা সাহসিকতা চূড়ান্ত। অহিংস হতে হলে পৃথিবীতে দিনহীন যারা, তারা যে জিনিস থেকে বঞ্চিত তা পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের যেন কখনো না হয়। ব্যক্তিগত জীবনে অহিংসা নীতি প্রয়োগ না করে বৃহত্তর ক্ষেত্রে তা প্রয়োগ করতে যাওয়া ভুল। আগে নিজের ঘরে অহিংসা নীতি প্রয়োগ করে পরে তা অপরের ক্ষেত্রে প্রয়োগ করা উচিত। চরিত্রধন না থাকলে সত্যাগ্রহ অসম্ভব। সত্যাগ্রহী হতে হলে সরল প্রকৃতির, ভদ্র ও সংযমী হতে হবে। কারো প্রতি সে শত্রু ভাবাপন্ন হবে না, সুবিবেচিত এক আদর্শ তার সামনে থাকবে। সে যেন অব্যবস্থিত চিত্ত না হয়, আর এর পেছনে যেন কোনো অসদাভিপ্রায় বা বিদ্বেষ না থাকে। সত্যাগ্রহ করতে গিয়ে আমি প্রথম দিকে দেখেছি যে সত্যের অনুসন্ধান করলে বিরুদ্ধ পক্ষের প্রতি কোনো হিংসা থাকে না, উপরন্তু ধৈর্য ও সহানুভূতির মাধ্যমে তার ভুলটাকে দূর করে দেওয়া যায়। কারণ একজনের কাছে যা সত্য অপরজনের কাছে তা অসত্য হতে পারে। ধৈর্য ধারণ করতে গেলেই দুঃখ সহ্য করতে হয়। সত্যকে রক্ষা করার জন্য বিরুদ্ধ পক্ষকে কষ্ট না দিয়ে নিজেকেই কষ্ট করতে হয়, এই মতবাদের অর্থই তাই। একই সঙ্গে সত্য ও অহিংসার আশ্রয় নিলে পৃথিবীকে বশে আনা যায়। রাজনৈতিক অর্থাৎ জাতীয় জীবনে সত্য ও নম্রতার শিক্ষাই সত্যাগ্রহের সারমর্ম। অহিংসার প্রকৃতি এমনই যে সে শক্তি চায় না বা তার লক্ষ্যও নয়, কিন্তু অহিংসার ক্ষমতা আরও বেশি। অহিংসা শাসনযন্ত্র হাতে না নিয়েই তাকে দমন ও পরিচালনা করবার ক্ষমতা রাখে। এখানেই এর সৌন্দর্য। অন্যায়কারীকে হতবুদ্ধি করবার ইচ্ছা সত্যাগ্রহীর থাকে না। সত্যাগ্রহ অন্যায়কারীর মনে ভয়ের উদ্রেক করে না, কিন্তু তার মনে আলোড়ন জাগায়। সত্যাগ্রহীর লক্ষ্য অন্যায়কারীর মনোভাবের পরিবর্তন করা, তাকে দমন করা নয়। সব বিষয়েই সত্যাগ্রহীর কৃত্রিমতা বর্জন করা উচিত। অন্তরে যেমন সাড়া সে পায়, সেই অনুযায়ী সমস্ত রকম কৃত্রিমতা ত্যাগ করে সে কাজ করে যায়। দুষ্কৃতি এবং দুষ্কৃতকারীর মধ্যে যে পার্থক্য, তা যেন সত্যাগ্রহী কখনো না বিস্মৃত হয়। দুষ্কৃতিকারীর বিরুদ্ধে কোনো অসদ্ভাব বা বিদ্বেষ তার থাকা উচিত নয়। সত্যাগ্রহী সবসময় সত্যের মাধ্যমে অসত্যকে, প্রেমের মাধ্যমে ক্রোধকে, সুকৃতির মাধ্যমে দুষ্কৃতিকে ও অহিংসার মাধ্যমে হিংসাকে জয় করতে চেষ্টা করবে।

শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন সময় কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যাগুলো আমাদের মন ছুঁয়ে যায়, আমরা যেসব অনুষ্ঠানের মারফত আপনাদের মন ছুঁতে পারি, ছোঁয়ার চেষ্টা করি, সেই সব অনুষ্ঠান সম্পর্কে একটুখানি ঝালাই করে নেওয়ার। তাহলে প্রথমেই যখন মনের কথা হলো, মনে আছে তো এই অনুষ্ঠানটি?
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
1: বেশ, তাহলে এবার আমাদের আরেকটি পছন্দের অনুষ্ঠান, আসুন বেরিয়ে যান ভারতে এবং বাংলাদেশের দর্শনীয় স্থান সম্পর্কে মনে করে নেওয়া যাক।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসে মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে?

0: কিশোর, লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুপর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুপর্ণা পাল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান কৃষক বন্ধুদের জন্য। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুরু হচ্ছে অনুষ্ঠান কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কৃষি, পরিবেশ এবং কৃষকের স্বার্থে আইপিএম। এ বিষয়ে বলছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর চিরন্তন চট্টোপাধ্যায়।
2: নমস্কার চাষি ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি একটু বলবো আপনাদের আইপিএম, এটাকে একটু যদি ভেঙে বলি তাহলে সুসংহত হচ্ছে আই, পি হলো পীড়ক, যত রকমের পীড়ক আছে সেটা আগাছা, রোগ, পোকা, সূত্রকৃমি ইত্যাদি, এবং নিয়ন্ত্রণ বা প্রবন্ধন সেটা হচ্ছে এম। তো এটা কেন আমরা করছি? এটা মূলত আমরা করছি যত রকমের কৌশল আছে আমাদের রোগ পোকা নিয়ন্ত্রণের, সেখানে আমরা ব্যবহারিক যা করার সেটা বলবো। সেটা শুরু হবে হচ্ছে যখন জমি তৈরি হচ্ছে তখন থেকে, এবং যখন আমরা ধানের বীজতলা তৈরি করছি বা ধান আমরা রোয়াচ্ছি, সেই সমস্ত পর্যায়ে কিন্তু আমরা কিছু কিছু আমাদের হস্তক্ষেপ থাকবে, যেগুলো আমরা আইপিএম এর নামে আমরা কৌশল ব্যবহার করছি। এবং তার মধ্যে অবশ্যই থাকবে কয়েকটি আমাদের যে বিভিন্ন ফসলের রোগ প্রতিরোধী যে জাতিগুলো, এবং আমাদের পোকা সহনশীল যে প্রজাতিগুলো সেগুলো আমরা ব্যবহার করব। এবং তার মধ্যে থাকবে জৈব নিয়ন্ত্রণ এবং আনুষঙ্গিক যত রকমের অন্যান্য কৌশল। ধীরে ধীরে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং আমাদের একটা লেবারের অসুবিধার জায়গায় আমরা আসছি সমস্ত চাষি ভাইদের, কাজেই সেখানে আমরা বলবো হয়তো কখনো মাঠে ঢোকাটাও আমাদের অসুবিধে হয়, যেমন এখন এই সময় অনেক জায়গাতে হয়তো জল দাঁড়িয়ে আছে, তো সেই সময় আমরা ড্রোন ব্যবহার করতে পারি। তো এটা আমরা করছি কেন, এটাও একটা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। তো এক হচ্ছে যে যাতে চাষি ভাই বোনেদের আর্থিক ক্ষতি এই রোগ পোকা বা অন্যান্য পীড়ক থেকে যেগুলো, সেগুলো আমরা কমিয়ে আনতে পারি, এবং পীড়কের মধ্যে যত প্রতিরোধ ক্ষমতা রাসায়নিক কীটনাশকের প্রতি, সেটা যাতে সেই ক্ষমতাটা তৈরি হতে যাতে আমাদের দেরি হয়, এবং মূল হচ্ছে সেখানে মানব স্বাস্থ্য, তার মধ্যে চাষি ভাই যারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করছেন তাদের স্বাস্থ্য, এবং সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য, এবং অবশ্যই পুরো সমাজে আমরা যে জমি থেকে যত আমরা খাদ্য তৈরি করছি, মানে চাষি ভাই বোনেরা করছেন, তাদের সেই নিরাপদ খাদ্য যাতে তাদের প্লেটে বা থালায় পৌঁছয় সেটার কথা ভাবা। অর্থাৎ আমাদের মূল কথা হলো যে আমরা বিষাক্ত যত রাসায়নিক সেগুলোর ব্যবহার আমরা যত কমিয়ে আনবো, এবং আমরা আর্থিক যে লাভ সেটা আমরা চাষি ভাইদের যাতে বেশিভাবে করতে পারি। এর মধ্যে অনেক রকম ব্যবস্থা আছে, এবং তার মধ্যে সুষমভাবে সারের ব্যবহার, জলের ব্যবস্থাপনা, তার মধ্যে একটা মূল বিষয় হলো আমাদের যত জল যাতে আমাদের না দাঁড়ায়, যখন আমরা জমি তৈরি করছি সেই সময় থেকেই আমাদের জল নিষ্কাশনের ব্যবস্থাটা করে রাখি, যাতে ভারী বৃষ্টিপাত কখনো হলে বা যে কোনো কারণেই হোক জল যাতে আমাদের ফসলের জায়গায় না জমে থাকে। এবং তার মধ্যে অন্য যে সহজ প্রণালীগুলো, যেমন রোপণের সময় আমরা ভাবতে পারি বেশ কিছু মানে ব্যবস্থা, বা বীজ লাগানোর সময় বীজ শোধন থেকে শুরু করে চারা শোধন, এবং আপনাদের যে উদ্ভিদের যে পীড়ক আক্রান্ত যে অংশ বা পুরো গাছ সেগুলোর অপসারণ করা এবং সেগুলোকে ধ্বংস করা, কোনো ক্ষেত্রে হয়তো আমাদের জৈবিক নিয়ন্ত্রণের ব্যবস্থা আমরা নিই যদি, এবং সেইখানে এখন ভারত সরকার এমনিতে জিএসটি কম করে একটা নীতিগত

0: পদক্ষেপ, সঠিক পদক্ষেপ নিয়েছে যেটা চাষি ভাইদের স্বার্থে, এবং খুব জরুরি যেটা পীড়ক পর্যবেক্ষণ এবং আর্থিক প্রান্তিক স্তর যেটা ক্ষতির সীমা সেইটা যদি উল্লঙ্ঘন হয় তখন গিয়ে আমরা সর্বশেষ অস্ত্র হিসেবে রাসায়নিক কীটনাশক ব্যবহার করব।
1: এতক্ষণ শুনলেন কৃষি পরিবেশ এবং কৃষকের স্বার্থে আইপিএম, এ বিষয়ে বললেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর চিরন্তন চট্টোপাধ্যায়।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

এবার জানিয়ে দেব, আজ অর্থাৎ 27 সেপ্টেম্বর রবিবারে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে ভারতীয় সময়ে সকাল 7:05 শুনবেন সুফি গানের আসর, 7:15 শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান সেন্ট মার্টিন আইল্যান্ড বাংলাদেশ ভ্রমণ সম্পর্কে উপস্থাপনায় থাকছি আমি শ্রীমন্তী মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা অনুষ্ঠানে উপস্থাপনায় থাকছি আমি শ্রীমন্তী মুখোপাধ্যায়। 8:30 কবি কণ্ঠে অনুষ্ঠানে কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতা, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার, শুনবেন দ্বিতীয় পর্ব, প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ। 9:00 শুনবেন ষোলো আনা বাঙালি, সঙ্গীতশিল্পী মোহন সিং খাঙ্গুরা সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেবাশিস বসু, শুনবেন দ্বিতীয় পর্ব। 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় শ্রেয়া দত্ত রায়। 10:30 ভক্তিগীতি অনুষ্ঠানে থাকবেন শিল্পী মহুয়া নন্দী। 10:45 শুনবেন লোকগানের আসর। 11:00 মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান মন কি বাত পর্ব 138। এরপরেই শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান মন কি বাতের বাংলা রূপান্তর পর্ব 138। দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে, উপস্থাপনায় কিংশুক ঘোষ। 12:30 শুনবেন যাত্রাপালা দু টুকরো মা, রচনা অসিত পাত্র, পরিবেশনা কুমড়াগড়ি কালীতলা যুব সমাজ। 1:40 বাংলা ব্যান্ডের গান, এবং মৈত্রী প্রথম অধিবেশন শেষ হবে ভারতীয় সময় দুপুর 2:30।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসরে। রহস্যময় অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস, উপস্থাপনায় উমা মৈত্র ও অঙ্কিতা পাল। 4:35 ষোলো আনা বাঙালি, সঙ্গীতশিল্পী মোহন সিংহাঙ্গুরার সাক্ষাৎকার গ্রহণে দেবাশিস বসু শুনবেন দ্বিতীয় পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় গোপীনাথ পাল। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। 6:20 ক্ষেত খামারের কথা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন পম্পা বন্দ্যোপাধ্যায়। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় শিশুর জন্মগত বধিরতা, বলবেন ডক্টর ইন্দ্রনীল সেন। বিশ্ব বধির দিবস উপলক্ষে থাকছে এই অনুষ্ঠান। সন্ধ্যে 7:00 শুনবেন নাটক বঞ্চক, রচনা আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ আলো দাশগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। সন্ধ্যে 8:00 মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান মন কি বাতের বাংলা রূপান্তর শুনবেন 138তম পর্ব। এরপরে শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। রাত 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45

মিনিটে গ্রন্থ পরিচয় অনুষ্ঠানে কালীঘাটের পট লিখেছেন আশিন রইস, পরিচয় করাবেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনায় শিরোপা রায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী রুচিরা পাণ্ডা, রাগ বেহাগ, তবলায় অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে সনাতন ঘোষ, তানপুরায় কোয়েল সাহা। 10:45 উপমহাদেশের খবর এবং রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হবে ভারতের সময় রাত 12:00। জানিয়ে দিলাম আজ সারাদিনের অনুষ্ঠান সূচি।

এখন শুরু হচ্ছে সুফি গানের আসর। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সুফি গানের আসর শোনাচ্ছি এই গানটি পবন দাস বাউলের কণ্ঠে।

বাংলাদেশের দর্শনীয় স্থান নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি মৈত্রী বন্ধু সেমন্তী। আজ চলুন আপনাদের নিয়ে যাই বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের নীল জলের মধ্যে ভেসে থাকা ছোট্ট একটা দ্বীপে, সেন্ট মার্টিন। নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা। এই পংক্তিটির যেন হুবহু সংস্করণ এই সেন্ট মার্টিন আইল্যান্ড। স্থানীয় মানুষ ভালোবেসে দ্বীপকে বলেন নারিকেল জিঞ্জিরা, অর্থাৎ নারকেলের দ্বীপ। চারদিকে নীল সমুদ্র, বালুকাবেলা প্রবালের ছড়াছড়ি, সারি সারি নারকেল গাছ আর সমুদ্রের নোনা হাওয়া, সব মিলিয়ে সেন্ট মার্টিন যেন প্রকৃতির নিজের হাতে আঁকা একটা ছবি। দ্বীপটির আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার এবং এটি বাংলাদেশের দক্ষিণতম প্রান্তের অন্যতম পরিচিত একটি ভূখণ্ড। সেন্ট মার্টিন যাওয়ার আনন্দ কিন্তু শুধু দ্বীপে পৌঁছানোর মধ্যে নয়, আসল আনন্দ শুরু হয় সমুদ্রযাত্রা থেকেই। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়া যাক, পুরনো ভ্রমণ সংগ্রহে বা ভ্রমণ বৃত্তান্তে আমরা সাধারণত টেকনাফ থেকে জাহাজে সেন্ট মার্টিন যাওয়ার কথা পড়ি, কিন্তু সাম্প্রতিক যে পর্যটন নিয়ম বা যাত্রার ঘাট ও পর্যটকদের প্রবেশের ব্যবস্থা পরিবর্তিত হয়েছে এবং 2025-26 পর্যটন মরশুমে কক্সবাজার থেকে যাত্রীবাহী জাহাজ চলাচলের ব্যবস্থা করা হয়েছে এবং নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট নিয়ম ইত্যাদি পালন করেই কিন্তু সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে। কলকাতা বা ভারতের অন্য কোনো শহর থেকে গেলে প্রথমে বাংলাদেশে পৌঁছে কক্সবাজার যাওয়া যায়। ঢাকা থেকে কক্সবাজার বাস বা বিমানে যাওয়ার ব্যবস্থা রয়েছে। কক্সবাজার পৌঁছে সেখান থেকে নির্ধারিত ঘাটে গিয়ে জাহাজে উঠতে হয়। সমুদ্রের ওপর দিয়ে কয়েক ঘন্টার এই যাত্রায় এক সময় শহর, রাস্তা, ঘরবাড়ি সব পিছনে ফেলে সামনে শুধু জল আর আকাশ, দূরে মাছ ধরার নৌকো, মাথার উপর উড়ে চলার সামুদ্রিক পাখি। এই যাত্রাটাই অনেকের কাছে সেন্ট মার্টিন ভ্রমণের অন্যতম স্মরণীয় অংশ। আর জাহাজ যখন ধীরে ধীরে দ্বীপের কাছে পৌঁছাতে শুরু করে তখন চোখে পড়ে নারকেল গাছের সারি আর নীল সবুজ সমুদ্রের মাঝে ছোট্ট একটা ভূখণ্ড। মনে হয় সত্যি যেন সমুদ্রের মাঝে একটি সবুজ দ্বীপ ভেসে আছে। সেন্ট মার্টিনের সৌন্দর্য খুব সাজানো বা কৃত্রিম কিন্তু নয়, এখানের আকর্ষণ তার স্বাভাবিক সহজ সরল পরিবেশে। দ্বীপের মানুষ, জেলেদের নৌকা, মাছ শুকানোর দৃশ্য, নারকেল গাছ, ছোট ছোট দোকান আর সমুদ্রের ঢেউ, শহুরে ব্যস্ততার থেকে একেবারেই আলাদা এই জীবন। দ্বীপে থাকার জন্য আগে থেকে ব্যবস্থা করে নেওয়া ভালো। এখানে বড় শহরের মতো বিলাসবহুল হোটেল বা অনেক হোটেলের সমারোহ কিন্তু একদম নেই। ছোট বড় হোটেল, রিসর্ট, গেস্ট হাউস আর থাকার ব্যবস্থা রয়েছে নিশ্চয়ই, সেগুলোতেই আপনাদের আগে থাকতে কথা বলে নিতে হবে। বেশিরভাগ থাকার জায়গা দ্বীপের জেটি ও উত্তর দিকের আশেপাশে কেন্দ্রীভূত রয়েছে। থাকার জায়গা বেছে নেওয়ার সময় সমুদ্রের কাছাকাছি হওয়া, বিদ্যুৎ, খাবার, পানীয় জল এবং যাতায়াতের সুবিধা দেখে বেছে নেওয়া ভালো। আর বর্তমান নীতি অনুযায়ী সবসময় রাতে কিন্তু এইখানে রাত কাটানোর এই দ্বীপে অনুমতি থাকে না। কোনো সময় রাত যাপন করা যাবে, কোনো সময় যাবে না, সেরকম একটা ব্যাপার থাকে। তাই যাত্রার আগে যাচাই করে নেওয়াটা জরুরি। খাওয়া দাওয়ার কথা, বেড়ানো মানে খাওয়া, কোন নতুন জায়গা দেখতে যাওয়া মানে সেই নতুন জায়গার কি কি উল্লেখযোগ্য খাবার আছে তার দিকেও কিন্তু আমাদের নজর যায়। তাই সব থেকে অবশ্যই যে আকর্ষণ তা হলো সামুদ্রিক খাবার। সমুদ্র থেকে সদ্য ধরা মাছ, চিংড়ি, কাঁকড়া, নানা ধরনের সামুদ্রিক মাছ সাধারণভাবে রান্না করে অথবা অনেক সময় ভেজে বা গ্রিল করে পরিবেশন করা হয়। অনেক জায়গায় নিজের পছন্দের মাছ বেছে নিয়ে রান্না করিয়ে খাবারও সুযোগ রয়েছে। সঙ্গে থাকবে ভাত, ডাল, সবজি আর ভর্তা। আর দ্বীপে এসে নারকেলের জল বা ডাবের জল না খেলে ভ্রমণটা

তো অসম্পূর্ণ থেকে যাবে। ছোট ছোট খাবারের দোকান রেস্তোরাঁয় স্থানীয় খাবারের স্বাদ পাবেন। শহুরে সুযোগ সুবিধা আবারও বলছি ভাববেন না, বরং সেই যে নোনা জলের গন্ধ তার মধ্যে হারিয়ে যাওয়া। সেন্ট মার্টিন দ্বীপে কি কি দেখবেন? আমার মতে কোনো বেড়াতে যাওয়ায় কিন্তু ঠিক ওই বাকেট লিস্টে রাখা কিছু জায়গা বা কিছু ভ্রমণের বিষয় নয়, বরং সেই জায়গাটার গন্ধ স্বাদ বর্ণ অনুভবের মধ্যে একেবারে শুষে নেওয়া। প্রথমেই থাকছে সমুদ্র সৈকত, কোথাও বালির সৈকত, কোথাও পাথর, আর কোথাও পাবেন প্রবাল। জলের রং, আকাশের রং আর সূর্যের আলো মিলে দিনের বিভিন্ন সময়ে দ্বীপের চেহারাটাই বদলে দেয়। মোড়ের সমুদ্রের ধারে দাঁড়িয়ে সূর্যোদয়, হাঁটতে হাঁটতে বিকেলের সময় সূর্যাস্ত, কিংবা রাতের অন্ধকারে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা, প্রত্যেকটা অভিজ্ঞতাই আপনার কাছে অসাধারণ হয়ে উঠবে। সেন্ট মার্টিনের আরেকটা বিশেষ আকর্ষণ প্রবাল। এখানকার অগভীর স্বচ্ছ জলে অনেক জায়গায় প্রবাল ও সামুদ্রিক জীববৈচিত্র্যের যে চিহ্ন তা দেখা যায়। স্নর্কেলিংয়ের মতো জলকেন্দ্রিক যে অভিজ্ঞতা তাও পর্যটকদের কাছে জনপ্রিয়। কিন্তু প্রবালের রক্ষার জন্য তা কিন্তু এখন একটুখানি নিয়ন্ত্রিত করা হয়েছে। সেন্ট মার্টিনের সঙ্গে যে নামটা অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেটা হল ছেঁড়া দ্বীপ বা চেরা দ্বীপ। মূল দ্বীপের দক্ষিণে অবস্থিত এই ছোট্ট জনবসতিহীন ভূখণ্ড জোয়ারের সময় মূল দ্বীপ থেকে আলাদা হয়ে যায়, তাই এই নামের মধ্যে তার এই যে ভৌগোলিক বৈশিষ্ট্য তা কিন্তু লুকিয়ে আছে। আবার ভাটার সময় জলের স্তর কমে গেলে কোনো কোনো সময় মূল দ্বীপের সঙ্গে সংযোগ দেখা যায়। চেরা দ্বীপে প্রবাল, পাথর, সমুদ্র আর আকাশের এক অসাধারণ মিলন দেখা যায়। এছাড়াও যদি চেরা দ্বীপে যান অবশ্যই জোয়ার ভাটার সময়টা কিন্তু খেয়াল করে যেতে হবে, সেক্ষেত্রে স্থানীয় গাইডের সাহায্য নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। সেন্ট মার্টিনে আরেকটা সুন্দর অভিজ্ঞতা হলো দ্বীপটাকে হেঁটে বা সাইকেলে করে ঘুরে দেখা যায়। খুব একটা বড় নয়, তাই ধীরে ধীরে হাঁটতে হাঁটতে জেলে পাড়া, নারকেল বাগান, ছোট ছোট ঘর বাড়ি, মাছ শুকোনোর জায়গা সবই চোখে পড়বে। আর মাঝে মাঝে বোঝা যায় যে এটা ঠিক শুধুমাত্র পর্যটন কেন্দ্র নয়, বহু মানুষের ঘর বাড়ি, জীবিকার জায়গা। সমুদ্র, মাছ, নারকেল গাছ, যা জীবনের সঙ্গে ওতপ্রোত হয়ে জড়িয়ে আছে। সন্ধ্যা সেন্ট মার্টিন একটা অসাধারণ অনুভূতি। সেন্ট মার্টিনকে ঘিরে কিছু স্থানীয় নাম আর গল্প প্রচলিত আছে। দ্বীপটির আরেকটি পরিচিত নাম দারুচিনি দ্বীপ। এই নামটায় এই কারণে এসেছে যে আরব বণিকের এক জাহাজ ঝড়ে বিপর্যস্ত হয়ে দারুচিনি বহনকারী মালপত্র নিয়ে নাকি এখানে আটকে পড়েছিল। এছাড়া সেই যে নারকেল জিঞ্জিরা। আরেকটা মজার কথা বলি, এখানে শেষ করি, যেই সেন্ট মার্টিন কিন্তু অলিভ রিডলে সহ বহু সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ এবং বাচ্চা প্রজননের জায়গা। 2024 মসিসেও কিন্তু কচ্ছপের জন্য এটি প্রচণ্ড পছন্দের জায়গা, তাই সেন্ট মার্টিন যাওয়ার সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি আর ফেব্রুয়ারি থেকে মার্চ এই সময়টা আরামদায়ক সমুদ্রযাত্রার জন্য। তাই আপনারা এর আগামী ভ্রমণ পরিকল্পনার সময় সেন্ট মার্টিনের কথা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। তবে বেড়াতে গেলে সে যেখানেই যান অবশ্যই সেই অঞ্চলের যে জীববৈচিত্র্য, যে প্রকৃতি, তাকে ভালোবাসবেন। আমাদের শহুরে জঞ্জাল যতটা তাদের থেকে দূরে রাখা যায়, আমাদের শহুরে কলুষতা যতটা দূরে রাখা যায় ততটাই হয়তো মঙ্গল। তাহলে বাংলাদেশের সেন্ট মার্টিন, নারিকেল জিঞ্জিরা, দারুচিনি দ্বীপ, এবারের মতো বাংলাদেশের দর্শনীয় স্থান, এটা মনে করেই শেষ করি। আবার আসিব ফিরে ধানসিনীটির তীরে এই বাংলায়।

0: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন পর্তুগাল ও মরিশাসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া ব্যক্তিদের ভোটার তালিকায় ফের অন্তর্ভুক্তির জন্য বিশেষ অভিযান চালাবে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের সমালোচনার কড়া নিন্দা বিজেপির। আগামী তিন দিন প্রস্তাবিত ব্যাংক ধর্মঘটের প্রেক্ষিতে দেশের সব রাষ্ট্রায়ত্ত এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি আজ খোলা থাকছে। ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহমত। এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছেন ভারতের একাধিক খেলোয়াড়। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। নাম উল্লেখ না করে তিনি একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তথ্য বিকৃত করে উপস্থাপন করার অভিযোগ করেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণে তিনি বলেন, সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসাবে তুলে ধরার মতো যুক্তি খাড়া করা হয়েছে।
1: With cross-border purpose makes it a direct affront to the global order. Governments indulging in such practices must be held accountable. There must be no dilution in our zero-tolerance approach towards terrorism. Its financial aspects, in particular, should be exposed and should be countered.
0: ডক্টর জয়শঙ্কর রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসকে বিশ্ব ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে অভিহিত করে বলেন, যেসব সরকার এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। সন্ত্রাসবাদে অর্থ যোগানোর বিষয়টি সামনে নিয়ে আসার পাশাপাশি তা প্রতিহত করতে হবে। শান্তি, উন্নয়ন এবং দরিদ্র দেশগুলির ওপর বিভিন্ন চাপের বিষয়ে দেওয়া তাঁর দীর্ঘ বক্তৃতার একটি অংশ ছিল এই সতর্কবার্তা। ডক্টর জয়শঙ্কর বলেন, সমগ্র বিশ্ব এখন বাজারে প্রবেশাধিকার থেকে শুরু করে সরবরাহ শৃঙ্খল সবকিছুতেই অস্ত্রের প্রভাব প্রত্যক্ষ করছে। বিভিন্ন দেশ ঝুঁকি কমিয়ে এবং নিজেদের সম্পর্কের ক্ষেত্রে বৈচিত্র্য আনার মাধ্যমে এর মোকাবিলা করছে। তিনি দক্ষিণে বিশ্বের 4F সংকটের কথা তুলে ধরেন। এগুলি হল ফুড অর্থাৎ খাদ্য, ফুয়েল বা জ্বালানি, ফার্টিলাইজার বা সার এবং ফাইন্যান্স বা অর্থ সংক্রান্ত নিরাপত্তা। তিনি বলেন, ভারতের বিকাশ ও জনসেবা কার্যক্রম বিশ্বের 16% বেশি মানুষের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। তিনি 78 দেশে ভারতের 600 বড় উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করেন, যার মধ্যে পরিকাঠামো, উৎপাদন শিল্প, কৃষি, তথ্য প্রযুক্তি এবং সক্ষমতা বৃদ্ধির মতো ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত রয়েছে। ডক্টর জয়শঙ্কর জানান, সংঘাতপূর্ণ এলাকা এবং মহামারী বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ভারত চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। এ প্রসঙ্গে তিনি নেপালের আকস্মিক বন্যা এবং ভেনেজুয়েলার ভূমিকম্পে ভারতের দ্রুত সাড়া দেবার কথা তুলে ধরেন। সমুদ্র নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চল এবং লোহিত সাগর থেকে কৃষ্ণসাগর পর্যন্ত বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পর্তুগাল ও মরিশাসের সমর্থনের প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবি ফের জোরালো হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে 81তম সাধারণ সভায় বর্তমান আঞ্চলিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তা সামনে আসায় নতুন দিল্লির এই দাবির পক্ষে বিভিন্ন দেশ সমর্থন ব্যক্ত করেছে। পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো নিরাপত্তা পরিষদকে আরও বেশি প্রতিনিধিত্বমূলক করে তুলতে ভারতের স্থায়ী সদস্য পদের পক্ষে মত ব্যক্ত করেছেন। মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভূরাজনৈতিক বিষয়ে ভারতের গঠনমূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভারতের স্থায়ী সদস্য পদের দাবির সমর্থনে সওয়াল করেন। মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলদা হেইন G4 সদস্য হিসাবে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তির ব্যাপারে পরোক্ষ সমর্থন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেসব ব্যক্তি কমিশনের নোটিশ পেয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে

0: এলোরা প্রয়োজনীয় নথি সংগ্রহ করবে। সেই নথিগুলি পরবর্তীতে ইসিআই নেট প্ল্যাটফর্মে আপলোডও করবেন বিএলোরা। নতুন দিল্লিতে গতকাল কমিশন ফুল বেঞ্চের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, ছাড়াও নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। কমিশন স্পষ্ট জানিয়েছে, ওই ধরনের নোটিশ পাওয়া ব্যক্তিদের ইয়ারোদের কাছে শুনানির জন্য ডাকা হবে না, কেবলমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই অনলাইন মাধ্যমে তাদের শুনানিতে ডাকা হতে পারে। কমিশনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্যে চলা বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের অগ্রগতি, ভোটার তালিকা সংযোজন ও সংশোধনের কাজ, রাজনৈতিক দলগুলির সঙ্গে সমন্বয় এবং নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের যে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় এসআইআর হয়েছে, তাতে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির সুযোগ দিতে নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে। এদিকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের আবহেই বিরোধী ইন্ডিজোটের শরিকরা আগামী বুধবার 30 সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসছে। ওই বৈঠকে বিরোধী শিবিরের সব শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে জনগণকে বিভ্রান্ত করে বিরোধীদের মুখোশ খুলে গেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী নবীন বলেছেন, নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এসআইআর সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্তই কমিশনের ফুল বেঞ্চে সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি কংগ্রেসকে মিথ্যা ভাষণের জন্য এবং দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণের অভিযোগ করেছেন। একই প্রতিষ্ঠান যখন কেরালাম ও তামিলনাড়ুতে কংগ্রেস এবং তার সহযোগী দলগুলিকে জয় এনে দিয়েছে, তখন সেই প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। শ্রী নবীন বলেন, গণতন্ত্রের প্রয়োগ ক্ষেত্রবিশেষে সম্ভব নয়, জয় পরাজয় গণতন্ত্রেরই অংশ। এদিকে দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ পশ্চিমবঙ্গে আসছেন। নিউ টাউনে কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি সহ দলের বিভিন্ন বিভাগের নেতাকর্মীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন তিনি। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আজ দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি খোলা থাকবে। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্স আগামীকাল থেকে টানা 3 দিনের দেশব্যাপী যে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে, তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ। আজ সব ব্যাংকের সমস্ত শাখা, কার্যালয়, এটিএম সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্ট সম্পূর্ণ চালু রাখার অনুমোদন করেছে রিজার্ভ ব্যাংক। ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহমত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশ বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো শুল্ক যাতে আরোপ না হয় সে বিষয়েও পদক্ষেপ করা হবে বলে উভয় পক্ষ একমত হয়েছে। উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর দক্ষিণ পশ্চিমে সেদেশের সেনাবাহিনীর একটি বিমান ভেঙে পড়লে বরিষ্ঠ সেনা আধিকারিক সহ 17 জনের মৃত্যু হয়েছে। বিমানটি কিকিউইট থেকে রাজধানী কিংসাসার দিকে আসার সময় প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। কুয়াং প্রদেশের কেন্দ্রের বসতি এলাকার ওপর বিমানটি ভেঙে পড়ে। আজ বিশ্ব পর্যটন দিবস। মানুষের মধ্যে সংযোগ স্থাপন, সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের গুরুত্ব এই বিশেষ দিনে তুলে ধরা হয়। এবছরের মূল ভাবনা, পর্যটন পুনর্গঠনে ডিজিটাল এজেন্ডা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। এশিয়ান গেমসে আজ স্কোয়াশের পুরুষ ও মহিলা সিঙ্গলসের ফাইনালে ভারতের অনাহত সিং ও অভয় সিং সোনাজয়ের লক্ষ্যে খেলবেন। নাগুয়া কিনজো ফুটো এরিনায় মালয়েশিয়ান প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবেন তারা। জয় পেলে তারা সরাসরি 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার ছাড়পত্র পাবেন। এদিকে অ্যাথলেটিক্সে পুরুষদের ডেকাথলনের শেষ দিনে সোনাজয়ের লক্ষ্যে মাঠে নামবেন তেজস্বিন শঙ্কর। 2023-এ হ্যাংঝো এশিয়ান গেমসে রূপ পেয়েছিলেন তিনি। অন্যদিকে মহিলাদের লং জাম্পে অ্যান্সি সোজন এবং শৈলী সিং, মহিলাদের 3000 মিটার স্টিপল চেজে পারুল চৌধুরী ফাইনালে খেলবেন। পুরুষদের 200 মিটার দৌড়ের ফাইনালে খেলবেন অনিমেষ কুজুর। এদিকে মনু ভাকের মহিলাদের 25 মিটার পিস্তল কোয়ালিফিকেশনে খেলতে নামবেন। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, উন্নতি হুডা এবং তৃষা জলি গায়ত্রী গোপীনাথ জুটি ও ধ্রুব কপিলা তানিশা ক্রাস্ট জুটি আর একটি ম্যাচে জিতলেই পদক নিশ্চিত করবেন। তিরুবনন্তপুরমে আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: সংবাদ শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ।

যথারীতি সকালের আড্ডায় আপনার সঙ্গে আমার মুখোমুখি, গান গল্প কথায় আমাদের সকালের একটুখানি সময় নিজেদের জন্য বা একে অপরের জন্য। ভাল লাগে এক একটা দিন কি অদ্ভুত নিয়মে, কি অনায়াসে ক্যালেন্ডারের পাতা উল্টে উল্টে যাওয়ার মতো, বইয়ের পাতা উল্টে উল্টে নেওয়ার মতো বদলাতে থাকে। আমরা মাঝে মাঝে বুঝতেই পারি না যে এর ভেতরে কি অসীম একটা শক্তি আছে, আমাদের হাতের অনেক বাইরে। একটা বিশাল বড় পৃথিবী রোজ নিজের চারপাশে পাক খাচ্ছে এবং পাক খেতে খেতে সে সূর্যের চারপাশেও ঘুরছে। কি এক ভৌগোলিক, মহাজাগতিক নিয়ম, তাই না? কেন এসব কথা বলছি, আজকের অনুষ্ঠানেই আস্তে ধীরে প্রকাশিত হবে। কিন্তু সকালের আড্ডায় প্রথমে একটা গান থাকবে না তা তো হয় না। তাই এই অনুভূতি নিয়ে, এই আশ্চর্য হওয়া নিয়ে, রাত কাটিয়ে দিন হওয়ার ইচ্ছেটুকু নিয়ে রইল শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি।

আমাদের চাওয়া কখনো খুব সহজ, আবার কখনো খুব কঠিন। এই চাওয়া পাওয়ার হিসেবের জীবনে, রুটিনের জীবনে, রোজ নামচার জীবনে আমাদের এক মুঠো বাতাস বা এক মুঠো রোদ্দুর কি বলুন তো, বেড়াতে যাওয়া। একটু আগে আমরা একটা ছোট্ট বেড়ানোর অনুষ্ঠান শুনলাম না, বাংলাদেশের দর্শনীয় স্থান। আমরা রোজ সকালে শুনি, আসুন বেরিয়ে যান ভারতে। আসলে আজ 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এই যে আমাদের ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া, এই বেরিয়ে পড়ার যে আরও আনুষাঙ্গিক নানান জিনিস আছে, সেই সব নিয়ে কিন্তু এই পর্যটন শিল্প। আমরা যখন ছোটবেলায় প্রথম ভূগোলের একটি অনুশীলনীতে, একটি অধ্যায়তে আমরা পরিচিত হলাম যে নানান শিল্পের মধ্যে পর্যটনও একটা শিল্প, তখন কিন্তু অতটা ভালো বুঝিনি যে এর অর্থ ঠিক কি। একাধিক মানুষের জীবন আসা আর যাওয়ার মাঝে কিভাবে যে জড়িয়ে যায় তা পর্যটন কিন্তু আমাদের শিখিয়ে দেয়। 1970 সালে এই 27 সেপ্টেম্বর তারিখেই আন্তর্জাতিক পর্যটন সংস্থার সংবিধি গ্রহণ করা হয় এবং সেই স্মরণেই কিন্তু 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। 1980 সাল থেকে এই দিনটি আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে। পর্যটন শিল্প বা যারা পর্যটক, তারা কিন্তু একই সঙ্গে মানুষের জীবনধারাকে জানতে চান, তাদের অর্থনীতি, রাজনীতি, শিল্প, ইতিহাস ছুঁয়ে যেতে চান। যত আমরা বেড়াতে যাই, তত আমরা নিজেদের গণ্ডি ছাপিয়ে যেতে শিখি, তত আমরা আমি, আমরা, আমাদের এই শব্দগুলোর বাইরে যে বিরাট পৃথিবী আছে, কত ভাষা, কত গান, কত ছবি, কত পোশাক, কত খাবার, কত অদ্ভুত অদ্ভুত পাখি, প্রাণী, গাছপালা, নদী, পাহাড়, সমুদ্র, আকাশ, সেই সবের কেবল ইন্টারনেটে বা মোবাইল ফোনে ছবি দেখে নয়, ছুঁয়ে, বুঝে, হেঁটে, গন্ধ পেয়ে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, বুকের ভেতরে অনুভব করে, একেবারে কাছাকাছি গিয়ে সত্যি সত্যি বোঝা যে আনন্দ, তা কিন্তু এই বেড়াতে যাওয়ার মারফত। তাই পর্যটন আমাদের খামোখাই একটু বেরিয়ে আসা নয়, খামোখাই একটু রিল্যাক্সেশন বা একটু আরাম করে আসা কিন্তু কেবলমাত্র নয়, মাঝে মাঝে অবশ্যই আমাদের রোজ নামচার ভার নামাতে আমাদের একটুখানি বেড়ানো সহায়তা করে, কিন্তু এই বেড়ানোর মধ্যে আছে আরেকটা বেড়ানো। যেমন বলে না, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন, পর্যটনও কিন্তু তাই। আমরা যত বেড়াই তত কিন্তু ভাঙি, আমাদের মনের যত কঠিন শিকল আছে।

আছে, যত গিট আছে আলগা হয়ে পড়ে। নতুন নতুন মানুষকে দেখে, নতুন নতুন মানুষের সঙ্গে কথা বলে, তাদের হাতের খাবার খেয়ে, তাদের চা দোকানে বসিয়ে, তাদের পরিশ্রম দেখে, তাদের জীবনযাত্রা দেখে, তাদের কষ্ট দুঃখ, তাদের সুবিধা অসুবিধা দেখে। তাই আজ বিশ্ব পর্যটন দিবসে আমাদের সকালের আড্ডার এই অনুষ্ঠানে এই কথাটা বলার কারণ হয়তো কেবলই নিজেদের মনে করানো যে আমরা একটা গোটা পৃথিবীর মধ্যে সবাই যেন আসলেই ভ্রমণ করছি রমি বিস্ময়ে। আর মাঝে মাঝে আমাদের দেখা হয়ে যাচ্ছে সেই পিপীলিকা শাড়ির মতো, লাইন করে এক পংক্তিতে হেঁটে চলেছি, মাঝে মাঝে থেমে কুশল বার্তা বিনিময়। তাই আমাদের বাড়ানো চলুক, আমাদের ব্যাগ গোছানো চলুক, আমাদের আনন্দ করে এই পৃথিবীকে অনুভব করা চলুক, তবে আরেকটু সচেতন হয়ে, আরেকটু ভালোবেসে। কারণ আমরা সত্যিই জানি না ঠিক কি আমাদের জন্য অপেক্ষা করছে এর পরবর্তী স্টেশনে।

আর এই যে চল না যাই, তার প্রথম যে ছবি আমাদের মনে আসে ছোটবেলা থেকে তা হচ্ছে ট্রেন, রেলগাড়ি। ব্যাগ গুছিয়ে রাতে রেলগাড়ি করে আমরা চলেছি আমাদের প্রিয় গন্তব্যে। আমাদের লোয়ার, মিডল, আপার বার্থ, সেখানে পাটি পেরে বসে গল্প অথবা বাচ্চাদের দৌড়াত্ম, তার সঙ্গে চলছে খাওয়া দাওয়া। কখনো বা একটু আপন মনে বসে যাওয়া জানলা দিয়ে দূরে, অনেক দূরে। আজ বিশ্ব পর্যটন দিবস, পর্যটন, বেড়ানো, তার সাথে রেলগাড়ি। রেলগাড়ির একটা ইতিহাস যে আজকের দিনে জুড়ে আছে তা কি আপনি জানেন? 1825 সালের 27 সেপ্টেম্বরের ইংল্যান্ড, সেদিন স্টকটন এবং ডার্লিংটন রেলওয়েতে বাষ্পচালিত ট্রেনের ঐতিহাসিক যাত্রা শুরু হল। জর্জ স্টিফেনসনের তৈরি লোকোমোশন নাম্বার 1 নামের ইঞ্জিন সেদিন রেল পথে চলেছিল। কয়লা বহনের পাশাপাশি সেই ট্রেনের যাত্রীরাও ছিলেন। প্রায় 26 মাইলের এই স্টিম রেলওয়ে যাত্রার সূচনা হিসেবে ধরা হয় এই যাত্রা।

থেকে বিশ্বের প্রথম পাবলিক স্টিম রেলওয়ে যাত্রা হিসাবে। আজকের চোখে ঘটনাটা হয়তো সাধারণ, কেননা এখন আমরা ঝড়ের গতিতে চলি, কিন্তু একটা ইঞ্জিন নিজে থেকে লোহার লাইনের ওপর দিয়ে এতটা পথ এগিয়ে যাচ্ছে, তখন সেই দৃশ্যটাই ছিল অভাবনীয়। সেই যে শুরু হলো, তারপর থেকে আর কোনো পেছনে ফেরা নেই। দুটো দেশ, দুটো শহর, দুটো মহাদেশকে জুড়ে দেওয়া, মানুষের যাতায়াত, পণ্য পরিবহন এবং শিল্পের প্রসার সব মিলিয়ে কিন্তু রেলপথের অগ্রগতি বা রেলগাড়ির অগ্রগতি, রেলগাড়ির আবিষ্কার এবং সফল তার প্রয়োগ আমাদের মানুষের ইতিহাসকে কিন্তু একেবারে বদলে দিয়েছে। তাই আজ 27 সেপ্টেম্বর সেই একটা ঐতিহাসিক দিন, যেই দিন থেকে আমাদের মুখে মুখে এই চেনা সুর, চেনা শব্দ।

রেলগাড়ি ছুটে চলেছে, আমাদের আইকনিক দৃশ্য অপু দুর্গা। মাঝে মাঝে এই গোটা পৃথিবীটা আমাদের কাছে সেরকম অপু দুর্গার চোখে ধরা পড়া সেই রেলগাড়িটার মতোই অবাক করা লাগে। লোহায় তৈরি একটা যন্ত্র, তা চলছে কি করে? তার তো কোনো প্রাণ নেই, কোথা থেকে আসছে সেই শক্তি? এরম অবাক হয়েছিলেন সেই সময় অনেকেই, যেমন 27 সেপ্টেম্বর সেই শক্তি, বাষ্প শক্তি দিয়ে

রেল গাড়ি চালানোর ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিন সেরকমই। 1905 সালের এই দিনটাও ছিল বিজ্ঞানের জগতে আরেকটা গুরুত্বপূর্ণ দিন। এই সালটাকে, মানে 1905 সালটাকে, আইনস্টাইনের অলৌকিক বছর বলা হয়। এই বছরই তার একের পর এক গুরুত্বপূর্ণ গবেষণাপত্র কিন্তু প্রকাশিত হচ্ছিল। 27 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল তার একটি গবেষণাপত্র, যেখানে তিনি দেখান যে কোনো বস্তুর শক্তি ও ভরের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। মনে পড়ে যাচ্ছে নিশ্চয়ই তার সেই বিখ্যাত সমীকরণ E=mc², যেখানে শক্তি, ভর এবং আলোর বেগের মধ্যে একটা সমীকরণ তৈরি করা হয়েছে। তার অজস্র অজস্র অজস্র অর্থ, অজস্র অজস্র অজস্র প্রয়োগ। তাই 27 সেপ্টেম্বর আমাদেরকে আশ্চর্য করে দিয়ে কিন্তু এই বিষয়টি প্রকাশিত হয়ে গেল, এবং তার তাৎপর্য আজও আমরা হয়তো সবটা অনুধাবন করতে পারিনি। এবং এই পৃথিবী, এই বিশাল শক্তি, বলছিলাম না, কোনো একটা অদৃশ্য শক্তি যেন সবটাকে সাজিয়ে রেখেছে, একটা অদ্ভুত সুতোয় বেঁধে রেখেছে, বা ক্রমাগত অদ্ভুত একটা সুতোয় গেঁথে চলেছে। অ্যালবার্ট আইনস্টাইন, তার আবিষ্কার হয়তো সেই অজানা প্রশ্নের বা প্রশ্নের অজানা উত্তরের একটা ধাপ মাত্র। ভাবুন তো, এই আবিষ্কার না হলে কি হতো?

0: আমরা সত্যি অবাক হয়ে যাই, কি করে, ভাবো তো যদি এটা না হতো তাহলে কি হতো। এই ভাবনা থেকেই, আশ্চর্য হওয়া থেকে কিন্তু কত কত আবিষ্কার। আমরা কথা বলছিলাম আজকের বিশ্ব পর্যটন দিবস নিয়ে, কথা বলছিলাম রেলগাড়ির, প্রথম বাষ্পচালিত রেলগাড়ির চলা নিয়ে, বলছিলাম E=mc² এই আবিষ্কারের প্রথম প্রকাশের দিনটি নিয়ে। দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের দৃষ্টিকোণের সময়ে। গতকাল ছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, তার স্মরণে আজকের দৃষ্টিকোণ।
1: তারই হাত ধরে আমাদের বর্ণ পরিচয়। কবির ভাষায় তিনি বীর সিংহের সিংহ শিশু, তার মাতৃপ্রেম কিংবদন্তি আখ্যান, অথচ একরোখা জেদ তাঁকে জীবনের শেষ দিকে বড় একা করে দেয়। সেখানে পত্নী, পুত্র, মা, সবার থেকে তিনি অনেক দূরে। আবার এই ঋজু কঠোর একবজ্ঞা বোধই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দিয়েছিল এক অনন্য সাধারণ ক্ষমতা। বাংলার নবজাগরণের ইতিহাসে তিনি এক চিরকালীন উজ্জ্বল নক্ষত্র। তাঁর গোটা জীবনই এক অদ্ভুত কাহিনী, অনুপ্রেরণা স্বরূপ। আমাদের কাছে তিনি দার্শনিক, শিক্ষাবিদ, শিক্ষক, লেখক, অনুবাদক, মুদ্রক, প্রকাশক, উদ্যোগপতি, সমাজ সংস্কারক এবং সর্বোপরি মানবতার পথপ্রদর্শক। কবি সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায় বলা যায়, সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। দয়ার সাগর, বিদ্যার সাগর, আমাদের প্রাণের সাগর বিদ্যাসাগর। বাঙালি সমাজ তাঁর কাছে চির ঋণী। ইউটিউবের সৌজন্যে বিদ্যাসাগর ছবির কিছু অংশ।
2: দামোদর সাঁতরে পার হতে বলেছে মা, এই দুটোকে মাঝিরা পার করে দিতে চাইল না।
3: কি সর্বনাশ, বর্ষা দামোদরে ঝাঁপ দিয়েছিলি।
2: তুমি যে দেখেছিলে মা,
3: কেমন জানলে তোকে আমি আসতে লিখতাম না বাবা। আর ভেতরে আয়, ভেতরে আয়।
2: এত চেষ্টা করেও সময় মতো এসে বরযাত্রী যেতে পারলাম না। আচ্ছা মা, বউ ভাতে তুমি কি করতে চাও?
4: ওর ইচ্ছে বাজনা আনা হয়।
2: ও, আর তোমার?
4: আমার ইচ্ছে গরিব দুঃখীদের একদিন পেট ভরে খাইয়ে দেওয়া হোক। কি হবে বাজি বাজনা এনে খরচ করে?
2: মা গো, এই জন্যই আমার তোমাকে এত ভালো লাগে। কিন্তু মা, এবার তোমার আর বাবার দুজনের ইচ্ছেই পূর্ণ হবে।
4: এত খরচ তুই পেরে উঠবি কেন বাবা?
2: ও, তুমি দেখো না, তোমার আশীর্বাদে সব ব্যবস্থা হয়ে যাবে মা।
1: লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়।
5: দয়ার সাগর তুমি বিখ্যাত ভারতে, মধুসূদন দত্ত শ্রদ্ধা জানিয়েছেন তাকে। যে মধুসূদন আপাতভাবে যাকে চরিত্র বলে, সেই চরিত্র থেকে অনেক দূরে থাকতেন তিনি, কবি হয়তো ঈষৎ মদ্য। কিন্তু বিদ্যাসাগরকে শ্রদ্ধা করার ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত থেকে সামান্য আমি পর্যন্ত কারুর কোনো ব্যত্যয় দেখা যায় না। বস্তু বিদ্যাসাগর ডাকের বিবেক, এই কর্মিষ্ঠ পুরুষটি আমাদের ব্যাকরণ তৈরি করেছেন, আমাদের ভাষা তৈরি করেছেন। এই যে বর্ণ পরিচয়, এই যে সরস্বতীর মন্দিরের প্রবেশ, এ কি বিদ্যাসাগর না হলে হতো? রবীন্দ্রনাথ যেটাকে কর্মের ক্ষেত্রে এক বিগ্রহ মনে করেছেন, তার কারণ হচ্ছে কি নীরবে এই দরিদ্র ব্রাহ্মণ যখন স্কুল ইন্সপেক্টর ছিলেন, তখন সাক্ষরতার জন্য কি অবিশ্বাস্য কাজ করেছেন সেই পরাধীন যুগে, সেই ঔপনিবেশিকতার মধ্যে। আমাদের দেশের মহিলারা, বিশেষত নারী সমাজ, বিদ্যাসাগরকে পিতা ভাবেন, কেননা বিদ্যাসাগর না হলে নারী শিক্ষা কথাটার কোনো অর্থই থাকত না সমুদ্র হিমাচল। আজ তিনি যে সমস্ত জাতিকে পথ দেখান, আজকে এই যে নতুন যে কোনো নারী প্রকল্প, তা বিদ্যাসাগরের কাছে ঋণী থাকা উচিত। সেই অন্ধকারের মধ্যে তিনি কি প্রতিভার বসে বুঝেছিলেন যে যেই জাতির মা অশিক্ষিত থাকেন, যে জাতির মা পিছিয়ে থাকেন, যে জাতির মা অনাগারে থাকেন, সেই জাতির কখনো উন্নতি হতে পারে না। শিক্ষার প্রসারে

ঠাকুরের যে ভূমিকা তা আমাদের মেরুদণ্ড তৈরি করেছে। আমি তো অনুবাদের সময়, আপনি ভাবুন যে বিদ্যাসাগরকে আমরা এত কঠিন কঠোর চারিত্রিক দৃঢ়তার জন্য শ্রদ্ধা করি, সেই বিদ্যাসাগর শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স অনুবাদ করছেন এবং তার নাম দিচ্ছেন ভ্রান্তিবিলাস। এত চমৎকার অনুবাদ আমার মনে হয় না বাংলা সাহিত্যের ইতিহাসে কখনো দেখা দিয়েছে যে কমেডি অফ এরর্স ভ্রান্তিবিলাস নামে দেখা দিচ্ছে। যেভাবে তিনি সংস্কৃত সাহিত্য থেকে আমাদের জন্য সরবরাহ করেছেন শকুন্তলা, যেভাবে তিনি ব্যাকরণ রচনা করেছেন, যেভাবে মুদ্রণালয় প্রকাশ করেছেন, যেভাবে সংস্কৃত কলেজ তৈরি করেছেন, আমরা এত ঋণী যে ঋণের তালিকা তৈরি করতে গেলে আমাদের পাপগ্রস্ত মনে হয়। আর যেটাকে স্মরণ করতে পারছি এটাই আমাদের ক্লান্তপূর্ণ বস্তু। যতদিন পদ্মা গঙ্গা যমুনা ও মেঘনা বয়ে যেতে থাকবে, যতদিন পর্যন্ত বাঙালির হৃদয়ে সূর্যের উদয় এবং অস্ত হবে, ততদিন পর্যন্ত বিদ্যাসাগর চিরজীবী। এই খর্বকায় ব্রাহ্মণের কাছে, এই বিশালাকায় মানুষটির কাছে সমস্ত দেশ চিরদিন নত থাকবে। আর বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি এমন এক আলো যে আলোকে আমরা কোনোদিন অস্বীকার তো করবই না, বরং চিরদিনই শিকার বনবাস পড়ে মনে মনে ভাববো কতখানি পিতৃস্নেহ থেকে আমরা তার অভাবে বঞ্চিত হচ্ছি।

সত্যি তাই, কিছু কিছু মানুষের কাছে আমরা ভাষার, যে ভাষা বলি সেই ভাষার জন্য হোক বা আমাদের আত্মমর্যাদার জন্য হোক, এমনভাবে ঋণী হয়ে থাকি যে আমরা কোনোভাবেই তার কোনোভাবেই তার তা সেই ঋণ মুখুব করতে পারি না, বরং আমাদের জীবন আমাদের যাপন সেই ঋণ মুকুব করার একমাত্র উপায়। যে বর্ণপরিচয় এর কথা ঈশ্বরচন্দ্র লিখে গেছেন, সেই বর্ণ দিয়ে অসংখ্য অসংখ্য সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস তৈরি হয়ে গেছে। আজ 27 সেপ্টেম্বর বাংলা সাহিত্যের ইতিহাসের এক অসামান্য কথাশিল্পীর জন্মদিন, সতীনাথ ভাদুড়ী। 1906 সালের 27 সেপ্টেম্বর তৎকালীন বাংলা প্রদেশের পূর্ণিয়ায় তার জন্ম। তার পৈতৃক বাড়ি ছিল নদিয়ার কৃষ্ণনগরে। পিতা ইন্দুভূষণ ভাদুড়ী ছিলেন আইনজীবী। তিনি কিছুদিন সতীনাথ ভাদুড়ী অর্থনীতিতে স্নাতকোত্তর এবং পরে আইনের পড়াশোনা করেছিলেন। পাটনায় কিছুদিন ওকালতিও করেছিলেন, কিন্তু তার জীবন শুধু পেশাগত জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত হন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারাবরণও করেন। সাহিত্যিক হিসাবে সতীনাথ ভাদুড়ীর পরিচয়ের একটি বিশেষ দিক তার ছদ্মনাম চিত্রগুপ্ত। তার প্রথম উপন্যাস জাগরী প্রকাশিত হয় 1946 সালে। ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাধারণ মানুষের জীবন, মনস্তত্ত্ব, দ্বন্দ্বকে তিনি উপন্যাসে অসাধারণভাবে তুলে ধরেছিলেন। জাগরীর জন্য 1950 সালে তিনি প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন, অর্থাৎ রবীন্দ্র পুরস্কার ইতিহাসে প্রথম পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক ছিলেন সতীনাথ ভাদুড়ী। তবে শুধু জাগরী নয়, তার সাহিত্য জগৎ ছিল আরও বিস্তৃত। কয়েকটি উল্লেখযোগ্য, গজামন গণনায়ক, চিত্রগুপ্তের ফাইল, নোড়াই চরিত মানুষ, অচিন রাগিনী, অপরিচিতা, সংকট, আলোকদৃষ্টি, একাধিক উল্লেখযোগ্য রচনা তিনি রেখে গেছেন। তার লেখায় একটা বড় বৈশিষ্ট্য যে সাধারণ মানুষের জীবনকে খুব কাছ থেকে দেখা। বিহারের জনজীবন, বিশেষ করে সেখানের মানুষ, সমাজ, ভাষা, রাজনীতি, সংস্কৃতি, নানান দিক তার লেখায় কিন্তু একেবারে জীবন্ত হয়ে উঠেছে। সত্যি ভ্রমণ কাহিনী নামের একটি ভ্রমণ গ্রন্থ তিনি লিখেছিলেন, যেখানে প্যারিস ভ্রমণের অভিজ্ঞতা উঠে এসেছে। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে সেই কথাটা বলাই যায়। তার লেখায় কিন্তু খুব গভীরভাবে দেখার একটা চোখ পাওয়া গেছে, যে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকেও তিনি রাজনৈতিক ঘটনার কেবল বিবরণ হিসেবে রাখেননি, বরং সেই ঘটনার মধ্যে মধ্যে বুনে দিয়েছেন মানুষের সুখ দুঃখ, জীবন সংগ্রাম, এবং কোথাও গিয়ে বুঝতেই দেননি যে তিনি আসলে ইতিহাস রাজনীতি

সত্যি আমাদের সাহিত্য, আমাদের গান, আমাদের ভাষা, কোথাও গিয়ে আমাদের মনের ভেতরে যেসব লুকোনো কথা আছে সেই সব কথাকেই হয়তো বোঝার চেষ্টা করে। আজকের অনুষ্ঠানে, আজকের সকালের আড্ডায় সঙ্গে ছিলাম আমি সীমান্তী মুখোপাধ্যায়। আমরা কথা বলছিলাম আজকের দিনটাকে নিয়ে, যেমন সকালের আড্ডায় আমি বলে থাকি, আজকের দিনটাকে একটু ইতিহাসের পাতায় ফিরে দেখছিলাম। জানছিলাম যে আজ বিশ্ব পর্যটন দিবস এবং পর্যটনের ঠিক গভীরতর অর্থটা কি। আমরা ফিরে দেখলাম বাষ্পচালিত রেল ইঞ্জিন প্রথম যে আজ চলেছিল সেই কথা। আমরা জানলাম যে আজকের দিন অর্থাৎ 27শে সেপ্টেম্বর আইনস্টাইনের সেই বিখ্যাত সমীকরণ প্রকাশিত হয়েছিল প্রথম। আর জানলাম যে আজ সতীনাথ ভাদুড়ীরও জন্মদিন, যার লেখা কোনো না কোনো সময় আমাদের পাঠকদের ছুঁয়ে যায়। আর আমরা শুনলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে একটি সুন্দর ছোট্ট কথিকা। ভাবতে ভালো লাগে যে দিনটা শুরুর আগে এতগুলো নতুন নতুন ভাবনা, এতগুলো আলোচনা আমরা একে অপরের সঙ্গে করতে পারি। তবে তার মাঝে একটা জিনিস মাথায় রাখা, যে আমরা যেমন একে অপরের জন্য ভাবব, সেরকম ভাবনার মধ্যে একটা জায়গা কিন্তু রক্তদান।

হয় না। স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়। একজন দাতার দান করা রক্তকে 1 ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে 1 ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহোদ্দান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।

তাহলে কখনো আমরা যারা হাসপাতালে আমাদের আত্মীয় স্বজনের জন্য গেছি, আমরা বুঝেছি যে রক্তের প্রয়োজনীয়তা কি। যেসব শিশু থ্যালাসেমিয়ার সঙ্গে লড়াই করছেন বা যাদের বিভিন্ন শারীরিক অসুবিধার কারণে ব্লাড ট্রান্সফিউশনের দরকার হয় এবং বিভিন্ন প্রয়োজন যখন আসে, কোনো বিশেষ অপারেশন সার্জারি, সেই কথা খেয়াল রেখে আমরা যেন যে কোনো সঠিক উদ্যোগে রক্তদান করি এবং এই বিষয়গুলি মাথায় রাখি। আরেকটা জিনিসও খেয়াল রাখতে হয় প্রতিদিনে, তা হচ্ছে আমাদের আবহাওয়া কেমন থাকছে। জানিয়ে দিই, সকালের অংশত মেঘলা আকাশ, বিকেলের দিকে সাধারণত মেঘলা হয়ে আসবে। হালকা বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি বেশি এবং গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.9 ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মান সর্বোচ্চ 99% এবং সর্বনিম্ন 77%। গত 24 ঘন্টায় অর্থাৎ আজ সকাল 6:30 অবধি বৃষ্টিপাতের পরিমাণ 16.7 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো আবহাওয়া সতর্কবার্তা নেই।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সকালের আড্ডায় এবার সময় জানা অজানার। হিমালয়ের পাখি সম্পর্কে বলবেন ডক্টর অসীম মিত্র।

জানা অজানায় আজ থেকে পরপর তিন দিন শুনবেন ধারাবাহিক কথিকা হিমালয়ের পাখি। লিখেছেন ডক্টর অসীম মিত্র। আজ প্রথম পর্ব। সতীনাথ ভাদুড়ির চকাচকি নামের অসাধারণ গল্পটা পড়েছেন? ধামদাহা হাটের চকাচকি। বিয়ের পঞ্চাশ বছর পরও এক অবাঙালি দম্পতি বিয়ের সময়ের মনের উপচে পড়া ভাব বজায় রেখেছে দেখে লেখক তাদের নাম দিয়েছিলেন চকাচকি। গ্রামের লোকেদের কাছে তারা দুবেজি ও দুবেনি নামে পরিচিত ছিলেন। পরে চকাচকি নামটি জেলা শুদ্ধ ছড়িয়ে পড়েছিল। তা এত

0: থাকতে দুই বয়স্ক নরনারীর প্রেম ভালোবাসা বোঝাতে লেখক চকাচকি নামটা বেছে নিলেন কেন? আমরা জানি চকাচকি একটা পাখির নাম, পুরুষ পাখিটি চকা ও স্ত্রী পাখিটি চকি। স্ত্রী ও পুরুষ পাখি একসঙ্গে জোড়ায় জোড়ায় থাকে বলে চকা ও চকি নাম দুটিকে জুড়ে দিয়ে চকাচকি করে দেওয়া হয়েছে। সত্যচরণ লাহা তার কালিদাসের পাখি বইতে লিখছেন, প্রবাদ আছে যে চক্রবাক মিথুন সারাদিন একত্র অবস্থান করিয়া দিবাবসানে পৃথক হইয়া যায়। পক্ষী রহিল নদীর এপারে, পক্ষিনী পরপারে। এই অবস্থায় পরস্পর পরস্পরকে ডাকাডাকি করিতে থাকে। বিদেশী পক্ষীতত্ত্ববিদ অনেকে সকর্ণে নদীর উভয় পার্শ্ব হইতে নিশীথে এই প্রকার অবিরাম পক্ষীকণ্ঠধ্বনি শুনিয়া ব্যাপারটি লিপিবদ্ধ করিয়া রাখিয়াছেন। কিন্তু বৈজ্ঞানিক হিসাবে এবং বাস্তব পক্ষী জীবনের দিক হইতে দেখিলে এই চকাচকির বিরহ প্রসঙ্গ কতদূর সত্য তাহা আজ পর্যন্ত কেহ যে ভালো করিয়া পরীক্ষা করিয়া দেখিয়াছেন এমন মনে হয় না। দিবাভাগে উহারা যে যুগ্মাবস্থায় নদী তটে একত্র অবস্থান করে তাহা ব্লানফোর্ড প্রমুখ অনেক পক্ষী তত্ত্বজ্ঞই লক্ষ্য করিয়াছেন। কিন্তু দিবাবসানে পক্ষী মিথুন পরস্পর পৃথক রাত্রি যাপন করে কিনা এই সম্বন্ধে পক্ষীতত্ত্ববিদগণের স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। সত্যচরণ লাহা চকাচকির কথা বলতে গিয়ে পাখিটির আরও কিছু নাম উল্লেখ করেছেন, যেমন চক্রবাক। কালিদাসের মেঘদূত কাব্যগ্রন্থেও চক্রবাকের উল্লেখ রয়েছে। চক্রবাক মিথুন, পক্ষী মিথুন এই দুটি নামেরও উল্লেখ রয়েছে তার লেখাতে। কাজী নজরুল একটা গানে এদের প্রেমের জয়গান গেয়ে লিখেছেন, মোরা আর জন্মে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে, যুগল রূপে এসেছি গো মাটির ঘরে। কবি হংস মিথুন বলতে এখানে চকাচকিকে বুঝিয়েছেন। সত্যচরণ লাহা লিখছেন, সহচর দূরীভূতা সন্ধ্যা গমে পৃথক বিচরণশীল স্বল্প মুখরা চক্রবাকির প্রতি বিরহার্তা কামিনীর সমবেদনা আরোপ করিতে এত দেশীয় কবিগণ কুণ্ঠিত হন নাই। কালিদাসও এই চিরন্তন পদ্ধতির ব্যতিক্রম না করিয়া যক্ষপত্নীকে বিরহজর্জরিতা অনাথা চক্রবাকির সহিত তুলনা করিয়াছেন। লেখক এখানে মহাকবি কালিদাসের মেঘদূত কাব্যগ্রন্থের কথা বলতে চেয়েছেন। স্টুয়ার্ট বেকার ১৯২১ সালে প্রকাশিত তার ডাকস অ্যান্ড দেয়ার অ্যালিস বইতে লিখেছেন যে রাত্রিতে খাবার সময় পক্ষী দম্পতি একে অপরের থেকে অনেক দূরে চলে যায়। এমন সময় একে অপরকে ডাকার শব্দ শোনা যায়। অজয় হোম তার চেনা অচেনা পাখি বইটিতে চকাচকির বিশদ বিবরণ দিয়েছেন। ইংরেজিতেও এই পাখির দুটি নাম রয়েছে, ব্রাহ্মিণী ডাক ও রুডি শেল ডাক। অনেকের মতে পুরুষ ও স্ত্রী পাখি জীবন জুড়ে জোড় বেঁধে থাকে। সত্যচরণ লাহার মতে এই চক্রবাক সমগ্র শীতকাল ভারতবর্ষে যাপন করিয়া গ্রীষ্মকালে হিমাচলস্থ উপত্যকায় লাদাখ তিব্বত প্রভৃতি স্থানে প্রয়াণ করিয়া গার্হস্থ ব্যাপারে লিপ্ত হয়। নোনা হ্রদের জলে এরা বাস করে। ৪২০০ থেকে ৪৬০০ মিটার উচ্চতায় মে থেকে জুলাই মাসে প্যানগঙ্গং ও চুশুল জলাভূমি এদের প্রজনন ক্ষেত্র। ২০১৮ সালে প্রকাশিত জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফনাল ডাইভার্সিটি অফ ইন্ডিয়ান হিমালয়া গ্রন্থে দেখা যাচ্ছে ভারতের হিমালয়ের সব জায়গাতেই চকাচকির দেখা পাওয়া যায়। বেশ কয়েক বছর আগে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আমি ছাঙ্গু লেকে একজোড়া চকাচকি দেখেছিলাম। শীতকালে পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলার চুপিচরের গঙ্গায়, কুচবিহার জেলার তোর্ষা নদী ও ওড়িশার মঙ্গলজড়িতে চকাচকির দেখা পেয়েছি। অজয় হোমের লেখা থেকে বোঝা যায় একসময় পূর্ব কলকাতার জলাভূমিতে চকাচকির দেখা পাওয়া যেত। হিমালয়ের পাখি, জানা অজানায় ধারাবাহিক কথিকার প্রথম পর্ব শুনলেন। লিখেছেন ডক্টর অসীম মিত্র।
1: তাহলে দেখুন কিভাবে

এই আজকের জানা অজানাতে মিলে গেল দুটো সূত্র, পর্যটন এবং সতীনাথ ভাদুড়ী। কথা এলো চকাচকির, সতীনাথ ভাদুড়ী লেখার প্রসঙ্গ এলো, এবং এলো পর্যটন কিভাবে আমাদেরকে এরম এক একটি বিষয়ে আলাদা করে জ্ঞান দেয়, বা জানা অজানার যে দূরত্বতা ঘুচিয়ে দেয়। আমরা চলে এসেছি আজকের সকালের আড্ডার একদম শেষে, তবে যে বিষয়টি একটু না ছুঁয়ে গেলে নয় তা হলো এশিয়ান গেমসে ভারতবর্ষের দারুণভাবে এগিয়ে চলার যে গতি সে বিষয়টা। 27শে সেপ্টেম্বর রবিবার সকাল পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে প্রায় 28টি পদক, 4টি সোনা, 11টি রুপো এবং 13টি ব্রোঞ্জ। আজও একাধিক ইভেন্টে ভারতের সামনে রয়েছে পদকের সুযোগ, এবং এই গেমস শেষে আমাদের পদক সংখ্যা ঠিক কোথায় যাবে তা আমরা খানিকটা আন্দাজ করতে পারছি, আর খানিকটা অবাক হওয়ার অপেক্ষা। ভারতের সোনার পদক এসেছে 4টি ইভেন্টে। মহিলাদের ক্রিকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত সোনা জিতেছে। এই ম্যাচে স্মৃতি মন্দানা দুরন্ত ব্যাটিং বিশেষভাবে নজর কেড়েছে। তার 79 রানের ইনিংস ভারতকে বড় জয় এনে দিয়েছে, এবং এই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে 11,000 রানের মাইল ফলক স্পর্শ করেন স্মৃতি মন্দানা। মহিলাদের ক্রিকেটে এমন নজির গড়া প্রথম ক্রিকেটার তিনি। শুটিংয়েও এসেছে সোনা 10 মিটার এয়ার পিস্তল মিক্স টিম ইভেন্টে। সুরুচি সিং এবং কমলজিতের জুটি ভারতকে এনে দিয়েছে সোনা। কাবাডিতে ভারতীয় দলের দাপট অব্যাহত। প্রথমে মহিলাদের দল এবং পরে পুরুষদের দল দুই দলই সোনা জিতে নিয়েছে। বিশেষ করে পুরুষের কাবাডিতে এই সোনা ভারতের দীর্ঘদিনের সাফল্যের ধারাকে আরও শক্তিশালী করল। রূপোর পদকের তালিকাতে রয়েছে মীরাবাই চানু। ভারোত্তোলনে 49 কেজি বিভাগে রূপো জিতে তিনি তার পদক সম্ভার সম্পূর্ণ করে ফেললেন। অ্যাথলেটিক্সে বড় সাফল্য এসেছে পুরুষদের 10,000 মিটার দৌড়ে গুলভীর সিং, পুরুষের ম্যারাথনে সাওয়ান বরওয়াল 2 ঘন্টা 11 মিনিট 37 সেকেন্ডে যে নতুন জাতীয় রেকর্ড করলেন তা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য, এবং প্রায় 44 বছর পর পুরুষদের ম্যারাথনে এই পদকটি কিন্তু এলো। শুটিংয়ে এলভেনিল ওয়ারালিভানের পারফরমেন্স নজর কেড়েছে। 10 মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত দলগত দুই ইভেন্টে রূপো জিতেছেন, এবং ব্রোঞ্জ পদকের তালিকাতে রয়েছেন শুটিং, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, রোয়িং, টেবিল টেনিস, স্কোয়াশ এবং সফট টেনিস। মহিলাদের MMA-তে সুচিকা তারিওয়ালের ব্রোঞ্জও বিশেষ উল্লেখযোগ্য। 27শে সেপ্টেম্বর আজ যেসব শিল্পীরা, যেসব শিল্পী বললাম কেননা তারা কিন্তু তাদের ফাইনাল পারফরমেন্সটাকে খুব যত্ন করে গড়ে তোলেন। তারা তাই কেবল ক্রীড়াবিদ নয়, তারা কেবল অ্যাথলেটিক্স বা অন্য কোনো ক্রীড়াক্ষেত্রে একজন প্রতিযোগী মাত্র নয়, বরং এক একজন অসাধারণ আশ্চর্য শিল্প। তাই আস্তে আস্তে আমাদের সকালের আড্ডার সময় ফুরিয়ে আসছে। একটা গান রেখে যাচ্ছি এই সমস্ত অসাধারণ ক্রীড়াবিদদের জন্য, যারা তাদের প্রতিদিনের সকাল শুরু করেন খুব সকালে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন, ফাইনাল ম্যাচে একটা অসাধারণ পারফরমেন্স দেওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা, খুব ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং মনের মধ্যে যে জেদ, যে অদম্য ইচ্ছা, স্বপ্ন, তা যেন আমরা সবাই লড়ে বাঁচিয়ে রাখতে পারি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুরু হচ্ছে কবি কণ্ঠে। কবি হরি বন্দ্যোপাধ্যায়ের আলাপচারিতায় সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন শর্মিষ্ঠা সরকার। শুনবেন দ্বিতীয় পর্ব।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়, তাঁর সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব।
1: আজ হঠাৎই বিকেলে বাক্স খুলে দেখি বাবার একটা জামা, আকাশের নীল অনেকটাই মেঘে খেয়ে নিয়েছে। বোতাম সাতটার কথা আজ আর কেউ বুঝতে পারল না। কলার শোভা পাওয়ার মতো কোনো রোদ্দুরের গলা নেই। বাবা বলেছিল, রেখে দে, পরে পরবি। 30 বছর পরে জামাটা এখনো কত বড়। কবিতার নাম বাবার জামা, আর যে কবির কবিতা পড়লাম তিনি হরিৎ বন্দ্যোপাধ্যায়। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের কবিকণ্ঠের এই আসরে, আর একই সঙ্গে স্বাগত জানাই আমাদের আজকের অতিথি কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়কে।
2: নমস্কার।
1: নমস্কার। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেনই গত পর্বে আমরা অনেক গল্প আর অনেক কবিতার মধ্যেই ছিলাম বটে, হরিৎবাবুর কবিতা যাপনের কথা শুনছিলাম, কিন্তু ওই শুনতে শুনতে ঘড়ির কাঁটার চোখ রাঙানিতে থামতে হয়েছিল, তাই আজ সেখান থেকে শুরু করা যাক। হরিৎবাবু, এই যে আপনি এমন এক মানুষ যিনি কিনা শহরের কোলাহল, যিনি কিনা মানুষের সাহচর্য সব কিছুর মধ্যে থাকতে থাকতেও কোথাও যেন একটা মুক্তি খোঁজেন, কোথাও একটা পালিয়ে বেড়ান, সেই একলা যাপন যেটা আপনি গত পর্বেই বলছিলেন ছোট্টবেলায় আপনার শুরু হয়েছিল, কোনো এক দুপুরবেলায় মায়ের কাছ থেকে উঠে গিয়ে একলা গাছের তলায় বসে থাকা, সামনে মাঠ ক্ষেত, পরবর্তীতে এই একলা যাপন আপনার কাছে কিভাবে এসেছে, এখনো চলে সেই যাপন?
2: ভীষণভাবেই। আমার গতিপথটা যদি আমি বলি, একটা কোলাহল হচ্ছে, যেমন আমি কোনোদিন মনে করতে পারি না যে কোনো মেলায়, এই যে দুর্গোৎসব আমাদের চুঁচুড়া থেকে একটু দূরেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, আমি কোনোদিন সেখানে যাই না, কোলাহল সহ্যই করতে পারি না। কোলাহল থেকে বেরিয়ে আসা, কোলাহলের উল্টো দিকে যাত্রা আমার, এটা যদি বলা যায় আমার জীবন ক্ষেত্রে সেটা বলা উচিত। আর নির্জনতা আমার মানে ভীষণ প্রিয়, এটা আমার একটা রোগের মতো যদি বলা যায়, ইতিবাচক রোগ যদি বলা, সেটা নির্জনতা। আমার যে ছাত্রমণ্ডলী, সেই চার কাজে যখন গল্প করি, জানিস একটা জায়গায় অসাধারণ জায়গায় গেছিলাম, ছাত্ররা বলা বলি করে, জিজ্ঞেস করে দেখ স্যারকে, নিশ্চয়ই এক্ষুনি বলবে চারপাশে কেউ কোথাও নেই, ফাঁকা, ওইটাই স্যারের ভালো জায়গা। তারপর আমি যেই বললাম যে হ্যাঁ এরকমই চারপাশে ফাঁকা, কত স্পেস, তখন ছাত্ররা বললো দেখেছিস, আমি বললাম। এইভাবেই আমাকে সবাই চিনে ফেলেছে, যে নির্জনতা আমার কাছে খুবই খুবই প্রিয়।

0: মানে নির্জনতা থাকলে আমার আর কিছু লাগে না, নিজের মধ্যেই কথা বলে ঘন্টার পর ঘন্টা আমার কেটে যায়।
1: আর এই নির্জনতাকে তো আমরা সবসময় খুঁজে পাই না। এই যেমন চুঁচুড়ার মতন একটা শহর, সেখানে নির্জনতা খুঁজে পাওয়া সে বড় সহজ কাজ নয়। কিন্তু আপনি কোথায় পান খুঁজে সেই নির্জনকে?
0: নির্জনতা আমার কাছে, এ প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকেই জানেন যে আমার একটা নেশা আছে স্টেশনে বসা। সেই স্টেশন বসা মানে এটা শুরু হয়েছিল আমার দনেখালির বাড়ি থেকেই। কোনো একটা দিন বাড়িতে খুব মন খারাপ করছিল, বাড়িতে কেউ বকেছিল, আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তখন কোনো রেল স্টেশন আমার কাছে একটা অন্যরকম পৃথিবীর হদিশ দেয়। সাইকেল চালাতে চালাতে হঠাৎ দেখি একটা স্টেশন, সেটা আমাদের কাছাকাছি শিবাইচণ্ডী স্টেশন। কিন্তু সেখানে গিয়ে সাইকেলটাকে এক জায়গায় রেখে আমি সেই স্টেশনে গিয়ে বসি। এবং এই যে নির্জনতা কতখানি বন্ধু হতে পারে, আমার যে এত মন খারাপ ছিল, এত দুঃখ ছিল, যন্ত্রণা ছিল একটু আগে, আমি ওই ঘন্টা দুই তিন বসে আমার মনে হলো যে সেই ক্ষতের উপরে আমার যেন একটা কেউ প্রলেপ দিয়ে দিয়েছে, সেই যন্ত্রণার উপরে যে একটা প্রলেপ দিয়েছে, সেই যে আমার স্টেশনকে ভালোবেসে ফেলা। আমি যখন চুঁচুড়ায় 90-91 সালে চলে আসি, সেই স্টেশনে যাওয়াটা আমার একদম রোজকার অভ্যাস হয়ে গেল। এই যে রোজকার অভ্যাস হওয়াটা, সেটা ধরুন তখন আমি শিক্ষকতা করছি, একটা বিশেষ সকালবেলার সময়টা, তারপরে 12টা-1টার পর থেকে আমি স্টেশনে চলে যেতাম, এইরকম জায়গা থেকে যাওয়া।
1: কিন্তু চুঁচুড়া বা তৎসংলগ্ন চন্দননগর মানকুণ্ডুর স্টেশন রীতিমতো গমগমে হয়, সেখানে কি আপনি আপনার যাকে কাম্য সেই নির্জনতা তাকে কি খুঁজে পান?
0: না, একদমই না। আমি ডাউনের দিকে যেতাম না, আপের দিকে যেতাম,
1: মানে বর্ধমানের দিকে।
0: কারণ সবাই জানে যে ব্যান্ডেলটা পেরোলি আদি সপ্তগ্রাম থেকেই শুরু হয়ে যায় নির্জনতা। আমার
1: মানে হরিতবাবুর জন্য হরিতক্ষেত্র, তখন
0: হরিতক্ষেত্র একদম দুহাত বাড়িয়ে থাকে। যেই আমরা ব্যান্ডেল স্টেশনটা পেরোলাম, তারপরে আদি সপ্তগ্রাম, আমার সবচেয়ে মেন লাইনের প্রিয় স্টেশন হচ্ছে তালান্ডু। এইখানে আমি দীর্ঘ সময় বসি, আর জীবনযাপনের ক্ষেত্রে 36 বছর আমার স্টেশনের সঙ্গে সম্পর্ক। আমাকে যখন রাস্তায় কেউ দেখা হয়, আমি যখন যাই, কেউ যখন জিজ্ঞেস করে যে হরিদা কোথায় চললে, আমি অফিস যাচ্ছি, সবাই জানে যে আমি অফিস যাওয়া মানে আমার ওইখানে। এই যে ছোটবেলা থেকে আমার জেনে এসেছি যে আমরা যে শ্মশানে শান্তি, আসলে আমি এটা মানতাম না, আমার এটা ভালো লাগতো না। আমার মনে হতো যে প্রকৃত শান্তি জীবন দর্পণ, জীবন দর্শন যদি দেখতে হয়, স্টেশনের থেকে বড় কেউ নেই। আপনি খেয়াল করে দেখবেন স্টেশনে একদম ফাঁকা, শূন্য, তারপরে অ্যানাউন্সমেন্ট হলো লোকজন আসছে। জীবনের ক্ষেত্রে ভাবুন, আপনার প্রচুর একটা মধ্যবয়সে জীবন, যখন আপনি যৌবন বা যৌবনগত, সেই সময় দেখুন প্রচুর মানুষজন। তারপরে যেই আপনি বৃদ্ধ হচ্ছেন, আস্তে আস্তে আপনি বয়সের দিক থেকে ভার হয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনার জীবন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। স্টেশনের কথাটা কল্পনা করুন, স্টেশনের কথাটা কল্পনা করুন, মানুষ যখন একটা সময় পর্যন্ত স্টেশনে গমগমে ভিড়, তারপরে যেই ট্রেন চলে গেল, আস্তে আস্তে প্রত্যেকটা মানুষ নেমে গেল, তখন শূন্য হয়ে গেল স্টেশন। এটা জীবনে এর থেকে বড় আর কিছু নেই। যদি বলেন যে স্টেশনটাকে আমি কেন বাঁচলাম, তার কারণ হচ্ছে যে আমি কোনো একটা জায়গায় বসে থাকবো, এটা তো আজকের সময়ে আমি যদি কোলাহলপূর্ণ কোনো স্টেশনে, আমার প্রচুর ছাত্রছাত্রী, আমাকে কৈফিয়ত দিতে দিতেই পাগল হয়ে যেতে হবে। আমি এমন একটা জায়গায় গেলাম যেখানে আমায় কেউ চেনে না, সেই অর্থে, সেই সময়ে 90-91 সালের কথা বলছি। এবং শুধু তাই নয়, স্টেশন আমার সবচেয়ে বড় বন্ধু কেন হলো, সে আমার সমস্ত অপ্রাপ্তিগুলোকে ভরিয়ে দিল। আর আমার সৃষ্টির 80% লেখা কিন্তু স্টেশনে বসে লেখা। আমি ঘরে খুব কম লেখাই লিখেছি, আমার স্টেশনে বসেই লেখা। এবং এখনও পর্যন্ত আমি স্টেশনে ঘোরাঘুরি করি, এখনও পর্যন্ত স্টেশনে বসে থাকি। অনেকে যদি কোনো দিন দেখেন যে স্টেশনে কেউ একজন বসে আছে, কাছে গেলে দেখবেন আমি বসে আছি। এইরকম একটা স্টেশন আমার এতটাই কাছের বন্ধু হয়ে গেল আর কি। আরও একটা বিষয় যে স্টেশন আমায় কখনো জিজ্ঞেস করেনি যে তুই এখানে বসে আছিস কেন। এই যে পিতা মাতার মতো সে আমাকে কাছে ডাকতো, কোলে বসতে দিত, এবং আমার লেখার জন্য যতটুকু নির্জনতা প্রয়োজন, লেখার জন্য যে পরিবেশটুকু প্রয়োজন, স্টেশন আমাকে দুহাত ভরে দিয়েছে। তাই স্টেশনের কাছে যদি আমি কার কাছে যদি জীবনে ঋণী বলি, তাহলে পিতামাতার পর সবচেয়ে বড় ঋণী স্টেশনের কাছে।
1: বাহ, সত্যি কবিতার মতোই লাগছে শুনতে, যে একজন মানুষ সে ঋণী কার কাছে, একটা অচেনা অজানা স্টেশন, আমরা তেমনভাবে কেউ খুব একটা নামও জানি না যার, সেই এলাকার মানুষ ছাড়া একটা স্টেশন তার কাছে ঋণী। আসি আপনার কবিতায়। এমন কোন স্টেশনকে নিয়ে লেখা কবিতা আছে নাকি?

0: আপনার।
1: হ্যাঁ, স্টেশনকে নিয়ে আমি একটু পরে শোনাচ্ছি। স্টেশনে নিয়ে
0: বেশ বেশ।
1: কবিতার নাম অপেক্ষার রং লাল। ঠোঁটে ঠোঁট রেখে যে সন্ধে এলো, আমি তার দুয়ার খুলে বসে থাকি। ছাই রঙের আকাশ বলে গল্পের একঘেয়ে সুর, হাওয়ায় অস্থির পাতার মতো দুলতে থাকে পা। সাত সকালে বড় বিশ্বাসে ডাক পেয়েছিল যারা, তারা অনেকেই চাঁদোয়ার নিচ থেকে সরে গেছে। আকাশের ক্যানভাসে যা কিছু সাজানো, তারা সবাই প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায়। সময় হলেই গাছতলা থেকে সরে যাবে শুকনো পাতা, কানে আসবে কুচি পাতাদের গান। খোলা দুয়ারে সাজানো আলপনার গল্প শুরু হলেই কোথা থেকে উড়ে আসা পাখি বলে যাবে অপেক্ষার রং লাল।
0: বাহ বাহ। শ্রোতা বন্ধুরা, যারা একটু পরে রেডিও সেট টিউন করেছেন তাদের বলি, আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন অনুষ্ঠান কবি কণ্ঠে। আর এই অনুষ্ঠানে আজ আমাদের অতিথি বিশিষ্ট কবি হরিত বন্দ্যোপাধ্যায়। হরিতবাবু, এই যে আপনার একলা যাপন, আপনার নির্জনতা, কিন্তু সেই সব জায়গায় পৌঁছে গেলে কবিতা আসে, এলো, এরপর কবিতাকেও তো পৌঁছে দিতে হয় পাঠকের কাছে। তার জন্যে আপনার প্রয়াস বা সেই সময়টা, সেই কর্মকাণ্ড, সেসব যদি একটু শুনি ভালো লাগবে।
1: কবিতা আমি একটা সময়ে মুদ্রিত সংখ্যাতেই লিখতাম, লিটল ম্যাগাজিনে। এটা খুব আমার অহংকারের জায়গা, গর্বের জায়গা। আমি মূলত লিটল ম্যাগাজিনের লেখক, লিটল ম্যাগাজিনেই লিখি। একটা সময়ে, তখন তো আমাদের এই মিডিয়া আসেনি, ফেসবুক আসেনি, কিন্তু তখন আমি ওই লিটল ম্যাগাজিন, লিটল ম্যাগাজিনের কিছু পাতাতে আমি লেখালেখি করতাম। কিন্তু যখন ফেসবুক এলো, তখন আমার চোখের সামনে গোটা পৃথিবী খুলে গেল। তখন দেখলাম যে চোখের সামনে সেই পৃথিবী, যে পৃথিবী অগণন মানুষ যারা কবিতা প্রেমী, যারা কবিতার কথা বলে, কবিতা ভালোবাসে, তাদেরকে আমি ফেসবুকে পেলাম।
0: মানে মানুষের কাছে পৌঁছে যাওয়া,
1: পৌঁছে যাওয়ার সবচেয়ে বড় রাস্তা আমি ফেসবুকের কাছে ঋণী। প্রচুর বন্ধু পেয়েছি, প্রচুর মানুষজন পেয়েছি কবিতার, একদম আত্মিকভাবে যারা কবিতাকে পছন্দ করে এমন অনেক মানুষকে আমি কাছে পেয়েছি। এই কবিতার সঙ্গে, পাঠকের সঙ্গে আমার যে যোগাযোগ, আমার পাঠক যারা, তারা কিন্তু সবই ফেসবুক থেকেই উঠে আসা। তারপরে তো আরও আরও অনেক দিক আছে। আমার নিজস্ব একটা, আমাদের একটা পত্রিকা আছে ছায়াবৃত্ত বলে, সেই পত্রিকাটা 23 বছর চলছে। একটি অনলাইন ম্যাগাজিন ছায়াবৃত্ত আমরা করি, সেটা 5 বছর ধরে প্রতিদিন প্রকাশিত হয়।
0: প্রতিদিন
1: প্রতিদিন 3-4 করে কবিতা প্রকাশিত হয়। এটা অনেকের কাছে খুব অবিশ্বাস্য যে প্রতিদিন।
0: আপনাদের নিজস্ব ওয়েবসাইট আছে?
1: না, ওয়েবসাইট নয়, আমাদের একটা প্রোফাইল আছে, পেজ আছে, প্লাস ছায়াবৃত্ত পত্রিকা বলে প্রোফাইল আছে। সেই প্রোফাইলে আমরা সারা পৃথিবীর বাংলা ভাষা চর্চাকারী সমস্ত মানুষেরা কবিরা আমাদের পাতায় লেখেন। গতকাল রাত্রে আমরা প্রকাশ করেছি 4432 নম্বর কবিতা।
0: বা
1: তাহলে এই যে 5 বছর ধরে প্রতিদিন কবিতা প্রকাশ করে আসছি, সেটাও একটা দিক।
0: নিশ্চয়ই খুব বড় একখানি কাজ, এবং এটার সম্পাদক তাহলে আপনি?
1: সম্পাদক হিসেবে সবটাই আপনি করছেন? হ্যাঁ, সম্পাদনাটা আমি করি, কিন্তু আমি বলতে ভালোবাসি যে এটা আমাদের পত্রিকা, এটা আমার কাছে খুব আনন্দের, আমাদের পত্রিকা। অনেক মানুষ আমার খুব কাছের জন, যদি আমি বলি, আমার কবি সৌম সরকার, কবি রুদ্র পলাশ মণ্ডল, কবি স্বপ্নদীপ রায়, পিনাকী রায় কনিষ্ক এবং আমি, এই যে আমাদের একটা দল, আর সম্পাদক মৌমিতা মিত্র, এই যে দল, এই দলটাকে নিয়ে আমরা চলি। এবং আজকে যেটুকু পেয়েছি ছায়াবৃত্ত এবং আমার যে পরিমণ্ডল, সবটাই কিন্তু এই ফেসবুক থেকে, ফেসবুকের কাছে। তাই আমরা প্রত্যেকের ঋণী, কারণ এত প্রচুর মানুষের কাছে পৌঁছে যাওয়া, এটা ছাড়া কোনোভাবে সম্ভব হতো না।
0: কিন্তু ফেসবুক নিয়ে কবিদের মধ্যে দ্বিমত রয়েছে। আপনার মতের মানুষ যেমন প্রচুর রয়েছেন, আরও এক মতের, ভিন্ন মতের মানুষ রয়েছেন যাদের কাছে মনে হয় যে ফেসবুকের মাধ্যমে এত বেশি মানুষের কাছে এত তাড়াতাড়ি সকলে পৌঁছে যাচ্ছেন, কোথাও বোধহয় একটা লেখার মান নিম্নগামী হচ্ছে। সে কথায় আসবো, তার আগে কবিতা শুনি, তারপর আসা যাক বাকি কথায়।
1: মাটির তীর্থ। নাক বরাবর যতগুলো গাছ দাঁড়িয়ে, সবগুলোই আমাদের ঘর। সকাল দুপুর ঘণ্টা বাজিয়ে গাছেদের যারা খেতে দিত, এক সন্ধে হঠাৎ করে তাদেরকে যেন ডাক দিল। ধুলোয় বসে একসাথে খাওয়া, নদীর লতাপাতায় ভেসে ভেসে সাড়া নেওয়া, আজ যেন কোনো একদিনের লেখা গান, যার সুর কোনো এক রাজার আমলের মনে হলেও কথার ওপর আমাদের কোনো জোর নেই। মাঝে মাঝে কল

0: খুলে জল পাওয়ার মতো, বটের কাছে ধুলোপথের গল্প শুনে, বারান্দায় হারিকেনের আলোয় আগামীর পাতা নড়ে, মন্দির মসজিদ গির্জার মাথা ছাড়িয়ে আরও অনেক দূরে উড়ে যায় ঘুড়ি। কোনো এক ভোরে জেগেছিল যারা, তারা জানে কতদূর উড়ে গেলে ঘুড়ি ভোর হয়ে যায়। কত কথায় ছড়িয়ে যাবে বুড়ি বসন্ত চু কিতকিত, বিকেলের কথায় মুখর হবে চেনা অচেনা পল্লী, অগণন পায়ে চাষ দেবে বটতলার মাটির তীর্থ।
1: কত সুন্দর একটা ছবি, কবিতা তো নয় যেন একেবারে ছবি, যে ছবি শুনতে শুনতেই আমাদের চোখের সামনে ভেসে আসে। হরিতবাবু, যে কথা হচ্ছিল যে বর্তমান সময়ের কবিতা চর্চা যদি আমরা সেদিকে তাকাই, তার একটা বড় অংশ কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে। আপনি লিটল ম্যাগাজিন করছেন আজ এত বছর হয়ে গেল এবং অত্যন্ত গর্বিত সদস্য লিটল ম্যাগাজিনের যে জগৎ সেখানকার, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একেবারে অক্লেশে বরণ করে নিয়েছেন ফেসবুকের মতন একটি মাধ্যমকে। আবার অনেক কবি রয়েছেন যারা বেশ খানিকটা স্বেচ্ছায় দূরে থাকতে চান, তাদের মনে হয় ফেসবুকে যেহেতু বড় তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় মানুষের কাছে, একটা কিছু লিখেই দিয়ে দেওয়া যায়, সেজন্য লেখার মান, কবিতার মান ক্রমশ নিম্নগামী হচ্ছে। আপনার কি মত?
0: এই নিয়ে অভিযোগ আমি অস্বীকার করব না, খুব সত্যি কথা। কারণ যা কিছু একটা লিখে কবিতা ফেসবুকে পোস্ট করে দেওয়া, এটা তো আমরা সবসময় দেখি, কিন্তু প্রত্যেক জিনিসেরই তো খারাপ ভালো থাকবে। কবিতাকে যদি মানুষ ভালোবাসে এবং কবিতা যদি এগিয়ে চলার মাধ্যম মনে করে, তাহলে সে কী লিখছে কী ভাবছে এইটা বিষয় যদি হয়, তাহলে কবিতা ফেসবুকে পোস্ট করার আগে অন্তত সে ভেবে নিক যে আমি কী লিখছি। কারণ আমার জীবনের একটা বড় দিক বলি, সেটা হচ্ছে যে আমি, আমার দর্শন হচ্ছে যে কোথায় লিখছি বড় কথা নয়, কী লিখছি। সে পত্রিকাটা যে পত্রিকাই হোক, আমি কী লিখছি এটা বড় কথা। এটা আমার জীবনে চলার সবচেয়ে বড় দর্শন, যে আমি কোথায় লিখছি কখনো ভাবিনি, কী লিখছি। তাই ফেসবুক আসার ফলে অনেকেই এটা বলেন অবশ্য যে ফেসবুক সম্পর্কে অনেক অভিযোগ শুনতে পাই, কবিতা অনেক সহজ হয়ে গেছে, কিন্তু আমার কাছে অত গভীরভাবে আমি কখনো ভাবি না। এ প্রসঙ্গে জানিয়ে দিই, আমি মনে করি যে পৃথিবীতে আমি বেড়াতে এসেছি, আমার ছুটি কাটাতে এসেছি পৃথিবীতে, আমি আনন্দ করতে এসেছি, আমি অত ভাবি না। কবিতা সহজ হয়ে যাচ্ছে, কবিতা তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে। আমার অনেক বন্ধুই বলে যে সব কবিতাগুলো দিয়ে দিস কেন, এই এত ভালো কবিতাগুলো ফেসবুকে যে কোনো কাগজে দিতে পারতিস। আমি বললাম রোজই লিখছি, এত এত লেখা লিখছি কোথায় রাখবো, আমি সব দিয়ে দিই। ক্ষণস্থায়ী জীবন, আজকে বেঁচে আছি, মুহূর্তে কোথায় চলে যাবো আমি জানি না। সেখানে পৃথিবীতে কোনো জিনিসই সংরক্ষণযোগ্য নয়। আনন্দ করো, যতদিন বেঁচে আছো যে মুহূর্তটা বেঁচে আছো সেটাকে উপভোগ করার চেষ্টা করো। কবিতা আমার সেই পথ চলার সঙ্গী, তাকে আমি কোনোভাবে আগলে রাখা, কোনোভাবে গোষ্ঠীভুক্ত করা, কোনো একটা জায়গায় লুক্কায়িত রাখা, বিশেষ বিশেষ ক্ষেত্র বিশেষ বিশেষ জায়গায় সেগুলিকে পৌঁছে দেওয়া, এই কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না।
1: সুতরাং কবিতা যেখানে আনন্দ, সেখানে আনন্দ তো ভাগ করলে বাড়ে, আমরা জানি, আমি তাই সেই আনন্দটুকু ভাগ করে নেব।
0: একদম একদম একদম।
1: হরিতবাবু, আপনার যেমন অনেক কবিতাতে আমরা দ্বৈত অর্থ খুঁজে পাই তার চলনে, আপনার যে কবি পরিচিতি সেখানেও কিন্তু দ্বৈত নামের একটা জায়গা রয়েছে। বহু মানুষ আপনাকে হারাধন বন্দ্যোপাধ্যায় নামে চেনেন, আবার তৎপরবর্তী সময়টা জুড়ে আপনি হরিত বন্দ্যোপাধ্যায়। এই যে দুইখানি নাম, তার রহস্যটা কি?
0: আমি যখন চুঁচুড়োয় আসি তখন আমার নাম হারাধন বন্দ্যোপাধ্যায় ছিল, আমার পিতার দেওয়া, কিন্তু এই নামটিতে আরেকজন কবি লিখতেন, তার সঙ্গে আমার পরিচয় ছিল না। কিন্তু এমন অনেক ফোন পেতাম যে অমুক তোমার লেখাটা পড়লাম, আমি পত্রিকার নাম জানতে চাইতাম, দেখলাম যে না আমি ওটা লিখিনি। আবার এমন অনেক জায়গায় লিখেছি সে ধরে নিয়েছে হয়তো অন্য আরাধন বন্দ্যোপাধ্যায় লিখেছে।
1: পরিচিতিতে একটা সমস্যা
0: হতো। আমার জীবনের একটা বড় দিক, একটা সৌভাগ্যের সবচেয়ে বড় আমি ক্ষেত্র বলবো, সেটা হচ্ছে মহাশ্বেতা দেবীর সঙ্গে আমার সম্পর্ক হওয়াটা, যদিও তার সূত্রটা নবরুণ ভট্টাচার্য। এই যে পরিবার, এই পরিবার সঙ্গে যে আমার পরিচিতি, এটা আমার জীবনের যে কত বড় পাওয়া সেটা আমি বলে বোঝাতে পারবো না। তা নবরুণদার হাত ধরেই আমি একদিন মহাশ্বেতা দেবীর বাড়ি পৌঁছে যাই এবং তার বর্তিকা পত্রিকাটা একটা সময় দেখাশোনা করতাম, বা তার লেখালেখি বা তার যে সমস্ত লেখালেখির পরিবেশ ছিল বা সেই কাগজপত্রগুলোকে একটা সময় গোছগাছ করা, ঠিকঠাক করা, সেই কাজটা আমি করতাম, যার ফলে তার বাড়ি একটা সময়ে সপ্তাহে আমার 4-5 দিন যেতে হতো। সেইখানে আমি একদিন আমার সমস্যার কথাটা জানালাম, নামের সমস্যার কথাটা। উনি বললেন যে এটা কোনো সমস্যা নাকি, কোনো ব্যাপারই না, তোকে ওই নাম নিতে হবে।

0: বাবা যেমন নাম দিয়েছে থাক, তুই হরিত নামে লিখবি। বিয়ানুজি, এই শক্ত নামটা আমাকে দেবেন, এই সম্মান রাখতে পারবো? তখন আমাকে মাথায় গাঁটটা মেরে বললো, তুই বড় পাকা হয়ে গেছিস। আমি যখন বলেছি ওটা কোনো ভাবনা নয়, এই নামটা কিন্তু মহাশ্বেতা দেবীর দেওয়া, তাই আমার একটা এই জীবনযাপনের সঙ্গে, জীবনের সঙ্গে উনি কখন জড়িয়ে গেছেন এটা আমি নিজেও জানি না,
1: সত্তার সঙ্গেই জড়িয়ে গিয়েছেন মহাশ্বেতা দেবী আপনার। ওই যে শুরুর দিকেই বলছিলেন আপনি, গত পর্বেই শুনলাম যে কলকাতায় আসার লোভ ছিল গুণীজনেদের সান্নিধ্য পাওয়া, এবং সত্যি এ নেহাত কম কথা নয়, প্রকৃত গুণীজন যারা হন তাদের খানিক সান্নিধ্যটুকু পাওয়া, সুতরাং সেই জায়গা থেকে সাফল্য এসেছে বটেই যে এমন মানুষদের কাছাকাছি আপনি আসতে পেরেছেন। আরো একটা কবিতায় আসে,
0: তৃণভূমি তোলপাড়ের দিন। তৃণভূমি তোলপাড় করে যারা এইমাত্র বাড়ির পাশ দিয়ে হেঁটে গেল, তাদের বসতি এই অঞ্চলে ছিল কি না, অথবা কোনো পথে তাদের কোনো পদচাপ ছিল কি না, নিশ্চিত করে বলার মতো যাদের মেরুদণ্ড ছিল, তাদের শেষ প্রতিনিধি কোনো সাড়া না পেয়ে শেষ রাতে দরজা বন্ধ করে নদীপথ ধরে চলে গেছে। কাঠের উনুনে গোঁজা দিতে দিতে মায়ের হাত থেকে উঠে আসছিল শাঁখা পলার আওয়াজ। উনুনের চারপাশে ভাই বোনদের ভাত উৎসবের মাঝেই তাল কেটেছিল ভয়ঙ্কর পাড় ভাঙার শব্দে। এক একটা গোটা গোটা বাড়ি হাঁয়ের মধ্যে ঢুকে যাচ্ছিল। চাল উড়ে যাওয়া ঘরের মতো পরিবারগুলোর চোখে চোখ পড়ে যাওয়ার ভয়ে আকাশ দেখছিল যারা, তাদের বাড়ির পাশেই পড়েছিল মরুভূমির রেখা। উঠে এসেছিল বালি ঝড়। গোপন লজ্জায় চিৎকারের শক্তি হারিয়েছিল, না বালি ঝড়ে জীব উড়ে গিয়েছিল জানা যায়নি। ভাত উৎসবের মাঝে মায়ের চোখে একটা পোকা পড়ে গিয়েছিল।
1: আহা, অনিশ্চিত আর ক্ষণস্থায়ী জীবনের সঙ্গে এই দুটি শব্দবন্ধকে আমরা যে কোনো সময়ই বসিয়ে দিতে পারি, তাই বারে বারে ফুটে ওঠে আপনার কবিতায়। হরিতবাবু, আমরা গল্প করতে করতে আলোচনার প্রায় শেষের দিকে এসে গিয়েছি, আপনার লিটল ম্যাগাজিনের গল্প একটু শুনি, কারণ অনেক কবি রয়েছেন যাদের যাত্রাটা শুরু হয় লিটল ম্যাগাজিন দিয়ে, কিন্তু পরবর্তীতে ক্রমশ তারা বইয়ের দিকে চলে আসেন এবং অন্যান্য নানান পত্রপুস্তিকা, যেমন তার সঙ্গে ম্যাগাজিন, যেগুলি ধরুন এই সামনে পুজো, শারদ সাহিত্যে আমরা দেখেছি অনেক কবিরা লেখেন। লিটল ম্যাগাজিন থেকে শুরু করে লিটল ম্যাগাজিনকে আঁকড়ে শেষ পর্যন্ত থেকে যাওয়া, এমনটা কিন্তু খুব যে বেশি দেখা যায় তেমনটা নয়। আপনাকে কি এমন ভালো লাগা দেখতে পেলেন লিটল ম্যাগাজিনের মধ্যে যা আপনাকে এভাবে বেঁধে ফেলল?
0: হ্যাঁ, সত্যি কঠিন জীবন লিটল ম্যাগাজিনকে আঁকড়ে থেকে শেষ মুহূর্ত পর্যন্ত। অনেক মানুষই লিটল ম্যাগাজিনে কাজ করতে করতে বাণিজ্যিক দিকে চলে গেছেন। আমার লিটল ম্যাগাজিনের যাত্রা শুরু ক্লাস ইলেভেন থেকে। তখন আমি ধনেখালি থেকে একটি পত্রিকা বার করতাম, আমার বন্ধুবান্ধব যারা ছিল আশিস ঘোষ, গোপাল রক্ষিত, জগন্নাথ সামন্ত, এই চার পাঁচজন মিলে আমরা বিকর্ণ বলে একটি কাগজ করতাম, সেটা চার পাঁচটা সংখ্যা বেরিয়েছিল। তারপরে চুঁচড়োয় চলে আসা, চুঁচড়োয় এসে আমি মৌনী বলে একটি কাগজ করি, বৃষ্টি কথা বলে একটি কাগজ করি, অক্ষর বলে একটি কাগজ করি, কিন্তু সবগুলোই ওই একটা দুটো সংখ্যার পর বন্ধ হয়ে যায় আর কি। তারপরে আমি ঠিক করলাম যে না, আমি নিজে একটা কাগজ করব যেটা এককভাবে আমি প্রধান হয়ে থাকব, কেননা অন্য অনেকের উপর নির্ভর করলে বা অন্য অনেকের সঙ্গে যোগাযোগ রাখলে দেখলাম যে পত্রিকাগুলা ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে অনেকের মতামতে আমার সঙ্গে মিলছে না। এইভাবে শুরুটা কিন্তু ছায়াবৃত্তের যে পত্রিকাটা আমার এখনও চলছে প্রায় 23 বছর পত্রিকাটা, সেই পত্রিকাটা প্রথমত শুরু করলাম আমি, প্রকাশক আমি, সম্পাদক সব আমি। এই করতে করতে পত্রিকাটা আস্তে আস্তে অনেক মানুষের পরিচিতি পেল, তারপর আস্তে আস্তে অনেক মানুষ এই পত্রিকার সঙ্গে জড়িত, এবং তাদের ঋণ আমি শোধ করতে পারবো না, তারা আমার পত্রিকার জন্য, এই ছায়াবৃত্তের জন্য অনেক কিছু করেছে। আর এখন তো একটা পরিবার হয়ে গেছি আমরা, একটু আগে আমি বলেছি আমাদের পরিবারের কথা, সেই পরিবারের মানুষজন না থাকলে ছায়াবৃত্তের আজকে অস্তিত্ব থাকতো না, এটা একটা ব্যাপার।
1: সুতরাং ছায়াবৃত্তের এই 23 বছরের সঙ্গে আরো অনেক অনেক অনেক বছর জুড়তে থাকুক এমন শুভেচ্ছা থাকবেই আমাদের তরফ থেকেও। একেবারে শেষে, যারা উদীয়মান কবি, যারা কবিতাকে নিয়ে স্বপ্ন দেখেন, কবিতা লিখতে ভালোবাসেন, কবিতাকে নিয়ে সময় কাটাবেন ভাবেন, তাদের জন্য আপনার কি বার্তা বর্ষিয়ান কবি হিসেবে?
0: আমি বলবো যে যারা নতুন কবিতা লিখতে আসছেন, তাদের সবচেয়ে বড় ত্রুটির জায়গাটা বলি, সেটা হচ্ছে যে অনেকেই সে অর্থে কবিতা লিখছেন অবশ্যই, কিন্তু কবিতাকে সেইভাবে পড়ছেন না। কবিতা পড়া ব্যতিরেকে কিন্তু কবিতা লেখাটা খুব কঠিন জায়গা। এখনকার কবিতার ধারা কি,

0: পদ কি, কারণ কবিতা বহু পরিবর্তিত হয়েছে, যে আগেকার ধারা এখনকার ধারা অনেক চেঞ্জ হয়েছে, এইটা আজকের সময়ের কবিদেরকে অবশ্যই জানতে হবে।
1: তাহলে কি বলবেন যে কবিতা লেখার একটা ট্রেন্ড হয়?
0: সেটা আমি বললাম যে নিজেই নিজের শিক্ষক, নিজেকেই নিজে ট্রেন্ড করতে হবে, আলাদা করে কোনো, এটা তো কোনো স্কুলিং হয় না, নিজেকে নিজেই শিক্ষিত করতে হবে। সেটা কী করে হতে পারে? আমার অগ্রজরা, আমার গুরুজনেরা, আমার পিতামাতারা, কবিতার পিতামাতারা কী কাজ করে গেছেন সেইগুলো জানাটা খুব জরুরি। আর একটা কথা বলবো যে কবিতা লেখার ক্ষেত্রে নিজের জীবনটাকে আগে খুব দৃঢ় করতে হবে, কারণ আমি কবিতার হাত ধরে পথ চলে দেখেছি, খুব কঠিন জীবন, যে কোনো সময় এটা পদস্খলন হতে পারে এবং খুব সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তাই আমি বলবো যে জীবনকে সুরক্ষিত রেখে কবিতার দিকে আসা, তবে এটাও বিশ্বাস করা যায় যে, বিশ্বাস করি আমি, এখনও পর্যন্ত বিশ্বাস করি, আমৃত্যু করব, সেটা হচ্ছে কবিতা লিখলে আর কিছু করা যায় না। কবিতাটা এমন একটা জীবন, কবিতাটা এত বড় কাজ যে কবিতার হাত ধরে আর কিছু কোনো কাজ করা যায় না। তাই অনুজ কবিরা ভেবে দেখবেন, সত্যি কবিতা লিখতে লিখতে কি অন্য কিছু কাজ করা যায়? সেই রকম পরিসর নিয়ে, সেই রকম ভাবনা জগৎ নিয়ে, সেই রকম পরিবেশ প্রবাহ বা আবহ তৈরি করে কবিতার জগতে আসুন এবং কবিতাকে নিয়ে আমৃত্যু লগ্ন থাকুন।
1: আর আপনারও এমন কবিতা যাপন, এমন কবিতা জীবন ফুলে ফলে সমৃদ্ধ হয়ে উঠুক, এ শুভেচ্ছা আমরাও জানালাম। একেবারে শেষ করবো আরও একটি কবিতা দিয়ে।
0: ধুলোমঙ্গল বলে আমার একটি কাব্যগ্রন্থ আছে, সেই ধুলোমঙ্গল কাব্যগ্রন্থ থেকে আমি একটি পড়ছি। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কান পাতো, তোমারই জন্যে কোনো এক সরোবরে গান বাঁধা হচ্ছে। তারা তোমাকে চেনে না, তুমি সেখানেই আটকে গেছো। এভাবে কি সত্যি কোনো নিবেদন হয়? তুমি ফুলটার শুধু রং চেনো, অথচ সেইটুকুতেই তুমি হারিয়ে ফেলো পথ। সকল দিক খুলে দিয়ে তুমি ডুবে যাও এক গভীর বাতাসে, গান সেই ধুলোপথেই এসে তোমাকে ছোঁবে।
1: বাহ, কবিতা ছুঁয়ে থাকুক আপনার জীবন, আর সেই ছুঁয়ে থাকা জীবন থেকে পাওয়া কবিতাগুলি নিয়ে সমৃদ্ধ হই আমরাও, এটুকুই চাওয়া। নিশ্চয়ই আবারও কখনো আগামীতে গল্প হবে। অনেক ধন্যবাদ হরিতবাবু আপনাকে।
0: নমস্কার।
1: নমস্কার। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা গল্প করলাম দুই পর্ব জুড়ে। কবিকণ্ঠে অনুষ্ঠানে আমাদের অতিথি ছিলেন বিশিষ্ট কবি হরিত বন্দ্যোপাধ্যায়, তার কবিতা যাপনের কথা, কবিতা জীবনের কথা শুনলাম। শেষ করি আজ এখানে, ভালো থাকুন সকলে, কবিতায় থাকুন। নমস্কার। শুনছিলেন কবিকণ্ঠে, আজকের অতিথি ছিলেন কবি হরিত বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন শর্মিষ্ঠা সরকার। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব। প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ।

কবিকণ্ঠে অনুষ্ঠানটি শেষ হলো। শুনছিলেন কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ষোলো আনা বাঙালি, উপস্থাপনায়

0: যেদিন আপনি ঠিক করলেন যে আপনার গ্রাম ছেড়ে চলে আসবেন শান্তিনিকেতনে, সেদিন মনের অবস্থাটা কেমন ছিল?
1: মনের অবস্থা কেমন ছিল? একটা বেশ উদ্বেগ।
0: উদ্বেগ
1: যে একটা এত দূরের একটা দেশে যাচ্ছি, কিন্তু শান্তিনিকেতনে যখন আমার বর্দার সঙ্গে আমি রিক্সা বসে যখন ঢুকলাম,
0: সর্দার নির্মল সিং
1: না সর্দার গুরমেল সিং,
0: গুরমেল সিং
1: বড় দাদা,
0: বড় দাদা যিনি ছিলেন,
1: তো আমার শান্তিনিকেতন দেখে না প্রথমে মনে হলো যেন চেনা চেনা জায়গা মনে হচ্ছে,
0: গ্রামের সঙ্গে মিলে যাচ্ছে।
1: হ্যাঁ, গ্রামের সঙ্গে মিলে যাচ্ছে, মানুষ এর সেরকম ভিড়ভাড় নেই, খুব একটা সুন্দর গাছ,
0: খোলা মাঠ, লাল মাটি আছে পাঞ্জাবে?
1: না, পাঞ্জাবের মাটি কালো,
0: কালো
1: কালো রঙের মাটি।
0: প্রথম যখন লাল মাটি দেখলেন কি ফিল?
1: আমাদের লাল মাটি বলতে আমাদের ওই বালির জায়গাগুলো ছিল, আমাদের গ্রামের পশ্চিম দিকে প্রায় কয়েক কিলোমিটার বালির, একদম মরুভূমির যেমন বালি থাকে এরকম ছিল। তো বালিতে আমরা ওই সময় খেলেওছি।
0: আচ্ছা,
1: বালি ছিল, এখন আর বালি নেই, সব ফার্টাইল জায়গা হয়ে গেছে। তবে শান্তিনিকেতনের এই লাল মাটিটা
0: খুব টানত,
1: ভীষণ অন্যরকম, আমার ওই রংটা বোধহয় আমার আজও প্রিয়।
0: লাল
1: মাটি, হ্যাঁ, ওই লাল মাটি, সবুজ গাছ, সুন্দর বাড়ি,
0: আর কালো কালো মানুষগুলো,
1: কোনো কিচ্ছু কথা বুঝতে পারছি না,
0: বাংলা শব্দ চেনেন
1: না,
0: শুনেন
1: বাংলা যে একটা ভাষা আছে সেটা বাড়ি থেকে এখানে আসার আগে শুনেছিলাম যে বাংলা ভাষা একটা আছে। আচ্ছা, রবীন্দ্রনাথ বাংলায় লিখতেন এটা আমার, আমি জানতাম রবীন্দ্রনাথের গোরা পাঞ্জাবি ভাষায় পড়েছি।
0: আচ্ছা,
1: সেটা একটা টান ছিল আমার, রবীন্দ্রনাথের প্রতি টান আমাদের ফ্যামিলিতেই ছিল। আমার ছোটদা বলতো যে পাগড়ি বেঁধে দিলেই দেখো গুরু নানক মনে হচ্ছে,
0: গুরুই। আচ্ছা, তার মানে আপনি যখন, তখন কি ওই এয়ার ট্রেন ইঞ্জিন ছিল,
1: কয়লার ইঞ্জিন?
0: কয়লার ইঞ্জিন,
1: কয়লার ইঞ্জিন। আমি এসেছি 67 এর মাঝামাঝি,
0: তখন আপনার
1: 67 বয়স, আবার তখন ওই 16-17 বছর,
0: 16-17 বছর বয়স। আপনি এলেন দাদার সঙ্গে, গুরমুখী ভাষায় কথা বলছেন গুরমেল দাদার সঙ্গে। আচ্ছা, আসতে গিয়ে ওই যে সুন্দর একটা হাওয়া বয় না, মিষ্টি করে, কোন মাস ছিল?
1: তখন ছিল অক্টোবর, খুব সম্ভবত অসাধারণ ওয়েদার ছিল,
0: মানে তো কাশফুলও ফুটেছিল,
1: অসাধারণ সময় ছিল। আর আরেকটা ছিল যেটা মানে আজও আমার মনে আছে, শান্তিদার
0: শান্তিদেব ঘোষ,
1: ধুতি পড়া, পাঞ্জাবি, গলায় একটা ব্যাগ, হাতে একটা সাইকেল, আমাকে দেখে বললেন, ওনার সঙ্গে আমার চিঠিপত্রে কথা হয়ে গেছিল, উনি আমাকে বললেন যে অ্যাডমিশন টেস্ট তোমার, ওটা সময় চলে গেছে, তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে না, তোমার হুইল চেয়ারের জন্য আমি কালকেই এই যে আলগুলো আজ মানে দরজার যে মাঝে বলে ওটাকে
0: চৌকাঠ,
1: চৌকাঠ এই সব ভাঙিয়ে দেবো, আমি সব ঠিক করে দেবো। বললো দুদিন তুমি বেরোতে পারবে না,
0: ওই তৈরি হতে,
1: দুদিন আমাকে হোস্টেলে, আমাকে দুদিন টাইম দাও। তো দুদিনে উনি র্যাম্প করে দিলেন হোস্টেলে, এসব সব কিছু সঙ্গে ধরনের ভেঙে দেওয়া এসব উনি করলেন, এবং দুদিন পরে উনি হোস্টেলে এলেন। হোস্টেলে এসে গল্প টল্প, উনি গল্প করতেন খুব হোস্টেলে চলে এসে, গান হচ্ছে, গান তো আমিও গান গাইছি,
0: আপনি তখন তো আপনার ভাষায় গান,
1: হ্যাঁ তখন আমি পাঞ্জাবি গাইছি, গজল গাইছি, এই করছি,
0: তখন আপনি গজল গাইতেন?
1: হ্যাঁ হ্যাঁ,
0: এরকম একটা
1: কেন, আমি তো রেডিওর ভক্ত ছিলাম, রেডিও শুনতাম
0: ওখানকার,
1: হ্যাঁ রেডিও জলন্ধর।
0: তখন কার কার গজল বেশি চলতো শোনা যেত
1: না? তখন ওই রেকর্ডের গজল।
0: আপনার প্রিয় কে ছিলেন?
1: সাইগল,
0: কেএল সাইগল।
1: তখন কেএল সাইগল মানে
0: হার্টথ্রব
1: মাথায় একদম,
0: উনিও তো পাঞ্জাবের,
1: হ্যাঁ কেএল সাইগল জলন্ধরের লোক ছিল।
0: সাইগল সাহেবের কোনো গান মনে আছে?
1: হ্যাঁ অনেক গান মনে আছে,
0: যে গানটা
1: जब दिल ही टूट गया, जब दिल ही टूट गया, हम जी के क्या करेंगे, हम जी कर क्या करेंगे, जब दिल ही टूट गया, ये सब गान चलते
0: दम दिए।

0: मुस्तकिल कितना नाजुक है दिल ये ना जाना, हाय हाय ये जालिम जमाना। এসব ছিল গান মোহাম্মদ রফির গান।
1: মোহাম্মদ রফির কোন গানটা গাইতেন?
0: অনেক, সে প্রচুর মোহাম্মদ রফির গান।
1: আপনার প্রিয় গান কোনটা?
0: মোহাম্মদ রফির অনেক গান প্রিয়, তারপরে মান্নাদের বহু গান প্রিয়।
1: আপনার কাছে তো কোনোদিন শোনার সুযোগ পাবো না, তাই একটু একটু করে শুনতে চাইছি।
0: ওটা ওটার জন্য আর একটা দিন রাখবেন। ফিল্ম জগৎকে নিয়ে সেটা আলাদা হতে পারে।
1: না, আপনি যা বলছেন পুরোটাই একটা ফিল্ম মনে হচ্ছে।
0: একদম, মানে এত গান মুখস্থ ছিল যখন আমি স্কুল পাশ করেছি তখন বোধ হয়, তখনকার মানে যেগুলো যেটাকে আমরা বলছি দ্য বেস্ট মিউজিক, তখন
1: মেলোডি
0: অসাধারণ সঙ্গীত, ফিল্ম সঙ্গীত মানে তখন মানে অমর হয়ে গেছে ওই গানগুলো সব। মন রে তু কাহে না ধীর ধরে ও নির্মোহি। আমি তখন প্রোগ্রাম করতাম, লোকে ধরে নিয়ে যেত
1: আপনার পাঞ্জাবে।
0: হ্যাঁ, পুরো অর্কেস্ট্রা
1: মোহাম্মদ রফির গান করতেন,
0: মোহাম্মদ রফির গান, মুকেশের গান।
1: হ্যাঁ, মুকেশ ওই আরেকজন।

0: এসব গান, কোনো গান বাদ ছিল না।
1: জগজিৎ সিংও তো পাঞ্জাবের মানুষ।
0: হ্যাঁ, তখন জগজিৎ সিং এর নাম আমরা শুনিনি, আমি ছোটবেলায় স্কুল জীবনে শুনিনি,
1: তখন এইটা চলছে।
0: তারপরে শান্তিনিকেতনে আসার পরে মেহেদি হাসান, প্রথম মেহেদি হাসান
1: শুনলেন,
0: তারপরে গোলাম আলী মেহেদি হাসানের পর,
1: অনেক পরে,
0: অনেক পরে।
1: আচ্ছা, আপনি যে মেহেদি হাসান ওখানে শুনলেন, ওখানে অন্য ধরনের গান শোনার প্রচলন ছিল?
0: পাঞ্জাবি গানও গাইতেন।
1: কি গো? মেহেদি হাসান,
0: মেহেদি হাসান পাঞ্জাবি গান গাইতেন। হিমন্ত পাঞ্জাবি,
1: ও উনি পাঞ্জাবি?
0: হ্যাঁ, লাহোরের ছেলে। গোলাম আলী পাঞ্জাবিতে কথা বলে।
1: হুম হুম হুম,
0: পাঞ্জাবি আর কি। কত হীর শোনালাম, তারপরে টাপ্পা বলে একটা গান আছে।
1: টাপ্পাটা কিরকম?

0: এই ধরনের গান।
1: শান্তিদা খুব এনজয় করলেন?
0: শান্তিদা খুব খুশি। শান্তিদা বলে খুব, আমি তো মনে হচ্ছে পাঞ্জাবে চলে গেছি, খুব খুশি। আর আমাকে শেষ পর্যন্ত খুব ভালোবাসতেন। এবং শান্তিদার শেষের দিনগুলোতে প্রায় বছর দু তিন উনি আমাকে ফোন করতেন যে তুমি ভোর সকালবেলা বুধবার তুমি রেয়াজ করবে, যখন আমি গুজরি তড়ি শুনবো আর শুদ্ধ ভৈরবি শুনবো।
1: প্রথমে কি আপনি ওখানে গিয়ে বাংলা ভাষাটা তো শিখতে হবে?
0: আচ্ছা, তারপরে আসার পরে তো আমি বাংলা বুঝি না কিছু, হিন্দিতে কথা বলি, পারলে ইংরেজিতে কথা বলি। শ্রীলঙ্কার ছেলে ছিল, জাপানের ছিল, আমার বন্ধু ছিল ওতা, তো ওদের সঙ্গে ইংলিশে কথা বলি, ওতাও তো বাংলা জানে না। তো এরকম করতে করতে আমার ক্লাসমেট ছিল সুচিস্মিতা গুপ্ত।
1: আচ্ছা,
0: সুচিস্মিতা গুপ্ত আমাকে পছন্দ করতো, আমিও ওকে খুব পছন্দ করতাম। তা আমি ওকে বললাম যে দেখো, তোমার সঙ্গে হিন্দিতে কথা বলি, আমাকে বাংলা শিখতে হবে, কি করা যায়। ও একটা সহজ পাঠ কিনে নিয়ে এলো।
1: আচ্ছা,
0: আমি বললাম এটা ঠিক পথ, কেন আগে অক্ষর জ্ঞান হলে তাহলে কি হবে, আমি
1: শব্দের জ্ঞান হবে,
0: শব্দ জ্ঞান হবে,
1: বাণীর জ্ঞান,
0: শব্দ আমি পড়তে পারবো, মানেটা তোমার থেকে জিজ্ঞেস করে নেব।
1: ঠিক,
0: তো ঘটনা তাই হলো। পরে আমরা বিয়ে করেছিলাম, ওই আমাকে প্রথম বাংলা শিখিয়েছিল। তারপরে আমার প্রথম হচ্ছে চাঁদের পাহাড় বই পড়াটা, বাংলা শেখার পর চাঁদের পাহাড় আমি দুবার পড়েছি বইটা। তারপরে আমার ছেলেরা যখন খুব ছোট ছিল, আমি চাঁদের পাহাড়ের গল্প করতাম, ওরা বলতো চাঁদের পাহাড় শুনবো, ঠিক আছে, আমি ওদের রিডিং পড়ে শোনাতাম। সচিস্মিতা আমাকে অ্যাপ্রিসিয়েট করতো, বলে তোমার রিডিং ভালো, খুব ভালো বাংলা তুমি পড়ছো,
1: পাঞ্জাবে তো আপনি এলোকেশন কত ভালো করতেন।
0: তো এইভাবে কখন যে বাংলা শিখে গেলাম। আর তাছাড়া আরেকটা জিনিস, কোনো একটা ভাষা শিখতে গেলে ওই ভাষাভাষী লোকের মধ্যে থাকতে হবে। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি, আমি শান্তিনিকেতনে এসেছিলাম, যেখানে প্রথম আমি রবীন্দ্রনাথের গলায় গান শুনলাম রবীন্দ্র ভবনে, ওই ডিস্ক, কয়েকটা ডিস্ক ছিল।

0: ওখানে দিনুদার কিছু গান ছিল, রবীন্দ্রনাথের কিছু গান ছিল ওই প্রথম। আর গান তো এমনি শুনছি, শান্তিদা শ্যামা রিহার্সাল করছেন দু মাস ধরে রিহার্সাল।
1: এই গানের স্ট্রাকচার তো একেবারে আলাদা আপনার ছোটবেলা।
0: আমি আমি প্রথমটা তো বাংলা বুঝতাম না, আমার স্ট্রাকচারটা এত সুন্দর লাগতো, মানে অসাধারণ। দেখছি যে একটি গান হয়তো একটু বিহাগ নিয়ে শুরু হলো, তারপরে দেখা গেল যে বিহাগটাকে ভেঙে রবীন্দ্রনাথ আবার ওটাকে ভেঙে দিয়ে আবার কিন্তু ওখানে আবার চলে এলেন
1: একটা গানের মধ্যেই,
0: একটা গানের মধ্যেই। এই যে ভেঙে আবার গড়া, এটা তো মানে মস্ত বড় উস্তাদ ছাড়া তো হয় না। তো এইভাবে রবীন্দ্রসঙ্গীত আমাকে আকৃষ্ট করেছিল অসম্ভব ভাবে।
1: আপনার প্রথম ভালো লাগার রবীন্দ্রসঙ্গীত কোনটা ছিল, যেটা প্রথম রবীন্দ্রসঙ্গীত?
0: আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাহা চাই। এই গানটা আমি প্রথম
1: আপনার মনের কথাই হিসেবে হলো। ওখানে কি আলাদা করে ক্লাসিক্যাল আপনাকে শিখতে হলো?
0: না, আমি শাস্ত্রীয় সঙ্গীতই শিখতাম ডিটি জোশীর কাছে। প্রথম আমার প্রথম গুরু ছিলেন
1: জোশী।
0: হ্যাঁ, আমার প্রথম গুরু ছিলেন পণ্ডিত সিনেমা লহরীর ছাত্র সুধীশ বন্দ্যোপাধ্যায়।
1: আচ্ছা
0: আচ্ছা। তারপরে অশেষ বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরের এসরাজ শিখেছি আমি। হ্যাঁ, কেন গান গাইতে গেলে একটা যন্ত্র শিখতে হয় সেটা আমার একটা ধারণা ছিল।
1: আর আপনি কি ওই তবলা কিংবা?
0: হ্যাঁ, তবলাও শিখেছি পাণ্ডব নখেলার ছাত্রের কাছে।
1: আচ্ছা,
0: মহেশ প্রসাদের কাছে তবলাই শিখেছি। একটা শর্ত ছিল ওর, বলো রাত্রে খাবার পরে তুমি রেয়াজ করবে 12টা অবধি, তারপরে 12টা থেকে 5টা অবধি তুমি তবলা শিখতে হবে। এটাকে তো এটাই আমার গুরুদক্ষিণা,
1: 12টা থেকে 5টা তবলা শিখবে।
0: হ্যাঁ,
1: আরে বাবা।
0: সেটা মঙ্গলবার বুধবার দুদিন সপ্তাহে এরকম হতো।
1: আর এসরাজ?
0: এসরাজ তো ক্লাস হতো, এসরাজ আমার সাবজেক্টই ছিল, ক্লাসিক্যাল ভোকাল আর এসরাজ।
1: এটা অনেক সুবিধে হয়েছে না আপনার?
0: না, ভীষণ
1: অনেক সুবিধা।
0: ভীষণ ইনস্ট্রুমেন্টের যে ক্যারেক্টার সেটা তো গান থেকে ইনস্ট্রুমেন্ট করেছে, কিন্তু ইনস্ট্রুমেন্টের আবার নিজস্ব কিছু গুণ থাকে। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের নিজস্ব একটা গুণ থাকে। হ্যাঁ, সেতারের আলাদা, সুরদের আলাদা, এসরাজের। সেটা আমাকে খুব হেল্প করেছে, অসম্ভব। তারপরে ওস্তাদজি ছিলেন, ওস্তাদ বাদলবারজি ছিলেন ওস্তাদজি, উনি মোহরদিরও কিন্তু গুরু, মোহরদিরও কাছে গান কণিকা বন্দ্যোপাধ্যায়।
1: আপনি তো যখন পাঞ্জাবে থাকতেন, আপনার যিনি ওস্তাদজি ছিলেন, যিনি আপনাকে পাল্টা বহু বছর করে বনের তার তৈরি করে দিয়েছিলেন, এখানে সেখানে ওটা কি একটু আলাদা ছিল এই ওস্তাদজি?
0: না, আলাদা কিছু না। তখন ছাত্রছাত্রী খুব কম হতো, যেমন সঙ্গীত ভবনে তখন 40টা কি 42টা স্টুডেন্ট ছিল
1: টোটাল।
0: ফলে আমরা ইন্ডিভিজুয়াল ক্লাস করতাম। ওস্তাদজি মেয়েদের আলাদা শেখাতেন, ওদের স্কেল আলাদা হতো, ছেলেদের আলাদা। তো ছেলে বলতে ওই ব্যাচের মধ্যে আমি একটাই ছিলাম, সুতরাং আমি একাই ক্লাস করতাম, আর জোশীদের কাছেও আমি একাই ক্লাস করতাম। তো ওস্তাদজি খুব ডিসিপ্লিন লোক ছিলেন, আর অসাধারণ গান করতেন, অসাধারণ। পরিপূর্ণম আনন্দম আমি ওনার কাছে শিখেছিলাম।

0: প্রতি মন্দির যখন হতো, মহর্ষির স্মরণে যে মন্দির হতো, উস্তাদজি মাঝে মাঝে এটা গাইতেন। তো উস্তাদজি চলে যাওয়ার পরে আমার ডিউটি হয়ে গেছে।
1: দেখুন মন্দা, পরিপূর্ণ আনন্দের গান গাইছেন উস্তাদজি মন্দিরের জন্য। শুধু তো সঙ্গীতের কোনো ভূগোল নেই
0: না,
1: শুধু ইতিহাস আছে আর প্রেম আছে।
0: প্রেম আছে নিশ্চয়ই।
1: আচ্ছা, এরপরে আপনি কখন যে ঢুকে গেলেন এখন হয়তো গুরুমুখী ভাষা আপনাকে ভেবে বলতে হয়, বাংলা থেকে ট্রান্সলেট করতে হয়।
0: আমার বাড়িতে খুব মজার বইগুলো আছে, সব গুরুমুখী বই আছে, বাংলা বই তো বেশিরভাগ, আর হিন্দি বই আছে,
1: ইংরেজি তো আছে,
0: ইংরেজি বই আছে, এইসব মিক্স। আমি যখন যেটা পড়ি সেটা আমার কাছে খুব নতুন, মানে বা খুব কঠিন বা অনভ্যস্ত।

0: এরকম গোটা 30-এক রাগের নাম আছে। তো গুরুগ্রন্থ পুরো কিন্তু রাগে লেখা।
1: আচ্ছা,
0: যারা পুরনো যারা রাগী গাইয়েছিলেন তারা গুরুরা যে রাগের নাম বলে গেছে সে রাগেই কিন্তু
1: সুরটা
0: গাইতেন।
1: আচ্ছা আচ্ছা,
0: সেই গান রাগ।
1: আচ্ছা, আপনি কখনো গুরুগ্রন্থ পাঠ করেছেন?
0: হ্যাঁ হ্যাঁ
1: করেছেন।
0: হ্যাঁ হ্যাঁ,
1: কখনো শান্তিনিকেতনে করেছেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: ওটা কিভাবে হয়?
0: ওটা বইতে লেখা আছে, মানে গুরুগ্রন্থ তো একটা বড় বই, বিশাল।
1: মানে এমন কোনো ব্যাপার নেই যেটা গুরুদ্বারাতে গিয়েই গাইতে?
0: না না না না, এরকম
1: যখন
0: না,
1: ধরুন আপনি শান্তিনিকেতনে বসে, একটা ভোর হচ্ছে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: আপনি গুরুগ্রন্থ পড়ছেন, হতেই পারে,
0: এটা অসাধারণ ফিলিং একটা।
1: সেটাই বলছি।
0: হ্যাঁ, যেমন জাপুজি সাহেব বলে একটা বড় লেখা আছে, ওটা পাঠ করা হয়, রেহরাস করা হয়, এইভাবে অনেক যেটা সিলেক্ট কিছু যে পিস দেখলো।
1: সুর কিরকম ভাবে হয়?
0: ওটা সুর যে রাগে যা হয় সেরকমই, যে রাগ বর্ণ ওখানে দেওয়া আছে।
1: বিলাবল আপনি যেটা একটু আগে বলছেন, ওটা কেমন শুনতে লাগবে?

0: এবার আপনি বিস্তার করতে থাকুন আর বাণী পড়ুন।
1: ধরুন বিলাবেলে যদি আপনাকে বলি রবি ঠাকুরের একটা গান, সেটা কিরকম শুনতে লাগবে?
0: হ্যাঁ
1: শুনি।
0: খুব বেশি কিছু তফাৎ হবে না কিছু। বিলাবেলের আগে গান এখন মনে পড়ছে না আমার, বিলাবেলে বিলাবলি বলে একটা আছে, শুক্ল বিলাবলি আছে কিন্তু এখন মনে পড়ছে না। একটু আমার ওই ইয়েতে আছে, সিডিতে আছে, রাগ রাগনি সুরে ঠাটে যে সিডিটা আছে ওটাতে আছে।
1: এটাই বলছি না, আপনার প্রচুর সিডি। সবাই জানতো যে মোহনদা মানেই একটা খুব ভালো বিষয়ে অনেকক্ষণ গান শুনবো। মোহনদা আপনার দুই ছেলে?
0: হ্যাঁ
1: বিক্রম আর আরেকজন
0: আবির।
1: আবির,
0: আবির রণধীর রায়ের ছাত্র,
1: মানে ইসরাজ।
0: ইসরাজ, হ্যাঁ ও ইসরাজ ক্লাসিক্যাল বাজায়। বিক্রম তো আমাকে ছেড়ে চলে গেছে
1: জানি, সুচিশ্মিতা দিদির পরে
0: পরে পরে।
1: বড্ড ভালো গায়,
0: অসম্ভব ভালো গায়। তো আসলে এই আনপ্যারালেল ছেলেরা থাকে না দেখছি, এত ট্যালেন্টেড, মানে একটা মিউজিকে একটা ছেলে এবং পড়াশোনাতে, নট অনলি মিউজিক।
1: অন্য যখন দেখতাম ওকে চোখ দুটোই অন্য কথা বলতো,
0: ওর
1: আর যখন গাইতো হায় হায় হায়।
0: ওর ঘরটা দেখলে, ওটা ঘরটা বইয়ে ঠাসা, কয়েক হাজার বই এবং পড়াশোনা আর গান ছাড়া আর কিছু জানতো না।
1: মায়ের খুব প্রিয় ছিল,
0: খুব প্রিয় ছিল
1: যখন আপনি আসতেন। আচ্ছা মোহনদা, ইটস এ ভেরি পার্সোনাল কোয়েশ্চন, খুব ব্যক্তিগত। একটা মানুষ আপনার একটা ছোট্ট নিড সুচিস্মিতা দিয়ে আপনার সেই প্রথম দিকের বন্ধু, সখী, সহধর্মিনী, আপনার দুটো আদরের ছেলে আবির আর বিক্রম, সুচিস্মিতা দিদি চলে গেলেন অকালে। বিক্রম তো কতটুকুই বা বয়স ছিল?
0: 38 বছর।
1: 38 বছর বয়স। গুরুদেব বলতেন যে আমি সান্ত্বনা চাই না, আমি শোককেই চাই, রবি ঠাকুর বলতেন।
0: ঠিকই,
1: আপনি সেই দর্শনটা কতটুকু নিজের মতো করেন?
0: আসলে এই দুঃখটাকে আমি আমার ভেতরে একটা জায়গাতে সারা শরীরে নিয়ে নিয়েছি। আমার ভাষায় কিন্তু আমি কাউকে দুঃখ প্রকাশ করিনি, কিন্তু আমার ভেতরে বিক্রম এবং সুচিস্মিতা দুজনেই জড়িয়ে রয়েছে এবং
1: হারিয়ে যায়নি।
0: না হারিয়ে যাচ্ছি না, আমি মনে করি সবসময় আছে, আমার সঙ্গে আছে। এটা আমাকে অনেক সময় কিন্তু এরা দুজনেই খুব সাহায্য করে এখনো, আমার চিন্তা ভাবনা আমার সব কিছু। তবে আমি ভাবতে পারিনি এরকম হবে
1: আসলে, কোনো সম্ভাবনা,
0: কোনো ভাবিনি আমি এরকম।
1: মানে দাদা আপনি যেটা বলতে চাইছেন, বালসারদাকেও একই রকম দেখেছি, ওরা মানে প্রায় যখন দুই সন্তান
0: ঠিক
1: মাস মাস চলে গেলেন, যখন গান বাজাতেন ঠোঁটটা নড়তো, আপনি তো দেখেছেন
0: স্বামী।
1: আসলে আমরা দেখতে পাই না, এটা আমাদের লিমিটেশন।
0: হ্যাঁ
1: রয়েছেন,
0: আমাদের লিমিটেশন একটা আছে।
1: হ্যাঁ আমরা দেখতে পাই না,
0: দেখতে পাই না আমরা।
1: দাদা কোনোদিন কোনো মুহূর্তে সবসময় তো ওরা জড়িয়েই রয়েছে, কি গান শোনাতে ইচ্ছে করে ওদের যখন আনন্দে কখনো থাকে না? মানে পরিপূর্ণ আনন্দের কথা তো উনি বলছেন যখন, তখনও তো অনেক বিষাদ থেকেই বলেছেন।
0: সে অনেক গান আছে,
1: অনেক গান আছে। ওরা কোন গানটা আপনার খুব ভালোবাসত? আপনি তো বিক্রমের গান খুব ভালো, আমার মনে আছে আপনি পাশে নিয়ে বসতেন ওকে, আর ওকে খালি গলায় মিষ্টি করে গান।
0: হ্যাঁ কি অদ্ভুত রেঞ্জ ছিল, অস্বাভাবিক রেঞ্জ ছিল।
1: মানে আপনার প্রাউড লাগতো এইটা যে আপনাকে বলতো বিক্রমের বাবা।
0: নিশ্চয়ই
1: প্রাউড ফিলিং।
0: না না, ও অনেক আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড ছিল, এবং ও যদি আজকে থাকতো অনেক বড় হতো।
1: হ্যাঁ
0: নিশ্চয়ই অনেক বড় হতো।

0: খারাপ লাগে যে ওর চলে যাবার পরে ওর গান নিয়ে একটু কথা বলা, গান নিয়ে হই হই করা, আনন্দ করা, গান নিয়ে ভাবা, এটা শুরু হয়েছে। ও থাকলে ভালো লাগতো আর কি।
1: হ্যাঁ, ও খুব ফ্রি ছিল,
0: খুব ফ্রি ছিল, এবং থাকলে অনেক বেশি, ও যা মেহনত করেছে, ও যা,
1: ও তো আপনার কাছেই শুধু
0: রেয়াজ করছে, আমার কাছেই শিখেছে
1: পুরোপুরি।
0: হ্যাঁ, তবে ছোটবেলায় ওই মাঠে খেলতে খেলতে গিয়ে মোহরদির কোলে বসে একটা গান শিখে এলো, এটাও ছিল
1: জন্ম নিঃশ্বাস নিজে গানে।
0: আমার বাড়ি আর মোহরদির বাড়ির কাছাকাছি ছিল, আমি যে কোয়ার্টারে থাকতাম বিশ্বভারতীর, এরা যখন খুব ছোট, টু তে থ্রি তে এরকম পড়তো, তো একদিন মোহরদি বাড়ি যাবার সময় সুচিস্মিতাকে বললেন যে যে তোমার ছেলে আমার গাওয়া টপ্পাগুলো গাইয়ে আমাকে অবাক করে দিচ্ছে।
1: আরে আরে, বিক্রম কোনটা বেশি গাইতো?
0: ও টপ্পা খুব বেশি গাইতো। মোহরদির কি গানটা শোনা ছিল, তোমায়

0: এই যা মোহর দিই নাকি সুমুকে সুচিস্মিতাকে বললেন যে আমাকে তো অবাক করে দিয়েছে, বললো আমার কাছে শিখে গেল দু তিন দিন আগে, আমি গাইছিলাম ও তুলে নিয়েছে আমার সঙ্গে সঙ্গে গিয়ে তুলে নিয়েছে, তারপরে আমাকে শোনালো, তো আমি তো অবাক হয়ে গেছি, এরকম ট্যালেন্ট ছিল, অসম্ভব ট্যালেন্ট ছিল।
1: এবং ও যখন গাইত ওর গান শুনে কাঁদত, আমার তো
0: সবাই তাই
1: চোখে দেখেছি,
0: তাই একদম
1: অন্যরকম একটা, ওইটুকু বয়সে ওর যা বয়স সে অনুযায়ী যে গানগুলোর কাছে অনেক অনেক প্রাজ্ঞ হলে এটা গাওয়া যায়,
0: অনেক অনেক গভীর রিয়েলাইজেশন অনুভব মারাত্মক ছিল,
1: ওর বয়সের থেকে অনেক বেশি বড় ছিল,
0: বেশি বড় ছিল, মেন্টালি অনেক বড় ছিল। ওর শাস্ত্রীয় সঙ্গীতের কালেকশন দেখলে মানে অনেক লোকেদেরই মাথা ঘুরে যাবে, কোনো বাকি নেই।
1: ও কি ওয়েস্টার্ন মিউজিকও পছন্দ করতো?
0: করতো তো অতটা না, ক্লাসিক্যাল ওর বেশি পছন্দ করতো।
1: আপনি কখনো ওয়েস্টার্ন মিউজিক নিয়ে চর্চা করেছেন?
0: না, আমি চর্চা করিনি, তবে
1: পছন্দ করতো,
0: যত সুর ভালো লাগে, ভালো লাগে, পিয়ানো বাজছে অসাধারণ।
1: বোধহয় বালসারাদা
0: আপনার সঙ্গে? হ্যাঁ, বালসারার সঙ্গে আমার ভালো পরিচয় ছিল, বালসারাজির সঙ্গে, ওর সঙ্গে গান করারও কথা ছিল, হলো না, শেষে চলে গেলেন। ওনা মারা যাওয়ার বছর দুয়েক আগে আমার পরিচয় হয়েছিল, মানে পার্সোনাল পরিচয়, একদম গল্প একসঙ্গে বসে। মানুষটা এত ভালো ছিল,
1: প্রেম
0: কি ভালো ছিল, কি জানতো না বাজাতে, যা যন্ত্র
1: কি মডেস্ট,
0: কি অদ্ভুত।
1: সেইটাই
0: আসলে এসব লোকেরা মাঝে মাঝে জন্মায়,
1: সেইটাই দাদা, এটা আমাদের এটা মেনে নিতে হবে,
0: এটা সত্যি, এটা মাঝে মাঝে এরকম আসে,
1: ক্ষণ জন্মা যেটা আমরা বলি,
0: ঠিকই,
1: ঈশ্বরের অনেক সাথে তৈরি। তো
0: বিক্রম এলো, কিছু গান রেকর্ড করে চলে গেল, সেই গানগুলো নিয়ে এখন মাতামাতি হচ্ছে,
1: ওইটাই তো,
0: লোকে কাঁদে এখন, ওকে মনে করে, ওকে ভালোবাসে।
1: ঠিক কথা দাদা, তবু আপনি এত কিছুর মধ্যেও সবকিছু গানটাই আপনাকে সবকিছু দিয়ে আগলে রাখে,
0: আমাকে গানই বাঁচিয়ে রেখেছে,
1: গান বাঁচিয়ে রেখেছে। আপনার কখনো কি মনে হয় যে শান্তিনিকেতন ছেড়ে আবার কোনোদিন আমি চলে যেতে পারি?
0: না,
1: আমার গায়ের মাটিতে
0: আমি অনেকবার গেছি, তবে আমি বাঙালি হয়ে গেছি এখন,
1: ষোলো আনা
0: আর ষোলো আনা শান্তিনিকেতন ছেড়ে কি আমি কলকাতাতেও থাকতে চাই না।
1: খুব দাদা, একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আমাদের শান্তিনিকেতন,
0: হ্যাঁ,
1: গানটা একটু শুনতে পারি আপনার কাছে?
0: ওটা আমি গাই না,
1: ওটা আমি গান না, অন্য কোনো কারণ আছে?
0: না, কারণ মানে খুব সেন্টিমেন্টাল ব্যাপার।
1: ওকে, বুঝতে পারছি। ওখানে গেলেই যেটা এই যে এত প্রার্থনার জায়গা রয়েছে ছড়িয়ে ছিটে, তাই তো, ওখানে মানুষ গেলেই তো একটু অন্যরকম হয়ে যায়,
0: অন্যরকম হয়ে যায়।
1: আচ্ছা দাদা, একটা জিনিস জানতে চাইছি, ধরুন এখনো তো বাচ্চারা শান্তিনিকেতনে পড়তে চায়, তারা জীবনটাকে অন্যভাবে নিয়ে যেতে চায়, আপনার কি কোথাও মনে হয় যে আপনার সময়, বিক্রমদের সময় আর এখনকার সময় যারা শিখতে আসে তাদের মধ্যে কোনো তফাত আছে?
0: অনেক তফাত,
1: তফাত
0: অনেক তফাত। ব্যাপার কি হচ্ছে, কোয়ান্টিটি বাড়লে কোয়ালিটি ডিটোরিয়েট করে, এটা আমার গুরু অশীষ বন্দ্যোপাধ্যায় বলতেন, যোশীদাও বলতেন, ডিটি যোশীও বলতেন, নিমাইচাঁদ বড়াল আমার গুরু ছিলেন। তা এখন দেখছি কলরবটা বেশি, সংখ্যা অনেক বেশি, এখন সঙ্গীত ভবনে প্রায় 500-এর উপরে স্টুডেন্ট, কি হয় পাল্টে যায় আর কি, শান্তিটা একটু বিঘ্নিত হয়। আগে যেমন আমরা সারা রাত রেয়াজ করতাম সঙ্গীত ভবনে, এখন সেই সুযোগটা নেই, সেই অ্যাটমসফিয়ার আর নেই। শান্তিদা বা যোশীদা মাঝে মাঝে মাঝরাত্রে ঠকঠক করে লাঠি নিয়ে হাতে দেখতেন যে কে কি করছে, কেউ রেয়াজ করছে না ঘুমাচ্ছে না কি করছে। এই যে একটা

0: মাথার মধ্যে ছিল
1: ধ্যান, সাধনা,
0: সাধনা সেটা আমাদের যারা গুরু ছিলেন তারা না খুব খুব সূক্ষ্মভাবে বুঝতেন এটা, এবং ধরে নিতেন যে কে কে কি করছে, মুখে হয়তো বলতেন না।
1: আপনাদের কি পরীক্ষা হতো?
0: পরীক্ষা হতো বছরে একটা।
1: আচ্ছা,
0: বছরে একটা, কখনো চেন্নাইলাইরি গেলেন বা তখনকার যারা বড় বড় গাইয়েছিলেন তারা সবাই আসতেন পরীক্ষা নিতে। পরীক্ষা নিতে মানে কি, ওরাও আবার গাইছে সঙ্গে, এরকম একটা ব্যাপার ছিল।
1: ওখানে
0: এখন ওই দিন আর নেই, এখন সেমিস্টার হয়ে গেছে।
1: আচ্ছা দাদা, একটা জিনিস জানতে ইচ্ছে করে, আপনি তো বহু বিখ্যাত মানুষকে শান্তিনিকেতন দেখেছেন যারা পৃথিবী বিখ্যাত মানুষ।
0: যেমন বলরাজ সাহানির সঙ্গে আমাদের ফ্যামিলির পরিচয় পিস্তুত বাড়িতে, উনি এখানে এসছেন দুবার, সঙ্গে দেখা হয়েছে। উনি আমার হালচাল কেমন আছো,
1: উনি গান বাজনা খুব ভালোবাসেন।
0: হ্যাঁ, ও গান শুনত, আয় মেরে প্যারে বতন, এটা শোনালাম খুব খুশি হলো, বলে তোমার মাথায় এখনো আছে এটা?
1: বলরাজ সাহানি বাংলা বলতে পারতেন?
0: হ্যাঁ, খুব বেশি না, বলতে পারতেন।
1: আর ওখানে ধরুন বিশ্ব বরেণ্য যারা দেশের নেতা, ওরকম অনেক পেয়েছেন?
0: হ্যাঁ হ্যাঁ, ইন্দিরা গান্ধী তো প্রায়
1: বিদেশের তো অনেকে যেতেন।
0: পেয়েছি, জওয়াহরলাল নেহরুকে আমি এখানে দেখিনি, উনি তার আগেই।
1: পণ্ডিত রাধাকৃষ্ণনকে দেখেছেন?
0: রাধাকৃষ্ণনকে না, এখানে আসেননি উনি,
1: শান্তিনিকেতনে
0: এসেছেন। জাকির হুসেন এসেছেন, এদের সবাইকে দেখেছি। ওই সময়কার যারা বড় পণ্ডিত লোক ছিলেন, অথচ রাজনীতি করতেন বা প্রেসিডেন্টের পদে বা এসব, অনেক
1: সবাইকে,
0: অনেক সবাইকে দেখেছি। শান্তিনিকেতনে কে আসেনি?
1: আজ তো আমরা আপনাকে পেলাম, খাঁটি বাঙালি, ষোলো আনা বাঙালি। দাদা, সবার কাছে বিদায় নেওয়ার সময় যারা শুনছেন, যাদের আমরা বলি শ্রবণ শিল্পী, শোনাটাও তো একটা বড় শিল্প,
0: নিশ্চয়ই
1: ওদের কোন গানটা উপহার দিতে আপনার ইচ্ছে করছে?

শেষ হলো অনুষ্ঠান ষোলো আনা বাঙালি। আজ এই অনুষ্ঠানে শুনলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মোহন সিং খাঙ্গুরার সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেবাশিস বসু, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান মনের মতো গান।

0: মনের মতো গানে যখন হাসি বা আনন্দের গান, সঙ্গে দুঃখ বা বিরহের গান, সঙ্গী তখন শ্রেয়া। এই একটি ঘন্টা শ্রোতা বন্ধুরা আপনারা কাটাবেন আমার সঙ্গে গান শুনতে শুনতে, আর রবিবারের সকালটা গরমাগরম চায়ের সঙ্গে, আর ব্রেকফাস্ট তো আছেই, ব্রেকফাস্টের কথা বললাম এক্ষুনি, আর তাই অনুষ্ঠান শুরু করছি মান্নাদের গাওয়া এই মজার গানটি দিয়ে। ছবির নাম ননিগোপালের বিয়ে।
1: আমি বাঘ নই যে শীতের চোটে গিলব তোমায় গপ করে, আমি বাঘ নই যে শীতের চোটে গিলব তোমায় গপ করে, তোমার কলজেটাকে নুন মাখিয়ে গিলে খাবো টপ করে, গপ করে গপ গপ করে গপ করে গপ গপ করে, বাঘ নই যে খিদের চোটে গিলব তোমায় গপ করে,

0: মনির মতো গান অনুষ্ঠানে সকাল সকাল একটা মজার গান আপনাদের শোনালাম। এইবারে শোনাব আরেকটি অত্যন্ত হাসির গান, এবং গানটি খুবই জনপ্রিয়, কিশোর কুমারের কণ্ঠে, ছবির নাম লুকোচুরি। গায়ক আর ছবির নাম শুনেই নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা আপনারা বুঝেই গেছেন কোন গানটি এখন আমি শোনাতে যাচ্ছি।
1: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

শুনছেন মনির মতো গান। এবারের গানটিও অত্যন্ত মজাদার একটি গান, বসন্ত বিলাপ ছবির থেকে, মান্না দে এবং সহশিল্পী বৃন্দ।

চিল্লে কে আগুন, তোরা দেখে জানা জ্বলছে জ্বলছে, দেখ সব।

0: ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি, দাও দাও দাও জলে দুরন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি, জল দে
1: জল দে
0: ওরে জল দে
1: জল দে,
0: দমকল দমকল যতই চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না, আরে দমকল দমকল যতই চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না, ও গরু পশি রম্ভা উর্বশি কর যা খুশি কিছুতে নেবে না, না না না জোলে।

শুনছেন আপনারা অনুষ্ঠান মনের মতো গান, আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু শ্রেয়া। পরপর দুটি গান শোনালাম মান্নাদের কণ্ঠে। প্রথম গানটি ছিল মান্নাদে এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে বসন্ত বিলাপ ছবির থেকে, আর পরের গানটি মান্নাদের কণ্ঠে একক কণ্ঠে ছবি ব্রজবুলি। এই গানটিতে আমরা বাঙালি সহ সমগ্র ভারতবাসীর কিছু কিছু বৈশিষ্ট্যের কথা শুনতে পেলাম। আজকে শোনাচ্ছি আপনাদের হাসির গান বা মজার গান এবং আনন্দ বা আনন্দের গানও বলতে পারেন, এছাড়া দুঃখ বা বেদনার গান থাকবে। এবারে মানুষের জীবনে হাসি আর কান্না, বা বলা যায় দুঃখ ও আনন্দ, এই দুই যেন যুগপৎভাবে থাকে, চিরদিন কাহারও সমান নাহি যায়। নিরবচ্ছিন্ন আনন্দ বা নিরবচ্ছিন্ন দুঃখ এমনটা কখনো চলে না। তাই তো এই সব কিছুকে নিয়েই জীবন এগোতে থাকে তার কালের নিয়মে। পরপর বেশ কয়েকটি আনন্দের গান শোনালাম আপনাদের, এবারে দুঃখের গানের পালা। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে দীপ জ্বেলে যায় ছবি থেকে এই গানটি শুনুন। গানটি প্রেমের গান, কিন্তু প্রেমের গান হলেও এর মধ্যে যেন বিষাদের সুর।

দীপ জ্বেলে যায় ছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে শুনবেন কিশোর কুমারের কণ্ঠে গাওয়া রাজকুমারী ছবির থেকে এই গানটি।

মনে হচ্ছে পরিবেশটা একটু ভারী হয়ে গেছে শ্রোতা বন্ধুরা, তাই এবারে শুনুন মান্দাদের কণ্ঠে সমাধান ছবির থেকে এই গানটি।

0: মনে হচ্ছে পরিবেশটা একটু হালকা হয়েছে। শুনছেন অনুষ্ঠান মনের মতো গান, সঙ্গে রয়েছি আমি শ্রেয়া, শ্রবণ সঙ্গী আপনাদের সঙ্গে। দুঃখ আনন্দ এসব নিয়ে কথা বলছি আজ, আর শোনাচ্ছি তেমনই আমেজের ছায়াছবির গান আপনাদের। এখন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি শুনুন, বিষকন্যা ছবির থেকে।
1: আমার পাগলা মন জল ছড়িয়ে হাত বুলিয়ে, ওরে জল ছড়িয়ে হাত বুলিয়ে, পেতে দেনা কুশাসন।

কাটলেট মাংস পোলাও আলু বকরার চাটনি বলা ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন খাবো খাবো করছে আমার পাগলা মো তাহলে ডেকে নি টোপা টোপা অরুচি নাই সন্দেশ মোর অরুচি নাই সন্দেশে মজা ভাই লাগে যখন পায়েছে মেসে দরবেশে ভাই পায়েছে মেসে দরবেশে ভাই পায়েছে মেসে দরবেশে রসগোল্লার হাড়ি আনো বলি হাড়ি রসগোল্লার হাড়ি আনো সেই রসে হইনি মগন ওই আহা সেই

আমার পেটের মধ্যে তোর বাবা গো জ্বলছে আগুন, ওরে বাপে বাপ নিভবে না বাবা দমকলে। এটা খাবো না ওটা খাবো, না না সেটা খাবো, না না এটা খাবো। কি খাই কি খাই, ভাঙা খাই, গোটা খাই, মাছ খাই, ডিম খাই, ঝাল খাই, নিম খাই, খাই খাই খাই খাই খাই খাই খাই, আরে খাই খাই খাই খাই খাই খাই খাই, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, লুচি পুরি ঝুড়ি ঝুড়ি ছানা বড়া গোটা করি খাবো রে, টক টক ঝাল ঝাল নুন মোগলাই খাবো রে, আরে যত পাই তত খাই, ধরে ধরে মাথা খাই, আরো পেলে আরো খাই, খাবো রে, হাতি খাই, ঘোড়া খাই, উট খাই, ভাড়া খাই, রাজা খাই, প্রজা খাই, খাবো রে, মাথা জিম জিম ভাই, ভেবে হিম চিম খাই, গোটা দুনিয়াটা ভাই, খাবো রে। এ জ্বালা বুঝবে না ভাই, ভুগছে যারা বাবা অম্বলে, এই আগুনে নিভবে।

আপনাদেরও কি মন খাবো খাবো করছে, কি মজা পেলেন তো শুনে। এবারে তাহলে প্ল্যান করে ফেলুন আজকে রোববারে কি কি খাবেন সারা দিনে। খেয়ে এবং খাইয়েও কিন্তু বন্ধুরা মানুষকে আনন্দ দেওয়া এবং পাওয়া যায়। এবারে আরও দুটি আনন্দের গান, বলতে পারেন মজার গান পরপর শোনাবো আপনাদের। সদ্য প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এই গান দুটির মাধ্যমে, তার অভিনীত ছবি মৌচাক।

সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তোমার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

0: পরপর দুটি গান শুনালাম আপনাদের মৌচাক ছায়াছবির থেকে। প্রথম গানটি আশা ভোসলের কণ্ঠে এবং দ্বিতীয় গানটি আশা ভোসলে ও মান্নাদের কণ্ঠে, এবং সঙ্গে ছিলেন সহশিল্পী গায়ক গায়িকারা। এবারে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পরপর দুটি বিরহের গান, ছবি ধন্যিমে।
1: বললেন, তাহলে দুকলি শোনাই। যদিও শরৎকাল, তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়। লেগেছে বিষম চোট, তাহলে দুকলি শোনাই। যদিও শরৎকাল, তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়। লেগেছে বিষম চোট, কি জানি কি হয়।

যে বড়ই মজার বাঁধন, যে ডোরে রয় বাঁধা এ মন, সে যে বড়ই মজার বাঁধন, বাহিরে আলগা হলে ভিতরে জড়া।

ধন্নি মেয়ে ছবির গান শুনলেন। এবারে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠেই শুনবেন দুই ভাই ছায়াছবির থেকে এই গানটি।

मगरे। किरे काम ले क्या नो बाजा गमपा मगरे।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনলেন দুই ভাই ছবির থেকে। এবারে কিশোর কুমারের কণ্ঠে পরের গান।
1: বুঝলে অবলাকান্ত, আমি

ভোগবধু সুন্দরী ছায়াছবির গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। পরবর্তী গান কিশোর কুমারেরই গাওয়া, কিন্তু গানটি একেবারে বিপরীত ধর্মী। মানে আগের গানটির থেকে এবারে যে গানটি শোনাবো সেই গানটি একেবারে ভিন্ন প্রকৃতির। আনন্দ আশ্রম ছবির গান কিশোর কুমারের কণ্ঠে।

আনন্দ আশ্রম ছবির গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। আর দেখতে দেখতে আজকে সময় একদম শেষ, পরে আবার অন্য কোনো দিন কথা হবে মনের মতো গান অনুষ্ঠানে, আর সঙ্গে গান তো থাকবেই। মনের মতো গান নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শ্রেয়া, আপনাদের সঙ্গে। শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী মহুয়া নন্দী।

ভক্তিগীতি শুনলেন মহুয়া নন্দীর কণ্ঠে, আকাশবাণী মৈত্রী। মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান লোকগানের আসর। এই অনুষ্ঠানে আজকে শুনবেন স্বপন বসুর গাওয়া এই গানটি।

স্বপন বসুর গাওয়া গান শুনলেন লোকগানের আসর অনুষ্ঠানে আকাশবাণী মৈত্রী।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা।

চরিত্র প্রচার তরঙ্গে ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই। অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে। এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 138তম পর্ব।

0: 108 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, সেপ্টেম্বর মাসের মন কি বাতে আবার একবার আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলাম। আমি দেশের প্রতিটি মানুষকে স্বাগত জানাই। মন কি বাতে আমরা দেশবাসীর সদর্থক প্রচেষ্টাকে সামনে আনি, দেশের সাফল্যের কথা বলি। আগামীকাল ভারতের এমনই এক ঐতিহাসিক সাফল্যের 10 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য সার্জিক্যাল স্ট্রাইকের। 10 বছর আগে 2016 সালের 28-29 সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আমাদের বীর জওয়ানরা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হেনেছিল তা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল দুনিয়া। সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে সেই কষ্টের বিরুদ্ধে আমাদের নির্ণায়ক জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। গত এক দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করে তবে তার কড়া জবাব দেওয়া হবে। বন্ধুরা, সন্ত্রাসবাদী হামলা দীর্ঘ সময় ধরে আহত করেছে ভারতকে। একটা সময় ছিল যখন ধারাবাহিক বিস্ফোরণ ভারতে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ 2008 সালের 13ই সেপ্টেম্বর দিল্লিতে ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণে বহু নির্দোষ মানুষের মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পরে মুম্বাইতে 26/11 বড় হামলা হয়। বন্ধুরা, আগেও প্রতিটি সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠত, কিন্তু সে ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হতো না, সময় অতিবাহিত হওয়ার অপেক্ষা করা হতো। এখন আজকের ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এই বছর 9/11 সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্ণ হয়েছে। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেসব নির্দোষ মানুষ মারা গিয়েছিলেন তার মধ্যে আমেরিকার পরে সবথেকে বেশি মানুষ ছিলেন ভারতের। আমার মনে আছে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন আমি আমেরিকা গিয়েছিলাম তখন এইসব নির্দোষ মানুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমি নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছিলাম। আর আজ আবার একবার আমি ভারতের কোটি কোটি নাগরিকদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, এই সময়টাতে দেশের খুব বড় এক চিত্র তৈরি হচ্ছে। এই চিত্রে আপনিও আছেন, আপনার পরিবারও আছে, আপনার আশপাশের মানুষজন রয়েছেন। আমি বলছি ভারতের জনগণনার কথা। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এর প্রথম ধাপ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিবদ্ধ হয়ে গিয়েছে। এই সময় লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর আর উত্তরাখণ্ডের দুর্গম ও বরফে ঢাকা এলাকাতেও চলছে এই কাজ। সেখান থেকে অনেক প্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা সামনে এসেছে। উত্তরাখণ্ডে জনগণনা শুরু হয়েছে চামোলির মানা গ্রাম থেকে। মানাকে দেশের প্রথম গ্রাম বলা হয়। মানাতে সবার আগে 83 বছর বয়সী পূর্ণিমা রাওয়াতজিকে দিয়ে শুরু হয় এই কাজ। উত্তরকাশীর বাগৌরি গ্রামের হোমস্টের মালিক হরদেব সিং রানাজি ডিজিটাল মাধ্যমে নিজের তথ্য নিজেই নথিভুক্ত করেছেন। বন্ধুরা, জনগণনা আমাদের

সবার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি 15ই আগস্টেও দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছিলাম যে এর জন্য অবশ্যই নিজের সময় বের করে নিন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার এই ব্যবস্থা অত্যন্ত সহজ। আপনি নিজের মোবাইল থেকেই আপনার ও আপনার পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা হিন্দি সহ 16টি ভাষায় উপলব্ধ রয়েছে। বন্ধুরা, এর জন্য আপনাদের জনগণনার অনলাইন পোর্টালে যেতে হবে। এই পোর্টালটি হল se.census.gov.in। এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, নিজের অঞ্চল নথিভুক্ত করুন, আপনার পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন আর সাবমিট করে দিন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। এর জন্য আপনাদের কোনো ডকুমেন্টও আপলোড করতে হবে না। তথ্য সাবমিট করার পর আপনি একটি বিশেষ আইডি পাবেন। যখন গণনাকর্মী আপনার ঘরে আসবেন, তখন আপনি তাকে এই আইডিটি বলতে পারেন। আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর তা জনগণনার অংশ হয়ে যাবে। বন্ধুরা, এখনও পর্যন্ত মোবাইল থেকে 2,60,00,000-এরও বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন, স্বগণনা করেছেন। আপনাদেরও এতে অল্প কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার সঠিক তথ্য, আপনার পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। আমার প্রিয় দেশবাসী, আজ 27 সেপ্টেম্বরের এই তারিখ এক বিশেষ কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এমন একজন মহানুভব ব্যক্তির জন্মশতবর্ষ, যিনি নিজের সমগ্র জীবন সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্রের জন্য সমর্পণ করেছিলেন। আমি বলছি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকারী অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বর্গীয় অশোক সিংহালজির কথা। 1926 সালের 27শে সেপ্টেম্বর, আজকের দিনেই আগ্রায় ওঁর জন্ম হয়েছিল। উনি সংসারে থেকেও তপস্বীদের মতো জীবন কাটিয়েছিলেন। উনি রাম জন্মভূমি আন্দোলনকে যে দিশা দেখিয়েছিলেন, যে উদ্দীপনা যুগিয়েছিলেন, তার ফলস্বরূপ আজ আমরা অযোধ্যায় সুরম্য মন্দির চাক্ষুষ করছি। আমি তো অত্যন্ত সৌভাগ্যবান। তাঁর এই জীবন আমি খুব কাছ থেকে দেখেছি, তাই শুধু নয়, তাঁর সঙ্গে এই মিশনে যুক্ত হওয়ার সুযোগও পেয়েছি। যখন আমি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম, তখন বারবার অশোকজির কথা মনে পড়া খুব স্বাভাবিক ছিল। বন্ধুরা, অশোকজির বিষয়ে এমন অনেক কথা আছে যা সেভাবে চর্চিত হয় না। রাম মন্দির আন্দোলনের পাশাপাশি উনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও মহৎ সংগ্রাম করেছিলেন। এক অতীব সমৃদ্ধ পরিবারে তাঁর জন্ম। ওর পিতা একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। ওর ভাই বোনেদের মধ্যেও অধিকাংশই উঁচু পদে আসীন ছিলেন। উনি নিজেও আইআইটি বিএইচইউ থেকে স্নাতক, কিন্তু এসব সত্ত্বেও উনি সমাজ ও সংস্কৃতির জন্য নিজের জীবন সমর্পণ করেন। এটাই মহান ব্যক্তিদের অভিজ্ঞান। আজ আমি ওর জন্মশতবর্ষে কোটি কোটি গুণমুগ্ধদের তরফ থেকে ওকে প্রণাম জানাচ্ছি, আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমার প্রিয় দেশবাসী, এই বছরের শুরুটা আমরা আত্মগৌরবের এক বিশেষ পর্বের মাধ্যমে করেছি। এই পর্বটি ছিল সোমনাথ স্বাভিমান পর্ব। আজ থেকে 1000 বছর আগে, অর্থাৎ 1026 খ্রিস্টাব্দে, মাহমুদ গজনী প্রথমবার সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। কিন্তু যারা সোমনাথ মন্দির ধ্বংস করে ভারতবর্ষের ঐতিহ্য নষ্ট করতে এসেছিলেন, আজ তাদের কোনো অস্তিত্বই নেই। বরং বিরাট সমুদ্রের তীরে অবস্থিত সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। এই কারণেই আমরা গর্বের সঙ্গে এই বছর সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করেছি। বন্ধুরা, আজ মন কি বাতে এই আলোচনা আমি কেন করছি তার একটা বিশেষ কারণ রয়েছে। 1026 খ্রিস্টাব্দে যখন গজনীর দ্বারা সোমনাথ মন্দির ধ্বংস হয়, সেই বছরই গুজরাটের মোতেরায় প্রসিদ্ধ সূর্য মন্দিরের ওপরও আক্রমণ হয়েছিল, ওটিও ধ্বংস হয়। অর্থাৎ মোতেরা মন্দির ধ্বংসেরও 1000 বছর পূর্ণ হচ্ছে। সেই সময় সবে মাত্র 1 বছর আগেই ওই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। 1025 খ্রিস্টাব্দে

মন্দিরটি তৈরি করেছিলেন রাজা প্রথম ভীমদেও। বন্ধুরা, আপনারা সেই সময়কালের কথা চিন্তা করুন, যখন এত বড় আক্রমণ হয়েছিল, সোমনাথ মন্দিরের মতো এমন বিশ্বাসের স্থল ভাঙা হয়েছিল, এমন আরও অনেক স্থানেও এই ধরনের আক্রমণ হচ্ছিল। ফলে যে কোনো সমাজ ব্যবস্থা ও শাসন ব্যবস্থার মনোবল ভেঙে যেতে পারত, কিন্তু রাজা প্রথম ভীমদেও শুধুমাত্র গজনীর আক্রমণের মোকাবিলাই করেননি, বরং অল্প সময়ের মধ্যেই তিনি মোতেরা সূর্য মন্দিরের পুনর্নির্মাণ করিয়েছিলেন। এই হার না মানা মনোভাবের কারণেই সোমনাথ মন্দির বারবার ধ্বংস হওয়া সত্ত্বেও তার পুনর্নির্মাণ হতেই থেকেছে। বন্ধুরা, ওই নির্দিষ্ট সময়কালের পরেও মোতেরা সূর্য মন্দিরের ওপর আক্রমণ থামেনি। পরবর্তী সময়ে আলাউদ্দিন খিলজি আবার স্থাপত্য শিল্পের অনুপম নিদর্শন এই বিশাল মন্দিরটি ভেঙেছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা ভারতবর্ষের মানুষরা সূর্যের আরাধনা শুধুমাত্র নিজেদের বাড়ি বা মন্দিরের মাধ্যমেই করি না। আমাদের সূর্য উপাসনার আরেকটি অর্থ হল প্রকাশ, শক্তি, বিজ্ঞান এবং ধারাবাহিকতার অনুপ্রেরণা। এ কারণে মোতেরা আজ শুধুমাত্র সূর্য মন্দিরের কারণেই বিখ্যাত নয়, বরং গুজরাতের এই গ্রাম দেশের প্রথম সূর্য গ্রাম অর্থাৎ সোলার ভিলেজ হিসেবে গড়ে উঠেছে। মোতেরা আজ সম্পূর্ণরূপে সৌরশক্তির মাধ্যমে চলে এবং এই গ্রাম সমগ্র দেশের সামনে সাস্টেইনেবিলিটির একটি বিশেষ উদাহরণ তুলে ধরেছে। মোতেরাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা এবং সেই সংক্রান্ত সুবিধা প্রদানের প্রচেষ্টাও শুরু হয়েছে। জানুয়ারি মাসের মকর সংক্রান্তির পর ওখানে মোতেরা নৃত্য মহোৎসবের আয়োজন করা হয়। এখানে ভারতের সাংস্কৃতিক এবং শাস্ত্রীয় নৃত্যের চমৎকার প্রদর্শন করা হয়। আমি চাইব আপনারা সকলেই একবার মোতেরা অবশ্যই যাবেন এবং ভারতের এই গৌরবময় ঐতিহ্যকে দর্শন করবেন। বন্ধুরা, অতীতের সঙ্গে আমাদের সংযোগ আজও জীবন্ত। এর পেছনে সেই সমস্ত মানুষদের অবদান এবং পরিশ্রম আছে যা এটাকে আরও গভীর করে তুলেছে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মনপ্পাড়ায় এমন একটি অভিনব প্রয়াস হচ্ছে। একটি কলেজের ডিপার্টমেন্ট অব তামিল স্টাডিজের সঙ্গে যুক্ত এ সেলভা রাজুজি এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি লেকচার চলাকালীন উনি নিজের এক ছাত্রের কাছে প্রাচীন কিছু মূর্তির ব্যাপারে জানতে পেরেছিলেন। এই আলোচনার পরে উনি ফিল্ড ভিজিটের পরিকল্পনা করেন। এই সফরের সময় উনি বিভিন্ন জায়গায় বেশ কিছু মূর্তি এবং প্রাচীন মন্দিরের সন্ধান পান। অতীতের সঙ্গে যুক্ত হওয়ার এটা একটা চমৎকার প্রয়াস। এর ফলে আমরা আমাদের ঐতিহ্যকে আরও ভালোভাবে জানতে পারব। দেশের অন্যান্য প্রান্তেও এই রকম উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা আমাদের ইতিহাসকে অনেক কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ করে দেয়। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন পরেই 2রা অক্টোবর পূজনীয় বাপুজির জন্মদিন। বাপুজি আমাদেরকে জীবনের অনেক মন্ত্র দিয়েছেন, পরিচ্ছন্নতা তাদের মধ্যে অন্যতম। আমরা প্রায়ই আমাদের আশেপাশে পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক প্রচেষ্টা দেখতে পাই। এই প্রচেষ্টাগুলি অনেক প্রেরণাদায়ক এবং উৎসাহবর্ধক। সোশ্যাল মিডিয়াতেও এরকম ছবি, এরকম ভিডিও, এরকম রিলস বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করে। সম্প্রতি আমি এরকম বেশ কিছু প্রচেষ্টা দেখেছি। মধ্যপ্রদেশের কোথাও কিছু যুবক নদী পরিষ্কারের কাজ করছেন। ওদের ছোট্ট এই প্রচেষ্টার সঙ্গে পুরো সমাজ যুক্ত হচ্ছে। এরকমই অন্ধ্রপ্রদেশেও যুবকেরা পুরনো জলাশয় এবং কুয়ো পরিষ্কারের কাজ করছেন। এর ফলে আমাদের পুরনো ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করার কাজ করছি। মুম্বাইয়ের কিছু যুবক সমুদ্র সৈকত পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিচে কয়েকশো তরুণ বন্ধু একত্রিত হন স্বচ্ছতার মাধ্যমে সেবা করার জন্য। এখানে দিল্লিতে শিশু এবং যুবকরা
মানুষকে আবর্জনা আলাদা।

আলাদা রাখার এবং নিজেদের আশপাশ পরিষ্কার রাখার জন্য সচেতন করছেন। পশ্চিমবঙ্গে যুব ছাত্ররা এবং স্থানীয় মানুষেরা মিলে পিকনিক স্পট, বাজার সাফাই করছেন। কোথাও সূচনা এক ব্যক্তি করেছেন, তারপর তার সঙ্গে কিছু আরও মানুষ যুক্ত হয়েছেন। পরম্পরা এভাবেই এগিয়ে গেছে, এটাই তো জন অংশগ্রহণ। পরিচ্ছন্নতাই হল বাপুজির প্রতি আমাদের সবথেকে সুন্দর শ্রদ্ধাঞ্জলি। আমার প্রিয় দেশবাসী, আমরা যখন পরিবেশ রক্ষা করি তখন আমরা শুধু গাছগাছালি বা জীবজন্তুদেরই বাঁচাই না, আমরা সমগ্র জীবন ব্যবস্থাকে শক্তিশালী করে তুলি। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কিছু প্রচেষ্টা এই ভাবনাকে খুব সুন্দরভাবে সামনে নিয়ে আসছে। বন্ধুরা, আসামে সোনাই রূপাই ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি আছে। একটা সময় ছিল যখন এখানে হাতিদের বসবাস ছিল, কিন্তু ধীরে ধীরে জঙ্গলের মাটিতে মানুষের দখল বাড়তে থাকে, যার ফলে হাতিরা এই এলাকা থেকে দূরে চলে যায়। 3 বছর আগে এই জমিকে জবরদখল থেকে মুক্ত করা হয়, আর এখন এর আশ্চর্যজনক ফল সামনে এসেছে। হাতি এখানে আবার ফিরে এসেছে। যে এলাকায় বছরের পর বছর তাদের চলাফেরা ছিল না, আজ সেখানে ফের হাতির দল দেখা যাচ্ছে। বন্ধুরা, আসামেই আরও একটি সুন্দর প্রয়াস হয়েছে। এই প্রচেষ্টা হল একটি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী পিগমি হগ বাঁচানোর। একটা সময়ে এর অস্তিত্বই ছিল সংকটের মুখে। তখন কেবলমাত্র 6টি পিগমি হগকে নিয়ে এক সংরক্ষণ কর্মসূচি শুরু করা হয়। তাদের আবার জঙ্গলে ছাড়া হয়, তাদের থাকার জন্য তৃণভূমিকেও উপযুক্ত করে তোলা হয়। আজ এই কর্মসূচির ফলে পিগমি হগের সংখ্যা 190-এর বেশি হয়ে গেছে। বন্ধুরা, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র তাকে ভালো রাখা পর্যন্তই সীমিত নয়। প্রকৃতিকে আমরা যখনই রক্ষা করি তখনই সেই প্রকৃতি আমাদের জীবনের অবলম্বন হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিছু মহিলা এই সম্পর্কের প্রেরণাদায়ক উদাহরণ প্রস্তুত করেছেন। ঝড়খালির এই মহিলারা ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করছেন। এদের মধ্যে বেশিরভাগ সেই সমস্ত মহিলারা আছেন যাদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের লাগানো ম্যানগ্রোভ আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এগুলি লাগিয়ে এই মহিলাদের রোজগারও হচ্ছে। বন্ধুরা, আসুন আমরা পরিবেশকে রক্ষা করি, প্রকৃতির ভারসাম্যকে সম্মান করি এবং তার বৈচিত্র্যকে সুরক্ষিত রাখি। আমাদের এই ধরনের প্রতিটি প্রচেষ্টা আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি দেশের লক্ষ লক্ষ যুবা নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এক অতি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। যুবারা নিজেরাও নেশা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তাকে একে অপরের কাছে পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছেন। এই সব কিছু হচ্ছে নেশামুক্ত যুব অভিযানের অন্তর্গত। এই অভিযান 100 সপ্তাহ পর্যন্ত চলবে। এতে মাই ভারতের ভলান্টিয়ার্সরা যুক্ত আছেন, এনএসএসএ যুক্ত আমাদের যুবরাও এর অন্তর্ভুক্ত, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও সঙ্গে আছে, আর অনেক সামাজিক ও আধ্যাত্মিক সংস্থাও এর সঙ্গে যুক্ত আছে। বিগত কিছুদিনের মধ্যেই দেশ জুড়ে হাজার হাজার সংকল্প সমারোহ ও সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। বন্ধুরা, এই অভিযানে একটি ব্যাপার আমার বিশেষভাবে ভালো লেগেছে, নেশামুক্তির বার্তা। আমাদের যুবরা নিজেরা নিজেদের ভাষায় নিজেদের মতো করে এই বার্তাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মন কি বাতেও তরুণ বন্ধুদের কাছে অনুরোধ করেছিলাম যে তাঁরা তাদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হন, আর আমি খুশি যে হাজার হাজার যুব এই আহ্বানে এগিয়ে এসেছেন। মাই ভারতে অ্যান্থেম, স্লোগান রাইটিং ও পথনাটিকার মতো নানা ধরনের প্রতিযোগিতা হয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের যুবরা
হ্যাশট্যাগ

নেশামুক্ত যুবর সাথে নিজের ক্রিয়েটিভ কন্টেন্ট শেয়ার করছেন, অর্থাৎ বার্তাও যুবদের, মাধ্যমও যুবরা, আর একে আগে এগিয়ে নিয়ে যাবার উদ্দীপনাও যুবদেরই। আগামী দিনে এই অভিযানে হেলথ চেক আপ ও ধ্যান শিবিরের মতো কার্যকলাপও অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের অনেক পরব ও উৎসব আসতে চলেছে। এইবার উৎসবের আনন্দের মধ্যে আমাদের আশেপাশেও নজর দিতে হবে। যদি কোনো যুব কোনো বাজে অভ্যাসে পড়ে, তাহলে তার সাথে কথা বলুন। যদি কেউ নেশা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, তাহলে তাঁর পাশে দাঁড়ান। আসুন, নেশামুক্ত যুব বিকশিত ভারতের এই সংকল্পকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাই। আমার প্রিয় দেশবাসী, লালকেল্লা থেকে আমি এইবার স্পোর্টসের জন্য ট্যালেন্ট হান্ট অভিযানের ঘোষণা করেছিলাম। ভারত ক্রমাগত অসাধারণ প্রদর্শন করুক, এর জন্য গ্রাম এবং মফস্বল অবধি পৌঁছে স্পোর্টিং ট্যালেন্ট খোঁজা প্রয়োজন। সেখানে এমন অনেকেই আছেন যারা এই কাজের জন্য নিজেদের সমর্পিত করে দিয়েছেন। তাদের একটাই প্যাশন, ট্যালেন্ট খুঁজে বার করা এবং তাকে ঘষে মেজে তৈরি করা। আমাদের পঞ্জাবে এই কাজটায় রাজিন্দর সিংজি করছেন। রাজিন্দর সিংজি এমন একজন ব্যক্তি যার নামের সাথে সিনিয়র যুক্ত আছে। উনি 1980 অলিম্পিকে হকিতে গোল্ড মেডেল জয়ী টিমের সদস্য ছিলেন। 1982 ওয়ার্ল্ড কাপে তার অসামান্য কৃতিত্ব ছিল। 2001 ভারত প্রথমবার মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছিল। আবার 2003 সালে দেশ সিনিয়র এশিয়া কাপ টাইটেল জিতেছিল। এই দুটি টুর্নামেন্টেই উনি কোচের ভূমিকায় ছিলেন। এখন ইনি রাউন্ড গ্লাস হকি একাডেমির মাধ্যমে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টায় গ্রামে নতুন হকি অ্যাস্ট্রোটার্ফ বসানো হচ্ছে। রাজিন্দরজির লক্ষ্য একদম পরিষ্কার, এমন গ্রামের বাচ্চাদের চিহ্নিত করা যেখানে ভালো কোচিংয়ের সুবিধা কম। এই প্রচেষ্টার ফলে বহু খেলোয়াড় ভারতের জুনিয়র ও সিনিয়র লেভেলে নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে। রাজিন্দর সিংজির এই নিষ্ঠার যত প্রশংসা করা হোক তত কম হবে। আমার প্রিয় দেশবাসী, আমলকি আমাদের সকলের কাছেই অত্যন্ত পরিচিত একটি ফল। অধিকাংশ বাড়িতেই আমলকি দিয়ে তৈরি আচার ও মোরব্বা খাওয়া হয়। অনেকেই আমলকির জুস পান করতে পছন্দ করেন। আবার শীতকালে চবনপ্রাশ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমলকির নানা উপকারিতার কথা বলে আসছেন। বন্ধুগণ, সেই আমলকি আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। প্রতাপগড়ের সঙ্গে আমলকির সম্পর্ক বহু পুরনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কৃষকেরা আমলকির চাষ করে আসছেন। আমলকি প্রতাপগড়কে একটি সুদৃঢ় পরিচয় দিয়েছে। এখন সেই ঐতিহ্যবাহী পরিচয়ই এখানকার কৃষক ও মহিলাদের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসছে। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বা ODOP প্রকল্পের মাধ্যমে এখানকার আমলকি ভিত্তিক স্থানীয় শিল্প ও উদ্যোগগুলিকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে প্রতাপগড়ে আমলকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত প্রায় 100টি ইউনিট কাজ করছে। এই উদ্যোগে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমনই একটি গোষ্ঠী রয়েছে দেবগড় কামাসি গ্রামে, সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপ। সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত মহিলারা আমলকি দিয়ে ক্যান্ডি, মোরব্বা ও জুস তৈরি করছেন। ODOP প্রকল্পের মাধ্যমে নতুন নতুন বাজারে তাদের তৈরি পণ্য পৌঁছে যাওয়ায় তাদের আয়ও বৃদ্ধি পেয়েছে। একইভাবে বিন্ধ্যবাসিনী নামে আরও একটি সেলফ হেল্প গ্রুপ রয়েছে। এই মহিলারা আমলকি দিয়ে আচার, ডাইজেস্টিভ পাউডার, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করছেন। পণ্য প্রক্রিয়াকরণের জন্য তাঁরা প্রয়োজনীয় যন্ত্রপাতি পেয়েছেন এবং ঋণ গ্রহণের সুবিধাও লাভ করেছেন। পাশাপাশি স্থানীয় বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগও পেয়েছেন।

এর ফলে ধীরে ধীরে তাদের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বন্ধুরা, আমাদের দেশের প্রতিটি অঞ্চলেরই নিজস্ব কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। কোথাও রয়েছে বিশেষ ধরনের ফল, কোথাও ঐতিহ্যবাহী শিল্পকলা, আবার কোথাও রয়েছে অনন্য কোনো দক্ষতা। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই আঞ্চলিক বিশেষত্বগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত আমাদের গ্রাম ও ছোট শহরগুলির নিজস্ব পরিচয় যেন কেবল স্থানীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেটি যেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, এমনকি বিশ্বের বাজারেও নিজের জায়গা করে নেয়। এর ফলে ভোকাল ফর লোকালের অভিযান আরও শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি এই উদ্যোগ দেশকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রেও অনুপ্রেরণা যোগায়। আগামী উৎসবগুলিতে আমাদের ভোকাল ফর লোকালের মন্ত্রটি ভুলে গেলে চলবে না। আমার প্রিয় দেশবাসী, সেপ্টেম্বরের এই মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে সমর্পিত। পুষ্টির এই মাসে আলাদা আলাদা ক্ষেত্রের সাথে যুক্ত মানুষ এবং সংস্থাসমূহ এই সৎ কাজের জন্য এক জায়গায় সমবেত হন। অপুষ্টির মোকাবিলা করার জন্য এই বছর বহু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্তিশগড় হর ঘর মুনগা ঘর ঘর মুনগা অভিযান শুরু করেছে। এতে মানুষকে পুষ্টিকর মুনগা অর্থাৎ মোরিঙ্গাকে নিজেদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করা হচ্ছে। গুজরাটও ওয়াঙ্গি স্পর্ধা অর্থাৎ মিলেটস দিয়ে তৈরি পদ সমূহের প্রতিযোগিতা শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সস্তা এবং পুষ্টিকর স্থানীয় খাদ্যকে উৎসাহ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 2 লক্ষেরও বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মহারাষ্ট্রও এই ক্ষেত্রে প্রশংসনীয় প্রয়াস করছে। সেখানে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বাচ্চাদের অভিভাবকেরা সচেতনতা অভিযানের সাথে যুক্ত হচ্ছেন। মিজোরামেও এই বছর বহু মানুষ একসাথে পোষণ বাটিকাগুলোর দেখাশোনার জন্য একটি অভিযান শুরু করেছেন। এটি মিজো সমাজের তলো মরিয়ানার ঐতিহ্যের অনুরূপ। এর অর্থ হল নিঃস্বার্থ সেবা এবং অন্যদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই ধরনের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোর সাথে যুক্ত সেই সকল মানুষদের নিয়েও আমি গর্বিত যারা এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করেছেন। এই অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো এখন পোষণ ট্র্যাকারের সাথে ডিজিটালি যুক্ত হয়েছে। প্রায় 9 কোটি লাভার্থী ইতিমধ্যেই এতে নথিভুক্ত হয়েছেন। এর ফলে শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদায়ী মায়েদের আরও সুচারু যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে এই লড়াইকে আমাদের এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সমাজকে অপুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। বন্ধুরা, আমরা সবাই এই মাসে পূর্ণ শ্রদ্ধা এবং উৎসাহের সাথে গণেশ উৎসব উদযাপন করেছি। দেশজুড়ে পূর্ণ ভক্তিভাবের সাথে গণপতি বাপ্পাকে স্বাগত জানানো হয়েছে। এই পবিত্র উৎসব সমগ্র পরিবেশকে আনন্দ ও উৎসাহে ভরিয়ে তোলে। বন্ধুরা, বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ জ্ঞান, বুদ্ধি এবং শুভ কাজের সূচনার প্রতীক। তাঁর প্রতি অগাধ শ্রদ্ধা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। যেমন শ্রীমান পন্থৌন থিরখানন্জির কথায় ধরা যাক, তিনি থাইল্যান্ডের বাসিন্দা। সেখানে ভগবান শ্রী গণেশ ফ্রা ফিকানেত রূপে পূজিত হন। যখন তার বয়স ছিল মাত্র 19 বছর, তখন তাঁর পিতা তাকে শ্রীগণেশের একটি ছবি উপহার দিয়েছিলেন। সেখান থেকেই তার মনে এক গভীর ভক্তি জাগ্রত হয়। তিনি ভগবান শ্রী গণেশ সংক্রান্ত নানা ঐতিহ্য ও সংস্কৃতির অধ্যয়নে 4 দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। তিনি ভারত এবং নেপাল সহ এশিয়ার বহু দেশ ভ্রমণ করেছেন। মহারাষ্ট্রের প্রতি তাঁর রয়েছে এক বিশেষ অনুরাগ। অষ্টবিনায়ক ঐতিহ্য সম্পর্কে জানার পর তিনি বহুবার ভারতে এসেছেন। তাঁর প্রচেষ্টায় থাইল্যান্ডের

0: পুণ্যার্থীদের মধ্যেও অষ্টবিনায়ক যাত্রা জনপ্রিয় হয়ে উঠেছে। ২০০২ সালে তিনি উত্তর থাইল্যান্ডের চিয়াং মাইতে গণেশ হিমাল মিউজিয়াম স্থাপন করেছিলেন। আজ সেখানে ১০,০০০এর বেশি গণেশ মূর্তি রয়েছে। যেসব ভক্ত ভারতে আসতে পারেন না, তাঁদের জন্য এই সংগ্রহালয়ে অষ্টবিনায়কের প্রতিমাও রয়েছে। সেখানে প্রতি রবিবার সকাল ১০টায় নিয়মিত গণেশের পূজা অর্চনা করা হয়। এছাড়াও গণপতির সাথে যুক্ত বিশেষ তিথিগুলোতেও অনুষ্ঠান হয়ে থাকে। এটি প্রমাণ করে যে ভারতের ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশের মাটিতেও কতটা জনপ্রিয়তা অর্জন করছে। গণপতি বাপ্পার আশীর্বাদ যেন সর্বদা আমাদের সবার উপর বজায় থাকে। বন্ধুরা, মন কি বাতের প্রতিটি পর্বের পরেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অসংখ্য চিঠি ও বার্তা আমার কাছে পৌঁছায়। আপনারা এইভাবেই অনুপ্রেরণামূলক সব কাহিনী পাঠাতে থাকুন। আপনারা যখন নিজেদের আশেপাশের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন, তখন সেই কাজের সাথে যুক্ত মানুষের উৎসাহ আরও বেড়ে যায়। মন কি বাতের মাধ্যমে সেই খবর জেনে দেশের অন্যান্য প্রান্তের মানুষেরাও অনুপ্রাণিত হন। আপনাদের সহযোগিতায় আমাদের এই যাত্রা নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলুক। আগামী উৎসবের দিনগুলো আপনারা আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে উদযাপন করুন। আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে। আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে, উপস্থাপনায় কিংসুক ঘোষ।

হ্যাঁ, মানে আমাদের সবারই কেনাকাটা প্রায় শুরু হয়ে গেছে, কারণ আমরা এখন সন্ধেবেলা, মানে যখনই আমরা বেরোই, অনেক সময় আমরা কোথাও থেকে ফেরার সময়, অফিস থেকে ফেরার সময়, বা অনেক সময় আমরা যখন এমনি সন্ধেবেলা গল্প করতে বা কারোর সঙ্গে আড্ডা মারতে যখন বেরোচ্ছি, মানে আমরা চারিদিকে যে ভিড়টা, মানে প্রচণ্ড পরিমাণে ভিড়, এবং তার সঙ্গে গাড়ি না সরা, মানে গাড়ি দাঁড়িয়েই থাকা, এই পুরো ট্র্যাফিক থেকে আমরা বুঝতে পারছি যে পুজো, মানে সারা বছর আমরা সবাই অপেক্ষা করি পুজোর জন্য। তো পুজো কিন্তু এসে গেছে, মানে প্রায় এসেই গেছে, আমাদের কেনাকাটা শুরু হয়ে গেছে, আমাদের পুরো রেডি হওয়া,

যারা যারা ঘুরতে যাচ্ছে তাদের টিকিট কাটা ইতিমধ্যে অবশ্যই কমপ্লিট হয়ে গেছে, পুরো আইটিনারি সেট। এই যে কেনাকাটা করছি আমরা সবাই, আমরা প্রচুর দোকানে যাচ্ছি, গিয়ে আমরা পছন্দ করে কিনছি কিছু জিনিস। আবার অনেক সময় এই যে আমরা যখনই কিছু কিনতে যাচ্ছি আমাদের মনে হচ্ছে যে মানে আমার রঙটা খুব পছন্দ হয়েছে, স্টাইলটাও পছন্দ হয়েছে, কিন্তু ওই যে জামার ওপরে যে প্রিন্টটা রয়েছে বা যে ডিজাইনটা রয়েছে এটা ঠিক পছন্দ হচ্ছে না। মানে মানে বিষয়টা ভালো লাগছে অথচ খুব একটা ভালো লাগছে না, এই যে ফিলিংটা। বা অনেক সময় আমাদের যেটা হয় যে মোটামুটি পুরো দোকান খুঁজে সব কিছু খুঁজে নিয়েও আমাদের ফাইনালি কিছু পছন্দ হয় না, বা হয়তো আমরা এরকম 4-5-10 জিনিস ট্রায়াল করে নিলাম, করার পরে যখন নিজেকে আয়নায় মানে আমরা দেখছি বিষয়টা খুব একটা ভালো লাগছে না। এইবার মানে হঠাৎ করে আমি পেশার সন্ধানে অনুষ্ঠানে এসে এই সব জিনিস নিয়ে কেন কথা বলছি, তার কারণটা হচ্ছে এই যে আমাদের অনেক সময় আমাদের ফ্যাশন পছন্দ হয় না, বা আমাদের যেটা পছন্দ ঠিক পছন্দ মতো জিনিস আমরা খুঁজে পাই না। এই জন্যে কিন্তু পড়াশোনা করতে হবে। পড়াশোনা কেন করতে হবে, কারণ হচ্ছে আমরা যদি চাই তাহলে পড়াশোনা করে কিন্তু আমাদের নিজেদের পছন্দ মতো জিনিস আমরা তৈরি করতে পারি। এবং মজার ব্যাপার হচ্ছে এখন সেটাকে আরও অনেক সাস্টেনেবলভাবে আমরা তৈরি করতে পারি। মানে আমার যদি ছোটোবেলা থেকেই একটু ওই জামা কাপড়, ধরো একটা খুব সাদা বা কালো, একটা খুবই নর্মাল এক কালারের গেঞ্জি, সেটা নিয়ে আমার একটু আঁকিমুকি কাটলাম, বা এক কালারের একটা জুতো নিয়ে তাতে কোনো ডিজাইন করে নিলাম, এই রকম যদি শখ কারুর থেকে থাকে, বা যদি এরকমও শখ থাকে যে আমি একটা অন্য রকম ডিজাইন বানাবো, মানে আমি এমন একটা ডিজাইন বানাবো যেটা আগে কেউ কোনো দিন পরেইনি, তাহলে কিন্তু তোমাদের সবার জন্যে একটা বিষয় খোলা রয়েছে যেটা নিয়ে তোমরা পড়াশোনা করে ভালো করে প্রফেশনালি শিখে বিষয়টা করতে পারো, সেটা হচ্ছে ফ্যাশন ডিজাইন। ফ্যাশন ডিজাইন নিয়ে কিন্তু আমরা মোটামুটি প্রায় সবাই জানি। আজকে মূলত ফ্যাশন ডিজাইনের সঙ্গে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাস্টেনেবল ফ্যাশন। এবারে এই প্রশ্নটা চলে আসে যে সাস্টেনেবল ফ্যাশনটা কী। সাস্টেনেবল ফ্যাশন হচ্ছে এমনভাবে একটা পোশাক তৈরি করা, ব্যবহার করা, বা সেই ব্যবহার করার জন্য যে ব্যবস্থা করা যাতে পরিবেশের ক্ষতি কম হয় এবং তার একই সঙ্গে শ্রমিক, কারিগর বা সমাজের ওপরও নেতিবাচক একটা প্রভাব পড়ে। মানে এর মূল লক্ষ্য যেটা সেটা হচ্ছে যে কম সম্পদ নিয়ে ব্যবহার করা, কম বর্জ্য তৈরি করা এবং দীর্ঘস্থায়ী পোশাক তৈরি, তার সঙ্গে পোশাকের যে পুরো লাইফ সাইকেল সেটা আরও দায়িত্বশীল করে তোলা। এবার এর কারণটা কি, কারণ হচ্ছে আমার ইচ্ছা হলো আমি একটা দোকানে গিয়ে একটা জিনিস কিনে পড়লাম, এর পিছনে কিন্তু একটা বিশাল বড় সাইকেল রয়েছে এবং এর পরে একটা সাইকেল রয়েছে, সেটা হচ্ছে তৈরির শুরু থেকে, মানে একটা জামা কাপড় তৈরি মানে সেখানে কটন থেকে তৈরি হওয়া এবং তারপরে তার ডিস্ট্রিবিউশন, তারপরে সেটা আসছে একটা জায়গায়, তারপরে তার মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে আমি গিয়ে কিনলাম, আমি কিছুদিন পড়লাম, তারপরে আমি সেটা ফেলে দিলাম বা কাউকে দান করে দিলাম বা দিয়ে দিলাম, এবং তারপরে কি হলো, এই যে পুরো সাইকেলটা, এই পুরো সাইকেলটাতে কিন্তু অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি হয়। সেটা প্রচুর জল ব্যবহার থেকে শুরু করে, ডাই করা থেকে শুরু করে, কেমিক্যাল যেটা ব্যবহারের পরে কোম্পানি অনেক সময় জলে ডাম্প করে দেয় সেইটা থেকে শুরু করে আমাদের যে জিনিস ফেলে দেওয়া, অনেক সময় অনেক মেটেরিয়াল যেগুলো কিন্তু আমাদের মাটির সঙ্গে মেশে না সেই রকম মেটেরিয়াল ব্যবহার, এই সব কিছু কিছু কিন্তু চলে আসছে এই সাস্টেনেবল ফ্যাশনের মধ্যে। এবার কেন সাস্টেনেবল ফ্যাশন নিয়ে কথা বলার দরকার পড়লো, কারণ হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটা ফাস্ট ফ্যাশন ওয়ার্ল্ডে। ফাস্ট ফ্যাশন কি, ফাস্ট ফ্যাশনের মানে এটাই যে আমি খুব দ্রুত পরিবর্তন করছি আমাদের ফ্যাশন ট্রেন্ড, এবং আমরা দেখতে পাবো খুব তাড়াতাড়ি এখন আমরা যদি যাই আমরা খুব নতুন নতুন জিনিসের জামা কাপড় পরতে চেষ্টা করি, নতুন নতুন স্টাইল ব্যবহার করার চেষ্টা করি, তাতে যেটা হয় এই যে টেক্সটাইল এটা প্রচুর পরিমাণে কিন্তু নষ্ট হয়, ওয়েস্ট হয়। সেই জায়গায় যদি আমরা একটা অর্গ্যানিক বা রিসাইকেলড মেটেরিয়াল দিয়ে কম জল এবং শক্তি ব্যবহার করে ইকো ফ্রেন্ডলিভাবে ডাই করে রিসাইকেল, আপসাইকেল, রিপেয়ার আর রিইউজ করে একটা সার্কুলার ফ্যাশন মডেল তৈরি করতে পারি, সেইটাই হচ্ছে আমাদের সাস্টেনেবল ফ্যাশন। অনেক সময় আমরা দেখি যে আমরা নিজেরাই কোনো পুরনো জিনিস, অনেক পুরনো হয়ে গেছে,
সেটা আমার আর পড়তে ভাল লাগছে না, বা হয়তো একটু কোথাও ছিঁড়ে গেছে বা কিছু হয়েছে, সেই জিনিসটাকে নিয়ে আমরা অন্য কোনো

লাইন দিয়ে বা অন্য কোনো জিনিসের সঙ্গে জুড়ে একটা নতুন জামা কাপড় তৈরি করে ফেলি। এই বিষয়টাও কিন্তু চলে আসে সাস্টেনেবল ফ্যাশনের মধ্যে। এবার এই সাস্টেনেবল ফ্যাশন কেন প্রয়োজন এবং সাস্টেনেবল ফ্যাশন নিয়ে কাজ করতে গেলে কী কী করতে হয়, এই সবটা যদি জানতে হয় তাহলে কিন্তু একটু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, মানে আমি মানছি এটাও খুবই প্র্যাকটিক্যাল একটা ফিল্ড, কিন্তু একটা পড়াশোনা কিন্তু করতেই হবে। সেই পড়াশোনাটা কী করে করবে, এবং সাস্টেনেবল ফ্যাশন কিন্তু আস্তে আস্তে এখন ট্রেন্ডে আসছে। মানে মজার বিষয় এটাই যে আমরা ফাস্ট ফ্যাশনের ট্রেন্ডকে না করে সাস্টেনেবল ফ্যাশন আনার চেষ্টা করছি, কিন্তু সাস্টেনেবল ফ্যাশনটা কিন্তু আস্তে আস্তে ট্রেন্ডে চলে আসছে, যে জন্যে আমরা ফাস্ট ফ্যাশনের ট্রেন্ডকে না করছি বা নাকচ করে দিচ্ছি। যাই হোক, মানে এখন একটা বিষয়, এই ফাস্ট ফ্যাশনে একটা খুব মজার একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে অনেক সময় তোমরা যদি খেয়াল করে দেখো, আমরা যখন বাইরে বেরোই তখন আমরা একই ধরনের জামা কাপড় অনেকে পরে থাকি। মানে খুব অদ্ভুত বিষয় এটা। মানে কেউ কিন্তু, মানে এটা কিন্তু টুইনিংয়ের করা আমি বলছি না, মানে টুইনিং করা না, প্ল্যান্ডে না। ধরো আমরা এমনিই বেরোলাম, আমি একটা বন্ধুর সঙ্গে দেখা করতে আছি, যার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, কিন্তু আমি গিয়ে দেখলাম আরে আরে এ তো একই কালার, একই স্টাইলের একটা জামা বা একটা গেঞ্জি বা একটা প্যান্ট বা মেয়েদের ক্ষেত্রে তাদের যেরকম প্রচুর ধরনের জামা কাপড় হয় পরে রয়েছে। এইবার বিষয়টা হচ্ছে যে তখন এই বিষয়টা ধরো আর দুজন হলো, এবার দুজন হাঁটতে শুরু করলো, একটা তিন নম্বর লোককে দেখতে পেলো, এই যে বিষয়টা। বা ধরো আমরা ছোটোবেলায় যখন পুজো আসতো, মানে এখন হয়তো আমরা অনেকেই বায়না করি না, আমাদের মানে যাদের সামর্থ্য আছে বা যারা পারে তারা নিজেরাই কিনে ফেলে, অর্ডার করে দেয়, সারা বছরই অর্ডার করতে থাকে। কিন্তু একদম ছোটোবেলায় কিন্তু মনে করে দেখো, যদি আমরা অনেক সময় কিছু চেয়ে থাকতাম এবং আমরা না পেতাম, তাহলে কিন্তু আমরা ওই, মানে সেই হয় না, মিষ্টি করে আমরা আড়ি করে দিতাম, যা তোর সঙ্গে আমার আড়ি, হ্যাঁ মানে হ্যাঁ আমি এটা চাইছি, আমাকে দেয়নি, তোর সঙ্গে আমি আড়ি করে দেবো, আমি তোমার কোনো কথা শুনবো না, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু আমাদের ছোটোবেলা থেকে চলে এসেছে। তাহলে এখন যেটা করতে হবে আস্তে আস্তে, সেটা হচ্ছে এই যে ফাস্ট ফ্যাশন, এই ফাস্ট ফ্যাশনে কিন্তু আমাদেরকে আড়ি করে দিতে হবে, দিয়ে আমরা একটা সাস্টেনেবল ফ্যাশনের দিকে বা এই দুনিয়াতে এগিয়ে যেতে হবে। সেটা কিন্তু গানে গানে, খুব মিষ্টি গানে শ্রেয়া ঘোষাল কিন্তু গানে গানে বলেছে যে আড়ি করে দিলে ঠিক কীরকম হয় বা আড়ি আড়ি করে দেওয়ার পরে ঠিক কী কী হয়, তোমাদের সবার জন্য রইল মিষ্টি গানটা শ্রেয়া ঘোষালের কণ্ঠে। ফিরে আসছি তারপর।

আর করা হয় না, ফেলে দেওয়া হয়, সেই ফ্যাব্রিকগুলো ব্যবহার করে নতুন প্রোডাক্ট তৈরি করা, তারপর আপসাইকেল বিষয় দিয়ে মানে আপসাইকেল করে জামা কাপড় তৈরি করা, জিরো ওয়েস্ট প্যাটার্ন ডেভেলপমেন্ট। বিষয়টা হচ্ছে যে আমরা যখন জামা কাপড় তৈরি করি প্রচুর বিষয় ওয়েস্ট হয়, তো এই ওয়েস্ট যতটা কম করে জামা কাপড় তৈরি করা যায় সেটা হচ্ছে জিরো ওয়েস্ট প্যাটার্ন ডেভেলপমেন্ট। এইটা আসে আমাদের সাস্টেনেবল ফ্যাশনের মধ্যে। এরপরে চলে আসে ট্র্যাডিশনাল যে ক্রাফট আর হ্যান্ডলুম আছে তার ব্যবহার করা, লোকাল আর্টিসান যারা রয়েছেন, লোকাল যারা তাঁতি রয়েছেন তাদেরকে ব্যবহার করে তাদের জিনিসপত্র কেনা, এবং তার সঙ্গে লং লাস্টিং আর টাইমলেস জামাকাপড় তৈরি করা। মানে অনেক সময় আমরা এখন দেখি যে যে কোনোই জামা কাপড় আমরা কিনলাম এটা কিন্তু প্রচুর বেশি দিন টেকে না, তো তার জায়গায় যদি আমরা এটা ভাবি যে আমি কম জিনিস কিনবো কিন্তু ভালো জিনিস কিনবো যাতে অনেক দিন সেটাকে আমি ব্যবহার করতে পারি, এবং ব্যবহারের পরে বিষয়টা চলে এসেছে যে রিপেয়ার, রিইউজ আর রিডিজাইন করা। একদম প্রথমেই তোমাদেরকে আমি যেটা বললাম যে অনেক সময় আমরা রিডিজাইন নিজেরাই করে থাকি, আমাদের যখনই ধরো কিছু একটা ভালো লাগে না আমরা নতুন করে ডিজাইন করে নিই, সেটাই যদি আমরা কন্টিনিউ করতে পারি এবং তার সঙ্গে যদি আমরা রিইউজ করতে পারি। বিষয়টা এটাই যে আমাদের অনেক সময় এখন আমরা এটা হয়ে গেছে যে আমরা রিপেয়ার বিষয়টা কিন্তু আস্তে আস্তে ভুলে যাচ্ছি, আমরা সেটাকে আবার ঠিক করাচ্ছি না, আমাদের যখনই কিছু একটা খারাপ হয়ে যাচ্ছে সেটাকে আমরা ফেলে দিয়ে নতুন জিনিস কিনে নিয়ে আসছি। তার জায়গায় যদি আমরা একটু রিপেয়ার করতে পারি, আমরা রিইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সাস্টেনেবল যে বিষয়টা, যে গোলটা, সেটার দিকে অনেকটা এগিয়ে যাব। এবার চলে আসি যে পড়াশোনার ক্ষেত্রে, মানে যেটা মেন বলার যে পড়াশোনা কী করে করবে, সেটা হচ্ছে যে টুয়েলভের পরে, মানে এই বিষয় নিয়ে পড়াশোনা করার জন্য কিন্তু 9, 10, 11, 12 তোমার বিষয় বিশেষ কিছু নিয়ে পড়াশোনা করার দরকার নেই, তোমার যা ইচ্ছে নিয়ে তুমি পড়াশোনা করতে পারো। টুয়েলভের পরে যদি তুমি চাও তাহলে কিন্তু ফ্যাশন ডিজাইনই নিয়ে তোমার আন্ডার গ্র্যাজুয়েট যে ডিগ্রি সেটা করতে হবে। সেখানে চলে আসে যে ব্যাচেলার্স অফ ডিজাইন ইন ফ্যাশন ডিজাইন, আর আসে যে বিএসসি ইন ব্যাচেলার লেভেল ফ্যাশন ডিজাইনের বিভিন্ন প্রোগ্রাম আছে। এবার কীরকম প্রোগ্রাম, সেখানে ফ্যাশন ডিজাইন, টেক্সটাইল ডিজাইন, নিটওয়্যার ডিজাইন, ফ্যাশন কমিউনিকেশন, অ্যাপারেল প্রোডাকশন, অ্যাক্সেসরি ডিজাইন, ফ্যাশন টেকনোলজি, এইগুলো হচ্ছে তোমার বিষয় থাকবে মেনলি, ঠিক আছে। আর সাস্টেনেবলি যে ফ্যাশন, যে সাস্টেনেবল ফ্যাশন, এটা কিন্তু একটা স্পেশালাইজড ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রোগ্রাম, বা অনেক সময় আমরা এখন যে গ্র্যাজুয়েশন করছি সেই গ্র্যাজুয়েশনে আমাদের স্পেশালাইজেশন থাকে, ঠিক আছে। তো এই যে স্পেশালাইজেশনে কিন্তু আমরা সাস্টেনেবল ফ্যাশন নিয়ে পড়াশোনা করতে পারি। এবার আন্ডার গ্র্যাজুয়েশনে আমরা ফ্যাশন ডিজাইন, টেক্সটাইল ডিজাইন এগুলো নিয়ে পড়লাম, এবং তারপরে যদি আমরা মাস্টার্স করতে চাই তো মাস্টার্সেও কিন্তু আমরা আলাদা করে স্পেশালাইজেশন নিতে পারি সাস্টেনেবল ফ্যাশনের ওপরে। আমাদের সরকারি অনেক কলেজ রয়েছে যেখানে আমরা পড়াশোনা করতে পারি, সেটা ছাড়া কিন্তু বেসরকারি কলেজ প্রচুর বেশি রয়েছে যেখানে আমরা ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করতে পারি, এবং ফ্যাশন ডিজাইন বা ডিজাইন নিয়ে পড়াশোনা করতে পারি। অনেক জায়গায় বিডেস আর এমডেস, মানে ব্যাচেলার অফ ডিজাইন আর মাস্টার্স অফ ডিজাইন, এই কোর্সটা করা হয়। এই কোর্সের ভেতরে কিন্তু আমরা পড়াশোনা করতে পারি সাস্টেনেবল ফ্যাশন ডিজাইন বা সাস্টেনেবল ফ্যাশন নিয়ে। এবার প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেগুলো রয়েছে তাদের নিজস্ব এন্ট্রান্স এক্সাম থাকে, তা সেই এন্ট্রান্স এক্সামগুলো দিয়ে আমরা ব্যাচেলার্স এবং ব্যাচেলার্সের পরে মাস্টার্স করতে পারি। আর এখানে কিন্তু কোনো বাধ্যতামূলক নয় যে আমি যদি এই বিষয়টা নিয়ে মাস্টার্স করতে চাই তাহলে আমাকে এই বিষয়েই ব্যাচেলার্স থাকতেই হবে, না, নাও থাকতে পারে। যদি আমি অন্য কিছু নিয়ে ব্যাচেলার্স করি, করে মনে করি আমি ডিজাইন নিয়ে মাস্টার্স করব, সেটাও কিন্তু করা সম্ভব। মানে হঠাৎ করে আমার মনে হতেই পারে যে আমি একটা জিনিস নিয়ে পড়াশোনা করেছি কিন্তু না না না আমি একটু ফ্যাশনের দিকটা, আমি একটু বিষয়টা দেখি। হ্যাঁ, এবার যেটা মেনলি দরকার, যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল ফিল্ড, সেখানে ক্রিয়েটিভ ডিজাইন বা ডিজাইনের ভাবনা, ফ্যাশনের ইলাস্ট্রেশন, প্যাটার্ন বানানো, কী করে একটা জামা কাপড় তৈরি করা হয়, আচ্ছা কাপড় বা টেক্সটাইলের নলেজ, তারপরে মেটিরিয়াল, কী মেটিরিয়াল দিয়ে তৈরি করলে কী হয় তার নলেজ, ট্রেন্ডকে ফোরকাস্ট করা যে কী ট্রেন্ড হতে পারে, তারপর কমিউনিকেশন স্কিলস, প্রেজেন্টেশন স্কিলস, পোর্টফোলিও তৈরি করা, অবশ্যই রিসার্চ আর ডেভেলপমেন্ট, এই সব কিছু যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি খুব সহজেই এই বিষয়টা নিয়ে কাজ করতে পারো। এবার তুমি কিন্তু এই বিষয়, যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল ফিল্ড, ইন্টার্নশিপ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ইন্টার্নশিপ করার অনেক জায়গা রয়েছে, যেমন তুমি ফ্যাশন ব্র্যান্ডসে ইন্টার্নশিপ করতে পারো, টেক্সটাইল কোম্পানিতে করতে পারো, এক্সপোর্ট হাউসে করতে পারো, ম্যানুফ্যাকচারারের ঘরে তুমি করতে পারো, ফ্যাশন ডিজাইনারের স্টুডিও রয়েছে, হ্যান্ডলুম আর হ্যান্ডিক্রাফ্টের যে অর্গানাইজেশনগুলো রয়েছে, এনজিও রয়েছে, স্টার্ট আপ রয়েছে, এই সব জায়গায় কিন্তু তোমরা
আস্তে আস্তে কাজ করতে পারো এবং কাজ করে ইন্টার্নশিপ করে শিখতে পারো যে অ্যাকচুয়াল দুনিয়াতে

কাজটা কিরমভাবে হয়, তার কারণ এরপরে তুমি যে কাজগুলো করবে সেগুলো তোমাদের ডেজিগনেশানগুলো যদি একটু ছোট্ট করে বলে দিই, তাহলে তুমি অবশ্যই অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার কাজ করতে পারো। তারপরে আরেকটু যদি আমি ভালো করে বলি, তাহলে সাস্টেনেবল ফ্যাশন ডিজাইনার হিসেবে তুমি কাজ করতে পারো। তারপরে টেক্সটাইল ডিজাইনার, প্রোডাক্ট ডেভেলপার্স, ফ্যাশন স্টাইলিস্ট, ফ্যাশন কনসালটেন্ট, ফ্যাশন ইলাস্ট্রেটর, ফ্যাশন মার্চেন্ডাইজার, ভার্চুয়াল মার্চেন্ডাইজার, ফ্যাশন বায়ার, ফ্যাশন ট্রেন্ড রিসার্চার, ফোরকাস্টার, অন্টারপ্রেনিয়র, ব্র্যান্ড ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার, ফ্যাশন প্রোডাকশন ম্যানেজার, সাস্টেনেবিলিটি কনসালটেন্ট বা তারপর সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, ফ্যাশন স্পেশালিস্ট, এথিক্যাল ফ্যাশন কনসালটেন্ট, ফ্যাশন রিসার্চার, এই সব কিছু বিষয় এবং আরও অনেক পদ রয়েছে যেখানে তুমি কাজ করতে পারবে। এবং কাজ করার থেকেও যেটা আরও খুবই ইন্টারেস্টিং, যারা তোমরা নতুন জিনিস তৈরি করতে চাও এবং তোমরা মনে করো যে তোমরা একটা অন্যরকম ফ্যাশন নিয়ে আসতে পারবে, তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট জায়গা। যে সবাই যেটা পড়ছে ঠিক আছে পড়ুক, আমি এটা নতুন কিছু চেষ্টা করি। এই যে অন্টারপ্রেনিয়রিয়াল ভাবনা যাদের রয়েছে, যারা নতুন কিছু করতে চাও, তাদের জন্য কিন্তু এই জায়গাটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং প্রচণ্ড প্রাসঙ্গিক, কারণ তোমরা করতেই পারো। আমাদের চারিদিকে আমরা দেখি প্রচুর নতুন নতুন ব্র্যান্ড, প্রচুর নতুন নতুন কোম্পানি, তারা খুব ছোট ছোট আইডিয়া নিয়ে কিন্তু তারা অনেক বড় বড় কোম্পানি তৈরি করে ফেলেছে, যেটা হয়তো আগে কেউ করছিল না। মানে এত সিম্পল ভাবনা এটাও হতে পারে যে অনেক সময় আমরা জানি অনেক কোম্পানি রয়েছে যারা একদম নর্মাল সলিড কালারের যে টি শার্টগুলো হয় তাতে কিছু লেখা, কিছু ছবি, কিছু মিমস, কিছু গ্রাফিক্স তারা প্রিন্ট করে তারা সেল করে। এবং আমরা কেনার অনেকগুলো কারণ আছে অবশ্যই, বিকজ সেটা ট্রেন্ডে রয়েছে, তার সঙ্গে অনেক সময় সেই মিমস বা সেই লেখাগুলোর সঙ্গে আমরা রিলেট করতে পারি কোথাও গিয়ে একটুখানি হলেও। তো যদি আমরা রিলেট করতে পারি বা যদি আমাদের লেখাটা ভালো লাগে, আমরা কিন্তু সেই বিষয়টা গিয়ে কিনছি। এইটা যেরকম একটা বিজনেস আইডিয়া, এরকম আরও অনেক বিজনেস আইডিয়াস রয়েছে যেগুলো নিয়ে তোমরা কাজ করতে পারো, যেগুলো নিয়ে তোমরা ভাবতে পারো। তো তোমরা যদি নিজেরা কিছু করতে চাও, নিজের কিছু বিল্ড করতে চাও, তাহলে কিন্তু সাস্টেনেবল ফ্যাশন বা ফ্যাশন ওয়ার্ল্ডে তোমার বিশাল বড় জায়গা রয়েছে। আর তার সঙ্গে চাকরির অপশনস তো প্রচুর রয়েছে, দেশে রয়েছে, বিদেশে রয়েছে। আর এবং তার সঙ্গে পড়াশোনাটা একটু করে নিও, তাহলে এই যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, যে আমি কোন মেটেরিয়াল ইউজ করব, আমি কোন কাপড় ইউজ করব, আমি কিভাবে ইউজ করব যাতে কম নষ্ট করতে পারি, এটা কিন্তু যদি তুমি পড়াশোনা করো তবেই পরিষ্কারভাবে জানতে পারবে। এই মোটামুটি সাস্টেনেবল ফ্যাশন নিয়ে সব কিছু। তোমাদের যদি আর অন্য কোনো কোয়েশ্চেন থাকে বা তোমরা অন্য কোনো বিষয় নিয়ে জানতে চাও, তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ যুবাণী কলকাতা, তার একটা সুন্দর পোস্টার রয়েছে, একদম সবুজ পোস্টার রয়েছে, তাদের সব সাস্টেনেবিলিটির জিনিসপত্র লেখা রয়েছে, সেই পোস্টারের তলায় কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে। আর অন্য কোনো বিষয় নিয়ে যদি তোমরা শুনতে চাও, তাহলেও কিন্তু তোমরা কমেন্ট করে আমাদের জানাতে পারো। আজকে তোমাদেরকে আমি টাটা বলবো, কারণ যেতে যেতে তোমাদেরকে একটা খুব মিষ্টি গান শুনিয়ে যাব, আমার খুবই প্রিয় একটি গান, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। দেবরাজ ভট্টাচার্যের কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প পেশার সন্ধানে। উপস্থাপনায় ছিলেন কিংসুক ঘোষ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে যাত্রাপালা। দু টুকরো মা, রচনা অসিত পাত্র, পরিবেশনায় কুমড়াগড়ি কালীতলা যুব সমাজ।
1: আজকের যাত্রা দু টুকরো মা, রচনা অসিত পাত্র, নির্দেশনা অনিল পাত্র, পরিবেশনা কুমড়াগড়ি কালীতলা যুব সমাজ, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা রাম রঞ্জন দাস রায়। যাত্রাপালা দু টুকরো মা।

0: দেখতে দেখতে বারোটা বছর পার হয়ে গেল, তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে। বন্ধুর বাড়ি যাচ্ছি বলে সে যে গেলে আর ফিরলে না। সবাই বলে তুমি নাকি নেই, কিন্তু আমার মনে কথা মানে না। তাই আজও তোমার দেওয়া শাখা সিঁদুরে বয়ে বেড়াচ্ছি, যেখানেই থাকো তুমি ফিরে এসো। একবার আমাকে দুর্গা বলে ডাকো, একবার আমাকে দুর্গা বলে ডাকো।
1: বৌমা,
0: ঠাকুর মশাই কিছু বলবে?
1: হ্যাঁ বৌমা, বারোটা বছর পার হয়ে গেল, তোমার স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে, শিবনাথ আজও ফিরে এলো না। হিন্দু শাস্ত্র অনুযায়ী এবার তাকে মৃত বলে ধরে নেওয়া হয়।
0: ঠাকুর মশাই।
1: হ্যাঁ বৌমা, তোমায় নিয়ে পাড়ায় কানাঘুষো শুনছি, তাই এবার তোমার সধবা বেশ ছেড়ে বিধবার বেশ ধারণ করতে হবে, এটাই হচ্ছে শাস্ত্রের বিধান।
0: কিন্তু ঠাকুর মশাই, আজ আমার বিশ্বাস
1: আবেগ আর বাস্তব এক কথা নয় বৌমা।
0: আর কিছুদিন অপেক্ষা করা যায় না ঠাকুর মশাই?
1: আমার যা বলার তোমায় বলে গেলাম, এবার তুমি ঠিক করো তুমি কি করবে।
0: তোমার স্মৃতিটুকু নিয়ে শুধু বেঁচে থাকতে চেয়েছিলাম, সেটুকু মন থেকে মুছে ফেলতে হবে।
2: না মা, ওই সাজে আমি তোমায় দেখতে পারবো না।
3: দাদার সাথে আমারও একমত, সাদা থান পড়া আমার মাকে আমি দেখতে পারবো না।
0: বোঝার চেষ্টা করো বাবা, এছাড়া আর আমার অন্য কোনো পথ নেই।
2: মানি না এই বিধান, যে বিধান মানুষকে আরো বেশি করে কাঁদায়।
0: এসব কথা বলে আমাকে আর দুর্বল করে দিস না।
3: তুমি সত্যি করে বলো তো মা, এটা তুমি মন থেকে মেনে নিতে পারছো?
0: তোরা এই যুগের ছেলে এসব বুঝবে না।
2: বুঝেছি, তুমি আমাদের কোনো কথাই শুনবে না।
0: বাস্তবের মুখোমুখি হয়ে আজ আমি বুঝতে পারছি, অতীতকে আর ধরে রাখা যাবে না, তাই বর্তমানকে ধরে নিয়ে আজ আমি প্রস্তুত। ওরে, আমি যে অভাগিনী দুর্গা, আমার হাসতে নেই, আনন্দ পেতে নেই, কোন সুখের গানে গাইতে নেই। আমার শুধু পাওনা চোখের জল, যে জলে ধুয়ে যাবে আমার শিথিল সিঁদুর, বেদনার যন্ত্রণায় ভেঙে যাবে আমার হাতের সাঁথা, রাশি রাশি হাহাকার ভুলিয়ে দেবে আমার সকল মধুর।

0: এরপর কখন যে ২৪টা বছর পার হয়ে গেল, একদম টের পাইনি।
1: শিবানী, শিবানী।

0: আমি বেরোচ্ছি। আচ্ছা শিবানি, ঝিলিকে তো দেখছি না, সে কোথায়?
1: যুথিকাদের বাড়ি গেছে, এখনই এসে পড়বে।
0: মেয়েটা বড় হয়েছে, এবার ওর একটা বিয়ে দিতে পারলেই একেবারে নিশ্চিন্ত। নিশিমবাবু বলছিল ওর হাতে একটা ভালো পাত্র আছে, যোগাযোগ করে দেখবো।
1: তোমায় কিছুই করতে হবে না, তোমার মেয়ে আগে থেকেই কাজ অনেক এগিয়ে রেখেছে।
0: মানে?
1: কালুর বইপত্র গুছিয়ে রাখতে গিয়ে ওর বইয়ের ভিতর থেকে একটা ছবি পেয়েছি।
0: ছবি? কার ছবি?
1: একটা ছেলের, জানো, ভারী সুন্দর দেখতে। আমার বিশ্বাস ওর সাথে কিছু একটা ব্যাপার স্যাপার আছে।
0: না, শুধু দেখতে ভালো হলেই হবে না, ছেলেটার সম্বন্ধে সবকিছু ভালো করে জানতে হবে।
1: সে তো ঠিকই, ছেলেক আমাদের একমাত্র মেয়ে, ও যাতে সুখী হয় সেটা আমাদেরই তো দেখতে হবে।
0: এই বিষয়ে তোমার সঙ্গে পরে কথা হবে, এখন আমি উঠি, আর দেরি হলে ট্রেনটা পাবো না। আমি এলাম।
1: হ্যাঁ, সাবধানে যেও।
2: ভিক্ষা দেবে গো মা, ভিক্ষা।
1: নিবারণ কাকা, তুমি এভাবে ভিক্ষা করছো কেন?
2: কি করবো মা, একমাত্র ছেলে বৌমা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এদিকে খেটে খাওয়ারও গতন নেই, তাই বাধ্য হয়ে।
1: নিবারণ কাকা,
2: ঈদের বড় জ্বালা মা, বড় জ্বালা, কদিন হলো পেটে তেমন কিছু পড়েনি।
1: আজ আমাদের বাড়ি দুটো খেয়ে যেও।
2: হ্যাঁ দেবে মা।
1: রান্না হয়ে গেছে, তুমি একটু অপেক্ষা করো।
2: তোমার ভালো হবে মা, তোমার ভালো হবে। তুমি দেবী অন্নপূর্ণা, তুমি দেবী অন্নপূর্ণা। তাহলে আমি ততক্ষণ ছুটে গিয়ে ওই পুকুরটা একটা ডুব দিয়ে আসি, কেমন?
1: মা, কিরে, কিছু বলবি?
3: নিজে না খেয়ে এবার ভিখারি ভগবানের সেবা করো, অনেক পুণ্যি হবে।
1: হ্যাঁ রে মা, না করতে পারলাম না, দেখে বড় মায়া হলো।
3: এইভাবে নিজে উপোস থেকে অপরকে খাইয়ে
1: একদিন না খেয়ে থাকলে তোর মা মরে যাবে না।
3: তুমি একদম মরার কথা বলবে না বলে দিচ্ছি, ভালো হবে না।
1: এখনই মরবো কোন দুঃখে, আগে তোর বিয়ে দিই।
3: মা, তুমি না।
1: কোথায় যাচ্ছিস? শুনে যা, লজ্জাতে পালিয়ে গেল। এ কি দীপক, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে?
4: এই কিছুক্ষণ আগে আমার মা, আমার মা মারা গেছে।
1: আমাদের ছেড়ে চলে গেল।
4: হ্যাঁ কাকিমা, জীবন যুদ্ধের শেষ লড়াইয়ে সব অবসান ঘটিয়ে মা আমার চিরদিনের মতো চলে গেল।
1: কেন না দীপক, কেন না, মা তো কারোর চিরকাল থাকে না। তাছাড়া তুমি তো চেষ্টার কম করনি দীপক।
4: ডাক্তার খরচ করে করে হাতে একদম টাকা নেই, এদিকে সৎকারের জন্য। আচ্ছা শঙ্কর কাকা কোথায়?
1: তোমার কাকা এইমাত্র কাজে বেরিয়ে গেল, তুমি এ নিয়ে ভেবো না দীপক। তোমার এই মুহূর্তে কত টাকার প্রয়োজন?
4: আপাতত 5,000 টাকা, কিন্তু
1: তুমি এখন বাড়ি যাও দীপক, আমি টাকা নিয়ে একটু পরেই যাচ্ছি।
4: তাহলে তাহলে আমি এখন আসি কাকিমা।
1: হ্যাঁ এসো, এসো দীপক।
5: চোর দাদা আছো নাকি? চোর দাদা
6: কে? কে আমার এই সাত সকালে?
5: আগে আমি শহরের চোর, আমার নাম সাধন।
6: দিলে তো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে, সারা রাত ডিউটি করে এই কিছুক্ষণ আগে ফিরে শুয়ে একটু তন্দ্রা গেছি আর অমনি।
5: করোনা দাদা, আমি অনেক কষ্ট করে অনেক দূর থেকে তোমার কাছে এসেছি।
6: তা মরতে এখানে কেন? শহরের কত মালদার পার্টি একটা দাও মারতে পারলে।
5: অনেক দুঃখে দাদা, শুনলে তোমার চোখেও জল আসবে।
6: থাক থাক, আর বলতে হবে না। তা আমার কাছে কি মনে করে?
5: বলছি দাদা বলছি, এই তো কিছুদিন আগে আমাদের শহরে একটা মেয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, সেই সুযোগে তার ভেরিটি ব্যাগটা যেই টেনে নিয়েছি।
6: হলো,
5: মেয়েটা চোর চোর বলে চিৎকার করতে লাগলো।
6: তারপর তারপর
5: এমনি 5-6টা সন্ন্যামার্কা ছেলে আমার দিকে তেড়ে এলো।
6: তুমি কি করলে?
5: আমিও দিলাম দৌড়, হঠাৎ একটা কলার খুসায় পা পড়ে দড়াম করে পড়ে গেলাম।
6: আহারে।

0: বেচারা।
1: তারপর আমাকে ধরে এই উত্তম মধ্যম। কি বলবো দাদা, 15 দিন বিছানা থেকে উঠতে পারিনি।
0: সত্যি বড় করুণ দৃশ্য।
1: তাই অনেক ভেবে চিন্তে ঠিক করে ফেললাম, শহরে আর চুরি করব না।
0: আমার ঠিকানা জানলে কি করে?
1: একটা চায়ের দোকানে চা খেতে খেতে তোমার চুরির বৃত্তান্ত শুনলাম। তারপর খুঁজতে খুঁজতে একেবারে তোমার কাছে চলে এলাম।
0: তা ভালো তা ভালো। তবে কি জানো, এখানেও সুখ নেই। এই তো কটা দিন আগে একটা বাড়িতে চুরি করতে ঢুকেছি, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরিয়ে আসছি, হঠাৎ
1: কি হলো দাদা,
0: একটা টেবিলে ধাক্কা লেগে ঝনঝন করে জিনিসপত্র পড়ে গেল। বাড়ির মালিক উঠামায় ধরে ফেললো।
1: তারপর কি হলো দাদা?
0: যা হবার তাই হলো, একেবারে বাংলা মার। কি মার মারলো, 10 দিন বিছানা থেকে উঠতে পারিনি।
1: অন্যায়, খুব অন্যায়।
0: আরে বাপু, চুরি করেছি, ধরা পড়েছি, পুলিশ হাতে তুলে দে। দিন কত জেলের ভাত খেয়ে কতটা একটু ফিরিয়ে ড্যাং ড্যাং করে বাড়ি ফিরে আসবো।
1: তোদের প্রতি বড় অত্যাচার হচ্ছে দাদা, এর একটা প্রতিকার হওয়া উচিত।
0: আচ্ছা সাধন, তুই বল, চুরি করা কি কম কষ্টে? কত টেনশন নিয়ে কাজ করতে হয় তাই ভাবছি।
1: কি ভাবছো দাদা?
0: আমাদের দেশে যত চোর আছে সব চোরকে এক হতে হবে, মিটিং মিছিল করে একদম সবার টনক নড়িয়ে দেব, আমাদের স্বার্থে নতুন বিল আনতে বাধ্য করাবো।
1: কথাটা তুমি মন্দ বলুনি, চোরেরাও তো মানুষ। তা দাদা, আমাদের মানে এই চোরেদের স্লোগান কি হবে?
0: চোর কর্মীদের উপর অবিচার চলবে না,
1: চলবে না, চলবে না।
0: চোর কর্মীদের উপর অবিচার চলবে না,
1: চলবে না, চলবে না।
0: চোর কর্মীদের উপর অবিচার চলবে না,
1: চলবে না, চলবে না।
2: যাক, ঝিলিকের বিয়েটা এবার পাকা হলো। সামনে 16ই অঘ্রান বুধবার, মাঝে আর মাত্র কটা দিন, এর মধ্যেই সব কাজ সারতে হবে। ভাবছি কটা দিন অফিসে ছুটি নেব।
3: খোকা, তোর উপর বড় বেশি চাপ পড়ে যাচ্ছে, তোর বাবা সেভাবে আর দৌড় ছাপ করতে পারবে না, তার উপর মেয়েটা আবার চলে যাবে।
2: মা, এমন খুশির দিনে চোখের জল ফেলো না, এতে ঝিলিকের অমঙ্গল হবে।
4: মা, সব কথা ছেলের সাথেই কইবে, আমি বুঝি বাদ
2: বাদ দেব কিরে, তোর কথাই বলছি।
4: কি কথা দাদা?
2: এই শ্যামলের সাথে তোর এই লুকোচুরি খেলাটা এবার শেষ হবে।
4: দাদা, ভালো হবে না বলে দিচ্ছি।
3: এবার তোরা থাম তো, সামনে কত কাজ, তোর বিয়ের কেনাকাটা করতে হবে।
2: যেমন ধর, তোর বিয়ের শাড়ি, বরের সাজ।
4: দাদা,
2: আলোয় আলোয় সারা বাড়িটা ভরিয়ে দেব, সবাই যেন বলে সৌমেনর বোনের বিয়ে একটা দিল।
4: তারপর দাদার বিয়েটাও সেরে ফেলতে হবে।
2: না, আমি এখনই আমার বিয়ের কথা ভাবছি না।
4: তাই যদি, তোর জামার পকেট থেকে এই ছবিটা এলো কি করে?
2: ছবিটা দে বলছি।
4: দেব না।
2: তবে রে,
3: ওই দুটোতে আবার লাগলো। ওরে শোন,
5: সৌমেন্দা, সৌমেন্দা, সর্বনাশ হয়ে গেছে।
6: কি হয়েছে দীপক?
5: এই মাত্র খবর পেলাম শ্যামল খুন হয়েছে।
6: কেন কেন এমন হলো বলতে পারো দীপক?
5: ডিবি করে শ্যামল খালের ধার ধরেই বাড়ি ফিরছিল, রাতের অন্ধকারে কে বা কারা তাকে ছুরি মেরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পথের ধারেই পড়েছিল, কিছুক্ষণ দেখতে পেয়ে ওকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যায়, আর চিকিৎসা শুরু হওয়ার আগেই সে পৃথিবী ছেড়ে চলে গেছে।
6: শুরু হওয়ার আগে বলতে পারো, বলতে পারো ঈশ্বর, আমি আমি কি অপরাধ করেছি যার জন্য এই বয়সে আমায় এত বড় শাস্তি দিতে হলো?
3: দীপকদা, আমাকে একবার হসপিটাল নিয়ে যেতে পারবে? আমি তো ওর থেকে ওকে শেষ দেখা দেখবো, ওকে আমি জিজ্ঞেস করবো, চলেই যদি যাবে তাহলে এই কটা দিনের জন্য আমার জীবনে এসেছিলে কেন?

0: তুই শান্ত হ, বোন তুই শান্ত হ। আমি তোর এই দুঃখ আর সহ্য করতে পারছি না।
1: মা, বাবা, দাদা, তোমরা আমার কথা ভেবে কেন এত কষ্ট পাচ্ছ? এ আমার নিয়তির লিখন, তাকে খণ্ডন করার ক্ষমতা কারোর নেই।
2: কি দেখছ অমন করে? আমার হাতে শাখা নেই কেন? শিথিল শিথিল কোথায় গেল? কেন শতবার বেশ ছেড়ে বিধবার বেশ ধারণ করেছি? বছরের পর বছর পার হয়ে গেল, তবু তো তুমি আজও ফিরে এলে না। জানো, সবাই বলে তুমি নাকি মরে গেছ, কিন্তু এ কথা আমি বিশ্বাস করি না। আমার সব সময় মনে হয় তুমি আছো, তুমি আছো।
3: মা, আবার তুমি বাবার ছবিটার দিকে তাকিয়ে চোখের জল ফেলছো। তোমাকে না কতবার বারণ করেছি, তবুও তুমি শুনবে না?
4: মা, তুমি কথা দাও আর তুমি বাবার কথা মনে করে কাঁদবে না।
2: প্রিয়জনকে হারানো যে কি বেদনা তা তোরা বুঝবি না? শ্যামল খুন হওয়ার পর কেমন সব সময় ভয়ে ভয়ে থাকি।
3: সব সময় আজেবাজে কথা ভেবে গেলে তোমার শরীর খারাপ হবে।
2: আচ্ছা বাবা, আচ্ছা, আমাকে নিয়ে তোরা এত ভাবিস কেন বলতো?
3: ভাববো না, তুমি যে আমাদের মা।
2: আমার কথা ছাড়, আমার আবার থাকা না থাকা
4: ভালো হবে না বলে দিচ্ছি। এমন কথা তুমি আর কখনো বলবে না।
2: ঠিক আছে, আর বলবো না। হ্যাঁ রে সৌরেন, তুই এর মধ্যে শ্যামলদের বাড়ি গিয়েছিলি, ওর মায়ের কথা বড় মনে পড়ে। এই বয়সে কত বড় আঘাত পেল।
3: হ্যাঁ মা, মাঝে মাঝে ভাবি শ্যামলের কে এমন সত্য ছিল যে ওকে এইভাবে।
2: ঝিরিকের কথাই ধর না, এই তো কদিন আগে শ্যামলের সাথে আমাদের বাড়ি এসেছিল। কি সহজ সরল হাসি খুশি প্রাণবন্ত মেয়েটা। একবার আমার ওদের বাড়ি নিয়ে যাবি?
3: এখনই নয় মা, এত বড় আঘাতের পর নিজেকে একটু সামলে নে, পরে না হয় একদিন।
2: আমি বলি কি বাবা, মেয়েটা এখন বড় দুঃখে আছে, ওর পাশে একটু দাঁড়ানোর প্রয়োজন।
4: হ্যাঁ দাদা, মা ঠিকই বলেছে, ঝিরিকটি তোমার সন্ধ্যা করে, তাই তুমি যদি এই সময় ওর একটু পাশে থাকো।
3: এই কথা যে ভাবি তা নয়, ওরা অনেকটা দূরে থাকে, তাছাড়া
2: এতে এত কিনতে পারার কি আছে? একটু সময় করে। হ্যাঁ রে সুমন, কলেজ যাবি তো? আয়, আমি তোকে খেতে দিই, আয় চলে আয়।
3: দিলীপের বাড়ি আবার যাওয়াটা কি ঠিক হবে? কোনোদিন ওদের বাড়ি যায়নি, খুঁজে খুঁজে যেতে, কিন্তু মা আছে বলে গেল। না না, মায়ের কথা আমায় রাখতেই হবে। কি হয়েছে রকিন?
5: ভগেন কাকার সাথে বলাই দাসের দেবতার মাঠে জমির সীমানা নিয়ে ঝগড়া হচ্ছিল, হঠাৎ বলাই লাঠির আঘাতে খোগেন কাকার মাথা ফাটিয়ে দিয়েছে, সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে।
3: কি বলছিস অখিল?
5: চলো সরেন্দা, ক্লাবের ছেলেদের ডাকি, যে রক্ত বলাই ঝরেছে আমরা এর প্রতিশোধ নেব।
3: না অখিল, রক্তের বিনিময়ে রক্ত সমাধানের পথ নয়, তার জন্য আইন আছে, আদালত আছে। এখন আমাদের প্রথম কাজ খোগেন কাকাকে নিয়ে এক্ষুনি হসপিটালে যেতে হবে।
5: তুমি ঠিকই বলেছো, চলো।
6: ঝিলিককে আমার চাই, ওর রূপের ঝিলিক আমার চোখ ধাঁধিয়ে দিয়েছে। এইবার ওর যৌবনের ঝিলে সাঁতার দিয়ে শুধু এপার আর ওপার করব, তার জন্য আমাকে যত নিচে নামতে হয় আমি নামবো।
4: তোমার কপালটাই খারাপ, বলি তুমি থাকতে পাখি উড়ে যাবে।
6: এ কথা বলছিস কেন?
4: ঝিলিককে পাওয়ার জন্য শ্যামলকে হেম গুন্ডাকে দিয়ে খুন করালি, এখন আবার সৌরেন বলে একটা ছেলে সৌরেনের বন্ধু ঝিলিকের আঁচলে লটকে পড়ল।
6: কি বলছিস তুই গোবর্ধন?
4: তাই তো দেখে এলাম, শিব মন্দিরের চাতালে বসে সৌরেন ও ঝিলিককে গুজগুজ করতে।
6: না, এ কখনো হতে পারে না। আমার নাম জয়ন্ত রায়, যেভাবে শ্যামলকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি ঠিক সেইভাবে ওই সৌরেনকেও।
4: না, এইভাবে বারবার খুন করালে তোমার ধরা পড়ার ভয় আছে, তাতে হিত হবে বিপরীত হবে, একটু বুদ্ধি খাটাও।
6: কিরকম?
4: ঝিলিককে সৌরেনের বিরুদ্ধে বিষিয়ে দাও। ওকে যদি বোঝাতে পারো যে সৌরেন অনেক আগে থেকেই তোমাকে পাওয়ার জন্য শ্যামলকে খুন করেছে, আর তাতে ঝিলিকও তোমার দিকে একটু

0: করে আকৃষ্ট হবে, মানে এক ঢিলে দুই পাখি।
1: হ্যাঁ, যুক্তিটা তুই মন্দ দিসনি।
0: হ্যাঁ, আমি আমি তাই করব। সৌরেনকে এইভাবে সরিয়ে ঝিলিককে আমার নেশার ছিপে গেঁথে কামনার বীজ ঠেলে ওর দেহটাকে নীল করে আমি তৃপ্তির হাসি হাসবো।
2: মেয়ে মানুষের এত দিমাগ ভালো নয়, বুঝলি ছোট?
3: কার কথা বলছো গো দিদি?
2: ওই যে হালদার গিন্নি, সিঁদুর শাখা নিয়ে কি অহংকার! কথায় কথায় সবাইকে বলতো, যদি আমার সিঁদুর শাখা সত্যি হয় তাহলে আমার স্বামী একদিন ঠিক ফিরে আসবে।
3: ফিরে এসেছে বুঝি?
2: বেঁচে থাকলে তো ফিরে আসবে। 24 বছর পর হয়ে গেল, বড় দিমাগ মেয়ে মানুষের। দিল তো ভগবান একেবারে নাকে ঝামা ঘষে।
3: কিরকম?
2: জগদীশ ঠাকুরের নির্দেশেই কবি শাখা সিঁদুর খুঁয়ে বিধবা সাজতে বাধ্য হয়েছে।
3: তাই নাকি? আসলে ওই পাড়ায় যাওয়া নেই তো, তাই জানি না।
2: হ্যাঁ রে বাবা হ্যাঁ, মিছে বলবো কোন দুঃখে।
3: ও দিদি শোনো না।
2: বল না কি বলবি।
3: কাল রাতে ও আমায় বলছিল।
2: কি বলছিল?
3: সৌরেনের বন্ধুর বোন ঝিলি বেশ কয়েকবার শ্যামল বলে একটা ছেলের সাথে সৌরেনের বাড়ি এসেছিল, সে তো তুমি দেখেছো দিদি।
2: তার আবার কি হলো?
3: তার আবার কি হবে, শুনেছি শ্যামলের সাথে ওর খুব মাখামাখি ছিল, বিয়েও নাকি ঠিক হয়ে গিয়েছিল।
2: তাই বুঝি?
3: শ্যামল খুন হয়ে যাবার পর এখন আবার সৌরেনের সাথে নিশ্চয় ইন্টু মিন্টু চালিয়ে যাচ্ছে।
2: কি আক্কেল মেয়েটার, এক ডাল ভাঙতে না ভাঙতে অন্য একটা ডাল ধরে নিল।
3: তাই তো বলছি দিদি।
2: অমন মেয়ের মুখে আগুন, মর মর না, অনেক দেরি হয়ে গেল, বাড়িতে অনেক কাজ পড়ে আছে।
3: আমিও যাই দিদি, কত্তা আবার কাজ থেকে ফিরে আমায় দেখতে না পেলে খুব রাগ করবে।
2: হ্যাঁ হ্যাঁ চল চল।
4: খুলতে চাই সব কিছু, আমি খুলতে চাই শ্যামলের সব স্মৃতি মন থেকে মুছে ফেলতে চাই, কেন পারছি না। বারবার আমার মনে আয়নায় ওর মুখখানাই ভেসে উঠছে, আমি কি পারবো ঠাকুর তুমি বলে দাও।
5: একি ছেলে তুমি এখানে আজও একা এই শিব মন্দিরের চাতালে বসে নীরবে শুধু চোখের জল ফেলছো?
4: সৌরেনদা তুমি?
5: মা অনেক করে বললো তাই তোমাদের বাড়ি যাচ্ছিলাম।
4: মাসিমা বললেন তাই তুমি আসছো, নইলে?
5: না ছেলে, আমারও ইচ্ছা ছিল তাই।
4: কেন এসেছো আমাকে সান্ত্বনা দিতে?
5: দেখো ঝিলি, যা হবার তা হয়ে গেছে, দিন রাত চোখের জল ফেলে নিজেকে শেষ করে তাকে তো আর ফেরানো যাবে না।
4: জানি, সবই জানি, তবু এ পোড়া মন যে মানে না, তাকে বশ করি কি করে?
5: তোমায় সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই, তবুও বলি তোমায় বাঁচতে হবে। হারানোর যন্ত্রণাকে বাস্তবের পাথর চাপা দিয়ে নতুন করে স্বপ্ন দেখতে হবে, জয় করে নিতে হবে যত না পাওয়াকে।
4: কে আমাকে সে পথ দেখাবে যে আমাকে এই দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি দেবে?
5: যদি তুমি মনে করো আমি তোমার দুঃখের সাথী হব, সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নতুন দিনে রাঙা আলোয় তোমায় আলোকিত করব, অতীতকে ভুলিয়ে বর্তমানকে জাগিয়ে তুলব।
4: তুমি সত্যি বলছো? তুমি পাশে থেকে আবার আমায় সেই হাসি খুশি জীবনটাকে ফিরিয়ে দিতে পারবে?
5: পারবো ছেলে পারবো, আজ আমি আসি পরে আবার আমি আসবো।
4: সৌরেনদা কত ভালো, এর পরেও আমাকে আপন করে নিতে চায়, আমার এই মরুভূমি মনে যেন ভালোবাসার ফোঁটা ফোঁটা জল।
6: ঝিলিক, একা কি এই মন্দিরের চাতালে বসে আছো, বাড়ি যাবে না?
4: ভালো লাগে না, বাড়িতে বাবা মার সেই করুণ মুখ দেখলে বড় কষ্ট হয়।
6: জানি কত বড় আঘাত তোমাকে পেতে হলো। আচ্ছা, শ্যামলের খুনির সন্ধান পুলিশ দিতে পারলো?
4: না, তদন্ত চালিয়ে যাচ্ছে।
6: গোবর্ধন বলছিল।
4: কি বলছিল?
6: এই গোবর্ধন এসে বললা, তুই কি জানিস?
7: আমি যেটুকু দেখেছি, ট্রেন থেকে নেমে সৌরেন ও শ্যামল খালের পথ ধরে আসছিল, আমি বাজারে কিছু কেনাকাটা সেরে ওই পথেই বাড়ি ফিরছিলাম, হঠাৎ শুনতে পেলাম।
4: কি শুনতে পেলে?
7: দুজনের মধ্যে কথা কাটাকাটি, তারপরে এক কাঠগোলা বাধো আলোয় আমার পাশ কাটিয়ে সৌরেন ছুটে চলে গেল, হাতে একটা রক্তাক্ত ছুরি।
4: কি বলছো?

0: কথা জানাওনি কেন?
1: হয়ে সে অনেক খ্যাপা, তবে আমি নিশ্চিত খুনটা ওই সৌরেনি করেছে।
0: কিন্তু কেন খুন করতে যাবে?
1: তোমাকে পাওয়ার জন্য মানুষকে চেনা বড় দায় ঝিলি।
0: যাকে আমি দেবতার আসনে বসিয়েছিলাম সে কিনা একটা তানু। শোনো জয়ন্তদা, তোমাদের কথা যদি সত্যি হয় তাহলে
1: কি করবে?
0: আমি নিজের হাতের প্রতিশোধ নেব।
1: কিন্তু কিভাবে? তুমি একটা মেয়ে হয়ে
0: তুমি আমায় সাহায্য করবে?
1: এই না না, এ তুমি করো না, পুলিশ যখন দায়িত্ব নিয়েছে।
0: না জয়ন্তদা, তুমি বলো কিভাবে এর বদলা নেব।
1: এখন তুই যখন জানতে চাও তাহলে বলি, শোনো, এখনই তুমি সৌরেনকে কিছু বলতে যেও না, ওর সাথে প্রেমের অভিনয় চালিয়ে যাও, তারপর কোনো এক সময়ে বুঝিয়ে সুঝিয়ে ওকে গ্রামের ওই শেষ প্রান্তে পুরো বাড়িটাই নিয়ে যাবে, আমি ওকে হেবো গুন্ডাকে দিয়ে।
0: না, ওকে আমি নিজের হাতে খুন করতে চাই।
1: বেশ, তাই হবে, কিন্তু খুব সাবধান, আমরাও আশেপাশে থাকবো তোমাকে সাহায্য করার জন্য।
0: সৌরেনদা, তোমার এই ভালো মানুষের মুখোশ আমি এবার খুলে দেব, জীবন দিয়ে তোমাকে এর প্রায়শ্চিত্ত করতে হবে। তুমি নারীর কোমল হৃদয় দেখেছ, এইবার দেখবে সেই নারী প্রিয়জনের রক্তের বিনিময়ে রক্ত নিয়ে কত নিষ্ঠুর, কত ভয়ঙ্কর হতে পারে।
1: মাঝে টোপ গিলেই চলে গেল,
2: যাবে কোথায়? আবার ঠিক ফিরে আসবে, এবার ঝিলিক তোমার হলো বলে।
3: জানো, ভাবছি এবার সৌরেনের বিয়েটা দিয়ে দেব।
4: তুমি কি বলো?
3: ও বুঝেছি, তুমি সেটা নীরব হয়েই থাকবে, কোনো কথাই বলবে না।
5: মা, আবার তুমি বাবার ছবিটার দিকে তাকিয়ে বসে আছো।
3: না না, মানে ভাবছিলাম তো দাদার বিয়েটা এবার দিয়ে দেব, তুই কি বলিস সুমান?
5: সত্যি? তাহলে খুব ভালো হয় মা।
3: ঝিরিকের সাথে যদি বিয়েটা হয় তাহলে কেমন হয়?
5: ঝিরির দিকে আমার খুব ভালো লাগে, তুমি আর দেরি করো না মা, ওর বাবা মায়ের সাথে কথা বলে দেখো।
3: তার আগে ঝিরিকের সাথে আমার কথা বলা দরকার, এত বড় আঘাতের পর বিয়েতে ওর মত আছে কিনা।
5: দাদারও তো একটা মতামতের প্রয়োজন আছে মা।
3: সৌরেন আমার কথার উপরে না করতে পারবে না?
5: তাহলে আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি ব্যবস্থা করে ফেলো মা।
6: কাকিমা, কাকিমা, সৌরেনদা কোথায়?
3: সৌরেন তো বাড়িতে নেই, কেন কি হয়েছে অখিল?
6: একটা খারাপ খবর আছে।
5: কি খারাপ খবর অখিলদা?
6: মন্ডল পাড়ায় বিপিনদার ছোট ছেলেটা জলে ডুবে মারা গেছে।
3: কি করে এমন হলো?
6: বল নিয়ে খেলছিল, কখন যে পুকুরে পড়ে গেছে কেউ লক্ষ্যই করেনি।
3: আহারে, বড় ফুটফুটে ছেলেটা।
6: বিপিনদা আর ওর স্ত্রী পাগলের মতো কান্নাকাটি করছে, তুমি একবার যাবে কাকিমা?
3: কেন যাব না, তাদের এই দুঃখের দিনে কিছু করতে না পারি একটু সান্ত্বনা তো দিতে পারব।
6: তাহলে দেরি নয়, তুমি এসো কাকিমা। সুমন, তুই কি যাবি?
5: যাবো অখিলদা, চলো।
7: এ তুমি আমায় কোথায় নিয়ে এনেছিলি? চারিদিকটা কেমন নিস্তব্ধ নিঝুম।
0: বাড়ি প্রেমের তো এটাই উপযুক্ত জায়গা, কেউ কোথাও নেই, শুধু তুমি আর আমি। এই কি ভাবছো তুমি?
7: না, ভাবছি বারবার তোমাদের বাড়িতে না গিয়ে যেখানে সেখানে দেখা করা, মাসিমা কিছু ভাবতে পারেন।
0: ছাড়ো তো ওসব ভাবনা,
7: এত অল্প সময়ে কিভাবে নিজেকে এত স্বাভাবিক করে তুললে?
0: ওসব কথা থাক, আজ শুধু খুশির কথা বলো, আনন্দের কথা, দুটি মনের কাছে আসার কথা। এখন তো আগামী দিনের নতুন জীবনের স্বপ্ন দেখার পালা।
7: ঝিলিক,
0: আজ আমার নাচতে ইচ্ছা করছে, গাইতে ইচ্ছা করছে, চিৎকার করে বলতে ইচ্ছা করছে, তুমি আমার, তুমি আমার।

0: কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো ছেলে? ছুরিটা ফেলে দাও বলছি।
1: হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। শ্যামলের খুনের প্রতিশোধ আমাকে নিতেই হবে। জয়ন্তদা গোবর্ধন আমাকে সব বলেছে। গোবর্ধনদা নিজের চোখে সব কিছু দেখেছে।
0: ওরা যা বলেছে সব মিথ্যা। ওরা তোমার ভুল বুঝিয়েছে। শ্যামল যেদিন যে সময় খুন হয় সেদিন আমি আর সৌমেন আমাদের বাড়িতে ছিলাম, সে তো তুমি জানো।
1: সৌরেনদা, প্রতিশোধের নেশায় ওদের কথাই তোমায় ভুল বুঝে একটা ভুল করতে চলেছিলাম। তুমি আমায় ক্ষমা করো, ওরা এখনই এসে পড়বে। চলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাই।
2: চলে যাব বললি তো আর যেতে দেয়া যায় না। সবকিছু যখন ফাঁস হয়ে গেছে,
1: কি চাও তুমি?
2: তোমাকে যার জন্য এত আয়োজন, গোবর্ধন এই সৌরেনকে আসছে পিষ্টে বেঁধে ফেল, আর আমি আমি ছিলিককে
3: ছাড় ছাড় বলছিলাম।
2: চিৎকার করে কোনো লাভ নেই, এখান থেকে তোমার গলার আওয়াজ গ্রাম পর্যন্ত পৌঁছাবে না।
1: ভালো হবে না বলে দিচ্ছি।
2: তোমার ওই রূপ যৌবনের একটু ভাগ নিতে দাও সুন্দরী।
1: তোমাদের কথা শুনে সৌরেন্দার মতো দেবতাকে ভুল বুঝে তোমার মতো অসুরের ফাঁদে পা দিয়েছিলাম।
2: দিয়ে যখন ফেলেছো তখন আর আক্ষেপ করে কি হবে?
1: খবরদার, আমার গায়ে হাত দেবে না বলে দিচ্ছি।
2: এই জয়ন্ত যা চায় তা জোর করে আদায় করে নেয়। তাই দুষ্টু কাক হয়ে এই সৌরেনের সামনে এই টাটকা ফলটাকে ঠুকতে ঠুকতে আমি দাগি করে দিই, যাতে তুমি আর ওই দেবতার পূজোয় প্রসাদ হতে না পারো। তখন বাধ্য হয়ে তুমি শুধু হবে আমার আমার। ছাড়বো, তার আগে তোমার ওই যৌবনের মধু আমাকে একটু প্রাণ করতে দাও।
3: হাতটা ছেড়ে দাও, নইলে গুলি করতে বাধ্য হবো।
2: কে আপনি, কেন এখানে এসেছেন?
3: আমি স্থানীয় থানার দারোগা নীতিশ সান্যাল। যোগেশ বাবু, সৌরেন বাবুকে মুক্ত করে দাও।
1: দারোগা বাবু,
3: শুনুন ঝিলিক দেবী, শ্যামল বাবুর খুনের কিনারা আমরা করতে পেরেছি। সেই দিন রাতে এই জয়ন্তী আপনাকে পাওয়ার জন্য হেবগুন্ডাকে দিয়ে শ্যামল বাবুকে খুন করিয়েছিল। হেবগুন্ডাকে অ্যারেস্ট করে তার কাছ থেকে আমরা সব তথ্য পেয়েছি।
2: না না, এসব মিথ্যে কথা। আমার বিরুদ্ধে কি প্রমাণ আছে?
3: সব প্রমাণ আমাদের হাতে আছে জয়ন্ত বাবু। যোগেশ বাবু, জয়ন্ত আর গোবর্ধনকে গ্রেফতার করে গাড়িতে তুলুন।
2: আমি আবার কি অপরাধ করলাম?
3: থানায় গিয়ে দুগা দিলেই বুঝতে পারবে। চলো।

0: छोवेन माँ झीली
1: माँ दादा तुमरा तारातारी एशो बाबा सीढ़ी थेके पड़े गेछे
2: धर धर ভালো করে ধর আয় তোর বাবাকে বিছানায় শুইয়ে দি
1: বাবা
3: জ্ঞান নেই মা বাবা চোখে মুখে একটু জল ছিটিয়ে দাও
2: ওগো শুনছো
0: আমি কোথায় কে আপনি
1: তুমি তো বাড়িতেই আছো বাবা মাকে তুমি চিনতে পারছো না

0: না তো?
1: তুমি আমাকেও চিনতে পারছো না, আমি তোমার মেয়ে ঝিলিক।
0: এই কে ঝিলিক? বলছি তো আমি তোমাদের কাউকে চিনি না।
2: কি হয়েছে কাকিমা? এই শঙ্কর কাকা এভাবে শুয়ে আছে কেন? কি হয়েছে?
3: সিঁড়ি থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। জ্ঞান ফিরার পর আমাদের আর কাউকে চিনতে পারছে না।
2: সে কি এখন তাহলে উপায়?
4: মা, আমি একবার ডাক্তার সমর চক্রবর্তীকে ডেকে আনি।
3: না।
4: কেন মা?
3: ডেকে কোনো লাভ নেই বলে।
4: এ তুমি কি বলছো মা?
3: ঠিকই বলছি বাবা, এই বাস্তব সত্যটাকে মেনে নেওয়া উচিত।
4: কি মেনে নেওয়া উচিত? তোমার এই হেয়ালি আমি কিছুই বুঝতে পারছি না। জানি বা তুমি ডাক্তার ডাকতে বারণ করছো।
2: এখন কেমন বোধ করছো শঙ্কর কাকা?
0: কে শঙ্কর? আমি শিবনাথ হালদার, বকুলপুরে আমার বাড়ি, সেখানে আমার স্ত্রী দুর্গা আছে, আমার দুই ছেলে সৌরেন ও সুমন।
4: মা, বাবা এসব কি বলছে?
3: পরে সব বলবো বাবা, তখন সব বুঝতে পারবি।
0: আমি এখনই আমাদের বাড়ি যাবো। আমাকে আমাকে কেন তোমরা এইভাবে আটকে রেখেছো?
3: যাবে, নিশ্চয়ই যাবে, তবে এখনই নয়, তোমাকে নিয়ে আমরা সবাই তোমার বাড়ি যাবো, কেমন?
4: মা,
3: এতদিন যে ভয়টা মনের মধ্যে পুষে রেখেছিলাম সেটা আজ সত্যি হলো।
1: কি সত্যি মা?
3: সে অনেক কথা, খাওয়া দাওয়া সেরে তোরা শুয়ে পড়, কাল সকালে আবার বেরোতে হবে, সেখানে গিয়ে তোরা সব জানতে পারবি।
0: দুর্গা,
5: আমাকে দুর্গা বলে ডাকছে, কত চেনা কত জানা সেই কণ্ঠস্বর। তবে কি তুমি ফিরে এসেছো?
0: হ্যাঁ দুর্গা, আমি তোমার কাছে ফিরে এসেছি। আমার সৌমেন, আমার সুমন কোথায়? ওকে ডাকো।
5: সৌরেন, সুমন, তোরা দেখে যা, তোদের বাবা ফিরে এসেছে।
0: আয় আয় বাবা, আয় আমার বুকে আয়, তোরা কত বড় হয়ে গেছিস
4: বাবা।
3: দিদি,
5: কে তুমি? আমি তো তোমায় চিনি না।
3: আমি তোমার স্বামী, আর এক স্ত্রী, নাম শিবানী।
5: তুমি আবার বিয়ে করেছো?
3: আমি থাকতে, তোমার দুই সন্তান থাকতে, ছি ছি ছি।
0: হ্যাঁ দুর্গা, তবে মনে অজান্তে।
5: ও, তাই তুমি এতদিন আসনি, তুমি আজকে এসেছো। ওদের নিয়ে তুমি এই মুহূর্তে চলে যাও, চলে যাও এখান থেকে। আমি তোমাকে চাই না, আমি তোমাকে চাই না।
3: যাবো দিদি, তবে তবে আমি কিছু বলতে চাই।
0: হ্যাঁ দুর্গা, আমি যা করেছি ইচ্ছা করে নয়, এখন আমার কিছুই মনে পড়ে না।
3: শোনো দিদি, আজ থেকে 24 বছর আগে আমি আর আমার বোন মামার বাড়ি থেকে ফিরছিলাম। বাস থেকে নেমে কিছুটা এগিয়ে গিয়ে দেখি একটা লোক পথের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
5: তারপর
3: সবাই দেখে দেখি যে যার কাজে চলে গেল। এই মর্মান্তিক দৃশ্যটা দেখে থাকতে পারলাম না, কোন রকমে আমার বোন আর আমি দুজনে মিলে ওকে হসপিটালে নিয়ে গেলাম। কিছুদিন পর ও সুস্থ হয়ে উঠল, কিন্তু হারিয়ে গেল ওর স্মৃতিশক্তি।
5: শিবানী,
3: ওকে আমি বাড়িতে নিয়ে এলাম, অনেক চিকিৎসা করালাম, কোনো ফল হলো না, নাম ঠিকানা কিছুই বলতে পারলো না। আমি ওর নাম দিলাম শঙ্কর। ওর ওর মায়াবী মুখখানা দেখে চলে যেতে বলতে পারলাম না, কিন্তু কোন পরিচয়ে ওকে দীর্ঘদিন আমি বাড়িতে রেখে দেব?
5: এসব কি বলছো শিবানী?
3: তাই তাই কোনো এক সময় 7-5 ভেবে ওকে আমি বিয়ে করলাম। তারই ফল স্বরূপ সোমেনার ছিলি।
5: শিবানী, শিবানী, তুমি
3: কতকাল কতকাল সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে পুরনো সব স্মৃতি ফিরে আসে। তাই তাই সকাল হতে আজ আমি নিজে এসে তোমার স্বামীকে ফিরিয়ে দিয়ে গেলাম। সোমেন, আয়
6: দাঁড়াও বোন, তোমার কোথাও যাওয়া হবে না।
3: দিদি,
6: সেদিন তুমি আমার স্বামীর পাশে না থাকলে ওকে আমি কোনোদিনে ফিরে পেতাম না।
3: কিন্তু দিদি,
6: কোনো কিন্তু নাই, একই আকাশের বুকে সূর্য চন্দ্র বিরাজ করে, তাহলে আমরা দুই বোন কেন একসাথে থাকতে পারবো না?
3: তাহলে তোমারই বিধবার বেশ ছেড়ে আবার নতুন করে তোমায় সধবার বেশে সাজিয়ে দিই দিদি।
6: চলো দুর্গা, চলো।
7: ঝিলিক
6: বলো,
7: তোমার প্রতি আমার চেয়ে তীব্র আকর্ষণ যে কিসের, তা আজ আমি মর্মে মর্মে অনুভব করছি। এ তো আমাদের রক্তের টান, মা আমাদের ভিন্ন হলেও বাবা তো একজন।
6: তাহলে বলো, আমি তোমার কে?
7: তুমি?
6: হ্যাঁ হ্যাঁ বলো।
7: তুমি আমার ছোট বোন।
3: দাদা, তুমি দেখো তো আমার দিদিকে কেমন দেখাচ্ছে।
0: যেন দেবী দুর্গা চার ছেলে মেয়েকে নিয়ে মরতে আগমন।
6: আর আমার এই ছোট বোন শিবানী,
0: ও যে শঙ্কর ঘরণী শিবানী, দুর্গার আরেক রূপ নিয়ে এই ধরাতলে বিরাজ করছে।
4: বিধাতার কোন খেলায় আমাদের জীবন বড় বিচিত্র, যেন স্বপ্নের মতো মনে হয়, তাই না সৌরেন্দা?
7: হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ, তবু এটাই তো বাস্তব।
8: আমরা চার ভাই বোন, এই চরম সত্য আমাদের আজ মেনে নিতেই হবে।
6: তাহলে এবার তোমরা বলো, আমরা এই দুই বোন, আমি আর শিবানী, তোমাদের কে?
9: তোমরা আমাদের।

যাত্রাপালা দু টুকরো মা এখানেই শেষ হল। রচনা অসিত পাত্র, পরিবেশনা কুমরাগুড়ি কালীতলা যুব সমাজ। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন শিবনাথ ও শঙ্কর, চিত্তরঞ্জন পাত্র, সৌরেন সুশান্ত দাস, সুমন নবকুমার পাত্র, রাঘব গোবিন্দ চন্দ্র দাস, সাধন রতন দাস, অখিল শিশির দাস, সৌমেন অসিত পাত্র, দীপক শ্রীমন্ত দে, জয়ন্ত সমীর দেবনাথ, জগদীশ ও নিবারণের ভূমিকায় অনিল পাত্র, গোবর্ধন সুশীল দাস, নীতিশ জহর কাঁড়ার, দুর্গা বসুমতী দাস, শিবানী কবিতা আদক, ঝিলিক সুভদ্রা লাহা,

শেষ হলো আজকের যাত্রাপালা আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী আশা ভোসলে।

0: পরপর দুটি আধুনিক গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে আকাশবাণী মৈত্রী।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে

0: আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই খবর।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেয়া হবে। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশের যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ভারত বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভারভ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবির পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আগামী 25 বছরে যুদ্ধের গতি প্রকৃতি বিবেচনা রেখে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা গড়ে তুলছে। পুরুষদের ক্রিকেটের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেয়া হবে। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, গত 10 বছর আগে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল বলে উল্লেখ করেন। ভারতীয় সেনাবাহিনী 2016 সালের 28 এবং 29 সেপ্টেম্বর পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করে সাফল্য পায়। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে তার উপযুক্ত জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক।
1: বিতে এক দশক মে বালাকোট কি এয়ার স্ট্রাইক সে লেকর অপারেশন সিন্দুর তক ভারত নে বার বার ইয়ে স্পষ্ট সন্দেশ দিয়া হ্যায় কি আগর আতঙ্কবাদী ভারত পর আঁখ উঠায়েঙ্গে তো উসকা করারা জবাব দিয়া জায়েগা। আতঙ্কবাদী হামলো নে ভারত কো লম্বে সময় তক চোট পৌঁছাই হ্যায়। পহলে ভি হর আতঙ্কী হামলে কে বাদ পাকিস্তান পর কার্যবাহি কি মাঙ্গ হোতি থি। আব আজ কা ভারত আতঙ্কবাদ কে খিলাফ জিরো টলারেন্স পলিসি লেকর চল রহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণনার প্রথম পর্বে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 32 কোটি পরিবারের তথ্য নথিভুক্ত হয়েছে। স্বগণনার মাধ্যমে 2 কোটি 60 লক্ষ মানুষ ইতিমধ্যেই নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এই সুবিধা বাংলাসহ 16টি ভাষায় পাওয়া যাচ্ছে।
1: জনগণনা হাম সবকা রাষ্ট্রীয় দায়িত্ব হয়। মানে 15 আগস্ট কো ভি দেশবাসীয় সে আগ্রহ কিয়া থা কি ইসকে লিয়ে अपना समय जरूर निकाले। जनगणना के लिए अपनी जानकारी स्वयं दर्ज करने की ये सुविधा बहुत आसान है। आप अपने मोबाइल से ही अपनी और अपने परिवार की जानकारी दर्ज करा सकते हैं। ये सुविधा हिंदी सहित 16 भाषाओं में उपलब्ध है।
0: নেশামুক্ত ভারত করার লক্ষ্যে দেশের যুব সম্প্রদায়কে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তাদের সৃজনশীলতার মাধ্যমে অভিযানের সঙ্গে যুক্ত হতে আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। মাই ভারতের স্বেচ্ছাসেবক এবং জাতীয় সমশিক্ষার্থী বাহিনী NSS এর মাধ্যমে নানা সচেতনতামূলক প্রচার করা হচ্ছে।
1: इस अभियान के तहत हेल्थ चेकअप और ध्यान शिविर जैसी गतिविधियां भी होंगी। जल्द ही हमारे अनेक पर्व और त्योहार भी आने वाले हैं। इस बार त्योहारों की खुशियों के बीच हम अपने आसपास भी नजर डालें। अगर कोई युवा किसी गलत आदत की ओर बढ़ रहा है तो उससे बात करें। अगर कोई नशे से बाहर निकलने की कोशिश कर रहा है तो उसका साथ दें। नशा मुक्त युवा विकसित भारत के इस संकल्प को हम सब मिलकर आगे बढ़ाएं।
0: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলোর

0: উন্নয়নে ট্যালেন্ট হান্ট অভিযান চলছে। এর অঙ্গ হিসেবে গ্রাম এবং মফস্বল পর্যন্ত খেলার নতুন প্রতিভাদের খুঁজে এনে তাদের যথাযথ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সেপ্টেম্বর মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে চিহ্নিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই পুষ্টি মাসে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে বিশেষ সচেতনতা অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।
1: इस पहल के जरिए सस्ते और पौष्टिक स्थानीय खानपान को बढ़ावा दिया जा रहा है। महाराष्ट्र भी इस दिशा में सराहनीय प्रयास कर रहा है। मिजोरम में भी इस साल लोगों ने साथ मिलकर पोषण वाटिकाओं की देखभाल के लिए एक अभियान शुरू किया है। यह मिजो समाज के तलो मडियाना की परंपरा के अनुरूप है। इसका अर्थ है निस्वार्थ सेवा और दूसरों की मदद में हमेशा आगे रहना। ऐसे प्রয়াস বেহদ সরানীয় হ্যায়।
0: ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গ্রাম ও ছোট শহরগুলির নিজস্ব পরিচয়ের আঞ্চলিক বিশেষত্বগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এর ফলে ভোকাল ফর লোকাল অভিযান আরও প্রসারিত হবে।
1: হামারা প্রয়াস ইহি হোনা চাহিয়ে কি হামারে গাঁও আর ছোটে শহরো কি পহচান सिर्फ स्थानीय बाजार तक सीमित न रहे, वे देश और दूसरे हिस्सों तक पहुंचे और दुनिया के बाजारों तक भी पहुंचे। इससे वोकल फॉर लोकल अभियान को भी बल मिलता है। ये देश को आत्मनिर्भर बनाने की भी प्रेरणा देता है। आने वाले त्योहारों में भी हमें वोकल फॉर लोकल वाले मंत्र को तो कभी भी भूलना नहीं है।
0: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপনের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, বারবার মন্দিরে হামলা চালিয়ে যারা ভারতের ঐতিহ্য ধ্বংস করতে চেয়েছিল তাদের কোনো অস্তিত্ব আজ আর নেই, কিন্তু সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। ভারত বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থাকা, উত্তেজনা প্রশমন করা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি ও বাণিজ্যের অবাধ সরবরাহ বজায় রাখার আহ্বান জানিয়েছে। গতরাতে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, যুদ্ধের প্রভাব সরাসরি সংঘাত জড়িত দেশগুলির সীমানার বাইরেও প্রভাব ফেলছে। তিনি বলেন, যুদ্ধ বিশ্ব নিরাপত্তাকে অস্থিতিশীল করে তুলছে, যার প্রভাব সংশ্লিষ্ট অঞ্চলগুলির বাইরেও উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত করছে। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভারভ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। নিউ ইয়র্কে গতরাতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের লাভারভ বলেন, রাশিয়া এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃদ্ধিতে ইচ্ছুক। মস্কো ভারতের পাশাপাশি ব্রাজিলের স্থায়ী সদস্যপদের দাবিকেও সমর্থন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাতের আহমেদাবাদে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। সবরমতী লোকসেট নবনির্মিত WAG 12 লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ সেটটিও তিনি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আগামী 25 বছরের যুদ্ধের গতি প্রকৃতি বিবেচনা রেখে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা গড়ে তুলছে। আত্মনির্ভর এবং ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। নতুন দিল্লিতে এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানের ভাষণে তিনি একথা বলেন। শ্রী সিং বলেন, শুধু বিদেশ থেকে প্রযুক্তি আমদানি নয়, ভারতকে প্রতিরক্ষা প্রযুক্তির সংজ্ঞা নির্ধারণ এবং নিজস্ব প্রযুক্তি বিকাশের ওপর জোর দিতে হবে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত 12 বছরে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং জাতীয় নিরাপত্তা আরও জোরদার হয়েছে। প্রতিরক্ষা খাতে বাজেটে বরাদ্দও যথেষ্ট বাড়ানো হয়েছে। 1,39,000 কোটি টাকার বরাদ্দের প্রায় 75% দেশীয় প্রতিরক্ষা শিল্প থেকে সরঞ্জাম সংগ্রহের জন্য নির্ধারিত হয়েছে বলে তিনি জানান। দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এখন রাজ্যে এসেছেন। নিউ টাউনের কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর তিনি বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি সহ দলের বিভিন্ন বিভাগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন। পুরুষদের ক্রিকেটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটি আজ তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। এশিয়ান গেমসে।

রন্দা জিতে ভারত তার দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। কম্পাউন্ড মিক্স বিভাগে ভারত সেমিফাইনালে উঠেছে। বক্সিংয়ে পুরুষদের 80 কেজি বিভাগে ভারতের অঙ্কুশ সেমিফাইনালে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানানোর পাশাপাশি নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সময় হয়েছে বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে আজকের প্রথম ব্যান্ড মাদল।

মিনিটে। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 2:30 হয়ে 14 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 3:01 হয়ে 26 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 22 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আবহাওয়ার খবর। আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে মৎস্যজীবীদের জন্য কোনো আগাম সতর্কবার্তা নেই। এতক্ষণ শুনছিলেন আবহাওয়ার খবর, এখন শুনবেন আজ

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে আপনারা কি কি অনুষ্ঠান শুনতে পাবেন। ঠিক 3:35 শুরু হবে অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর রসময়ী। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস, উপস্থাপনায় উমা মৈত্র ও অঙ্কিতা পাল। 4:35 ষোলো আনা বাঙালি, সঙ্গীতশিল্পী মোহন সিং খাঙ্গুরার সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেবাশিস বসু, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন গোপীনাথ পাল। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। 6:20 ক্ষেত খামারের কথা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন পম্পা বন্দ্যোপাধ্যায়। 6:50 আজ শুনবেন আপনার স্বাস্থ্য বিষয়ে শিশুর জন্মগত বধিরতা, বলবেন ডাক্তার ইন্দ্রনীল সেন, বিশ্ব বধির দিবস উপলক্ষে এই অনুষ্ঠান। 7:00 নাটক বঞ্চক রচনা আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ আলো দাশগুপ্ত প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। 8:00 মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান মন কি বাতের বাংলা রূপান্তর শুনবেন, আজ শুনবেন 138তম পর্ব। এরপর শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 9:15 আজ শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়। কালীঘাটের পট লিখেছেন আসিম রইস, পরিচয় করবেন করাবেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনায় শিরোপা রায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, খেয়াল রুচিরা পাণ্ডা, রাগ বেহাগ, তবলায় থাকবেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে সনাতন ঘোষ, তানপুরায় কোয়েল সাহা। 10:45 উপমহাদেশের খবর, 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন পৌলমী ভট্টাচার্য। এবং 12:00 আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা, শুনলেন আজ সারাদিনের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুরোধের আসর। অনুরোধের আসরে প্রথম গানটি যার অনুরোধ অপেক্ষা করছে আকাশবাণী মৈত্রী স্টুডিও থেকে, প্রথম গানটি আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে মন বলছে আজ সন্ধ্যায়। অনুরোধ করেছেন মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান, আয়ুষী প্রধান, আরুষি প্রধান ও তাপস গিরি, উত্তর আমতলিয়া কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। আপনাদের অনুরোধের গানটি এখন আকাশবাণী মৈত্রীর স্টুডিও থেকে আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী ব্রজাতরঙ্গে শুনছেন অনুরোধের আসর। অনুরোধের আসরে প্রথম গানটি শুনলেন আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। অনুরোধ পাঠিয়েছিলেন মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান, আয়ুষী প্রধান, আরুষি প্রধান ও তাপস গিরি, উত্তরামতলিয়া কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। এখন গান অনুরোধ পাঠিয়েছেন মানস কুমার সেনগুপ্ত নাগেরবাজার দমদম থেকে। লতা মঙ্গেশকরের কণ্ঠে কিছু তো চাহিনি আমি এই গানটি শুনতে চেয়েছেন। সুর সলিল চৌধুরী। এখন আপনার গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

কিছু তো চাহিনি আমি। লতা মঙ্গেশকরের কণ্ঠে অনুরোধের আসরে দ্বিতীয় গানটি শুনলেন। অনুরোধ পাঠিয়েছিলেন মানুষ কুমার সেনগুপ্ত, নাগেরবাজার দমদম থেকে। এবার দেখি কার গান অপেক্ষা করছে। কিশোর কুমারের কণ্ঠে অনুরোধ পাঠিয়েছেন শিবির কুমার বেতাল, সপ্তদীপ বেতাল ও মিতালি বেতাল, তেলিপুকুর শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে। কিশোর কুমারের কণ্ঠে আপনার অনুরোধের গানটি এখন আকাশবাণী মৈত্রীর স্টুডিও থেকে।

নয়ন সরসী কেন ভরেছে জলে। কিশোর কুমারের কণ্ঠে গানটি শুনছিলেন। অনুরোধ পাঠিয়েছিলেন শিবির কুমার বেতাল, সপ্তদ্বীপ বেতাল ও মিতালী বেতাল, তেলিপুকুর, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান থেকে। এরপর দেখে নিই কার অনুরোধের গানটি অপেক্ষা করছে। হ্যাঁ, আশিস বসু অনুরোধ পাঠিয়েছেন, ঠিকানা আমাদি কয়রা খুলনা বাংলাদেশ, কুমার শানুর কণ্ঠে। এখন কুমার শানুর কণ্ঠে আশিস বসুর অনুরোধের গানটি

কুমার শানুর কণ্ঠে গানটি শুনছিলেন। অনুরোধ পাঠিয়েছিলেন আশিস বসু, ঠিকানা আমাদি কয়রা খুলনা বাংলাদেশ থেকে। এখন যার গান, যার অনুরোধের গানটি অনুরোধের আসরে শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, অনুরোধ পাঠিয়েছেন নিতাই দেবনাথ গোবরহাটি কান্দি মুর্শিদাবাদ থেকে। হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন গানটি। গানটির অনুরোধ পাঠিয়েছিলেন নিতাই দেবনাথ গোবরহাটি কান্দি মুর্শিদাবাদ থেকে। এখন যার গানটি অনুরোধের আসরে আপনারা শুনবেন, শ্যামল মিত্রের কণ্ঠে জীবন খাতার প্রতিপাতায়। অনুরোধ পাঠিয়েছেন অরুণ বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা বন্দ্যোপাধ্যায় ও মৌর্য বন্দ্যোপাধ্যায়। ঠিকানা দীঘলগ্রাম, বাঁকুড়া। এখন আপনাদের অনুরোধের গানটি।

আকাশবাণী মৈত্রীতে অনুরোধের আশ্রয়ে গানটি শুনছিলেন শ্যামল মিত্রের কণ্ঠে। অনুরোধ পাঠিয়েছিলেন অরুণ বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা বন্দ্যোপাধ্যায় ও মৌর্য বন্দ্যোপাধ্যায়। ঠিকানা দীঘলগ্রাম, বাঁকুড়া থেকে। অনুরোধের আসরের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। গান শুনতে শুনতেই বিদায় নেব অনুরোধের আসর থেকে। এখন যার গান শুনবো

শচীন দেব বর্মনের কণ্ঠে অনুরোধ পাঠিয়েছেন মেহেদী হাসান মামুন, নার্গিস পারভিন ও আজিজ খান, জিয়নপুর চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ, ঢাকা, বাংলাদেশ থেকে। শচীন দেব বর্মনের কণ্ঠে আপনি গান শুনতে চেয়েছেন, আপনার পছন্দের গানটি এখন অনুরোধের আসরে।

অনুরোধের আশ্রয়ের আজকের শেষ গানটি শুনছিলেন শচীন্দেব বর্মনের কণ্ঠে। অনুরোধ পাঠিয়েছেন মেহেদী হাসান মামুন, নার্গিস পারভিন ও আজিজ খান, জিয়নপুর, চুরিডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ, ঢাকা, বাংলাদেশ থেকে। আজকের মতন অনুরোধের আসর থেকে বিদায় নেব। আজক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি গোপীনাথ পাল, আর এখন সময় মহিলাদের আসর। সঙ্গে থাকবেন উমা মৈত্র, অঙ্কিতা পাল। এখন মহিলাদের আসর।

0: হকগুলে কেমন আছেন? আর তার আগে কোন লাগবো যেটা আজকের মহিলাদের আসল মানে রসময়ী।
1: হুম, সেটা তো বটেই। রসময়ী মানে কিন্তু এখানে আড্ডা, গান, গল্প তো আছেই। আর আজকে খুব বিশেষ বিশেষ কিছু কিছু কিছু দিন। আচ্ছা, আজকে
0: এই বিশেষ দিনটা কি কও দেখি? বিশেষ দিন মানে কি? হকগোল দিন বিশেষ দিন,
1: সে তো বটেই, কিন্তু এটা তো উদযাপনের একটা বিষয় থাকে।
0: হ্যাঁ, এইটাই তোমার আমি কইতে আসি যে আজকে যে আমরা মানে ক্যালেন্ডার ঠিক করিয়া দেন না যে এই দিনটা এই লাইকে উদযাপন করো, কিন্তু ধরো আগামী দিন মানে কালকের কথা কইতে আসি, কালকের কথা কইতে গিয়া যদি দেখি যে ওই দিনটাই ওই রকম বিশেষ কিছু নাই, কিন্তু আমাদের বন্ধুদের কারোর একটা জন্মদিন আছে, এই দিনটা কিন্তু তার লাইকে খুব স্পেশাল
1: বিশেষ দিন।
0: কিংবা কারোর হয়তো ওই দিন জন্মদিনও নয়, বিবাহ বার্ষিকীও নয়, কিছুই না, কিন্তু এই দিনটা হইতেছে তার বিশেষ একজন কারোর লাগে দেখা হয়েছে, তাই সেই দিনটা সে উদযাপন করব তার মতন কইরা। কিন্তু আমরা কি দিয়া উদযাপন করব একবার কও দেখি?
1: আজকে তো মাতৃত্ব দিয়ে উদযাপন করলে কেমন হয়? এই যে প্রতি মুহূর্তে মা আমাদের আগলে রেখেছে, সেই মাতৃত্বকে দিয়ে যদি আমরা উদযাপন করি।
0: মাতৃত্ব উদযাপন আমরা করব, কিন্তু তার আগে রবীন্দ্রনাথ একখান কথা কইছিলেন, রেখেছ বাঙালি করে মানুষ করনি। অর্থাৎ তিনি কইতে চাইছিলেন যে পৃথিবীর মধ্যে ছড়াইয়া দাও যা কিছু ভালো, যা কিছু বা পৃথিবী হইতে লইয়া আইও। তা এটা হইব কি কইরা? তার প্রথম একখান শর্ত হইতেছে যে বেড়ানি লাগবো হকগোল জায়গায়। আজকের দিনটা কিন্তু ওয়ার্ল্ড ট্যুরিজম ডে,
1: সেটা তো বটে।
0: তো এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে দিনটা আমরা কি করব? আমাদের এক বন্ধু সুস্মিতা, সুস্মিতা বিশ্বাস, হে গেছিল একজনের কাছে, হেই কইছে কার কাছে গেছিল, আমরা আগে তার ঠিকা শূন্য লইয়াম, তারপরে আমরা কইয়াম যে কেমন করে উদযাপন করণ লাগে, বা উদযাপন করণের পরে বা উদযাপন করণের জন্য কি কি হয়।
2: ট্যুরিজম বলতে আমরা শুধু শখের ভ্রমণ নয়, বরং ভ্রমণকে কেন্দ্র করে অর্থনৈতিক এবং সামাজিক পরিসরে বৃহত্তর এবং গুরুত্বপূর্ণ একটি কর্মকাণ্ড চলে। বর্তমান সময়ে আধুনিক উপকরণ এবং ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে এই ট্যুরিজমের প্রচার এবং প্রসার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। মেয়েরাও ট্যুরিজমকে কেন্দ্র করে বিভিন্ন পেশায় অগ্রসর হয়েছেন। তাই আজ ভ্রমণ শুধু বিলাসিতা নয়, ভ্রমণ পর্যবেক্ষণ, পর্যটন শিল্প হিসেবে উঠে এসেছে। আজকে মহিলারা এই ট্যুরিজমের সঙ্গে কি কিভাবে যুক্ত হতে পেরেছেন সেই বিষয়ে কথা বলে নেব একজন ভ্রমণ প্রেমী, এবং সমাজ মাধ্যমে সেই ভ্রমণের অভিজ্ঞতাকে ভাগ করে নেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। আমাদের সঙ্গে রয়েছেন অন্তরা সেন।
3: মেয়েদের ট্যুরিজম এটা এখন শুধু ঘুরতে যাওয়া নয়, একটা ফাইন্যান্সিয়াল মুভমেন্টও বটে। মেয়েদের ট্যুরিজমের গুরুত্বটা আগে একটু বলি। আগে মেয়েরা পরিবারের সঙ্গে ঘুরতে যেতে পারতো বা তীর্থযাত্রা করতে পারতো, এখন সোলো ফিমেল ট্রাভেল গার্লস ট্রিপে তারা ঘুরতে যায়। 2023 থেকে 26 ভারতের মহিলা সোলো ট্রাভেলারের সংখ্যা বেড়েছে কিন্তু 32%। এই তিনটে বড় দিক আছে। প্রথমটা যদি আসি মানসিক দিক, মানসিক স্বাধীনতা, ঘর থেকে বেরিয়ে নতুন কিছু জায়গা দেখা, নতুন মানুষের সাথে মেশা, নিজের জন্য কিছু সময় কাটানো, নিজের সাথে কিছু সময় কাটানো, এই সমস্ত দিকই কিন্তু এর মধ্যে পড়ে। এটা দেখা গেছে সেই মহিলাটির মানসিক উদ্বেগ, একাকিত্ব, এই জিনিসগুলো কিন্তু কমেছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ, মেয়েরা এখন আর্থিকভাবে স্বাবলম্বী, নিজেরা টাকা উপার্জন করছে, তো তাই তারা বেশি পরিমাণে কিন্তু ঘুরতে যেতে পারছে এরকম ট্রাভেল বা সোলো ট্রিপের মাধ্যমে। এছাড়া হোমস্টে, হস্তশিল্প, লোকাল গাইড, ক্যাফে ইত্যাদিতে রান্না, এগুলো করে তারা কিন্তু নিজের উপার্জনও করছে। ধরা যাক সুন্দরবনে বা পুরুলিয়ায় একজন মহিলা তার বাড়িতে একটা হোমস্টে করলো, অনলাইনে সেটাকে রেজিস্টার করলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছবি বর্ণনা ইত্যাদি বানিয়ে নিল।

এটাই এবারে থিমের মূল কারণ। তাই ডিজিটাল মাধ্যমে ব্যবহার করেও কিন্তু আয় করা যাচ্ছে, এভাবে লোকাল ইকোনমিক গ্রোথ করছে এবং তাতে কিন্তু মেয়েদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে। ট্যুরিস্টের কাছে শাড়ি, মধু, পিঠে, জোকটার কাজ ইত্যাদি ক্ষুদ্র শিল্প যেগুলো রয়েছে, হস্তশিল্প, সমস্ত কিছুই কিন্তু বিক্রি করা যাচ্ছে এবং সেগুলো কিন্তু প্রধানত মহিলারাই করছে, বা মহিলারা হচ্ছে এই সমস্ত কাজ করছে, তাদের পরিবারের যে পুরুষ মানুষটি আছে তারা গিয়ে হাটে বাজারে কিন্তু বিক্রি করছে। এটা ফাইন্যান্সিয়াল গ্রোথ মেয়েদের কাছে, আর এই সমস্ত গ্রোথের জন্যই তাদের সুরক্ষা নিয়ে বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমে বিভিন্ন সেফটি অ্যাপও তৈরি হচ্ছে, সেগুলোকে ব্যবহার করে কোথায় যাওয়া যায়, কোথায় নিরাপদে থাকা যায়, সেই সমস্ত কিছুই কিন্তু ট্র্যাক করা সম্ভব। তাই এটা শুধুমাত্র শখের জন্য ভ্রমণ হোক কিংবা অর্থনৈতিক কারণেই ভ্রমণ হোক, বা ভ্রমণকে কেন্দ্র করে অর্থনীতিকেই গড়ে তোলা হোক, যাই হোক, আজকালকার মেয়েরা কিন্তু অনেক স্বাবলম্বী এবং সচেতন। তাতে মহিলারা সরাসরি যেমন নিজের হাতে টাকা পাচ্ছে, তেমন মেয়েরা পর্যটন শিল্পে কাজ করে সেই অর্থ দিয়ে কিন্তু সংসারও চালাচ্ছে। এইভাবে লোকাল ইকোনমিতেও কিন্তু মেয়েদের গুরুত্ব কিন্তু বাড়ছে।

0: বাইরের কথা মনে হইলে মনটা কিরকম গুরবম গুরবম হইয়া যায়।
1: হ্যাঁ, কিন্তু
0: কিন্তু
1: আরো একটা কথা আছে, বাইরে তো বেরোলাম কিন্তু দু তিন দিন, এক সপ্তাহ দু সপ্তাহ পরে ঘরের জন্য কিন্তু
0: দু সপ্তাহ কইলেই তো আমার টেনশন হইতে থাকে বাবা, দু সপ্তাহ বাইরে,
1: বাড়ির বাইরে একদম,
0: নিজের ঘরের বিছানা
1: সমস্তটা কিছু ছেড়ে বাইরে, মানে বাইরে থেকে ঘর যেরকম ভাবে টানে সেটা একটা অন্য রকম। আচ্ছা মায়ের কিন্তু এখানে বড় ভূমিকা রয়েছে, যতই হোক, যতই আমরা বড় হয়ে যাই কর্মসূত্রে হোক বা যে কোনো কারণেই হোক, আমরা হয়তো বা মায়ের থেকে একটু দূরে থাকি ঠিক কথা, কিন্তু ওই মাকে দিনের শেষে একবার ফোন করা বা

0: মার কোলে ছুটে যাওয়া বা একেবারে সব দিন হয়তো ওইভাবে সম্ভব হয় না, কিন্তু তোমার এই মায়ের কথার মাধ্যমে, মানে মাকে একটু ফোন করে বা কথার মাধ্যমে
1: একটু মায়ের একটু ছুঁয়া,
0: হুম হুম একদম
1: একটু ছুঁইলাম,
0: হুম
1: এইটার মতন শান্তি জীবনে আর কিছু
0: কোথাও নেই
1: না। আর একখান কথা কই, আমি ঘটনার কথা কইতে আসি। মা বাবার লগে বেড়াইতে গেছিল, বেড়াইয়া যখন পুজোর সময়, সেই বছর পূজাটা আমাদের একটু হয় না, এক এক বছর একটু ঘাইট যায়, আমাদের এই বছর একটু ঘাইটটা গেছিল আর কি। তো অনেক অনেক কাল আগের কথাই কইতে আসে, আমরা খুব বেশি দূরে যাইনি, কাছেই বাইরেতে গেছিলাম, ফিরাইছি চারজন, পাঁচ দিন ছ দিন, তুমি দুই সপ্তাহ কইলে দেখি আমার টেনশন শুরু হইয়া গেল, ছয় দিন পরে আমরা ফিরাইছি। বাইরে প্রচুর খাওয়ান দাওয়ান হয়েছে, মনের সুখে খাওয়ান দাওয়ান হয়েছে, যারে কয় মাটন চিকেন নানা রকম, যারে প্রন ইলিশ, এত কিছু ভালো মন্দ, পূজোর সময় কলকাতা থাকলে যা যা হইতো, আর কিছু তো হইতে আছে না, ওই ধারে পাশে পূজাও হইতেছিল না, ফলে খাওয়ান দাওয়ানটাই ছিল। এবার বাড়ি ফেরানোর টাইম হয়েছে, বাড়ি ফিরা, আমি কিন্তু খুব একটা যারে কয় না রাইস পার্সন, রাইস পার্সন নই, আমার রুটি হইলেও চলে, অন্য কিছু হইলেও চলে। কিন্তু বাড়ি আইয়া যখন হয় না, বাড়িতে আইয়া সকলে ফ্রেশ হইতেছে, কিন্তু মা সবার আগে ফ্রেশ হয়ে আগে বাড়ির সকলের রান্ধনের একটা দিক থাকে, এটা মা কি কইরা সামলাই, তো কি ম্যাজিক মার হাতে আসিল জানি না। মা ওই যে দাঁড়ি কয় ভাতে ভাত বসে যেতেছি, মা একটু ভাতে ভাত বস, ভাতের যে গন্ধ আঘ্রাণ আমি পাইছিলাম, আমি তোমারে কইতে আসি আজ থেকে অন্তত 30 বছর আগের কথা কইতে আসি, কি আরো বেশি হইব, 35 বছর আগের কথা কইতে আসি, আমি তোমারে কইতে আসি সেই গন্ধ যেন আমার নাকে অহন লাগে আছে। মা কইলেই মায়ের গায়ের গন্ধ লাহান, মায়ের হাতের রান্নার গন্ধ
0: ভীষণ ভীষণ,
1: এইটা কিন্তু আমাদের
0: ভক্তকুলের একটা, আর মায়ের গন্ধ একটা অন্যরকম একটা গন্ধ থাকে, সেটা যেন পৃথিবীর কোনো পারফিউমের দোকান কোনো কিছুর সঙ্গে যেন মেলে না, এটা প্রত্যেক মায়েরই বোধহয় গায়ে থাকে একদম,
1: এটা এটা মা মা গন্ধ।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: আরেকখান কথা কই, তুমি যতই ভালো মন্দ খাইয়া আইস, মা যে রান্নাটা করবো মা লাহান
0: কেউ করতে পারবে না।
1: আমি হকগুলের মা হয়তো মানে কইতে আসি হয়তো ABC, তার মার হাতে রান্না আমি খাইয়া আমার হয়তো তেমন ভালো লাগে না, কিন্তু যার মা আমাদের বন্ধু জয়তি ঘোষ, হ্যাঁ তিনি আমাদের রেসিপি পাঠাইছেন, তো জয়িতা ঘোষ, একটু ভুল কইছি, জয়িতা ঘোষ তিনি আমাদের রেসিপি পাঠাইছেন, আমরা তার যে রেসিপি খানা একটু শুনলাম
0: একদম।
2: আমি জয়িতা ঘোষ, আমার কিচেন সন্তোষপুরে অবস্থিত, আজ বলবো একটু অন্যরকম একটা ইলিশের পদ, খুব চটজলদি কিন্তু বাঙালি টেবিলে রাজকীয় বলা যেতে পারে। আজকের রান্নার নাম টিফিন বক্স কচুপাতা ইলিশ। প্রথমে আমাদের কচুপাতা লাগবে, কচুপাতা আমরা বেশ 4-5টা নেব, ভালো করে ধুয়ে গরম জলে সামান্য নুন দিয়ে কয়েক মিনিট ভাপিয়ে নেব, এতে পাতাগুলো বেশ নরম হয়ে যাবে আর এই কষটাও কমে যাবে। যতটা সম্ভব হয় ভাপানোর পরে হাত দিয়ে চেপে চেপে জলটা ফেলে দেব। এবার আমরা নেব ইলিশের বেশ দুটো রিং সাইজ পিস, সেই ইলিশ মাছের পিসগুলোতে সামান্য নুন ও হলুদ মাখিয়ে সাইডে রেখে দেব। এবার অন্য একটা পাত্রে নেব 2 টেবিল চামচ সর্ষে বাটা, 1/2 চামচ নারকেল বাটা, 1 টেবিল চামচ পোস্ত বাটা, 7 মতন কাঁচা লঙ্কা বাটা, সামান্য হলুদ নুন এবং বেশ খানিকটা সর্ষের তেল। এই সব কিছু আমরা ওই যে পাতাটা ভাপিয়ে রেখেছিলাম কচু পাতাটা, সেটার সাথে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে একটা মিশ্রণ ভালো করে বানিয়ে রাখবো। এবার একটা স্টিলের টিফিন বক্স নেব, তাতে কচু পাতার ওই মিশ্রণটা ঢেলে দেব, তার মধ্যে ইলিশের যে দুটো পিস রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে সেটাও দিয়ে দেব। এবার ওপর থেকে আবার একটু ওই কচু পাতা মাখানো যে মশলাটা ছিল সেইটা দিয়ে দেব, দুটো কাঁচা লঙ্কা চেরা দেব, হ্যাঁ কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে কচু পাতার মধ্যে মিশ্রণটা দিয়ে একদম ঢেকে দেব, মানে যাতে মাছগুলো ভেতরে ঢুকে যায় আর কচু পাতাটা পুরো টিফিন বক্সটাকে একদম।

টিফিন বক্স খুলে গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করুন এই টিফিন বক্স কচু পাতা ইলিশ। আর এই ছিল আমার রান্নাঘর থেকে একটা দারুণ ইলিশের রেসিপি। সকলে ভালো থাকুন, ভালো খান, নমস্কার।

0: বাংলা বুকের ভিতরে ইলিশের কথা তো কম লাগে, চিংড়ির কথা কম লাগে। হ্যাঁ, কিন্তু এই
1: কথাই তো আছে মাছে ভাতে বাঙালি,
0: হ্যাঁ
1: সেখানে ইলিশ চিংড়ি সে তো থাকবেই।
0: আজকের যে দিনটা, মানে মাতৃত্বের যে উদযাপনের কথা আমরা কইতে আসিলাম, এই কথাটা কইতে আসিলাম কেড়ে, এইটা একটু কও দেখি।
1: দেখো, বিষয়টা হচ্ছে যে দুরকম ভাবে আমরা দেখতে পারি। একটা হচ্ছে যে মেয়েদের যথাযোগ্য যে মানে সম্মান বা মানে আমাদের মা তাকে ছাড়া একটা সংসার যে অপূর্ণ, সেটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু কোথাও গিয়ে এই যে বললে না যে প্রত্যেকটা দিনই বিশেষ, কিন্তু তাও একটা দিনকে উদযাপন করা হয়, এইটা আমার মনে হয় কোথাও গিয়ে একটু মনে করিয়ে দেওয়া যে মা ছাড়া বা একজন নারী ছাড়া একটা সংসার, একটা সমাজ, একটা পরিবার অসম্পূর্ণ।
0: অনেক বছর আগে একখান বিজ্ঞাপন চারিদিকে ছাইয়া গেছিল, তোমরা হয়তো দেখো নাই। হ্যাঁ।

0: আমাদের বন্ধুদের কেউ কেউ দেখছেন, কেউ কেউ দেখেন নাই, এইটা হইতেছে একজন শিক্ষিত মাই শিক্ষিত মানে বাচ্চারই শিক্ষিত কইরা তুলবে,
1: এটা তো ভীষণ
0: এইটা যে কি গুরুত্বপূর্ণ কথা ছিল। হ্যাঁ, আমরাও তখন ছোট আছিলাম, তাতে আমরা আমাদের মানে আমরা তখন এত গভীর ভাবে বুঝতে পারি নাই, কিন্তু তুমি এটা ভাইপা দেখো যে মা যদি শিক্ষিত হয় বাচ্চা কিন্তু অশিক্ষিত কোনোভাবে থাকবো না,
1: না
0: কিছুটা শিক্ষা তার মধ্যে থাকবে,
1: একদমই থাকবে।
0: আমি একখান কথা কইতে আসি, মানে একটা ঘটনার কথা কইতে আসি, যে এই যে এক মা এক মায়ের করে ধরো তার তিন মাইয়া দুই পোলা, হকলটা তো সে সমানভাবেই মানুষ করছে, কিন্তু তার মধ্যেও দেখো হকলের তো সমান বুদ্ধি থাকে না, সমান বোধও থাকে না, কিন্তু মিনিমাম শিক্ষাটুকু কিন্তু মা তাদের দিয়েই দেয়। এইবার তাদের পরিবারে যে মাইজা মাইজার জন আর কি, হ্যাঁ যে মাইয়া আসিল তার বুদ্ধি বেশি, সে শিক্ষা নিছে তার বোধ বেশি, সে শিক্ষাটারে পলিশ কইরা আরো অনেক উন্নত করছে, তার যখন আবার মাইয়া হইছে সে কিন্তু মায়েরে অনেক বেশি শিক্ষিত করতে তুলতে পারছে, তার মায়ের যখন মায়া হইব বা হইছে সে কিন্তু তার মায়ের আরো অনেক দূর আগ্রয়া দিতে পারবো। যেমন আমি তোমারে কইতে আসি যে আমি এই কথাটা এই কারণেই মানে কইলাম যে এই যে একজনের কথা যে মায়ের কথা আমি কইতে আসি যে মা প্রথাগত শিক্ষা তার হয়তো প্রচুর আসিল না, নানা রকম দেশভাগ আসিল, নানা রকম পারিবারিক সমস্যা আসিল সেই সময়ের কথা, তো সেই সময় সে হয়তো প্রথাগত শিক্ষাটা সেই অর্থে কম পাইছে, কিন্তু বেসিক শিক্ষা খান সে তার বুদ্ধি এবং বোধ দিয়া এতদূর বাইরে বাড়াইয়া লইছিল যে হে কিন্তু তার মায়েরে প্রথম শিখাইছে নিজের পায়ে নিজে দাঁড়াও,
1: একদমই
0: নিজের ভাত কাপড়ের জোগাড়টা নিজেকেই
1: করতে হবে,
0: তুমি পরিবারেরটা যদি নাও করতে পারো
1: একদমই তাই, কারণ ব্যাপারটা হচ্ছে যে মা যদি এই শিক্ষাটা আমাদের মধ্যে না তৈরি করে দেয়, কারণ ছোটবেলায় তো একটি ছেলে বা একটি মেয়ে সেই বোধটাই তৈরি হয় না যে আমি কি করব, তাকে যে পথে চালনা করা হবে সে তো সেই শিক্ষাটা নিয়েই বড় হবে, এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা কথা। ওই জন্য প্রত্যেকটা পরিবারে যে মাকে শিক্ষিত হওয়াটা ভীষণ ভীষণ দরকার, সেটা ওই তুমি যেটা বললে আর কি, পুঁথিগত শিক্ষা নয়, একটা বোধের বিকাশ যেটা আমাদের পরিবার থেকেই আমাদের তৈরি হয় আর কি।
0: এইবার তোমার একখান কথা কই, এই যে মাইয়া যারে সে তৈরি করলো হে কিন্তু আর দশজনকে আগুয়া লইয়া যেতে পারবো,
1: একদম পারবে,
0: শুধু তার নিজের সন্তান না হকগুলো শিখাইবো যে দেখো এইটুকু কিন্তু করণ দরকার, সেই দশজনের মধ্যে হয়তো চারজন সেই শিক্ষাটা লইব,
1: এই চারজন নাই নিতে পারে কিন্তু চারজন তো পেলো
0: অন্তত কমপক্ষে কইতে আসি, হেই চারজন আরো চারজনরে কে আরো তিনজনরে শিক্ষিত করবো, কাজে মাইয়াদের শিক্ষাটা আমার ধারণা মানে হকগুলের শিক্ষাই খুবই জরুরি, মায়েদের শিক্ষাটা কিন্তু অনেক থেকে বেশি জরুরি।
1: এখানে কিন্তু আরেকটা প্রশ্ন উঠতে পারে যে তাহলে একজন ছেলের কেন এটা থাকবে না, মানে একজন ছেলে কেন তার সন্তানকে শিক্ষিত করতে পারবে না, এই প্রশ্নটাও কিন্তু অনেক সময় উঠতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে
0: অহনো আমাদের মানে আমাদের যা সমাজ ব্যবস্থা আমাদের যা আমাদের আজ অহনো আমাদের কেন কইয়াম সারা পৃথিবী জুড়েই সন্তান তো মার মধ্যে বড় হয়, কাজেই সন্তানরে মা যত শিখাইতে পারে
1: 70% কিন্তু মার বুকে
0: মানে বাবা
1: মানে ইয়ে করে কিন্তু বড় হয়
0: ততখানি বাবা,
1: হ্যাঁ হ্যাঁ
0: একদম হয়তো সম্ভব হয় না, এইটা একটা চিত্র। হ্যাঁ, তাই বলে কি আমরা দেখি নাই খারাপ মা দেখছি
1: আছে সব রকমই তো
0: রয়েছে, তবুও একখান কথা তো রইয়াই যায় কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়, হ্যাঁ তবু এখানে আরেকখান কথা কই মানে মায়েদের জন্যই কইতে আসি, মায়েরা যেমন মাইয়াদের শিক্ষিত করবেন ঠিক তেমনি কইরা মায়েরা তাদের পোলাদেরও কিন্তু খুব বেশি রকম কইরা শিক্ষিত করতে হইব, এই যে আমরা চারিদিকে নানা রকম অঘটন ঘটতে দেখি, তো মানে আপনি আপনি তো মা আপনি আপনার সংসারে আপনার পোলারে যদি শিখাইতে পারেন যে মেয়েদের সম্মান করতে হইব, মেয়েরা পণ্য নয়, মেয়েদের হকগুলের আগে তুমি ভালো নাই বাঁচতে পারো কিন্তু সম্মান তোমার করতেই হইব, এইটা যদি

0: দেখবে তুমি দেখো যে আমাদের যে মানে কি কইলাম যে অপরাধের যে অংশ, হ্যাঁ, এটা কিন্তু অনেক
1: অনেক কমে যাবে।
0: আমরা কিন্তু দেখছিলাম আমাদের একটা খুব ভয়ঙ্কর সময় আমরা পার হয়ে আইছি কোভিড পিরিয়ড, সেই সময় অপরাধ একদম প্রায় শূন্যে চলে গেছিল, হকগুলো বাড়িতে থাকতো না, তা বাইরে বাইরইলে আমরা দেখি
1: কিন্তু ওই গৃহের গৃহের চিত্রটা কিন্তু তখন অনেক ইয়েতে বেড়ে গেছিল একদম।
0: কিন্তু আমি তোমারে কইতাছি এই যে বাইরে বাইরে এই যে সমস্যাটা তৈরি হইতাছে, তখন অনেকে কইতাছে হ্যাঁ মায়েদেরও তো দোষ আছে, এইরকম জামা কাপড় পরতেছে, এইরকম এই পরতেছে, সবকিছুর পরে দোষটা কিন্তু মায়েদের নয়। হ্যাঁ,
1: এটা
0: স্বাভাবিক একদম, হক বললে যদি হক বললে মায়েরাও পোলাদের, পোলারাও মায়েদের,
1: দুপক্ষকে
0: মানুষ হিসেবে সম্মান করতে পারে, এর থেকে সহজ সমাধান আর কিছুতেই
1: হবে না একদমই।
0: তাই এই যে সমাজের যে আমরা ওই ইকুয়ালিটি করতে পারি যে সমতা এইটা কিন্তু আনতে পারে একজন মা। মা যদি শিক্ষিত,
1: তার পরিবার থেকেই তো তৈরি হচ্ছে।
0: শিক্ষিত মানে আমি কইতেছি না তার ডিগ্রি থাকতে হইব, সে যদি ভাবতে শিখতে পারে তাহলে কিন্তু
1: সেটা এমনি চলবে, পরিবার থেকেই তো তৈরি হয় একদম।
0: আজ এ পর্যন্তই মায়ের জন্য শ্রদ্ধা জানাইয়া শেষ করতে আসি, সকলে ভালো থাকবেন,
1: সকলে ভালো থাকুন।

0: এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর, উপস্থাপনায় ছিলেন উমা মৈত্র, অঙ্কিতা পাল, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ষোলো আনা বাঙালি, উপস্থাপনায় দেবাশিস বসু।
1: আমরা আবার পেয়ে গেছি সঙ্গে মোহন সিং খাঙ্গুড়া। এইবার আমরা চলে এসেছি শান্তিনিকেতনে।

0: চলে আসবেন শান্তিনিকেতনে। সেদিন মনের অবস্থাটা কেমন ছিল?
1: মনের অবস্থা কেমন ছিল? একটা বেশ উদ্বেগ।
0: উদ্বেগ
1: যে একটা এত দূরের একটা দেশে যাচ্ছি, কিন্তু শান্তিনিকেতনে যখন আমার বর্দার সঙ্গে আমি রিক্সা বসে যখন ঢুকলাম,
0: সর্দার নির্মল সিং
1: না সর্দার গুরমেল সিং,
0: গুরমেল সিং
1: বড় দাদা
0: যিনি ছিলেন,
1: তো আমার শান্তিনিকেতন দেখে না প্রথমে মনে হলো যেন চেনা চেনা জায়গা মনে হচ্ছে,
0: গ্রামের সঙ্গে মিলে যাচ্ছে।
1: হ্যাঁ, গ্রামের সঙ্গে মিলে যাচ্ছে, মানুষ এর সেরকম ভিড় ভাড় নেই, খুব একটা সুন্দর গাছ,
0: খোলা লাল মাটি আছে পাঞ্জাবে?
1: না, পাঞ্জাবের মাটি কালো,
0: কালো
1: কালো রঙের মাটি।
0: প্রথম যখন লাল মাটি দেখলেন কি ফিল?
1: আমাদের লাল মাটি বলতে আমাদের ওই বালির জায়গাগুলো ছিল, আমাদের গ্রামের পশ্চিম দিকে প্রায় কয়েক কিলোমিটার বালির, একদম মরুভূমির যেমন বালি থাকে এরকম ছিল, তো বালিতে আমরা ওই সময় খেলেওছি।
0: আচ্ছা,
1: বালি ছিল, এখন আর বালি নেই, সব ফার্টাইল জায়গা হয়ে গেছে। তবে শান্তিনিকেতনে এই লাল মাটিটা
0: খুব টানত,
1: ভীষণ অন্যরকম, আমার ওই রংটা বোধ হয় আমার আজও প্রিয়।
0: লাল
1: মাটি, হ্যাঁ, ওই লাল মাটি, সবুজ গাছ, সুন্দর বাড়ি,
0: আর কালো কালো মানুষগুলো,
1: কোনো কিচ্ছু কথা বুঝতে পারছি না,
0: বাংলা শব্দ চেনেন
1: না,
0: শুনেনি
1: বাংলা যে একটা ভাষা আছে সেটা বাড়ি থেকে এখানে আসার আগে শুনেছিলাম যে বাংলা ভাষা একটা আছে। আচ্ছা, রবীন্দ্রনাথ বাংলায় লিখতেন এটা আমার, আমি জানতাম রবীন্দ্রনাথের গোরা পাঞ্জাবি ভাষায় পড়েছি।
0: আচ্ছা,
1: সেটা একটা টান ছিল আমার, রবীন্দ্রনাথের প্রতি টান আমাদের ফ্যামিলিতেই ছিল। আমার ছোটদা বলতো যে পাগড়ি বেঁধে দিলেই দেখো গুরু নানক মনে হচ্ছে,
0: গুরুই। তার মানে আপনি যখন, তখন কি ওই এর ট্রেন ইঞ্জিন ছিল,
1: কয়লার ইঞ্জিন ছিল?
0: কয়লার ইঞ্জিন,
1: আমি এসেছি 67 এর মাঝামাঝি,
0: তখন আপনার
1: 67 বয়স, আমার তখন ওই 16-17 বছর
0: বয়স, 17 বছর বয়স। আপনি এলেন দাদার সঙ্গে, গুরমুখী ভাষায় কথা বলছেন গুরমেল দাদার সঙ্গে। আচ্ছা, আসতে গিয়ে ওই যে সুন্দর একটা হাওয়া বয় না, মিষ্টি করে, কোন মাস ছিল?
1: তখন ছিল অক্টোবর, খুব সম্ভবত খুব অসাধারণ ওয়েদার ছিল,
0: মানে তো কাশফুলও ফুটেছিল,
1: অসাধারণ সময় ছিল। আর আরেকটা ছিল যেটা মানে আজও আমার মনে আছে, শান্তিদার
0: শান্তিদেব ঘোষ,
1: ধুতি পড়া, পাঞ্জাবি, গলায় একটা ব্যাগ, হাতে একটা সাইকেল, আমাকে দেখে বললেন, ওনার সঙ্গে আমার চিঠিপত্রে কথা হয়ে গেছিল, উনি আমাকে বললেন যে অ্যাডমিশন টেস্ট তোমার, ওটার সময় চলে গেছে, তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে না, তোমার হুইল চেয়ারের জন্য আমি কালকেই এই যে আলগুলো আজ মানে দরজার যে মাঝে বলে ওটাকে
0: চৌকাঠ,
1: চৌকাঠ এই সব ভাঙিয়ে দেবো, আমি সব ঠিক করে দেবো। বললো দুদিন তুমি বেরোতে পারবে না,
0: ওই তৈরি হতে,
1: দুদিন আমাকে হোস্টেলে, আমাকে দুদিন টাইম দাও। তো দুদিনে উনি র্যাম্প করে দিলেন হোস্টেলে, এসব সব কিছু সঙ্গে ধরনের ভেঙে দেওয়া এসব উনি করলেন, এবং দুদিন পরে উনি হোস্টেলে এলেন, হোস্টেলে এসে গল্প টল্প, উনি গল্প করতেন খুব হোস্টেলে চলে এসে, গান হচ্ছে, গান তো আমিও গান গাইছি,
0: আপনি তখন তো আপনার ভাষায় গান,
1: হ্যাঁ তখন আমি পাঞ্জাবি গাইছি, গজল গাইছি, এই করছি,
0: তখন আপনি গজল গাইতেন?
1: হ্যাঁ হ্যাঁ,
0: এরকম একটা,
1: কেন আমি তো রেডিওর ভক্ত ছিলাম, রেডিও শুনতাম
0: ওখানকার,
1: হ্যাঁ রেডিও জলন্ধর,
0: তখন কার কার গজল বেশি চলতো শোনা যেত
1: না, তখন ওই রেকর্ডের গজল।
0: আপনার প্রিয় কে ছিলেন?
1: সাইগল,
0: কেএল সাইগল,
1: তখন কেএল সাইগল মানে
0: হার্টথ্রব
1: মাথায় একদম,
0: উনিও তো পাঞ্জাবের,
1: হ্যাঁ কেএল সাইগল জলন্ধরের লোক ছিল।
0: সাইগল সাহেবের কোন গান মনে আছে?
1: হ্যাঁ অনেক গান মনে আছে,
0: যে গানটা
1: জব দিল হি টুট গয়া, জব দিল হি টুট গয়া, হম জী কে ক্যা করেঙ্গে, হম জী কর ক্যা করেঙ্গে, জব দিল হি টুট গয়া, এসব গান চলতো
0: যখন
1: দম দিয়ে।

0: কোনটা?
1: মোহাম্মদ রফির অনেক গান প্রিয়, তারপরে মান্নাদের বহু গান প্রিয়।
0: আপনার কাছে তো কোনোদিন শোনার সুযোগ পাবো না, একটু একটু করে শুনতে চাইছি।
1: ওটা ওটার জন্য আর একটা দিন রাখবেন। ফিল্ম জগৎকে নিয়ে সেটা আলাদা হতে পারে।
0: না, আপনি যা বলছেন পুরোটাই একটা ফিল্ম মনে হচ্ছে।
1: একদম, মানে এত গান মুখস্থ ছিল যখন আমি স্কুল পাশ করেছি তখন বোধহয় তখনকার মানে যেগুলো যেটাকে আমরা বলছি যে দ্য বেস্ট মিউজিক, তখন
0: মেলোডি
1: অসাধারণ সঙ্গীত, ফিল্ম সঙ্গীত মানে তখন মানে অমর হয়ে গেছে ওই গানগুলো সব। মন রে তু কাহে না ধীর ধরে ও নির্মোহি, আমি তখন প্রোগ্রাম করতাম, লোকে ধরে নিয়ে যেত
0: আপনার পাঞ্জাবে।
1: হ্যাঁ, পুরো অর্কেস্ট্রা
0: গান করতেন,
1: মোহাম্মদ রফির গান, মুকেশের গান।
0: হ্যাঁ, মুকেশ ওই আরেকজন।

0: আয়া, এসব গান কোনো গান বাদ ছিল না।
1: জগজিৎ সিংও তো পাঞ্জাবের মানুষ।
0: হ্যাঁ, তখন জগজিৎ সিং এর নাম আমরা শুনিনি, আমি ছোটবেলা স্কুল জীবনে শুনিনি
1: তখন, তবে এটা চলছে।
0: তারপরে শান্তিনিকেতনে আসার পরে মেহেদি হাসান, প্রথম মেহেদি হাসান
1: শুনলেন,
0: তারপরে গোলাম আলী, মেহেদি হাসানের পর,
1: অনেক পরে,
0: অনেক পরে।
1: আচ্ছা, আপনি যে মেহেদি হাসান ওখানে শুনলেন, ওখানে অন্য ধরনের গান শোনার প্রচলন ছিল,
0: পাঞ্জাবি গানও গাইতেন।
1: কি গো? মেহেদি হাসান,
0: মেহেদি হাসান পাঞ্জাবি গান গাইতেন, জীবন্ত পাঞ্জাবি।
1: ও, উনি পাঞ্জাবি?
0: হ্যাঁ, লাহোরের ছেলে। গোলাম আলী পাঞ্জাবিতে কথা বলে।
1: হুম হুম হুম,
0: পাঞ্জাবি আর কি।
1: টাপ্পাটা কিরকম?

0: এই ধরনের গান
1: শান্তিদা খুব এনজয় করলেন?
0: শান্তিদা খুব খুশি, শান্তিদা বলে খুব, আমি তো মনে হচ্ছে পাঞ্জাবে চলে গেছি, খুব খুশি। আর আমাকে শেষ পর্যন্ত খুব ভালোবাসতেন, এবং শান্তিদার শেষের দিনগুলোতে প্রায় বছর দু তিন উনি আমাকে ফোন করতেন যে তুমি সকালবেলা বুধবার তুমি রেয়াজ করবে, যখন আমি গুজরি তড়ি শুনব,
1: আচ্ছা,
0: আর শুদ্ধ ভৈরবী শুনব।
1: প্রথমে কি আপনি ওখানে গিয়ে বাংলা ভাষাটা তো শিখতে হবে?
0: আচ্ছা, তারপরে আসার পরে তো আমি বাংলা বুঝি না কিছু, হিন্দিতে কথা বলি, পারলে ইংরেজিতে কথা বলি। শ্রীলঙ্কার ছেলে ছিল, জাপানের ছিল, আমার বন্ধু ছিল ওতা, তো ওদের সঙ্গে ইংলিশে কথা বলি, ওতাও তো বাংলা জানে না। তো এরকম করতে করতে আমার ক্লাসমেট ছিল সুচিস্মিতা গুপ্ত।
1: আচ্ছা,
0: সুচিস্মিতা গুপ্ত আমাকে পছন্দ করতো, আমিও ওকে খুব পছন্দ করতাম। তো আমি ওকে বললাম যে দেখো, তোমার সঙ্গে হিন্দিতে কথা বলি, আমাকে বাংলায় শিখতে হবে, কি করা যায়। ও একটা সহজ পাঠ কিনে নিয়ে এলো।
1: আচ্ছা,
0: আমি বললাম এটা ঠিক পথ, কেন আগে অক্ষর জ্ঞান হলে তাহলে কি হবে, আমি
1: শব্দের জ্ঞান হবে,
0: শব্দ জ্ঞান হবে,
1: বাণীর জ্ঞান,
0: শব্দ আমি পড়তে পারবো, মানেটা তোমার থেকে জিজ্ঞেস করে নেব।
1: ঠিক,
0: তো ঘটনা তাই হলো। পরে আমরা বিয়ে করেছিলাম, ওই আমাকে প্রথম বাংলা শিখিয়েছিল। তারপরে আমার প্রথম হচ্ছে চাঁদের পাহাড় বই পড়াটা, বাংলা শেখার পর চাঁদের পাহাড় আমি দুবার পড়েছি বইটা। তারপরে আমার ছেলেরা যখন খুব ছোট ছিল, আমি চাঁদের পাহাড়ের গল্প করতাম, ওরা বলতো চাঁদের পাহাড় শুনবো, ঠিক আছে, আমি ওদের রিডিং পড়ে শোনাতাম। সচিস্মিতা আমাকে অ্যাপ্রিসিয়েট করতো, বলো তোমার রিডিং ভালো, খুব ভালো বাংলা তুমি পড়ছো,
1: আপনি এলোকেশন কত ভালো।
0: তো এইভাবে কখন যে বাংলা শিখে গেলাম। আর তাছাড়া আরেকটা জিনিস, কোনো একটা ভাষা শিখতে গেলে ওই ভাষাভাষী লোকের মধ্যে থাকতে হবে। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি, আমি শান্তিনিকেতনে এসেছিলাম, যেখানে প্রথম আমি রবীন্দ্রনাথের গলায় গান শুনলাম রবীন্দ্র ভবনে। ওই ডিস্ক, কয়েকটা ডিস্ক ছিল ওখানে, দিনুদার কিছু গান ছিল, রবীন্দ্রনাথের কিছু গান ছিল, ওই প্রথম। আর গান তো এমনি শুনছি, শান্তিদা শ্যামা রিহার্সাল করছেন দু মাস ধরে রিহার্সাল।
1: এই গানের স্ট্রাকচার তো একেবারে আলাদা আপনার ছোটবেলা।
0: আমি আমি প্রথমটা তো বাংলা বুঝতাম না, আমার স্ট্রাকচারটা এত সুন্দর লাগতো, মানে অসাধারণ। দেখছি যে একটি গান হয়তো একটু বিহাগ

0: নিয়ে শুরু হলো। তারপরে দেখা গেল যে ভাগটাকে ভেঙে রবীন্দ্রনাথ আবার ওটাকে ভেঙে দিয়ে আবার কিন্তু ওখানে আবার চলে এলেন
1: একটা গানের মধ্যেই,
0: একটা গানের মধ্যেই। এই যে ভেঙে আবার গড়া, এটা তো মানে মস্ত বড় উস্তাদ ছাড়া তো হয় না। তো এইভাবে রবীন্দ্রসঙ্গীত আমাকে আকৃষ্ট করেছিল অসম্ভব ভাবে।
1: আপনার প্রথম ভালো লাগার রবীন্দ্রসঙ্গীত কোনটা ছিল, যেটা আমি প্রথম রবীন্দ্রসঙ্গীত?
0: আমারও পরানো যাহা চায়।

0: চাই।
1: এই গানটা আমি প্রথম
2: আপনার মনের কথাই গান হিসেবে হলো। আচ্ছা মোহনদা, ওখানে কি আলাদা করে ক্লাসিক্যাল আপনাকে শিখতে হলো আবার?
1: না, আমি শাস্ত্রীয় সঙ্গীতই শিখতাম ডিটি যোশীর কাছে। প্রথম আমার প্রথম গুরু ছিলেন
2: যোশী।
1: হ্যাঁ, আমার প্রথম গুরু ছিলেন পণ্ডিত সিনেমা লহরির ছাত্র সুধীশ বন্দ্যোপাধ্যায়।
2: আচ্ছা
1: আচ্ছা, তারপরে অশেষ বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরের এসরাজ শিখেছি আমি। হ্যাঁ, কেন গান গাইতে গেলে একটা যন্ত্র শিখতে হয় সেটা আমার একটা ধারণা ছিল।
2: আর আপনি কি ওই তবলা কিংবা?
1: হ্যাঁ, তবলাও শিখেছি পাণ্ডবধর নোখেলার ছাত্রের কাছে।
2: আচ্ছা,
1: মহেশ প্রসাদের কাছে তবলাই শিখেছি। একটা শর্ত ছিল ওর, বলো রাত্রে খাবার পরে তুমি রেয়াজ করবে 12টা অবধি, তারপরে 12টা থেকে 5টা অবধি তুমি তবলা শিখতে হবে। এটাকে তো এটাই আমার গুরু দক্ষিণা।
2: 12টা থেকে 5টা তবলা শিখবে?
1: হ্যাঁ।
2: আরে বাবা,
1: সেটা মঙ্গলবার বুধবার দুদিন সপ্তাহে এরকম হতো।
2: আর এসরাজ?
1: এসরাজ তো ক্লাস হতো, এসরাজ আমার সাবজেক্টই ছিল, ক্লাসিক্যাল ভোকাল আর এসরাজ।
2: এটা অনেক সুবিধে হয়েছে না আপনার?
1: না, ভীষণ
2: অনেক সুবিধে।
1: ভীষণ ইনস্ট্রুমেন্টের যে ক্যারেক্টার সেটা তো গান থেকে ইনস্ট্রুমেন্ট করেছে, কিন্তু ইনস্ট্রুমেন্টের আবার নিজস্ব কিছু গুণ থাকে। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের নিজস্ব একটা গুণ থাকে। হ্যাঁ, সেতারের আলাদা, সুরদের আলাদা, এসরাজের। সেটা আমাকে খুব হেল্প করেছে, অসম্ভব। তারপরে ওস্তাদজি ছিলেন, ওস্তাদ বাদলবারজি ছিলেন ওস্তাদজি, উনি মোহরদিরও কিন্তু গুরু, মোহরদিও কাছে গান
2: শিখেছেন বন্দ্যোপাধ্যায়ের
1: কাছে। কণিকা বন্দ্যোপাধ্যায়।
2: আপনি তো যখন পাঞ্জাবে থাকতেন, আপনার যিনি ওস্তাদজি ছিলেন, যিনি আপনাকে পাল্টা বহু বছর করে গণিত তার তৈরি করে দিয়েছিলেন, এখানে সেখানে ওটা কি একটু আলাদা ছিল এই ওস্তাদজি?
1: না, আলাদা কিছু না। তখন ছাত্রছাত্রী খুব কম হতো, যেমন সঙ্গীত ভবনে তখন 40টা কি 42টা স্টুডেন্ট ছিল
2: টোটাল।
1: ফলে আমরা ইন্ডিভিজুয়াল ক্লাস করতাম। ওস্তাদজি মেয়েদের আলাদা শেখাতেন, ওদের স্কেল আলাদা হতো, ছেলেদের আলাদা। তো ছেলে বলতে ওই ব্যাচের মধ্যে আমি একটাই ছিলাম, সুতরাং আমি একাই ক্লাস করতাম, আর যোশীদের কাছেও আমি একাই ক্লাস করতাম। তো ওস্তাদজি খুব ডিসিপ্লিন লোক ছিলেন, আর অসাধারণ গান করতেন, অসাধারণ। পরিপূর্ণ আনন্দম আমি ওনার কাছে শিখেছিলাম।

0: প্রতি মন্দির যখন হতো মহর্ষির স্মরণে যে মন্দির হতো, উস্তাদজি মাঝে মাঝে এটা গাইতেন। তো উস্তাদজি চলে যাওয়ার পরে আমার ডিউটি হয়ে গেছে।
1: দেখুন মন্দা, পরিপূর্ণ আনন্দের গান গাইছেন উস্তাদজি মন্দিরের জন্য। শুধু তো সঙ্গীতের কোনো ভূগোল নেই
0: না,
1: শুধু ইতিহাস আছে আর প্রেম আছে।
0: প্রেম আছে নিশ্চয়ই।
1: আচ্ছা, এরপরে আপনি কখন যে ঢুকে গেলেন গানের মধ্যে? এখন হয়তো গুরুমুখী ভাষা আপনাকে ভেবে বলতে হয়, বাংলা থেকে ট্রান্সলেট করতে হয়।
0: আমার বাড়িতে খুব মজার বইগুলো আছে, সব গুরুমুখী বই আছে, বাংলা বই তো বেশিরভাগ, আর হিন্দি বই আছে,
1: ইংরেজি তো আছে,
0: ইংরেজি বই আছে, এসব মিক্স। আমি যখন যেটা পড়ি সেটা আমার কাছে খুব নতুন, মানে বা খুব কঠিন বা অনভ্যস্ত এই মনে হয় না কোনো। বাংলা যখন পড়ি ঠিক আছে, পাঞ্জাবি পড়ি যখন, পাঞ্জাবির কবিতার বই একজন কবি আমাকে পার্সেল করে পাঠিয়ে দিয়েছেন, তার 18টা বই লেখা আছে কবিতা নিয়ে। তো এইভাবে পাঞ্জাবি কালেকশন আমার কাছে জোটে। তারপরে গুরুগ্রন্থের কিছু পোর্শনের বই আমার কাছে আছে, সেগুলো স্টাডি করি।
1: গুরুগ্রন্থে যেটা হয়, এই যে আপনারা

0: গুরুদুয়ারাতে গিয়ে পুজো পাঠ করেন, ওর কি আলাদা কোনো মিউজিক থাকে?
1: অ্যাকচুয়ালি যারা শিখ গুরু ছিলেন তারা সকলেই কিন্তু সঙ্গীত জানতেন। এটা একটু খুব মজার, এটা কিন্তু অনেকে কিন্তু জানে না। তারা রাগের নাম বলে দিয়েছে, যেমন মহল্লা পঞ্চমা মানে পঞ্চম গুরুর রচনা, এটা রাগ বিলাবল বা রাগ মাঝ কামাজ বা এরকম প্রচুর, প্রায় এরকম গোটা ত্রিশেক রাগের নাম আছে। তো গুরু গ্রন্থ পুরো কিন্তু রাগে লেখা।
0: আচ্ছা,
1: যারা পুরনো যারা রাগি গাইয়েছিলেন তারা গুরুরা যে রাগের নাম বলে গেছে সে রাগেই কিন্তু
0: সুরটা
1: গাইতেন।
0: আচ্ছা
1: সেই গান রাগ
0: গাইছে। আপনি কখনো গুরু গ্রন্থ পাঠ করেছেন?
1: হ্যাঁ,
0: শান্তিনিকেতনে করেছেন?
1: হ্যাঁ।
0: ওটা কিভাবে হয়?
1: ওটা বইতে লেখা আছে, মানে গুরু গ্রন্থ তো একটা বড় বই, বিশাল।
0: মানে এমন কোনো ব্যাপার নেই যেটা গুরুদুয়ারাতে গিয়েই গাইতে?
1: না না না না, এরকম
0: যখন
1: না,
0: ধরুন আপনি শান্তিনিকেতনে বসে, একটা ভোর হচ্ছে, আপনি গুরু গ্রন্থ পড়ছেন, হতেই পারে,
1: এটা অসাধারণ ফিলিং একটা।
0: সেটাই বলছি,
1: হ্যাঁ, যেমন জাপুজি সাহেব বলে একটা বড় লেখা আছে, ওটা পাঠ করা হয়, রেহরাস করা হয়, এইভাবে অনেক যেটা সিলেক্টেড কিছু যে পিস, যেগুলো
0: সুর কিরকম ভাবে হয়,
1: ওটা সুর যে রাগে যা হয় সেরকমই, যে রাগ বর্ণ ওখানে দেওয়া আছে।
0: বিলাবল আপনি যেটা একটু আগে বলছেন, ওটা কেমন শুনতে লাগবে?

0: আপনি বিস্তার করতে থাকুন আর মানে পড়ুন।
1: ধরুন বিলাবেলে যদি আপনাকে বলি রবি ঠাকুরের একটা গান, সেটা কিরকম শুনতে লাগবে?
0: হ্যাঁ
1: শুনি।
0: খুব বেশি কিছু তফাৎ হবে না কিছু। বিলাবেলের আগে গান এখন মনে পড়ছে না আমার। বিলাবলে বিলাবলি বলে একটা আছে, শুক্ল বিলাবলি আছে, কিন্তু এখন মনে পড়ছে না। একটু আমার ওই ইয়েতে আছে, সিডিতে আছে, রাগ রাগনি সুরে ঠাটে যে সিডিটা আছে
1: ওটাতে আছে। এটাই বলছো না, আপনার প্রচুর সিডি। সবাই জানতো যে মোহনদা মানেই একটা খুব ভালোবেসে অনেকক্ষণ গান শুনবো। মোহনদা আপনার দুই ছেলে?
0: হ্যাঁ,
1: বিক্রম আর আরেকজন
0: আবির।
1: আবির,
0: আবির রণধীর রায়ের ছাত্র,
1: মানে ইসরাজে।
0: ইসরাজে, হ্যাঁ, ও ইসরাজে ক্লাসিক্যাল বাজায়।
1: হুম,
0: বিক্রম তো আমাকে ছেড়ে চলে গেছে
1: জানি, সুচিস্মিতা দিদির পরে
0: পরে পরে।
1: বড্ড ভালো গায়,
0: অসম্ভব ভালো গায়। তো আসলে এই আনপ্যারালেল ছেলেরা থাকে না দেখছি, এত ট্যালেন্টেড, মানে একটা মিউজিকে একটা ছেলে এবং পড়াশোনাতে, নট অনলি মিউজিক।
1: অন্য যখন দেখতাম ওকে, চোখ দুটোই অন্য কথা বলতো।
0: ওর
1: আর যখন গাইতো, হায় হায় হায়।
0: ওর ঘরটা দেখলে, ওটা ঘর তো বইয়ে ঠাসা, কয়েক হাজার বই, এবং পড়াশোনা আর গান ছাড়া আর কিছু জানতো না।
1: মায়ের খুব প্রিয় ছিল,
0: খুব প্রিয় ছিল
1: যখন আপনি আসতেন। আচ্ছা মোহনদা, ইটস এ ভেরি পার্সোনাল কোয়েশ্চন, খুব ব্যক্তিগত। একটা মানুষ আপনার একটা ছোট্ট নিড, সুচিস্মিতা দিয়ে আপনার সেই প্রথম দিকের বন্ধু, সখী, সহধর্মিনী, আপনার দুটো আদরের ছেলে আবির আর বিক্রম, সুচিস্মিতা দিদি চলে গেলেন অকালে। বিক্রম তো কতটুকুই বা বয়স ছিল?
0: 38 বছর।
1: 38 বছর বয়স। গুরুদেব বলতেন যে আমি সান্ত্বনা চাই না, আমি শোককেই চাই, রবি ঠাকুর বলতেন।
0: ঠিকই।
1: আপনি সেই দর্শনটা কতটুকু নিজের মতো করেন?
0: আসলে এই দুঃখটাকে আমি আমার ভেতরে একটা জায়গাতে সারা শরীরে নিয়ে নিয়েছি। আমার ভাষায় কিন্তু আমি কাউকে দুঃখ প্রকাশ করিনি, কিন্তু আমার ভেতরে বিক্রম এবং সুচিস্মিতা দুজনেই জড়িয়ে রয়েছে। এবং
1: তো হারিয়ে যায়নি,
0: না হারিয়ে যাচ্ছি না, আমি মনে করি সবসময় আছে, আমার সঙ্গে আছে। এটা আমাকে অনেক সময় কিন্তু এরা দুজনেই খুব সাহায্য করে এখনো, আমার চিন্তা ভাবনা আমার সব কিছু। তবে আমি ভাবতে পারিনি এরকম হবে
1: আসলে, কোনো সম্ভাবনা,
0: কোনো ভাবি নেবে এরকম।
1: মানে দাদা আপনি যেটা বলতে চাইছেন, বালসারদাকেও একই রকম দেখেছি, ওরা মানে প্রায় যখন দুই সন্তান
0: ঠিক
1: মাসে মাসে চলে গেলেন, যখন গান বাজাতেন ঠোঁটটা নড়তো, আপনি তো দেখেছেন
0: শান্তিনিকেতনকে।
1: আসলে আমরা দেখতে পাই না, এটা আমাদের লিমিটেশন।
0: হ্যাঁ
1: রয়েছেন,
0: আমাদের লিমিটেশন একটা আছে।
1: হ্যাঁ আমরা দেখতে পাই না,
0: দেখতে পাই না আমরা।
1: দাদা কোনোদিন কোনো মুহূর্তে সবসময় তো ওরা জড়িয়েই রয়েছে, কি গান শোনাতে ইচ্ছে করে ওদের যখন আনন্দে কখনো থাকে না? মানে পরিপূর্ণ আনন্দের কথা তো উনি বলছেন যখন, তখনও তো অনেক বিষাদ থেকেই বলেছেন।
0: সে অনেক গান আছে,
1: অনেক গান আছে। ওরা কোন গানটা আপনার খুব ভালোবাসত? আপনি তো বিক্রমের গান খুব ভালো, আমার মনে আছে আপনি

0: তিনি বসতেন ওকে আর কি খালি গলায় মিষ্টি করে গান।
1: হ্যাঁ, কি অদ্ভুত রেঞ্জ ছিল, অস্বাভাবিক রেঞ্জ ছিল।
0: মানে আপনার প্রাউড লাগতো এইটা যে আপনাকে বলতো বিক্রমের বাবা।
1: নিশ্চয়ই
0: সেটা
1: না, ও অনেক আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড ছিল, এবং ও যদি আজকে থাকতো ও অনেক বড় হতো।
0: হ্যাঁ,
1: নিশ্চয়ই অনেক বড় হতো। খারাপ লাগে যে ওর চলে যাবার পরে ওর গান নিয়ে একটু কথা বলা, গান নিয়ে হই হই করা, আনন্দ করা, গান নিয়ে ভাবা, এটা শুরু হয়েছে। ও থাকলে ভালো লাগতো আর
0: কি, ছিল
1: খুব ফ্রি ছিল, এবং থাকলে অনেক বেশি। ও যা মেহনত করেছে, ও যা,
0: ও তো আপনার কাছেই শুধু
1: রেয়াজ করছে, আমার কাছে শিখেছে
0: পুরোপুরি।
1: হ্যাঁ, তবে ছোটবেলায় ওই মাঠে খেলতে খেলতে গিয়ে মোহরদির কোলে বসে একটা গান শিখে এলো, এটাও ছিল সব
0: জন্ম নিঃশ্বাস নিচে গানে।
1: আমার বাড়ি আর মোহরদির বাড়ির কাছাকাছি ছিল, আমি যে কোয়ার্টারে থাকতাম বিশ্বভারতীর, এরা যখন খুব ছোট, টু তে থ্রি তে এরকম পড়তো, তো একদিন মোহরদি বাড়ি যাবার সময় সুচিস্মিতাকে বললেন যে যে তোমার ছেলে আমার গাওয়া টপ্পাগুলো গাইয়ে আমাকে অবাক করে দিচ্ছে।
0: আরে আরে, বিক্রম কোনটা বেশি গাইতো?
1: ও টপ্পা খুব বেশি গাইতো। মোহরদির কি গানটা শুনেছিল, তোমায় নো

0: এইটা মুহূর্তে নাকি সুমুকে সুচিস্মিতাকে বললেন যে আমাকে তো অবাক করে দিয়েছে, বললো আমার কাছে শিখে গেল দু তিন দিন আগে, আমি গাইছিলাম ও তুলে নিয়েছে, আমার সঙ্গে সঙ্গে গিয়ে তুলে নিয়েছে, তারপরে আমাকে শোনালো, তো আমি তো অবাক হয়ে গেছি। এরকম ট্যালেন্ট ছিল, অসম্ভব ট্যালেন্ট ছিল।
1: এবং ও যখন গাইতো ওর গান শুনে কাঁদত, আমার তো
0: সবাই তাই
1: চোখে দেখেছি,
0: তাই একদম
1: অন্যরকম একটা। ওইটুকু বয়সে, ওর যা বয়স সে অনুযায়ী যে গানগুলোর কাছে অনেক অনেক প্রাজ্ঞ হলে এটা গাওয়া যায়,
0: অনেক অনেক গভীর রিয়েলাইজেশন অনুভব, ওটা মারাত্মক ছিল।
1: ওর বয়সের থেকে অনেক বেশি বড় ছিল,
0: বেশি বড় ছিল, মেন্টালি অনেক বড় ছিল। ওর শাস্ত্রীয় সঙ্গীতের কালেকশন দেখলে মানে অনেক লোকেদেরই মাথা ঘুরে যাবে, কোনো বাকি নেই।
1: ও কি ওয়েস্টার্ন মিউজিকও পছন্দ করত?
0: করতো তো অতটা না, ক্লাসিক্যাল ওর বেশি পছন্দ করত।
1: আপনি কখনো ওয়েস্টার্ন মিউজিক নিয়ে চর্চা করেছেন?
0: না, আমি চর্চা করিনি, তবে
1: পছন্দ করতেন।
0: যত সুর ভালো লাগে, ভালো লাগে, পিয়ানো বাজছে অসাধারণ।
1: বোধ হয় বালসারদা আপনার
0: সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, বালসারার সঙ্গে আমার ভালো পরিচয় ছিল, বালসারাজির সঙ্গে। ওর সঙ্গে গান করারও কথা ছিল, হলো না, শেষে চলে গেলেন। ওনা মারা যাওয়ার বছর দুয়েক আগে আমার পরিচয় হয়েছিল, মানে পার্সোনাল পরিচয়, একদম গল্প একসঙ্গে বসে। মানুষটা এত ভালো ছিল,
1: প্রেম
0: কি ভালো ছিল, কি জানতো না বাজাতে, যা যন্ত্র
1: কি মডেস্ট,
0: কি অদ্ভুত।
1: সেইটাই
0: আসলে এসব লোকেরা মাঝে মাঝে জন্মায়,
1: সেইটাই দাদা, এটা আমাদের মেনে নিতে হবে, এটা সত্যি,
0: এটা মাঝে মাঝে এরকম আসে,
1: কোনো জন্মা যেটা আমরা বলি,
0: ঠিকই,
1: ঈশ্বরের অনেক সাথে তৈরি। তো
0: বিক্রম এলো, কিছু গান রেকর্ড করে চলে গেল, সেই গানগুলো নিয়ে এখন মাতামাতি হচ্ছে,
1: ওইটাই তো,
0: লোকে কাঁদে এখন, ওকে মনে করে, ওকে ভালোবাসে।
1: ঠিক কথা দাদা। তবু আপনি এত কিছুর মধ্যেও সবকিছু গানটাই আপনাকে সবকিছু দিয়ে আগলে রাখে,
0: আমাকে গানই বাঁচিয়ে রেখেছে,
1: গান বাঁচিয়ে রেখেছে। আপনার কখনো কি মনে হয় যে শান্তিনিকেতন ছেড়ে আবার কোনোদিন আমি চলে যেতে পারি
0: আমার
1: গায়ের মাটিতে?
0: আমি অনেকবার গেছি, তবে আমি বাঙালি হয়ে গেছি এখন,
1: ষোলো আনা।
0: শান্তিনিকেতন ছেড়ে কি আমি কলকাতাতেও থাকতে চাই না।
1: খুব দাদা, একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আমাদের শান্তিনিকেতন ওখানে গেলেই যেটা ওই যে এত প্রার্থনার জায়গা রয়েছে ছড়িয়ে ছিটে, তাই তো? ওখানে মানুষ গেলেই তো একটু অন্যরকম হয়ে যায়,
0: অন্যরকম হয়ে যায়।
1: আচ্ছা দাদা, একটা জিনিস জানতে চাইছি, ধরুন এখনো তো বাচ্চারা শান্তিনিকেতনে পড়তে চায়, তারা জীবনটাকে অন্যভাবে নিয়ে যেতে চায়, আপনার কি কোথাও মনে হয় যে আপনার সময়, বিক্রমদের সময় আর এখনকার সময় যারা শিখতে আসে তাদের মধ্যে কোনো তফাৎ আছে?
0: অনেক তফাৎ,
1: তফাৎ
0: অনেক তফাৎ। ব্যাপার কি হচ্ছে, কোয়ান্টিটি বাড়লে কোয়ালিটি ডিটোরিয়েট করে, এটা আমার গুরু অশীষ বন্দ্যোপাধ্যায় বলতেন, যোশীদাও বলতেন, ডিটি যোশীও বলতেন, নিমাইচাঁদ বড়াল আমার গুরু ছিলেন। তা এখন দেখছি কলরবটা বেশি, সংখ্যা অনেক বেশি।

0: এখন সঙ্গীত ভবনে প্রায় 500-র উপরে স্টুডেন্ট, কি হয় পাল্টে যায় আর কি, শান্তিটা একটু বিঘ্নিত হয়। আগে যেমন আমরা সারা রাত রেয়াজ করতাম সঙ্গীত ভবনে, এখন সেই সুযোগটা নেই, সেই অ্যাটমসফিয়ার আর নেই। শান্তিদা বা জোশীদা মাঝে মাঝে মাঝরাত্রে ঠকঠক করে লাঠি নিয়ে হাতে দেখতেন যে কে কি করছে, কেউ রেয়াজ করছে না ঘুমাচ্ছে না কি করছে। এই যে একটা মাথার মধ্যে ছিল
1: ধ্যান সাধনা
0: সাধনা, সেটা আমাদের যারা গুরু ছিলেন তারা না খুব খুব সূক্ষ্মভাবে বুঝতেন এটা এবং ধরে নিতেন যে কে কে কি করছে। মুখে হয়তো বলতেন না।
1: আপনাদের কি পরীক্ষা হতো?
0: পরীক্ষা হতো বছরে একটা।
1: আচ্ছা,
0: বছরে একটা, কখনো চিনমালারি গেলেন বা তখনকার যারা বড় বড় গাইয়েছিলেন তারা সবাই আসতেন পরীক্ষা নিতে। পরীক্ষা নিতে মানে কি, ওরাও আবার গাইছে সঙ্গে, এরকম একটা ব্যাপার ছিল।
1: ওখানে
0: এখন ওই দিন আর নেই, এখন সেমিস্টার হয়ে গেছে।
1: আচ্ছা দাদা, একটা জিনিস জানতে ইচ্ছে করে, আপনি তো বহু বিখ্যাত মানুষকে শান্তিনিকেতন দেখেছেন যারা পৃথিবী বিখ্যাত মানুষ,
0: যেমন বলরাজ সাহানির সঙ্গে আমাদের ফ্যামিলির পরিচয় পিস্তুত বাড়িতে। উনি এখানে এসছেন দুবার, সঙ্গে দেখা হয়েছে। উনি আমার হালচাল কেমন আছো,
1: উনি গান বাজনা খুব ভালোবাসেন।
0: হ্যাঁ, ও গান শুনত, আয় মেরে প্যারে বতন, এটা শোনালাম খুব খুশি হলো, বলে তোমার মাথায় এখনো আছে এটা?
1: বলরাজ বাংলা বলতে পারতেন?
0: হ্যাঁ, খুব বেশি না, বলতে পারতেন।
1: আর ওখানে ধরুন বিশ্ব বরেণ্য যারা দেশের নেতা, ওরকম অনেক পেয়েছেন?
0: হ্যাঁ হ্যাঁ, ইন্দিরা গান্ধী তো প্রায়
1: বিদেশে তো অনেকে যেতেন।
0: পেয়েছি, জওয়াহরলাল নেহরুকে আমি এখানে দেখিনি, উনি তার আগেই।
1: পণ্ডিত রাধাকৃষ্ণকে দেখেছেন?
0: রাধাকৃষ্ণকে না, এখানে আসেননি উনি,
1: শান্তিনিকেতনে
0: এসেছেন। জাকির হুসাইন এসেছেন, এদের সবাইকে দেখেছি। ওই সময়কার যারা বড় পণ্ডিত লোক ছিলেন, অথচ রাজনীতি করতেন বা প্রেসিডেন্টের পদে বা এসে, অনেক
1: সবাইকে
0: সবাইকে দেখেছি, শান্তিনিকেতনে কে আসেনি।
1: আজ তো আমরা আপনাকে পেলাম, খাঁটি বাঙালি, ষোলো আনা বাঙালি। দাদা, সবার কাছে বিদায় নেওয়ার সময় যারা শুনছেন, যাদের আমরা বলি শ্রবণ শিল্পী, শোনাটাও তো একটা বড় শিল্প
0: নিশ্চয়ই,
1: ওদের কোন গানটা উপহার দিতে আপনার ইচ্ছে করছে?
0: বন্ধু।

এতক্ষণ শুনছিলেন ষোলো আনা বাঙালি, উপস্থাপনায় ছিলেন দেবাশিস বসু। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়। সঙ্গে আছি আমি গোপীনাথ পাল।

শুরু করছি অনুষ্ঠান আজ সন্ধ্যায়। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে ভালো ভালো গান তো থাকছেই, তার আগে প্রথমেই বলবো লাদাখে তৈরি হতে চলেছে নতুন বিমানবন্দর। এতদিন শুধু লেতেই বিমানবন্দর ছিল। লাদাখের নুব্রা ভ্যালিতে থইস থেকে বাণিজ্যিক উড়ান শুরু হতে চলেছে। টার্মিনাল সহ অন্য পরিকাঠামোর জন্য বায়ুসেনা 5 একর জমি দিয়েছে। আশা করা হচ্ছে বিমানবন্দর তৈরি হলে সুবিধা হবে পর্যটকদের, সঙ্গে স্থানীয় অর্থনীতিরও উন্নতি ঘটবে। সম্ভবত এই বছরের ডিসেম্বর থেকেই চালু হবে উড়ান পরিষেবা। এর পাশাপাশি কার্গিলের এয়ার স্ট্রিপকে বাণিজ্যিক উড়ানের উপযোগী করা হবে। সেই সঙ্গে শ্রোতা বন্ধু আপনাদের বলবো, আজ সন্ধ্যায় অনুষ্ঠানে এই দুটি বিমানবন্দর তৈরি হয়ে গেলে কার্গিল, দ্রাস, তুরতুক ও সিয়াচেন বেস ক্যাম্পে পর্যটকদের যাতায়াত বাড়বে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। পর্যটন শিল্পের উন্নতির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প, এবং এই পশ্চিমবঙ্গের পর্যটন হয়ে ওঠে আরও উন্নত ও দেশ বিদেশের মানুষের কাছে আরও আকর্ষণীয়, সেই জন্য অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। দার্জিলিংয়ে কার রুট তৈরি করা, শুধু দার্জিলিং নয়, বিলাসবহুল ক্রুজ চলবে সুন্দরবনে। পর্যটকের সুরক্ষার কথা চিন্তা করে দীঘা, মন্দারমণি, সুন্দরবনে চলবে ওয়াটার অ্যাম্বুলেন্স, রেস্কিউ বোট। শুনছেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে, তারপর আরও কথা নিয়ে ফিরে আসছি। এখন কিশোর কুমার

শুনছেন আজ সন্ধ্যায় অনুষ্ঠান। প্রথম গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে কবিতা ছবি থেকে, গানটির কথা ও সুর সলিল চৌধুরীর। ফিরে আসছি কথায়। লাদাখে শুরু হতে চলেছে দেশের প্রথম হাই অল্টিটিউড ওয়াইল্ড লাইফ সাফারি। সেখানে উচ্চ পার্বত্য অঞ্চলের সমস্ত বন্য প্রাণী ও একাধিক প্রজাতির পাখি কাছ থেকে দেখার সুযোগ পাবেন পর্যটকেরা। পরিসংখ্যান অনুযায়ী ভারতে মোট স্নো লেপার্ডের সংখ্যা প্রায় 718, তার মধ্যে 477 রয়েছে লাদাখেই। এই সাফারিতে বিশেষ জীব ও প্রশিক্ষিত স্থানীয় গাইড থাকবেন, তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে সাফারি কিন্তু করা যাবে না। হেমিস চাংথাং

উবরা, জাস্কার সহ একাধিক এলাকায় সাফারি হবে। গাইড হওয়ার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আছে স্থানীয়দের। এখন কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

গানটি শুনছিলেন কিশোর কুমার লতা মঙ্গেশকরের কণ্ঠে আরাধনা ছবি থেকে। ছবিতে সুর দিয়েছেন গানটিতে এস ডি বর্মন এবং গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। এবার আপনাদের বলবো পৃথিবীর বৃহত্তম জীবন্ত গাছের সম্বন্ধে কিছু কথা। কথা বলবো জেনারেল শেরম্যানের। ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভেদা মাউন্টেন রেঞ্জের খাঁজে সিকোইয়া ন্যাশনাল পার্কে পর্যটক মূলত আসেন জেনারেল এই শেরম্যানের আকর্ষণে। কেন না, 2200 বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে পৃথিবীর বৃহত্তম এই জীবন্ত গাছ। জায়ান্ট সিকোইয়া প্রজাতির এই বৃক্ষ উচ্চতা নয়, আয়তনের বিচারে বিশাল। কর্তৃপক্ষের অনুমানে গাছটির আয়তন অন্তত 52,500 ঘনফুট, অর্থাৎ প্রায় 1486 ঘনমিটার, উচ্চতা প্রায় 275 ফুট। 1879 সালে প্রকৃতিবিদ জেমস উলভটন মার্কিন গৃহযুদ্ধের সেনাপতি উইলিয়াম থেকামসে শেরম্যানের নামে এই বৃক্ষের নামকরণ করেন। যদিও এই জেনারেল শেরম্যানের একাধিকবার দাবানলের সম্মুখীন হয়েছে এই গাছটি, কিন্তু তবুও প্রকৃতির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজও পৃথিবীর বৃহত্তম জীবন্ত গাছ। এখন যে গানটি মান্না দেয়।

0: আজ সন্ধ্যায় অনুষ্ঠানে গানটি শুনছিলেন মান্নাদের কণ্ঠে।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

নাগরিক সুস্থতার জন্য আবশ্যিক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?

নিকাশী ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল? শুনছেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। আচ্ছা, মানুষ এখন কিন্তু প্রচণ্ড ব্যস্ত, আমি আপনি প্রায় সকলেই, বাড়ি অফিস সব দিক দিয়েই দৌড়ের শেষ নেই। কর্পোরেট পেশায় যন্ত্রে জাঁতা কলে পড়ে নাওয়া খাওয়া ঘুমের সারে সর্বনাশ, ফলো মিনছে হাতে নাতে, অল্প বয়সেই ওভারওয়েট, পিসিওডি, হাই কোলেস্ট্রল, কতই না রোগ বাসা বেঁধে ফেলছে শরীরে। ফলত আশ্রয় নিতে হচ্ছে ওষুধের। অবশ্য মানুষ এখন শরীরের প্রতি যথেষ্ট যত্নবান, বেড়েছে শরীরচর্চার ঝোঁক, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন শরীর সুস্থ রাখার খুব ভালো উপায় হতে পারে নাচ, ডান্স। হ্যাঁ, সে ক্লাসিক্যাল হোক কিংবা জুম্বা, আসলে নাচ হল কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি। এতে হৃৎপিণ্ড যেমন ভালো থাকে তেমনই বাড়ে শরীরের নমনীয়তা ও শক্তি। পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন নাচ মানসিক দৃঢ়তা বাড়াতে এবং স্ট্রেস কমাতেও সাহায্য করে। বিশেষজ্ঞরা বলছেন ক্লাসিক্যাল নাচ যাতে রয়েছে একাধিক জটিল ভঙ্গি, যাতে খুব ভালো কার্ডিও হয়ে যায়, ওজন কমে, কমে রক্তচাপ ও থাইরয়েডের সমস্যা, প্রচুর ক্যালোরি বার্ন হয়। এ তো গেল শরীরের কথা, আর মন? বিশেষজ্ঞদের মতে মন সুস্থ রাখতেও কিন্তু এই ক্লাসিক্যাল নাচের জুড়ি মেলা ভার। এখন বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি, একা একা বড় হচ্ছে সন্তান, ফলে জগৎটাই ভরে থাকছে আমিত্বে, আমি আমি আমি, সব সময় আমি, আমি ছাড়া কিচ্ছু বোঝে না প্রায় প্রত্যেকটি বাচ্চা। এখানেই কিন্তু নাচ একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। নাচ শেখানো হয় বেশিরভাগ গ্রুপে, ফলে বাচ্চারা অনেকের সঙ্গে মিশতে শিখছে, টিম গেম কাকে বলে সেটা কিন্তু বুঝছে, তাদের জগৎটা হয়ে যাচ্ছে অনেক বড়। ফলে শরীর ও মন চাঙ্গা রাখতে নাচের গুরুত্ব অপরিহার্য। শুনছেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, এখন গান শোনার পালা। আর ডি বর্মন ও আশা ভোসলে, একটা দারুণ গান।

0: গানটি শুনছিলেন রাহুল দেব বর্মন এবং আশা ভোসলের কণ্ঠে। শুনছেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল।
1: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
0: আজ সন্ধ্যায় অনুষ্ঠানে এখন যে গানটি শুনবেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে,

আজ সন্ধ্যায় অনুষ্ঠানে গানটি শুনছিলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। এখন বলবো বৃহত্তম মরু হ্রদের কথা। পূর্ব আফ্রিকার রিফ্ট ভ্যালিতে বিশ্বের বৃহত্তম মরু হ্রদ তুরকানা। এটি আগে লেক রুডলফ নামে পরিচিত ছিল। চমৎকার পান্না সবুজ রঙের হ্রদটিকে জেট সাগরও বলা হয়। তবে লেক তুরকানা শুধুমাত্র বিশ্বের বৃহত্তম মরু হ্রদই নয়, এটি বিশ্বের বৃহত্তম অ্যালকালাইন লেক বা ক্ষারীয় হ্রদ। প্রায় 7,560 বর্গ কিলোমিটার আয়তনের লেক তুরকানা থেকে জল বেরিয়ে যাওয়ার কোনো পথ নেই। শুষ্ক পরিবেশে হ্রদের জল কমে যাওয়ার একমাত্র কারণ হল বাষ্পীভবন। হ্যাঁ, জল আসে মূলত ওমো, তুরকোয়েল ও কেরিও নদী প্রবাহ থেকে। হ্রদটির গড় গভীরতা প্রায় 30 মিটার এবং সর্বাধিক গভীরতা 109 মিটার। সমগ্র অঞ্চলটি অনেক বিরল উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। এখানে 350টিরও বেশি প্রজাতির স্থানীয় ও পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায়। হ্রদে পাওয়া যায় প্রায় 50 প্রজাতির মাছ, যার মধ্যে 11টি প্রজাতি পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না। মাছের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল নাইল পার্চ। এগুলি লম্বায় প্রায় 6 ফুট এবং ওজনে প্রায় 200 কিলোগ্রাম হয়। জাতিসংঘের একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে 20 বছরের মধ্যেই আগামীতে এই অঞ্চলে অতিবৃষ্টি ও ভয়াবহ বন্যার ঝুঁকি বহুগুণ বাড়তে চলেছে এবং বড়সড় বিপদের মুখে লেক তুরকানা অঞ্চলের প্রকৃতি পরিবেশ। কিন্তু এটি কিন্তু একটি বিস্ময়কর বৃহত্তম মরু হ্রদ। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে

0: প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। এখন আপনাদের সঙ্গে ছিলাম আমি গোপীনাথ পাল।
1: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
2: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
1: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন অঙ্কুর কুণ্ডু। এখন ক্রীড়াঙ্গন।

শুনছেন মৈত্রী ক্রীড়াঙ্গন, সঙ্গে অঙ্কুর কুণ্ডু। আর প্রথমেই আজকে যেদিকে চোখ থাকবে এক নজরে। আপাতত ক্রীড়াক্ষেত্রে এক নজরে বলতেই যেটার দিকে আমাদের কান থাকে, চোখ থাকে, তা হলো এশিয়ান গেমস। হ্যাঁ, এবারে এশিয়ান গেমসে যা যা হয়েছে সেটা এক নজরে যদি আজকের দিনের জন্য বলা যায়, তাহলে মহিলাদের 65 কেজি বক্সিং বিভাগে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন ভারতীয় বক্সার পারভিন। পুরুষদের 80 কেজি বক্সিং বিভাগে সেমিফাইনালে উঠলেন অঙ্কুশ, এখানেও একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন তিনি। মহিলাদের স্কোয়াশে একক ইভেন্টে ভারতের অনহত সিং রৌপ্য পদক পেলেন। পুরুষ বিভাগেও রৌপ্য পদক এলো ভারতে অভয় সিং এর হাত ধরে। তীরন্দাজিতে ভারতীয় রেকর্ড, পুরুষ ও মহিলা দল দাবড়ের সঙ্গে পৌঁছে গেল সেমিফাইনালে। পুরুষদের ডিকাথলনে তেজস্বিন শঙ্কর তৃতীয় স্থানেই থাকলেন। ব্যাডমিন্টনে ছিটকে গেলেন পিভি সিন্ধু। পুরুষদের ভলিবলে ভিয়েতনামের বিরুদ্ধে ভারতের সহজ জয় দিয়ে এশিয়ান গেমস অভিযান শুরু হলো। আগামীকাল ভারতীয় সময় সকাল 10টায় ভারতীয় পুরুষ ক্রিকেট দল এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। এছাড়া এশিয়ান গেমস যদি আমি সরিয়ে দিই তাহলেও কিন্তু অনেক খেলা আছে। কথা হবে

আমরা সকলেই জানি যে এশিয়ান গেমসের সঙ্গে কিন্তু চলছে ভারতের ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ। তিনটি ম্যাচ হওয়ার কথা, আপাতত প্রথম ম্যাচটি চলছে। আর বলতে বলতেই প্রথম ম্যাচের প্রথম ইনিংস, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করছিল, সেটি শেষ হল। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ 7টি উইকেট খুইয়েছেন, যদিও প্রথম দিকে দেখে মনে হচ্ছিল যে কোনো উইকেটই তারা হারাবেন না। অনভিজ্ঞ বোলিং অ্যাটাক ভারতের, তার সামনে অনভিজ্ঞ ব্যাটিং লাইন অ্যাপ দিয়েও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তুলকালাম করে দিল। ভারতের বিরুদ্ধে প্রায় 300 কাছাকাছি তাদের রান, যেখানে 100 রানের একটা ইনিংস খেলেছেন ক্রিবস, এছাড়া 58 রানের ইনিংস খেলেছেন জিয়াঙ্গো। 49.5 ওভার খেলা হয়েছে, অতএব এখনও একটা বল বাকি আছে 7 উইকেটের বিনিময়ে। 293 রানের পাহাড় গড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দেখা যাক ভারত কি করে, তবে ভুললে চলবে না ভারতের কাছে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল আছে। বলতে বলতেই 295 রানের ইনিংস দাঁড় করিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা, অতএব 296 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ভারত পরের ইনিংসেই কিন্তু নামবে।

0: এদিকে নেশনস লিগে ইংল্যান্ড পরাজিত হলো 2-3 গোলে স্পেনের বিরুদ্ধে। দাবা অলিম্পিয়াড 2026-এর 10ম রাউন্ডে সবিতা শ্রীর সৌজন্যে ভারতীয় মহিলা দল চীনের সঙ্গে ড্র করল, পুরুষ দল উজবেকিস্তান বি দলকে পরাজিত করল। এক নজরের পরে সরাসরি চলে আসবো আতশ কাঁচের তলায়। আর আতশ কাঁচের তলায় আজকে এশিয়ান গেমস।
1: এশিয়ান গেমস 2026 19শে সেপ্টেম্বর থেকে 4ঠা অক্টোবর 2026 জাপানের আইচি নাগোয়ায় 20তম এশিয়ান গেমস। এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, শুটিং, তীরন্দাজি, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি ও অন্যান্য খেলায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য, কীর্তি ও কৃতিত্বের সঙ্গে থাকুন। কান পাতুন আকাশবাণীতে, থাকছে কাট এন্ড রেজার, দৈনিক প্রতিবেদন, প্রতি মুহূর্তের আপডেট আকাশবাণীর FM রেনবো চ্যানেলে 107 মেগাহার্টসে। এশিয়ান গেমস 2026-এর সব খবর, ফলাফল, বিশ্লেষণ, তথ্য জানতে কান পাতুন আকাশবাণীতে।
0: এশিয়ান গেমসে আজকে দিনে ভারতের জন্য মিশ্র একটি দিন গেছে বলা চলে, যেখানে সম্ভাবনা এবং উজ্জ্বল দিন স্কোয়াশে। মহিলাদের স্কোয়াশ একক ইভেন্টে অনাত সিং রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থেকেছেন 18 বছর বয়সী এই খেলোয়াড় মালয়েশিয়ার শিব সঙ্গারি সুব্রমণিয়ামের কাছে 0-3 সেটে হেরে যান। পুরুষদের একক স্কোয়াশে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকলেন অভয় সিংও। পুরুষদের একক ফাইনাল ম্যাচে ভারতের অভয় সিং মালয়েশিয়ার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এইন ইউ এন জির কাছে 0-3 সেটে পরাজিত হয়েছেন। তবে ওই যে রৌপ্য পদক কম কি, তাই না, একটা এত বড় প্রতিযোগিতায়। মহিলাদের 65 কেজি বক্সিং বিভাগে পারভিন অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন। মহিলাদের 65 কেজি কোয়ার্টার ফাইনালে ভারতের পারভিন উজবেকিস্তানের নভ বখুর খামিদোভকে পয়েন্ট ব্যবধানে 5-0 ব্যবধানে কিন্তু হারিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছেন এবং নিজের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। তীরন্দাজিতে রিকার্ভ দলগুলো সেমিফাইনালে উঠেছে। রিকার্ভ পুরুষ দল শেষ 16 ম্যাচে ফিলিপাইন ও কোয়ার্টার ফাইনালে চীনকে 5-1 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। মহিলাদের রিকার্ভ দলও মঙ্গোলিয়া এবং চাইনিজ তাইপেকে 6-0 ব্যবধানে হারিয়ে

পদকের আরও এক ধাপ কাছে পৌঁছে গেছে। এছাড়া অ্যাথলেটিক্সে উজ্জ্বল একটি দিন তেজস্বিন শঙ্করের জন্য। তৃতীয় স্থানে যদি বা তিনি থাকলেন পোল ভল্টে, 10টি প্রতিযোগিতার মধ্যে তেজস্বিন শঙ্কর 4.30 মিটার সেরা পারফরমেন্স করে অষ্টম স্থানে রয়েছেন। তবে তার জন্য সমস্যা হল তিনি শীর্ষস্থানীয় চেন এবং মারিওমার কাছে পিছিয়ে পড়েছেন, যারা যথাক্রমে 4.60 মিটার এবং 5.10 মিটার উচ্চতা অতিক্রম করেছেন। এই সবের মধ্যে একটি খারাপ খবর হল পিভি সিন্ধু, ব্যাডমিন্টনের জন্য ভারতীয় তারকা, যাকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছিল এইবারের এশিয়ান গেমসের আগে, কিন্তু তিনিও ছিটকে গেলেন। এশিয়ান গেমসে তার ব্যাডমিন্টন অভিযানের সমাপ্তি ঘটল। এছাড়া ব্যাডমিন্টনে তৃষা গায়ত্রী জুটিও পরাজিত হয়েছেন, তবে বক্সিংয়ে 80 কেজি সেমিফাইনালে উঠলেন অঙ্কুশ, ব্রোঞ্জ পদক তার নিশ্চিত হল। এশিয়ান গেমসে আরও অনেক খেলা আছে আজকের দিনের মতো, এবং তারপরে আরও বেশ কয়েকটি দিন আছে যেখানে ভারত কিন্তু চাইলেই পদক সংখ্যা বাড়িয়ে নিতে পারে। এই মুহূর্তে ভারত দাঁড়িয়ে আছে পদক তালিকার 12 নম্বরে, যেখানে 4টি সোনা, 15টি রুপো এবং 16টি ব্রোঞ্জ নিয়ে প্রায় 35টি পদক সর্বমোট ভারতের ঝুলিতে আছে। তাই এখনও তো দিন বাকি আছে, কারণ 4 অক্টোবর পর্যন্ত। অতএব ভারত যে পদক বাড়ানোর লক্ষ্যে এগিয়ে যাবে তা কিন্তু বলাই বাহুল্য।

0: 20তম এশিয়ান গেমস 2026 এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। সঙ্গে থাকছে আকাশবাণী FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে এশিয়ান গেমস 2026 এর বিশেষ কার্টেন রেজার 18 সেপ্টেম্বর শুক্রবার রাত 8টায়, 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর এশিয়ান গেমস 2026 এর দৈনিক প্রতিবেদন প্রতিদিন রাত 10টায় FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে, 20 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর সকাল 9:30 থেকে এশিয়ান গেমস 2026 এর ঘন্টায় ঘন্টায় আপডেট FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে। এশিয়ান গেমসের সব খবর শ্রোতাদের কাছে পৌঁছে দিতে তৈরি আকাশবাণী কানপাতে আকাশবাণীর FM রেনবো চ্যানেলে। জেনে নিন 2026 এশিয়ান গেমসের যাবতীয় ফলাফল ও খবরাখবর।
1: আচ্ছা, এইবার কয়েকটা খবর দিয়ে দিই খুব তাড়াতাড়ি। যেমন ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার একটি ম্যাচ চলছে, যেটি তৃতীয় ওয়ানডে ম্যাচ। আপাতত এটি সিরিজের কিন্তু নির্ণায়ক ম্যাচ, কারণ 1-1 হিসেবে সিরিজটা দাঁড়িয়ে আছে। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড 4 উইকেটের বিনিময়ে 246 রান, বলতে 247 রান সংগ্রহ করে ফেলল। আর আপাতত ওভার অনেকটাই আছে, প্রায় 11 ওভার মতো তাদের হাতে বল আছে, তাই রান অনেকটাই বাড়তে পারে, সেটা বলাই বাহুল্য। দেখা যাক শ্রীলঙ্কা কী করে। 126 রানের ইনিংস খেলেছেন ব্যান্টন, এছাড়া 77 রানের ইনিংস খেলেছেন অধিনায়ক হ্যারি ব্রুক। এটি কি সিরিজের নির্ণায়ক ম্যাচ যেমন বললাম, তাই সেদিকে তো অবশ্যই চোখ থাকবে। আরেকটি ম্যাচ আছে যেখানে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, দুই শক্তিধর দেশ, তাদের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছে। এই সিরিজে কিন্তু দক্ষিণ আফ্রিকা 1-0 ব্যবধানে এগিয়ে আছে। আপাতত 50 ওভারে 9 উইকেটের বিনিময়ে 365 রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা, যেখানে তেম্বা বাভুমা অধিনায়ক 103 রানের ইনিংস খেলেছেন এবং ডেভিড মিলার 142 রানের ইনিংস খেলেছেন। 365 রান তারা সংগ্রহ করেছে, অস্ট্রেলিয়াকে করতে হবে 366 এই ম্যাচটিতে তাদের জিততে হলে।

এই যে এশিয়ান গেমসের ম্যাচগুলি হচ্ছে প্রত্যেকটি, যেমন ক্রিকেটের ম্যাচ হয়েছে, ছাড়া বিভিন্ন যে হিট হচ্ছে, বিভিন্ন ইভেন্ট হচ্ছে, তার মাঝে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজটা নিয়ে ভুললে কিন্তু চলবে না, যা আজ শুরু হয়েছে এবং চলবে আরও দুটি, আজকের পর আরও দুটি ম্যাচ চলবে এক বছর।

0: পরে বিশ্বকাপ, তাই ভারতের জন্য এটি নিশ্চিতভাবেই সেই বিশ্বমঞ্চের প্রস্তুতি এবং রোডম্যাপের সূচনা বলা যায়। যদিও ওয়েস্ট ইন্ডিজের দলের ক্ষেত্রে কথাটা খাটে না, কারণ তাদের খেলার সবচেয়ে বড় এই আসরে সবার আগে কিন্তু যোগ্যতা অর্জন করতে হবে। সামনের দিকে তাকাও এবং বিশ্বকাপের প্রস্তুতি নাও, কথাটা মন্দ নয়। তবে আপনি যদি এই বিশ্বাসী হন যে শিল্প কেবল শিল্পের জন্যই, তবে এটি এমন এক সিরিজ যা আপনি কোনোভাবেই মিস করতে চাইবেন না। এখানে আপনি দুই আধুনিক মাস্টার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে খেলতে দেখার সুযোগ কিন্তু পাওয়া যাবে। এছাড়া ঋতুরাজ গায়কোয়াড়, আকিব নবী এবং নমন ধীরের মতো তরুণ খেলোয়াড়দের জন্য দারুণ সুযোগ তৈরি হয়েছে। যে দেশে 2002 সালের পর থেকে কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি, সেখানে ভালো প্রদর্শনী করার জন্য মরিয়া হয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। সাই হোপ ও তার দলের জন্য ভারতের অভিজ্ঞতা ও দক্ষতার বিরুদ্ধে লড়াই করাটা সহজ নাও হতে পারে, তবে কে বলতে পারে এই যে প্রথম ইনিংসে চমকে দিল ওয়েস্ট ইন্ডিজ, ভারত কি করবে সেটা জানার জন্য আরও কয়েকটা ঘন্টা অপেক্ষা করতে হবে। তারপরে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচের ফলাফল তো বেরিয়েই যাবে। আপাতত আজকে একটি বিশেষ দিন, কারণ আজ ওয়ার্ল্ড রিভার্স ডে, অতএব বিশ্ব নদী দিবস। আর কাকতালীয়ভাবে কিন্তু এটাও সত্যি যে আজকের দিনেই, এই যে এবার শুনবেন যেমন, পশ্চিমবঙ্গ রাজ্য স্তরের ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপ 2026 প্রতিযোগিতায় সোনা ও রূপজয়ী বাংলার সাঁতারু শীর্ষ সরকারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা, প্রযোজনা হর্ষ পাণ্ডে।
1: সম্প্রতি ওয়েস্টবেঙ্গল স্টেট ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপ হয়ে গেল কোচবিহারে। সেখানে দুটো ইভেন্টে সোনা এবং রূপো পদক এনে দিয়েছে জলপাইগুড়ির শীর্ষ সরকার। আজ পেয়ে গেছি তাকে, শুনবো তার অনুভূতির কথা, কেমন লাগছে দুখানা পদক পেয়ে।
2: আমার অবশ্যই খুবই ভালো লাগছে, কারণ এরকম স্টেট লেভেলে গোল্ড পাওয়া বা সিলভার পাওয়া, সেখান থেকে ন্যাশনালসের জন্য কোয়ালিফাই করা, সেটা অবশ্যই আমার জন্য, যে কোনো অ্যাথলিটের জন্য এটা খুবই একটা বড় এবং গর্বের ব্যাপার। এত খাটনি, এত ডেডিকেশন, এত ডিসিপ্লিন, এভরিডে প্র্যাকটিস, সব কিছু এটার জন্যই, যে যাতে হায়ার লেভেলস খেলতে পারি, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, তারপরে আলটিমেটলি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি। আর এটা আমার সেকেন্ড টাইম যে আমি ন্যাশনালসে কোয়ালিফাই করছি, আর আগের বারের থেকে বেটার টাইম দিয়ে কোয়ালিফাই করছি, তো ওই জন্য আমি আরও বেশি খুশি। ফ্যামিলির সাথে যারা ছোটোবেলার থেকে এত লাইক সাপোর্ট করা, প্রথমেই সুইমিং নিয়ে যাওয়া, তাদের সামনে, আমার ছোটোবেলার কোচদের সামনে এরকম স্টেট লেভেলে একটা পজিশন পেয়ে ন্যাশনালসের জন্য কোয়ালিফাই করা, সেটা আমার জন্য খুবই বড় ব্যাপার এবং আনন্দের ব্যাপার আমার জন্য এবং আমার যারা সাপোর্টার্স তাদের জন্য।
1: যে দুটো ইভেন্টে পদক পেয়েছো সেটা একটু যদি বলো, আর কতটা চ্যালেঞ্জিং ছিল এই প্রতিযোগিতাটা?
2: আমার যেই দুটো ইভেন্টে প্রাইজ এসেছে সেটা হচ্ছে 50 মিটার বাইফিন্সে গোল্ড এবং 100 মিটার বাইফিন্সে সিলভার। চ্যালেঞ্জিং বলতে অ্যাকচুয়ালি সুইমিংটা স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেল বা এরকম হাই লেভেলে যে কম্পিটগুলো হয়, সেখানে সুইমিংয়ে সব কটা ইভেন্টই ওই মিলি সেকেন্ডের ব্যাপার থাকে। 50 মিটার, 100 মিটার ফাস্ট ইভেন্ট, যেখানে ফুল স্প্রিন্ট হয়, অল আউট আমাদেরকে যেতে লাগে, আর সবাই সবার বেস্ট সবসময়ই দেয়। তো অবশ্যই আমার যারা কম্পিটিটর ছিল তারাও খুবই হাই কম্পিটিটিং সবাই ছিল, রেজাল্টটা আমার পক্ষে এসেছে, সেটার জন্য আমি খুবই খুশি এবং আমি খুবই গ্রেটফুল যে আমার এত দিনের খাটনি, এত দিনের প্রিপারেশন, সব রকমের প্রিপারেশন লাগে, খালি ফিজিক্যাল বা সুইমিংয়ের না, মেন্টাল প্রিপারেশন লাগে, অনেক রকমের থাকে, যেরকম স্টার্টিং কোন জায়গায় আমাকে বেটার করতে লাগে যাতে আমি ওখানে অ্যাডভান্টেজ পাই, এন্ডিং কোথায় বেটার করতে লাগবে, কীভাবে আমি বেটার করতে পারবো, তো সেখানে আমার কোচরাও অনেক হেল্প করেছে এই টাইমগুলো আর এই মেডেলগুলো আমাকে অ্যাচিভ করার জন্য, এই পজিশনটা যেটা আজকে আমি পেয়েছি।
1: কতজন প্রতিযোগী অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়?
2: আমাদের এই 6th ফিন সুইমিং ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়নশিপে আমাদের অ্যারাউন্ড 450-500 এরকম টোটাল পার্টিসিপেন্ট ছিল। লাইক আগের বার স্টেট কম্পিটিশন ছিল ফিন সুইমিংয়ের, আর এটা আমার সেকেন্ড টাইম, তো এবার আগের বারের থেকে অনেক বেটার কম্পিটিশন হচ্ছে, অনেক বেটার কম্পিটিটার্সরা এসেছে, সবাই ভালো প্রিপেয়ার্ড হয়ে এসেছে, আর সবাই ভালো ভালো রেজাল্ট করছে, ভালো ভালো টাইম করছে, স্টেট রেকর্ড এবং ন্যাশনাল রেকর্ডও এবার অনেক ব্রেক হচ্ছে, তো সেটা খুবই পজিটিভ সাইন আমাদের টিম বেঙ্গলের জন্য, যে আমরা এবার আরও ভালো প্রিপেয়ার্ড হয়ে ন্যাশনালসে যাবো এবং ন্যাশনালসে আরও ভালো রেজাল্ট করতে পারবো।
1: বেশ, আর এমনি সুইমিং আর ফিন সুইমিংয়ের মধ্যে পার্থক্যটা কোথায়?
2: এমনি সুইমিং আর ফিন সুইমিংয়ের মধ্যে মেইন ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে এমনি সুইমিং হচ্ছে উইদাউট ফিনস, উইদাউট স্নর্কেল করতে লাগে, যেটা আমরা সাধারণত অলিম্পিক্সে বা নর্মাল দেখে আসি, আর ফিন সুইমিং এ যে

0: ব্যাপারটা সেটাতে হচ্ছে আমাদেরকে পায়ে ফিনস ইউজ করতে লাগে, আর ফর ব্রিদিং স্নরকেলস ইউজ করতে লাগে। ফ্রি স্টাইলে যেরকম সাইডে মাথা তোলা অ্যালাউড, সেখানে আমরা ব্রিদিং নিই, নর্মাল সুইমিং এর কথা বলছি, যেটা নর্মাল ফ্রি স্টাইল যদি আমরা বলি তাহলে সাইডে মাথা তুলে নিঃশ্বাস নিতে পারি, বাটারফ্লাইতে সামনে মাথা তুলতে পারি, ব্রেস্ট স্ট্রোকে সামনে মাথা তুলতে পারি, ব্যাক স্ট্রোক তো মাথা উপরেই থাকে। কিন্তু ফিন সুইমিংয়ে যেটা হয় সেটা হচ্ছে আমাদের, যদি আমরা সারফেসে বলি তাহলে সারফেসে দুটো সুইমিং হয়, একটা হচ্ছে বাইফিনস যেখানে আমরা স্নরকেল ইউজ করি, আর আমাদের বাইফিনস থাকে মানে দুটো ফিনস থাকে, আর মনোফিন যেটা সেটা হচ্ছে টোটাল একটা বড় ফিনস থাকে কিন্তু দুটো পা একসাথে ঢোকাতে লাগে ফিনসটার মধ্যে, কিন্তু ফিনস একটাই থাকে, মনোফিনে একটা ফিন, বাইফিনে দুটো ফিন। আর সারফেসে দুটোতেই স্নরকেল ইউজ হয়, সেখানে ব্রিথিংটা যেটা হয় সেখানে মাথা তুললে হচ্ছে ডিসকোয়ালি বা মাথা তোলা অ্যালাউড না, সেখানে হচ্ছে আমাদেরকে যে ব্রিথিংটা নিতে লাগে সেটা হচ্ছে স্নরকেলের থ্রুতে নিতে লাগে, মানে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে লাগে এবং মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়তে লাগে। নর্মাল সুইমিংয়ে যেরকম অনেক রকম স্ট্রোক হয়, ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, বাটারফ্লাই, ব্যাক স্ট্রোক, আইএম হয়, ইন্ডিভিজুয়াল মিডলে যেটা বলে, কিন্তু আমাদের ফিন সুইমিংয়ে হয় হচ্ছে বাইফিনস, সেটা 50 মিটার, 100 মিটার, 200, 400, 800, সেটা হচ্ছে বাইফিনস যেটা হয়। আরও যে দুটো ইভেন্ট হয় সেটা হচ্ছে একটা মনোফিন, মনোফিন দিয়ে একটা হয় অ্যাপনিয়া, অ্যাপনিয়া মানে হচ্ছে 50 মিটার আন্ডার ওয়াটার, মানে ওখানে তুমি জলের উপরে উঠতে পারবে না, তুমি যে ডাইভ দিয়ে স্টার্ট করছো সেখানে তোমাকে একদম ওই 50 মিটার একদম আন্ডার ওয়াটারে গিয়ে টাচ করতে লাগবে, সেটা খালি 50 মিটারই হয় অ্যাপনিয়াটা। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে সারফেস সুইমিং, সেখানে 50 মিটার, 100 মিটার, 200 মিটার এগুলো হয়। এবার খালি অ্যাপনিয়াতে হচ্ছে যেহেতু ব্রিদিংয়ের কোনো ব্যাপার নেই, টোটালটাই আন্ডার ওয়াটার, তো সেখানে স্নরকেল ছাড়া খালি ফিনস পরে, মনোফিনস পরে, সারফেস আর বাইফিনসে হচ্ছে আমাদেরকে স্নরকেল ইউজ করতে লাগে।
1: বেশ, এবার একটু ব্যক্তিগত প্রশ্নে আসি, ছোট থেকে কি সাঁতার শেখো, সাঁতারে আসা কিভাবে একটু যদি বলো?
0: ছোট থেকে সাঁতার শেখা বলতে আমি যে একদম ছোট থেকে সাঁতার করছি সেটা না, আমি যখন অ্যারাউন্ড 10-11 বছর বয়স, 2012-2013 থেকে আমার এই সুইমিংয়ের জার্নি শুরু। সাঁতারে আসার কারণটা খুবই মজাদার, মানে আমি যে রিজনে অ্যাকচুয়ালি স্টার্ট করেছিলাম সেই রিজন হচ্ছে কম্পিটিশনে ছিল না, তো অ্যাকচুয়ালি আমার ছোটোবেলায় খুব মাইগ্রেন এবং অ্যালার্জি ছিল, মানে স্নিজিং অ্যালার্জি যেটা বলে, আমার খুব সেভার মাইগ্রেনও হতো। আমি যদি অ্যাকচুয়ালি জার্নিটা ডেমনস্ট্রেট করি তাহলে সেখানে তখন আমি যার কাছে টিউশন পড়তাম, দেবারতী ম্যাম, আমি তার কাছে খুবই থ্যাঙ্কফুল, কারণ সেই আমাকে জোর করে, আর তার যে ছেলে তো আমার ব্যাচমেট ছিল, তার নাম হচ্ছে শাগনিক, আমি আর শাগনিক একসাথেই পড়তাম, আর শাগনিকের মার কাছে, দেবতী ম্যামের কাছে আমি পড়তাম, তো তখন আমার এই স্নিজিং আর এই মাইগ্রেনের প্রবলেমের জন্য ম্যাম আমাকে সাজেস্ট করেছিল যে সুইমিংটা খুবই হেল্পফুল হয় এইগুলো রিজনে, সুইমিংয়ে আমার মা আর বাবাকে বলেছিল, দাদুকে, যে সুইমিংটা ট্রাই করে দেখতে পারি যে কীরকম আমার কমে কি না। তো সেখান থেকে যে আমার সুইমিংয়ের জার্নি শুরু হয় ফার্স্ট ইয়ার, লাইক ঠিকঠাকভাবে শিখতে, ভাসতে, তারপরে সুইমিংটা ঠিক বুঝতে, লাইক ওটাতেই চলে গেছিলো। ফার্স্ট ইয়ার আমি কম্পিটিশানে নেমেছিলাম কিন্তু আমার কোনো প্রাইজ আসেনি। তারপরে সেকেন্ড ইয়ার থেকে আমার নিজের থেকে ইন্টারেস্ট আসা স্টার্ট হলো, কারণ আমি ছোটোবেলার থেকেই স্পোর্টসে খুবই কিন ছিলাম, মানে আমার স্পোর্টস, আমি যে কোনো স্পোর্টসই হোক, মানে ছোটোবেলায় তো ওরকম থাকে না যে এই স্পোর্টস, তখন অত নলেজও থাকে না যে কোন স্পোর্টস খেলবো, একটা স্পোর্টসই খেলবো, সব স্পোর্টসই ভালোবাসতাম, আর আমি ছোটোবেলার থেকেই বলতে গেলে স্পোর্টসম্যান। সেখান থেকেই আমার সুইমিংয়ের প্রতি ইন্টারেস্ট জাগে, আমি সুইমিংকে ভালোবাসি, আমার সুইমিং নিয়ে চিন্তাধারা বাড়ে, আমার প্র্যাকটিস আমি ভালো মতন করি, আমি ভালো মতন ইম্প্রুভ করি, সেখান থেকে আমি আজকে এই স্টেজে যে আমি স্টেটে গেছি, আমার লাস্ট ইয়ার ন্যাশনালসে মেডেলও ছিল। জার্নিটা এরকম যে আমার সুইমিংয়ে ঢোকার কারণ ছিল আমার দেবরতী ম্যাম, আর শাগনিকের সাথে সুইমিং করবো আমার বন্ধু, সেটাও একটা রিজন ছিল। সেখানে আমার বাড়ির লোক, আমার মা বাবা, দাদু দিদা সবাই আমাকে খুব সাপোর্ট করেছে, আমি এতটা লাকি যে আমি তাদেরকে আমার সাথে পেয়েছি আমার এই জার্নিতে, কারণ এই জার্নিটা কখনো একা না, আর একা এটা কখনোই হতে পারে না যদি সবার সাপোর্ট না থাকতো।
1: ফিন সুইমিংই করা হয় নাকি সাধারণ সাঁতারও প্র্যাকটিস করা হয়? আর সাঁতারের পাশাপাশি আর অন্য কী কী খেলায় ইন্টারেস্ট আছে তোমার?
0: আমি ফিন সুইমিং তো করছি, আমি সুইমিং তো লাস্ট 14 ইয়ার ধরে করছি, আর ফিন সুইমিংটা আমি লাস্ট ইয়ার থেকে, মানে এটা নিয়ে আমার সেকেন্ড ইয়ার করছি, ন্যাশনালস খেলছি, আর তার সাথে আমি প্রফেশনালি ক্রিকেটারও, আমার কলকাতায় সিএবি লিগস আন্ডার 15, আন্ডার 18 শিবশঙ্কর পালের টিমে খেলা, আর এখন কারেন্টলি আমি সুদীপচন্দ্র, আমাদের জলপাইগুড়িরই ছেলে, তিনি সুদীপচন্দ্র স্যার, সে রঞ্জি ট্রফি খেলেছে, তো আমি তারই আন্ডারে করছি, আর ছোটোবেলার থেকে দেবু স্যার, দেবব্রত বোস, সেও আমাকে মেন ক্রিকেট শেখানো, আর সাথে আমি এবছরও কলকাতা কলকাতার সেকেন্ড ডিভিশন ক্লাব খেলছি। ছোটোবেলার আমার স্বপ্ন ক্রিকেটটা খুবই, মানে এখনও আমার ডেডিকেশন আছে। তো আমি চেষ্টা করছি দুটো স্পোর্টসই আমি যেন এলাইট লেভেলে খেলতে পারি। আমি সুইমিংটা অলরেডি ন্যাশনালসে খেলছি আর আমি ক্রিকেটও ভালো পজিশনে আছি, ভালো খেলছি, এবছরও সেকেন্ড ডিভিশন।

0: খেলছি কলকাতায়। তো আশা করছি যে এবছর আমার কলকাতার সেকেন্ড ডিভিশনটাও খুব ভালো যাবে, আর আমি ক্রিকেটেও ভালো নাম কামাবো, বড় জায়গায় খেলবো এবং বড় বড় প্লেয়ার্সদের সাথে ড্রেসিং রুম শেয়ার করব এবং আমার বেঙ্গলকে এবং ফাইনালি গিয়ে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করব।
1: সুইমিং ট্রেনিং কি জলপাইগুড়িতেই করা হয় নাকি কলকাতাতে?
0: আমি ছোটবেলার থেকেই, আমাদের জলপাইগুড়িতে যে পুল আছে বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবে, VSCC মৌরিপাড়া, সেখানেই আমার সুইমিং শেখা, আর আমি এখনও সেখানেই ট্রেনিং করছি। আমার যারা ছোটবেলার কোচ কার্তিক দা, বাবলু দা, বাবলু স্যারের হাতে আমার সুইমিং শেখা এবং ম্যাঙ্গো স্যারও অনেক হেল্প করে, আর আমাদের ক্লাবের যে কর্মকর্তা যারা, ভাই কাকু, শিবু জেঠু, তারা লাইক ট্রিমেন্ডাসলি আমাদেরকে হেল্প করে। আর তার সাথে তুফানগঞ্জের যেই পুলে কম্পিটিশানটা হলো সেই পুলের কর্মকর্তারাও, কুণাল স্যার, রমেন স্যার, আশিস স্যার, সবাই আমাকে খুবই খুবই হেল্প করছে। আর আমি এখন শেখর স্যারের আন্ডারে প্র্যাকটিস করছি ন্যাশনালসের আগে, তাদেরকে পেয়ে আমি খুবই ব্লেস যে তারা আমার পিছনে এতটা সময় দেয়।
1: এর আগে আর কি কি মেডেল বা পদক পেয়েছো সেটা যদি একটু বলো।
0: এর আগে আমি আগেরবার যে ন্যাশনালসে গিয়েছিলাম সেখানে আমার 3টে গোল্ড এবং 1টা ব্রোঞ্জ ছিল, সেটা হচ্ছে 100 মিটার বাইফিন্সে গোল্ড, 2টো রিলে ছিল, 2টো রিলেতে গোল্ড এবং 50 মিটার বাইফিন্সে ব্রোঞ্জ। এর আগের বছর আমার প্রথম স্টেট ছিল, সেখানে আমার প্রথম সিলভার ছিল, আর এবছর আমার আবার স্টেটে 1টা গোল্ড, 1টা ব্রোঞ্জ আছে, আর এবার ন্যাশনালসে যাচ্ছি। আর আমি এবার আশা করছি যে আমি এবার সবকটা ইভেন্ট থেকে আমি গোল্ড নিয়ে আসতে পারবো এবং আমি আরও বেটার রেজাল্ট করবো। ফার্স্ট টার্গেট হচ্ছে যেটা আমাদের কামিং ন্যাশনালস, যেটা 29th September টু 2nd October পুনেতে হচ্ছে, আর তারপরে আমাদের অক্টোবর বা নভেম্বর মান্থে একটা এশিয়ান মিট, মানে এশিয়ান চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা আছে ফিন সুইমিংয়ে। তো অবভিয়াসলি আমার নেক্সট টার্গেট ওটা, যাতে আমি ন্যাশনালসে খুবই ভালো রেজাল্ট করতে পারি এবং গোল্ড আনতে পারি, আর আমি ইন্টারন্যাশনালসের জন্য কোয়ালিফাই করি। কারণ আলটিমেটলি একটা অ্যাথলিটের জন্য ইন্ডিয়ান জার্সি পরে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা, এর থেকে বড় মুমেন্ট একটা অ্যাথলিটের লাইফে হতে পারে না।
1: বাহ, খুব সুন্দর, তোমার লক্ষ্য যেন পূরণ হয় এই কামনা করি। ভারতের জার্সি পরে প্রতিনিধিত্ব করো, এটাই চাই। এতক্ষণ আমাদের সঙ্গে ছিল তরুণ ফিন সুইমার, জলপাইগুড়ির ছেলে, শীর্ষ সরকার, ওয়েস্টবেঙ্গল ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপের সোনা এবং রূপজয়ী সাঁতারু। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় রক্তিম বরণ ময়রা।
2: নিঃসন্দেহে প্রতিভাবান বাঙালি তরুণ শীর্ষ সরকারের সাক্ষাৎকার শুনলেন আপনারা। পশ্চিমবঙ্গ রাজ্যস্তরে ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপ 2026 প্রতিযোগিতায় সোনা ও রূপজয়ী বাংলার সাঁতারু শীর্ষ সরকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা। এই যে আজকের দিনে অর্থাৎ ওয়ার্ল্ড রিভার্স ডে, এই দিনে ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপ নিয়ে একটি প্রতিবেদন এবং তার সঙ্গে আজকের দিনে যে পর্বটা মৈত্রীতে হয় সেখানেও কিন্তু যে ঘটনা বা বিবরণ আমরা দিই সেখানেও আজকে সাঁতার নিয়েই কথা বলব। 1921 সালের আজকের দিনেই অর্থাৎ 27শে সেপ্টেম্বর আমেরিকান সুইমার জনি উইজমুলার একটি বিশ্ব রেকর্ড করেন 100 মিটার এবং 150 গজ ফ্রি স্টাইল ইভেন্টসে, AAU ন্যাশনাল চ্যাম্পিয়নশিপস, যেটি ব্রাইটন বিচ নিউ ইয়র্কে হয়েছিল। আজকের দিনেই কিন্তু তিনি সেই রেকর্ডটি গড়েছিলেন। এবার সরাসরি চলে আসব আজকের দিনে, আজকের দিনে জন্মদিনের ক্ষেত্রে। সকলেই চেনেন এই ভদ্রলোককে, যারা ভারতীয় ক্রিকেট ফলো করেন, এমন তো কেউ নেই যে ভারতীয় ক্রিকেট ফলো করেন না, তাদের ক্ষেত্রে এই নাম অত্যন্ত পরিচিত, লক্ষ্মীপতি বালাজি, একজন ভারতীয় ক্রিকেট কোচ এবং প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার। হ্যাঁ, আপনাদের জ্ঞাতার্থে বলে দিই যে তিনি কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া এ যে দলটি আছে, যে দলটির সঙ্গে অস্ট্রেলিয়া এ দলের খেলা হচ্ছিল, সেখানে তিনি হেড কোচ। আজ তাঁর জন্মদিন। তিনি ডানহাতি ফার্স্ট মিডিয়াম বোলার ছিলেন, তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছিলেন এবং 2004 সালের এশিয়া কাপে রানার্স আপ হওয়া ভারতীয় দলের অংশ ছিলেন। ঘরোয়া ক্রিকেটে তিনি তামিলনাড়ু এবং সাউথ জোনের হয়ে খেলেছিলেন। লক্ষ্মীপতি বালাজির জন্ম 1981 সালের 27শে সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে তামিলনাড়ুতে। 2001-2 রঞ্জি ট্রফির সময় তামিলনাড়ুর হয়ে অভিষেকের পর 2002 সালে বালাজি ভারতীয় জাতীয় ক্রিকেট দলে নির্বাচিত হন। 2002 সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর ওয়ানডে অভিষেক হয়। 2003 সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর টেস্টে অভিষেক ঘটে। 2005 সালের মার্চে পাকিস্তানের বিরুদ্ধে তিনি তাঁর কেরিয়ারের অষ্টম ও শেষ টেস্ট।

ম্যাচটি খেলেন এবং মোট 27টি উইকেট নিয়ে তা শেষ করেন। 2009 সাল পর্যন্ত তিনি ভারতের হয়ে 30টি ওয়ানডে খেলে 34টি উইকেট নেন। পরবর্তীতে তিনি 8টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচও কিন্তু খেলেন। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 2008 থেকে 10 সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন এবং 2010 সালের আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি জয় করেন। এছাড়া তিনি 2011 থেকে 2013 সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে 2012 সালের আইপিএল জয় করেন এবং 2014 সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেন। 2016 সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি 2017 সালে নাইট রাইডার্স এবং 2018 থেকে 2022 সাল পর্যন্ত সুপার কিংসের বোলিং কোচের দায়িত্ব পালন করেন। বালাজি অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে 2004 সালের ভিডিয়ান কাপ ত্রিদেশীয় সিরিজে দুটি ম্যাচ খেলে 6 উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারী হন। পরবর্তীতে পাকিস্তানের মার্চ 2005 সফরে বালাজি 3টি টেস্ট ম্যাচই খেলেন, যার শেষ ম্যাচটি ছিল তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টেস্ট। 2005 সালে বালাজি স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে, কিন্তু চোট নিয়ে খেলা চালিয়ে যাওয়ায় তা আরও গুরুতর হয়ে ওঠে। ফলস্বরূপ চোটের কারণে তিনি এক বছরেরও বেশি সময় ক্রিকেট থেকে দূরে থাকেন। বালাজি 2007 সালে ক্রিকেটে প্রত্যাবর্তন করেন এবং 2008-09 সালের ঘরোয়া মরশুমে ভালো পারফরমেন্সের মাধ্যমে তামিলনাড়ুকে রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে দেওয়ার পর 2009 সালের জানুয়ারিতে ভারতের ওয়ানডে স্কোয়াডে ডাক পান। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচটি তিনি খেলেন, যা তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ প্রমাণিত হয়। আজ তাঁর জন্মদিন। আপাতত আজকের দিনে এই পর্যন্তই, আর তার সঙ্গে সূর্যের ঘড়ির কাঁটা তো বলছে একদম শেষের দিকে সময়, তাই শেষ করতে হবে ক্রীড়াঙ্গন। কেমন লাগছে জানাতে ভুলবেন না ক্রীড়াঙ্গন। আপনারা জানাতে পারেন aircolkatasports@gmail.com এ ইমেল করে। এছাড়া আপনারা সামাজিক মাধ্যমে তো যোগ দেয়নি ক্রীড়াঙ্গনের সঙ্গে, আপনাদের মতামত জানাবেন কি করলে আরও ভালো হয়, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, আর তার সঙ্গে প্রতিনিয়ত খেলার আপডেট শোনার জন্য ক্রীড়াঙ্গন শুনতে ভুলবেন না। আজ ক্রীড়াঙ্গন এখানেই শেষ করছি।

0: এতক্ষণ শুনছিলেন কীরাঙ্গন, উপস্থাপনায় ছিলেন অঙ্কুর কুণ্ডু। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: নমস্কার, দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্ষেত খামারের কথা।

এবারের এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় হলো প্রাক শীতকালীন সবজি চাষের প্রস্তুতি। এখন ভাদ্র আশ্বিন দুই মাস মিলিয়ে চলছে শরৎকাল, তাই চারিদিকে পুজো পুজো গন্ধ, আপামর মানুষের মধ্যে উৎসবের আমেজ, উৎসাহ ও নানা উদ্দীপনা শুরু হয়ে গেছে। আর এই উৎসবের ঘনঘটা সমগ্র গ্রাম বাংলাতেও ছড়িয়ে পড়েছে। তবে সব কিছুর মধ্যেও দৈনন্দিন কাজকর্মের কিন্তু কোথাও কোনো রকম খামতি নেই, তাই অন্যান্য কাজের সঙ্গে নিত্য চাষাবাদ, ফসল উৎপাদনের জন্য জমি তৈরি, সময় উপযোগী সবজি চাষের বিভিন্ন উন্নত পদ্ধতি ও পরিকল্পনার কাজ একইভাবে চলছে। এবারে আমাদের আলোচনায় আপনারা জানতে পারবেন এই প্রাক শীতকালীন বিভিন্ন ধরনের সবজি চাষের জন্য জমির কী প্রকার প্রস্তুতির প্রয়োজন, এ সময় কোন ধরনের ফসল উৎপাদনের উপরে বেশি নজর দেওয়া দরকার,

চাষের শুরু থেকেই কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। আজকের আলোচনায় আমরা জানব কিভাবে সুস্থ চারা তৈরি ও রোপণ, পোকামাকড় ও রোগবালাই প্রতিরোধ, সঠিক মাছ পরিচর্যার মাধ্যমে শীতকালীন সবজি ফসলকে বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করা যায় এবং ভালো ফলন পাওয়া সম্ভব হয়। আশা করি এই আলোচনা আমাদের কৃষক বন্ধুদের শীতকালীন সবজি চাষে আরও সচেতন, লাভজনক ও টেকসই উৎপাদন ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে। এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আমরা উন্নত পদ্ধতিতে সবজির চারা উৎপাদন করব। শীতকালীন সবজির ভালো ফলনের জন্য প্রথমেই প্রয়োজন সুস্থ ও সবল চারা, আর সুস্থ চারা তৈরির জন্য সঠিক জায়গায় বীজতলা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীজতলার জন্য জমি নির্বাচন করার সময় কয়েকটি বিষয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে। যেমন, বীজতলার জন্য এমন জমি নির্বাচন করতে হবে যেখানে বৃষ্টির জল বা সেচের জল জমে না থাকে। বীজতলার জায়গাটি এমন হতে হবে যেখানে দিনের বেশিরভাগ সময় পর্যাপ্ত রোদ পাওয়া যায়। বীজতলার মাটি হওয়া উচিত ঝুরঝুরে, হালকা, উর্বর এবং জৈব পদার্থ সমৃদ্ধ। বেলে দোআঁশ বা দোআঁশ মাটি সাধারণত চারা তৈরির জন্য উপযোগী। খুব ভারী এঁটেল মাটিতে জল ও বাতাসের চলাচল বাধাগ্রস্ত হয়, ফলে বীজের অঙ্কুরোদ্গম কমে যায় এবং চারার শিকড় ভালোভাবে বৃদ্ধি পায় না। আগে যেখানে মাটিবাহিত রোগ, নিমাটোড বা কৃমি বা চারা গোড়া পচা রোগের সমস্যা ছিল, সেই জমিতে বীজতলা তৈরি করা উচিত নয়। একই জায়গায় বারবার বীজতলা তৈরি করাও এড়িয়ে চলতে হবে। বীজতলার কাছাকাছি যদি রোগাক্রান্ত সবজির জমি থাকে, তাহলে পোকামাকড় ও রোগ জীবাণু সহজেই চারায় ছড়িয়ে পড়তে পারে। তাই সম্ভব হলে রোগমুক্ত ও পরিষ্কার জায়গা নির্বাচন করুন। বীজতলার কাছাকাছি পরিষ্কার ও নিরাপদ সেচের জলের উৎস থাকা একান্ত দরকার। জমি নির্বাচন করার প্রায় 15 সেন্টিমিটার উঁচু, 1 মিটার চওড়া এবং সুবিধাজনক দৈর্ঘ্যের বীজতলা তৈরি করতে হবে। বীজতলার মাটি ভালোভাবে কুপিয়ে ও ঝুরঝুরে করে সমতল করে নিতে হবে, যাতে বীজের অঙ্কুরোদ্গম এবং চারার প্রাথমিক বৃদ্ধি ভালোভাবে হয়। একটি বেড থেকে অন্য বেডের মধ্যে পর্যাপ্ত জায়গা রাখতে হবে, যাতে সহজে আগাছা পরিষ্কার, রোগ পোকা পর্যবেক্ষণ এবং চারার পরিচর্যা করা যায়। সবজি নার্সারির জন্য মাটির পিএইচ 6.5 থেকে 7 হচ্ছে সবচেয়ে উপযুক্ত। বীজতলার মাটিতে প্রয়োজন অনুযায়ী ভালোভাবে জৈব সার মেশাতে হবে। আগাছার উপদ্রব কমানোর জন্য বীজতলায় ভালোভাবে পচা ভার্মিকম্পোস্ট প্রয়োগ করতে হবে। কখনোই কাঁচা গোবর সার ব্যবহার করবেন না, কারণ এতে বীজের ক্ষতি এবং রোগের প্রকোপ বাড়তে পারে। নার্সারির মাটি যদি ভারী হয়, তবে বালি 2 কেজি প্রতি বর্গমিটার এবং যদি মাটি হালকা হয়, তবে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার 2.5 কেজি প্রতি বর্গমিটারে প্রয়োগ করা যেতে পারে। সুতরাং উঁচু জমি, ভালো নিকাশি ব্যবস্থা, পর্যাপ্ত রোদ, ঝুরঝুরে ও উর্বর মাটি এবং রোগমুক্ত পরিবেশ, এই 5টি বিষয় নিশ্চিত করেই সবজির বীজতলার জমি নির্বাচন করতে হবে। ভালো বীজতলা থেকেই তৈরি হয় সুস্থ ও সবল চারা, আর সুস্থ চারা থেকেই পাওয়া যায় ভালো ফলন। এবার আসি যে আমরা বীজতলাটাকে কীভাবে শোধন করব। আমরা জানি মাটিতে অনেক ক্ষতিকারক জীবাণু থাকে যা চারা গাছকে আক্রমণ করে চারার ধসার রোগ সৃষ্টি করতে পারে। সেই জন্য গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময় ভেজা মাটির উপরে স্বচ্ছ পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে রাখা উচিত। এর ফলে সূর্যের তাপে মাটির তাপমাত্রা বৃদ্ধি পায় এবং মাটিতে থাকা ক্ষতিকারক জীবাণুগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। ছত্রাকনাশক যেমন ক্লোরোথ্যালোনিল 2 গ্রাম বা 1 গ্রাম কার্বেন্ডাজিন প্রতি লিটার জলে গুলে সেই মিশ্রণটি 4 থেকে 5 লিটার যদি প্রতি বর্গমিটার মাটি ভেজানোর জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়া দানাদার কীটনাশক যেমন ফিউরাডন 3G অথবা 4-10G প্রতি বর্গমিটারে 4 থেকে 5 গ্রাম মাটিতে প্রয়োগ করা যেতে পারে। এছাড়া জৈবিক নিয়ন্ত্রণকারী কিছু উপাদান যেমন ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস ফ্লোরোসেন্স বা অ্যাসপারজিলাস নাইজারের বিভিন্ন প্রজাতি প্রতি বর্গমিটারে 10 থেকে 25 গ্রাম প্রয়োগ করা যেতে পারে। এরপর আসি যে কিভাবে আমরা বীজটাকে শোধন করব। আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে আমরা যেন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য উৎস থেকে উন্নত মানের বীজ সংগ্রহ করতে পারি। রাজ্যে সবজি ফসলের উৎপাদনশীলতা

বৃদ্ধি করার জন্য উচ্চ ফলনশীল জাত অথবা সংকর জাত ব্যবহার করতে হবে। যদি বীজ আগে থেকে ছত্রাকনাশক দিয়ে শোধন করা না থাকে, তাহলে বপনের আগে উপযুক্ত ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করতে হবে। তাহলে প্রতি কেজি বীজের জন্য 3 গ্রাম থাইরাম অথবা ক্যাপ্টেন মিশিয়ে শোধন করা যেতে পারে। এছাড়া বোনার পূর্বে বাঁধাকপি ও ফুলকপির বীজকে 50-55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলে 15-20 মিনিট রেখেও বীজ শোধন করা হয়ে থাকে, যা ব্যাকটেরিয়াজনিত কপির কালোশিরা রোগ প্রতিরোধ করতে পারে। পোকামাকড় বাহিত রোগ, বিশেষ করে ভাইরাস রোগ থেকে টমেটো, বেগুন, লঙ্কা, ক্যাপসিকাম চারাকে রক্ষা করার জন্য নার্সারি বেডকে যদি 50 মেশ নাইলন জাল দিয়ে ঢেকে রাখতে হবে। চারার ধসা রোগ হলে চারাকে ছত্রাকনাশক যেমন ক্লোরোথ্যালোনিল 2 গ্রাম প্লাস 1 গ্রাম কার্বেন্ডাজিন মিশন প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। প্রয়োজন হলে চারার ধসা রোগ নিয়ন্ত্রণের জন্য বীজতলায় প্রতি লিটার জলে 2 গ্রাম ক্লোরোথ্যালোনিল এবং 1 গ্রাম থায়োফেনেট মিথাইল মিশিয়ে প্রয়োগ করা যেতে পারে। সবসময় 5-7 সেন্টিমিটার দূরত্বে সারি করে বীজ বপন করতে হবে। বীজ বপনের পর মাটি ও ভার্মিকম্পোস্টের সূক্ষ্ম গ্রুর মিশ্রণ দিয়ে বীজ হালকাভাবে ঢেকে দিতে হবে। প্রথমবার যখন আমরা ঝাঁঝরি দিয়ে জল দেওয়ার সময় বীজতলায় প্রতি লিটার জলে 2.5 মিলিলিটার ক্লোরোপাইরিফাস দ্রবণ প্রয়োগ করতে হবে। এরপর বীজতলার উপর পাতলা করে ধানের খড় বিছিয়ে দিতে হবে। বীজতলার মাটির আর্দ্রতা অনুযায়ী প্রয়োজন মতো জল দিতে হবে। মূল জমিতে চারা রোপণের 3-4 দিন আগে বীজতলার জল দেওয়া বন্ধ রাখতে হবে। বীজতলায় চারা উৎপাদনের পরিবর্তে আমরা প্লাগ ট্রেতেও কিন্তু সুস্থ, সবল ও রোগমুক্ত চারা উৎপাদন করতে পারি। শীতকালীন সবজি ফসলের জন্য 98 সেল বিশিষ্ট প্লাগ ট্রে ব্যবহার করতে পারি। পরিষ্কার ট্রে আমাদের ব্যবহার করতে হবে এবং প্রতি লিটার জলে 10 গ্রাম ব্লিচিং পাউডার মিশিয়ে দ্রবণ তৈরি করতে হবে এবং সেই দ্রবণ দিয়ে ট্রেকে জীবাণুমুক্ত করতে হবে। ব্যবহারের আগে পরিষ্কার জল দিয়ে ট্রেগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। 3:1:1 অনুপাতে কোকোপিট, পারলাইট এবং ভার্মিকুলাইট মিশিয়ে মিডিয়া প্রস্তুত করতে হবে এবং এই সমান অনুপাতে পিট মাস, কম্পোস্ট এবং নারকোল কোয়ারের মিশ্রণও ব্যবহার করা যেতে পারে। প্রতিটি কোষের মাঝখানে প্রতিটি সেলে 1-2টি করে ব্রিজ প্রায় 0.5 সেন্টিমিটার গভীরতায় বপন করুন এবং একই মিশ্রণ দিয়ে বীজটাকে ঢেকে দিন। পুরো প্লাগকে আর্দ্র করার জন্য ঝাঁঝরি দিয়ে জল দিন এবং 25-30 দিন বয়সী চারা বিকেলের দিকে মূল জমিতে রোপণ করতে হবে। প্লাগ ট্রেতে চারা উৎপাদন পদ্ধতির বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন এই পদ্ধতিতে উৎপাদিত চারা সহজেই মূল জমিতে প্রতিষ্ঠা করা যায় এবং দীর্ঘ দূরত্বেও নিরাপদে চারা পরিবহন করা সম্ভব। মূল জমিতে চারা রোপণের উপযোগী হওয়ার পরও যদি বাইরের আবহাওয়া চারা রোপণের জন্য অনুকূল না থাকে, তাহলে চারা প্লাগ ট্রেতেই রেখে দেওয়া যায়। মূল জমিতে জৈব সার ও রাসায়নিক সারের সুষম সমন্বয় প্রয়োগ করতে হবে। প্রতি হেক্টরে 15-20 টন গোবর সার, মোট নাইট্রোজেনের 1/3 অংশ এবং ফসফরাস ও পটাশের সম্পূর্ণ মাত্রা জমি তৈরির সময় ব্যাসাল সার হিসেবে প্রয়োগ করতে হবে। অবশিষ্ট নাইট্রোজেন 2 কিস্তিতে প্রয়োগ করতে হবে, প্রথম কিস্তি চারা রোপণের 30 দিন পর এবং বাকি কিস্তি ফুল আসার সময় প্রয়োগ করতে হবে। টমেটো, বেগুন, লঙ্কা ও ক্যাপসিকাম চাষে মূল জমিতে এগ্রিমাল্চ বা সিরবাল মাল্চ ব্যবহার করা যেতে পারে। এর ফলে আগাছার উপদ্রব যেমন কমবে, তেমনি মাটির আর্দ্রতা সংরক্ষিত থাকবে, মাটির তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকবে এবং বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড় ও রোগের আক্রমণ কমাতে সহায়তা করবে। ক্ষতিকারক পোকামাকড় ও রোগের আক্রমণ দেখা দিলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিকভাবে পোকা ও রোগ শনাক্ত করতে হবে এবং অনুমোদিত কীটনাশক ও ছত্রাকনাশক সঠিক মাত্রায় ও যথাযথ সময়ে প্রয়োগ করতে হবে। প্রয়োজনে একই গ্রুপের কীটনাশক বা ছত্রাকনাশক বারবার ব্যবহার না করে বিভিন্ন গ্রুপের ওষুধ পর্যায়ক্রমে পরিবর্তন করে ব্যবহার করতে হবে, যাতে ওষুধের কার্যকারিতা বজায় থাকে এবং প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার ঝুঁকি কমে। সবজি উপযুক্ত সময়তে আমাদের সংগ্রহ করতে হবে এবং সংগ্রহের পর সবজির উপযুক্ত পরিচর্যা ও সংরক্ষণ ব্যবস্থাপনা অনুসরণ করতে হবে, যাতে পরিবহন ও সংরক্ষণের সময় ফসলের পরবর্তী ক্ষয়ক্ষতি কমানো যায়। এই সমস্ত বিষয়গুলি যথাযথভাবে অনুসরণ করলে আমরা পরিবেশ

0: লাভবান্ধব, নিরাপদ, লাভজনক ও টেকসই পদ্ধতিতে সবজি চাষ করতে পারি, উন্নত মানের বীজ নির্বাচন, সুস্থ রোগমুক্ত চারা উৎপাদন, সুষম সার ব্যবস্থাপনা, প্রয়োজন অনুযায়ী সেচ, মালচিং, সমন্বিত রোগ ও পোকার ব্যবস্থাপনা এবং সঠিক সময়ে ফসল সংগ্রহ, এই প্রতিটি বিষয়ই সফল সবজি উৎপাদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিজ্ঞানসম্মত কৃষি প্রযুক্তি ও স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার করে আমরা শুধু উৎপাদন বাড়াতে নয়, নিরাপদ ও মানসম্পন্ন সবজি উৎপাদনের পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। এইভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সমৃদ্ধ ও টেকসই সবজি উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পারি।
1: এরপরে এ নিয়ে তার সুচিন্তিত মতামত জানিয়েছেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর প্রাণকৃষ্ণ মাঝি।
2: শীতকালীন চাষ বলতে সাধারণত বর্ষা শেষ হওয়ার পর এবং শীত পুরোপুরি শুরু হওয়ার আগে অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর, এই সময়ে উপযুক্ত ফসল করার চাষকে বোঝানো হয়। এই সময়ে জমিতে অতিরিক্ত বর্ষার জল কমে আসে, আবহাওয়া তুলনামূলক শুষ্ক হতে থাকে এবং ধীরে ধীরে তাপমাত্রা কমে, ফলে অনেক শাকসবজি ও রবি ফসলের জন্য ভালো পরিবেশ তৈরি হয়। আচ্ছা, এই সময়ে কি কি চাষ করা যেতে পারে? ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, লঙ্কা, মূলো, গাজর, বিট, পালং শাক, ধনে পাতা, পেঁয়াজ, শিম ইত্যাদি বিভিন্ন ধরনের সবজি এই সময় চাষ করা যায়। ফুলকপি সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর, এই যে সময়, এই সময় 60 থেকে 100 দিন সময় লাগে, এই সময়ের মধ্যে আপনি ফুলকপি চাষ করতে পারবেন। বাঁধাকপি সেপ্টেম্বর মাসের থেকে আপনি নভেম্বরে 70 থেকে 110 দিন এই সময়টা লাগবে। টমেটো অল্প সময় লাগে, 60 থেকে 90 দিন, মানে 2 মাস থেকে 3 মাসের মধ্যে আপনি কিন্তু টমেটো ফসলটা পাবেন। বেগুন 60 থেকে 80 দিনের মধ্যে আপনি বেগুন পাবেন। লঙ্কা, লঙ্কা চাষ করলে আপনি 70 থেকে 100 দিন খুব সুন্দরভাবে আপনি ফসল পাবেন। মূলো খুব অল্প সময়, 1 মাস থেকে 2 মাস, যথাযোগ্য হিসেব করলে 30 থেকে 60 দিন। গাজর কিন্তু একটু বেশি সময় নেয়, 70 থেকে 100 দিন এই সময় না হলে আপনি গাজর পাবেন না। আর বিট চাষ করলে আপনার 60 থেকে 90 দিন বিট চাষ করতে লাগবে। আর পালং শাক বেশি না, আপনার 20 থেকে ম্যাক্সিমাম 40 দিন, ধরে নিন 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি পালং শাক পেয়ে যাবেন। ধনে পাতা ওই সময় চাষ হবে, 30 থেকে 50 দিনের মধ্যে আপনি সুন্দরভাবে ধনে পাতা আপনি ব্যবহার করতে পারবেন। শিম কিন্তু একটু সময় বেশি সময় ধরে হয়, 50 থেকে ম্যাক্সিমাম 70 থেকে 80 দিন আপনি কিন্তু শিম পাবেন। আর তার থেকে বেশি সময় নেবে আপনার পেঁয়াজ, যেটা আমরা প্রায় প্রাত্যহিকই আমরা খেয়ে থাকি, সেই পেঁয়াজটা আপনার সময় নেবে 100 থেকে কমপক্ষে 150 দিন। এই সময়ের মধ্যে আপনি কিন্তু এই শীতকালীন, প্রাক শীতকালীন সময় আপনি চাষ করতে পারবেন। সময়কাল, আবহাওয়া, মাটি সবকিছু কিন্তু আপনার ব্যবস্থাপনা যেমন করবেন তার উপরে কিন্তু পরিবর্তিত হবে। আপনি যেভাবেই করুন না কেন, প্রতি সময় কিন্তু লক্ষ্য রাখবেন যে জমি নির্বাচন, প্রথম প্রাক শীতকালীন সবজি চাষের জন্য পর্যাপ্ত সূর্যালোকযুক্ত আপনাকে জমি নির্বাচন করতে হবে। যদি কোনো ছায়াযুক্ত জমি হয় তাহলে পরে কিন্তু সেখানে শীতকালীন ফসল কিন্তু ভালো হবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। জমিতে যেন জল না জমে থাকে, দোআঁশ বা বেলে মাটি অধিকাংশ সবজির জন্য কিন্তু উপযোগী। মাটিতে ফসলের আগে রোগাক্রান্ত অবশিষ্ট অংশ জমিতে কিন্তু আপনি কোনো সময়ের জন্য রাখবেন না, যদি থাকে তাহলে পরে ওই আগের যে ফসল আপনার হয়েছে সেই ফসলে যদি কোনো রোগ লেগে থাকে তাহলে পরে তার অংশটা কিন্তু থেকে যাবে এবং পরবর্তী যে গাছগুলো হবে তার মধ্যে কিন্তু সেটা সংক্রামিত হবে এবং আপনি ভালো ফসল পাবেন না। এই জায়গাটা

0: আপনাকে মনে রাখতে হবে। জমি প্রস্তুতি করবেন কিভাবে? জমি ভালোভাবে চাষ করে একেবারে মাটিটাকে ঝুরঝুরে করুন, তারপর আগাছা এবং বা আগের ফসলের যে সমস্ত অবশিষ্টাংশ থাকে সেগুলোকে আপনি ভালো করে সুন্দর করে পরিষ্কার করুন। পচা গোবর বা কম্পোস্ট সার মাটিতে ভালো করে মেশান। জমির জল নিষ্কাশন ব্যবস্থা সুন্দরভাবে নালা করুন, করে সেটাকে যাতে বেরিয়ে যায়। বর্ষাকালে শীতকালে কিছু বৃষ্টি হয়, সে বৃষ্টির ফলে যদি জমিতে জল দাঁড়িয়ে যায় তাহলে পরে কিন্তু আপনার শীতকালীন শস্য নষ্ট হতে পারে। সেই জন্য আপনি যাতে জমির জল নিষ্কাশন ব্যবস্থা ভালো করে করা যায় সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। সবজির ধরুন অনুযায়ী তা বা নালা তৈরি করতে হবে আপনাকে। আপনি কি কি ধরনের সবজি চাষ করছেন তার উপরে একটা ডিস্টেন্স মেনটেন করে আপনাকে কিন্তু নালা তৈরি করতে হবে। এবারে হচ্ছে আপনার বীজ নির্বাচন, আপনি কি ধরনের বীজ আপনি নির্বাচন করবেন আপনার ভালো ফসলের জন্য। এটা কিন্তু ভালো ফসল পেতে গেলে ভালো বীজ নির্বাচন কিন্তু অত্যন্ত জরুরি। ভালো বীজের বৈশিষ্ট্য কি সেটা আপনারা একটু শুনে রাখুন। রোগমুক্ত হতে হবে, পরিষ্কার এবং পূর্ণাঙ্গ একেবারে পুষ্টি বীজগুলো হতে হবে যাতে ভালো অঙ্কুরোদ্গম হয়, না হলে অঙ্কুরোদ্গম হলো না তাহলে কিন্তু আপনি উপযুক্ত গাছ পেলেন না, তাহলে আপনার এলাকাতে আপনার ফসলের ক্ষতি হবে। বিশ্বস্ত উৎস সেখান থেকে সংগ্রহ করতে হবে, যেখান সেখান থেকে আপনি কিন্তু বীজ সংগ্রহ করলে ভালো বীজ আপনি পাবেন না। একই জমিতে প্রতি বছর কিন্তু একই ফসল আপনি পর্যায়ক্রমে চাষ করবেন না। যদি আপনি চাষ করেন তাহলে পরে কিন্তু মাটির স্বাস্থ্য এবং রোগ পোকা সেগুলো কিন্তু আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবার বীজতলা, আপনি যে চারাটা রোপণ করবেন তার বীজতলাটা কেমন হবে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লঙ্কা এই সমস্ত ফসলগুলোর ক্ষেত্রে আপনাকে মোটামুটি প্রথমে বীজতলার চারা তৈরি করতে হবে, পরে সেটাকে তুলে ভালো করে জমি তৈরি করে উঁচু এবং জল নিষ্কাশন যুক্ত জমি যেখানে পর্যাপ্ত সূর্যালোক পায়, ঝুরঝুরে মাটি করে পচা জৈব সার বা কম্পোস্ট সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাটি ভালো করে তৈরি করে অতিরিক্ত ঘন করে বীজ কিন্তু আপনি বুনবেন না। ওই চারাগুলোকে ঠিক সমান দূরত্বে আপনি রোপণ করুন, দেখবেন আপনার ভালো ফসল হবে। চারা খুব বেশি লম্বা বা দুর্বল হওয়ার আগেই আপনাকে কিন্তু মূল জমিতে রোপণ করতে হবে এবং ভালো সুন্দর একদম মানে পুষ্ট চারা, কোনো রোগগ্রস্ত চারা নয়, তাহলে পরে কিন্তু আপনি ভালো ফসল পাবেন না। এবার সার, আপনি কিভাবে সার দেবেন? সার দেওয়ার আগে আপনাকে ভালো করে মাটিটা আপনি পরীক্ষা করুন, তাতে আপনি জৈব সার ব্যবহার করবেন, জৈব সারটাই সব থেকে ভালো, নাহলে কম্পোস্ট, নাহলে ভার্মি কম্পোস্ট, ফসলের জৈব অবশিষ্টাংশ থেকে যে সার আপনারা তৈরি করেন সেই সারটা আপনি মাটিতে দিন এবং রাসায়নিক সারের পরিমাণটা ফসল এবং মাটির ধরন অনুযায়ী আপনি নির্বাচন করুন। অতিরিক্ত নাইট্রোজেন দিবেন কি না, দিলে কিন্তু গাছের পাতা বৃদ্ধি বাড়বে, ফল এবং গুণমান কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, রোগ পোকার সমস্যা বাড়তে পারে ইত্যাদি, এইগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে।
1: আর সব শেষে এই নিয়ে কথা বলেছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অমিতাভ বিশ্বাস।
2: এই প্রস্তুতি শীতকাল আসার আগে থেকেই শুরু হয়, যেমন অনেক জলদি জাতের ফসলের চারা এই বর্ষার মধ্যেই কিন্তু তৈরি করা শুরু হয়ে গেছে। তেমনি সাধারণভাবে যে সতর্কতাগুলো নেওয়া হয় বা যে পরামর্শ দেওয়া হয় সব সবজি চাষের ক্ষেত্রেই বা সব ফসল চাষের ক্ষেত্রেই, তার মধ্যে অন্যতম প্রধান হলো যে বীজের গুণমান। বীজ কিন্তু খুব ভালো প্রতিষ্ঠান থেকে, বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে উন্নত মানের বীজ সংগ্রহ করতে হবে। সাধারণত কেনা বীজ শোধন করা থাকে, যদি শোধন করা না থাকে তাহলে বীজ শোধন করে নিতে হবে, কারণ আমাদের স্লোগান হচ্ছে যে শোধন ছাড়া একটি বীজও মাটিতে পড়বে না। যেমন আমরা বাচ্চাদের পোলিও ভ্যাকসিন খাওয়াই এবং চেষ্টা করা হয় সমস্ত বাচ্চাই যাতে এই ভ্যাকসিন পায়, গাছেরও কিন্তু ভ্যাকসিন হচ্ছে বীজ শোধন। বীজ শোধনের পরবর্তী ক্ষেত্রে যে জমিতে আমরা বীজতলা হিসেবে

চিহ্নিত করেছি সেই জমি তৈরি করে সেই বীজতলার মাটিও কিন্তু শোধন করে নিতে হবে, যাতে মাটির থেকে জীবাণু বীজের মাধ্যমে বা শিকড়ের মাধ্যমে গাছের মধ্যে প্রবেশ না করে। যেহেতু জলদি জাতের যে সমস্ত সবজি বীজতলা বর্ষাকালে করা হয়, সেই জন্য পলিহাউসে করা যেতে পারে, পলিহাউস না থাকলে পলি টানেল করা প্রয়োজন এবং কৃষকরা এটা করেও থাকেন, বাঁশের বাখারি গোল করে বেঁকে তার উপর পলিথিন শিট বিছিয়ে দিয়ে এই টানেল করা হয়। যখন রোদ ওঠে তখন এই টানেলের উপর থেকে প্লাস্টিক সরিয়ে দেওয়া হয়, চারাগুলো রোদ পায়, বৃষ্টি এলে পরে সাথে সাথে ঢেকে দেওয়া হয়। এই সময় খুব সতর্কতা দরকার হয়, না হলে পরে কিন্তু বিভিন্ন রোগে গাছ মারা যেতে পারে। বীজ লাগানোর সময় যে বীজতলা থেকে আমরা ট্রান্সপ্ল্যান্ট করছি, অর্থাৎ মূল জমিতে লাগাবো, সেখানে এবং বীজতলাতেও উভয় জায়গাতেই বীজগুলো কিন্তু একটা সারিতে বুনতে হবে এবং দুটো সারির মধ্যে ফাঁকা রাখতে হবে যাতে পরিচর্যার সুবিধা হয়। ঘন বীজ ফেললে সমস্যা হবে, সুতরাং খুব হালকা হালকাভাবে বীজ ফেলতে হবে। বীজ ফেলার পরে যদি ঘনভাবে চারা বেরোয় কোথাও কাছাকাছি, সেটাকে পাতলা করে দিতে হবে, নাহলে শিকড়ের মাধ্যমে গাছ যে খাবার সংগ্রহ করে সেখানে একটা প্রতিযোগিতা হবে, গাছ দুর্বল হয়ে পড়বে। সুতরাং পাতলা করাটা খুব জরুরি। বীজতলার ক্ষেত্রেও নজর রাখতে হবে যাতে জলের আঘাত না ঘটে এবং প্রয়োজনীয় খাদ্যেরও অভাব যাতে না হয়, তার দিকে নজর রাখতে হবে। এবং যখন মূল জমিতে নিয়ে যাওয়া হবে তার আগে চারাকে শক্ত করে নিতে হবে, যাকে আমরা বলি হার্ডেনিং, যেটা আমরা বায়োটেকনোলজিতেও ব্যবহার করি, যে ল্যাবরেটরিতে যে সমস্ত চারা তৈরি করা হয় সে বাইরের আবহাওয়ায় হঠাৎ করে এলে পারে, সে মানিয়ে নিতে হয়তো পারে না, তাকে কিছুদিন বিভিন্ন পরিস্থিতিতে রেখে একটু সহনশীল করে তারপরে মাঠে আনা হয়। বীজতলার থেকেও কিন্তু চারা মাঠে নেওয়ার সময় এরকমভাবে শক্ত করে নিতে হবে। বীজতলাতে রোগ পোকার আক্রমণ হচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে। আর একটা ব্যবস্থা নেওয়াটা খুবই জরুরি, সেটা হচ্ছে বীজতলাটাকে যদি মশারি দিয়ে ঘিরে দেওয়া যায়, কারণ অনেক পোকামাকড় তারা বিভিন্ন ভাইরাস বহন করে, তাদের যদি আটকে দেওয়া যায়, খোলা মাঠের মধ্যে যদি বীজতলা হয় তাহলে আটকে দিলে পারে তারা যে ভাইরাস ঘটিত রোগ সংবহন করে সেটা প্রতিরোধের মুখে পড়ে, ফলে চারা কিন্তু সুস্থ সবল হয়। এরপরে আসি, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু কীটনাশক বা রোগনাশক বীজতলাতেও প্রয়োগ করতে হবে গাছকে বাঁচিয়ে রাখার জন্য। এরপরে আসি হচ্ছে মূল জমিতে। মূল জমির তৈরিটা এত সুন্দরভাবে ঝরঝরে মাটি হবে এবং মাটি বেশ খানিক গভীর অবধি হবে, আমরা যে গাছের চারা লাগাচ্ছি সেই গাছের মূল কতটা অবধি গভীরে যেতে পারে সেই কথাটা ধারণা রেখে ততটা গভীরেই বা তার থেকে বেশি গভীরেই মাটি চার্জ দিতে হবে, মাটি ঝুরঝুরে হতে হবে, তাতে যথেষ্ট পরিমাণে জৈব সার এবং সুপারিশ মাফিক রাসায়নিক সার দিয়ে জমিটা তৈরি করে রাখতে হবে, তারপরে সেখানে চারা বসাতে হবে। এতে হবে কি, মাটিটা যেহেতু আলগা এবং ঝুরঝুরে থাকবে, যে লাগানো হলো গাছগুলো তার শিকড় কিন্তু খুব সহজেই ছড়িয়ে যেতে পারবে। এবং বীজতলাতে এবং জমিতে উভয়তেই কিন্তু যদি প্লট করে করা যায় উঁচু করে এবং দুপাশে যদি নালা থাকে, সেক্ষেত্রে হঠাৎ করে বৃষ্টি এলে পরেও গাছগুলো কিন্তু ওই অতিরিক্ত জলের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। মূল জমিতেও সুপারিশ মতো রাসায়নিক সার বা জৈব সার প্রয়োগ করতে হবে এবং জমি তৈরির সময়ও কিন্তু জীবাণু সার এবং জৈব সার প্রয়োগ করলে পারে অবশ্যই আপনারা সুফল পাবেন, যেমন অ্যাজোটোব্যাক্টর বা অ্যাজোস্পাইরিলাম, এই জাতীয় যে নাইট্রোজেন আবদ্ধকারী যে সমস্ত বাতাস থেকে নিয়ে যারা গাছকে সরবরাহ দেয় তাদের যদি ব্যবহার করা হয় সেই জীবাণু সার, তাহলে কিন্তু ইউরিয়া সার কম প্রয়োগ করতে হয়। আমরা ফসফোব্যাসিলাস ব্যবহার করতে পারি, ফসফোসলিউবিলাইজিং ব্যাকটেরিয়া PSB বলা হয়, আর সেও গাছে প্রয়োজনীয় সুপার ফসফেট কিন্তু মাটি থেকেই সংগ্রহ করে গাছের গ্রহণযোগ্য অবস্থায় দিতে পারে, কারণ আমরা যে ফসফেট সার ব্যবহার করে থাকি বিগত বছরগুলোতেও তার অনেকটাই জমিতে সঞ্চিত হয়ে থাকে, আবদ্ধ হয়ে থাকে, তাকে এই ফসফোব্যাসিলাস বা PSB এই ব্যাকটেরিয়াটা কিন্তু মুক্ত করে দেয়। মুক্ত করে দিলে পরে গাছের অ্যাভেলেবল ফর্মে আসে, অর্থাৎ গাছ সেটা নিতে পারে। তবে সব ক্ষেত্রে সম্ভব না হলেও যদি সম্ভব হয় জমি মাটি কিন্তু পরীক্ষা করে নেওয়া দরকার, এবং তার যে সুপারিশ মাটি পরীক্ষার পর যে সুপারিশ দেওয়া হয় যে কতটা নাইট্রোজেন কতটা ফসফেট কতটা পটাশ দিতে হবে, সেই ম্যাপে যদি চলতে পারি আমরা তাহলে কিন্তু আমরা অভিষ্টের লক্ষ্যে পৌঁছতে পারবো। সাধারণত দেখা যায় যে বিভিন্ন কারণেই উৎপাদনশীলতা কম হয়, গাছের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা নিয়ে সে ফসলটা দিতে পারে না, তার কারণ হচ্ছে এই যেগুলো বললাম, ভালো বীজ নয় বা অন্যান্য ঠিকঠাক ম্যানেজমেন্টগুলো। আর জলটাকে দেখতে হবে, গাছের প্রয়োজন অনুযায়ী জলটা দিতে হবে, জল যদি বেশি হয়ে যায় তাহলে গাছে ক্ষতিগ্রস্ত হবে, আবার যদি কম হয় তাহলে গাছ ঢলে পড়তে পারে। ড্রিপ ইরিগেশন যদি দেওয়ার সুযোগ থাকে অবশ্যই দেবেন, ড্রিপ মানে ফোঁটা ফোঁটা সেচ। আমরা করে দেখেছি যে মাদা তৈরি করে সেখানে কলসি দিয়ে মাটিতে কলসি বসিয়ে কলসি ফুটো অবস্থায় সেখান থেকে প্রদীপের সলতে ঢুকিয়ে কলসিগুলোকে ভরে দেওয়া হতো, মাথায় ঢাকনা দিয়ে দেওয়া হতো, ভেতর থেকে যে সঞ্চিত জল চারিদিকে ছড়িয়ে যেত এবং
লাউ।

0: কুমড়ো এই সমস্ত লতানো ফসল কিন্তু এখান থেকে জল সংগ্রহ করে নিত। ফলে একবার করে জল ভরলে বেশ কিছুদিন পর্যন্ত গাছ ওখান থেকে জল পেয়ে যায়। আর বড় উঁচু জায়গা করে সেখানে টিনের ড্রাম বসিয়ে সেখান থেকে পাইপ বার করে তার থেকে আবার সরু সরু ছোট ছোট পাইপ বিভিন্ন গাছের গোড়ায় পৌঁছে দিয়ে ড্রামটা ভর্তি করে দিলেও কিন্তু অটোমেটিকভাবেই গাছ সেগুলো প্রয়োজনীয় জল পেয়ে যায়। অতিরিক্ত জলও খরচ হচ্ছে না, আবার পর্যাপ্ত পরিমাণের জল গাছ পেয়ে যাচ্ছে। আর যে সব গাছ লতিয়ে চলে তাদের জন্য মাচা করে দিলে খুব ভালো হয়, তাহলে ফলনও ভালো হয়, গাছে ফলের আকার আকৃতি ভালো হয় এবং রোগ পোকার আক্রমণ থেকেও, বিশেষ করে রোগের আক্রমণ থেকে তারা রক্ষা পায়। প্রথম দিকে গাছের ডালপালা বাড়ানোর জন্য আগার দিক থেকে ফুল ফল এমনকি মাথাটাও কেটে দেওয়া যেতে পারে, দিয়ে স্প্রে করে দেওয়া যেতে পারে ফাঞ্জিসাইড, যাতে ওখান থেকে রোগ না ছড়ায়। এতে তাহলে ডালপালা বেশি বাড়বে এবং বেশি ফুল ফলও আসবে। প্রয়োজন অনুযায়ী রাসায়নিক কীটনাশক দেওয়া যেতে পারে অথবা জৈব যে সমস্ত কীটনাশক পাওয়া যাচ্ছে বা নিজেরা তৈরি করে নেওয়া যায়, বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আপনারা কিন্তু সেগুলো ব্যবহার করতে পারেন। আবার অনেকেই করেন বেশি ফলন পাওয়ার জন্য জৈব বৃদ্ধি নিয়ন্ত্রক ব্যবহার করেন, ঠিক পরিমিত মাত্রায় ব্যবহার করতে পারলে খুব উপকার পাবেন। সাথী ফসলের চাষ করলে বেশি আয় হবে এবং ঠিক সময় মতো কিন্তু ফসলটা তুলে ফেললে আপনারা লাভ পাবেন, যাতে পচে নষ্টও না হয়, আবার আগে তুললে পারে আপনাদের অর্থনৈতিক ক্ষতি হতে পারে, সে কথা মাথায় রেখে চয়ন করবেন। এই কথা যদি আপনারা অনুসরণ করে চলতে পারেন আপনারা লাভবান হবেন, এই বিশ্বাস রাখি।
1: এতক্ষণ শুনলেন ক্ষেত খামারের কথা। আজ এই অনুষ্ঠানে চাষি ভাইদের সঙ্গে সঙ্গে শ্রোতা বন্ধুরা শুনলেন প্রাক শীতকালীন সবজি চাষ ও তার জমি প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার। সাক্ষাৎকার দিয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অরূপ চট্টোপাধ্যায়, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর প্রাণকৃষ্ণ মাঝি এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অমিতাভ বিশ্বাস প্রমুখ। সাক্ষাৎকার গ্রহণে ছিলাম পম্পা বন্দ্যোপাধ্যায়।

0: ক্ষেত খামারের কথা এখানে শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। এখন শুনবেন একটি কথিকা বিশ্ব বধিরতা দিবস উপলক্ষে। কথিকাটির শিরোনাম শিশুর জন্মগত বধিরতা। কথিকাটি বলছেন ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার ইন্দ্রনীল সেন।
2: একটি শিশু জন্ম থেকে যদি চোখে দেখতে না পায়, তাহলে মা বাবা যত সহজে সেটিকে নিরূপণ করতে পারেন বা উদ্বিগ্ন হতে পারেন, একটি শিশু জন্মের পর থেকে কানে শুনতে পাচ্ছে কিনা সেটা বোঝা এত সহজ নয়। ফলে মা বাবা কিন্তু বুঝতেই পারেন না যে তার শিশুটি আদৌ কানে শুনতে পাচ্ছে কিনা। এর ফলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সমস্যা নিরূপণের অযথা দেরি হতে থাকে। প্রায় বছর তিন চার এই ডাক্তার ওই ডাক্তার করে কেটে যায়, শিশু কথা বলতে পারে না। এই করতে করতে সবচেয়ে বড় যে ক্ষতিটি সাধিত হয়, শিশুর প্রথম দুটো বছর কেটে যায়। আর আমরা জানি যে বিজ্ঞান বলে শিশু যদি প্রথম দুটো বছর শব্দ শুনতে না পায়, তাহলে মস্তিষ্কের বিশেষ অংশটা ঠিকমতো বিকশিত হতে পারে না। বিশেষ করে কানে শুনে মস্তিষ্ক যখন সেই জিনিসটাকে গ্রহণ করে এবং তারপরে সেটিকে বাকশক্তিতে রূপান্তরিত করে এবং তারপরে শিশুটি কথা বলতে পারে, এই যে পথটা আর কোনোদিনই পরিপূর্ণ বিকাশ লাভ করতে পারে না। সুতরাং আমাদের সর্বতোভাবে প্রচেষ্টা করতে হবে যে কোনোভাবেই দুবছর বয়সের গণ্ডিটা যেন অবহেলায় পেরিয়ে না যায়। কিন্তু শিশু যে জন্ম বধির সেটা ধরা পড়বে কী করে? এ ব্যাপারে মা বাবা বা আত্মীয় স্বজনকেই কিন্তু প্রাথমিক দায়িত্ব পালন করতে হবে, কারণ তারাই শিশুকে সর্বক্ষণ নজর করছেন, তারা তাদের স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে শিশুকে ঘিরে রেখে দিয়েছেন। সুতরাং শিশুর আচরণের কোনোরকম অস্বাভাবিকতা প্রথমে সবার আগে যাদের নজরে পড়বে তারা কিন্তু মা বাবা এবং আত্মীয় স্বজন। তারপরে আসছে চিকিৎসকের ভূমিকা। যত শীঘ্র সম্ভব শিশুর যে শ্রবণ ক্ষমতা সম্পর্কে আমাদের নিশ্চিত হতে হবে। মা বাবাদের বলি, বাচ্চা জন্মের পর মাস দুয়েকের মধ্যে নজর করুন যে

0: চমকা জোরালো আওয়াজে আপনার শিশু চমকে ওঠে কিনা, অর্থাৎ একটু হাততালি দিয়ে দেখুন সে শিশু চমকে উঠছে কিনা। দুমাস পার হয়ে গেলে দেখুন যে সে শব্দের উৎসের দিকে ঘুরে তাকাচ্ছে কিনা, যেটাকে আমরা বলি যে সোর্স অফ সাউন্ড ডিটেকশন। অর্থাৎ শিশু যখন অন্যদিকে মাথা ঘুরিয়ে শুয়ে আছে কিন্তু সে যেন জেগে থাকে, এই অবস্থায় তার কানের উল্টো দিকে একটু জোরালো শব্দ করুন বা একটি ঝুমঝুমি বাজান, দেখুন শিশু মাথা ঘুরিয়ে সে শব্দের উৎসের দিকে তাকায় কিনা। যদি সে না তাকায় তাহলে কিন্তু সন্দেহের যথেষ্ট কারণ আছে, উদ্বেগেরও যথেষ্ট কারণ আছে। হয়তো কোনো একটি ক্ষেত্রে হয়তো আপনি বুঝতে পারলেন না যে আদৌ শিশু তাকালো অথবা তাকালো না, কিন্তু ঘটনাটা যদি বারবার ঘটতে থাকে তাহলে কিন্তু আমাদের উদ্বিগ্ন হতেই হবে। আপনি অনতিবিলম্বে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যান এবং সমস্যাটার কথা বলুন। পরবর্তীকালে আমরা কতগুলো পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করতে পারি যে শিশুটির শ্রবণ ক্ষমতা কী স্তরে রয়েছে, আদৌ সে শিশুটি শুনতে পায় নাকি অন্য কোনো জন্মগত জটিলতায় সে আক্রান্ত। এখানে কতগুলো পরীক্ষা নিরীক্ষা রয়েছে যেগুলোর নাম আমি হয়তো করছি, এগুলো শুধুমাত্র বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার মেটাতেই অটো অ্যাকাউস্টিক এমিশন বা ব্রেন স্টেম ইভোক রেসপন্স অডিওমেট্রি, এই পরীক্ষার দ্বারা এগুলো নির্ধারণ করা যেতে পারে। কলকাতা শহরে এবং পশ্চিমবঙ্গের প্রায় সবকটি সরকারি মেডিকেল কলেজে ধীরে ধীরে এই ব্যবস্থা প্রসারিত হচ্ছে। সবচেয়ে বড় ব্যবস্থাটি রয়েছে কলকাতা শহরে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হিয়ারিং হ্যান্ডিক্যাপ, যেটি কেন্দ্রীয় সরকারের সংস্থা। সেখানে আমরা শিশু বধিরতা নিরূপণের সমস্ত ব্যবস্থা করা সম্ভব হয়েছে। আপনার শিশুকে স্থানীয় চিকিৎসক যদি সেখানে রেফার করেন, অতি অবশ্যই দ্রুত তাকে নিয়ে আসুন এবং তার বধিরতার প্রকৃতি, চরিত্র এবং মাত্রা নিরূপণ করান। এটুকু তো হলো রোগ নির্ণয়ের ব্যাপার, তারপরে আসছে চিকিৎসা। শিশুকে কোন চিকিৎসা আমরা দেব এটা নির্ভর করে যে শিশুর বধিরতার মাত্রা কতটা এবং তার ব্যাপকতা এবং তার চরিত্র কী। এখানে আমি বলি দু ধরনের বধিরতা হয়। একটা বধিরতা হচ্ছে আমরা বলি কানের বাইরের দিকে বধিরতা, অর্থাৎ শব্দ পরিবহনজনিত বধিরতা। শব্দ পরিবহনজনিত বধিরতার চিকিৎসা কিন্তু অনেক সোজা, কারণ সেখানে হয়তো কোনো একটা ছোট অপারেশন করে কানের শব্দ পরিবহনের বিষয়টাকে সুনিশ্চিত করে দেওয়া যায়। আর দ্বিতীয় ধরনের বধিরতা হল স্নায়বিক বধিরতা, অর্থাৎ যেখানে কানের শব্দটি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে বাহিত হয়ে যাচ্ছে, সেখানে যদি কোনো রকম গণ্ডগোল দেখা যায় তাহলে শিশুর মস্তিষ্ক শব্দের যে অনুপ্রেরণা সেটি গ্রহণ করতে পারে না। এই ধরনের অসুখের চিকিৎসা খুব কঠিন, কারণ সেখানে কক্লিয়ার ইমপ্ল্যান্ট বলে একটি জটিল অপারেশনের প্রয়োজন হয়, অর্থাৎ সেখানে কানের যে শ্রবণ যন্ত্র সেই শ্রবণ যন্ত্রটিকেই প্রতিস্থাপিত করতে হয় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রনিক যন্ত্রের দ্বারা, যেটার নাম কক্লিয়ার ইমপ্ল্যান্ট। তবে সব শিশুর ক্ষেত্রেই যে কক্লিয়ার ইমপ্ল্যান্টের প্রয়োজন হবে এমন নয়। অনেক সময় দেখা যায় শিশুর বধিরতা রয়েছে কিন্তু সেটা সম্পূর্ণ বধিরতা নয়, আংশিক বধিরতা। সেক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং উন্নত ধরনের হিয়ারিং এড ব্যবহার করেও কিন্তু শিশুকে শব্দ শোনানো যেতে পারে।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শিশুর জন্মগত বধিরতা কথিকাটি বললেন ENT বিশেষজ্ঞ ডাক্তার ইন্দ্রনীল সেন। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আজ রাতের আর কি কি অনুষ্ঠান আপনাদের জন্য অপেক্ষা করছে। সন্ধে 7টায় শুনবেন নাটক বঞ্চক, রচনা আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ আলো দাশগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। রাত 8টায় আজ শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান মন কি বাত, এর বাংলা রূপান্তর শুনবেন। আজ শুনবেন 138তম পর্ব। এরপরেই শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় থাকবেন পৌলমি ভট্টাচার্য। রাত 9:15 আজ বিশ্ব পরিক্রমা। রাত 9:45 গ্রন্থ পরিচয় কালীঘাটের পট, লিখেছেন আসিম রইস, পরিচয় করাবেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনায় শিরোপা রায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল পরিবেশ নয় থাকবেন রুচিরা পাণ্ডা। রাগ বেহাগ তবলায় থাকবেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে সনাতন ঘোষ, তানপুরায় কোয়েল সাহা। 10:45 উপমহাদেশের খবর। রাত 11টায় আজ হারানো দিনের গান। উপস্থাপনায় থাকবেন পৌলমী ভট্টাচার্য। আচ্ছা, হারানো দিনের গানের বিষয়টি একবার আপনাদের বলে দিই।

আজ রাতে হারানো দিনের গানের বিষয়। চার দেয়ালের বাইরে বিস্তৃত প্রকৃতি নিজের বুকেই লুকিয়ে আছে চিরকালের এক অনাবিল আনন্দ। তা সে সুদূরের টানেই হোক বা চেনা উঠোনের আলপথ ধরেই হোক, সেই অবাক আনন্দের ডাকে বারবার ফুল ফুটেছে কথায় সুরে ভাবনায়। 27 সেপ্টেম্বর বিশ্ব ভ্রমণ দিবসে আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে সেই সব ফুলের সমাহার। আপনার সঙ্গী পৌলমী ভট্টাচার্য, শুনলেন আজ রাতের হারানো দিনের গানের বিষয়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হবে ভারতীয় সময় রাত 12টায়। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বেতার নাটক বঞ্চক।
1: আজকের নাটক বঞ্চক, কাহিনী আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ আলো দাশগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। নাটক বঞ্চক।
2: বিপিন, বিপিন, আই বিপিন,
3: কি হলো? বাড়িতে ঢুকতে না ঢুকতে হই হই লাগিয়ে দিলি কেন অজন্তা?
2: আরে আমার ঘাগরা, ওড়না, চলি এসব দর্জির বাড়ি থেকে এসেছে কিনা খোঁজ নিচ্ছি।
3: ওটা আজকে পরবি কেন? তোর তো কত বেনারসি রয়েছে।
2: আহা, তিনটে বেনারসি পরে তো সকাল থেকে ওদের বাড়িতে তিনবার গেলাম, আর বেনারসি না। আর ওই পোশাকগুলো বিশেষভাবে আজকে পরবো বলেই তো তৈরি করতে দিয়েছি।
4: আমাকে ডাকছিলেন দিদিমণি?
2: হ্যাঁ, দর্জি জিনিসগুলো দিয়েছে?
4: দর্জি আবার একটাই যেতে বলেছে।
2: একটা তা একটা তো বেজেছে, যাও গিয়ে বসে থেকে ইস্তিরি করিয়ে একেবারে নিয়ে আসবে।
4: আচ্ছা যাই।
2: পারিসু বাপু, তোমাকেও পারতে হবে। তুমি কি ভেবেছো ভাইয়ের বাড়ি বলে তুমি পার পাবে? আজ তোমাকে এমন সাজিয়ে দেব না যে বড় মামা দেখে ভাববে আজ সত্যি ওর মেয়ের বিয়ে না বোন অনুর।
3: বলিস পাগলের মতো, এসব কি আমাদের বসে মানায় না ভালো লাগে?
2: নিশ্চয়ই মানায়, নিশ্চয়ই মানায়। আর তোমার ভালো লাগে কিনা জানি না মা, কিন্তু আমার না নিজের যেমন সাজতে ভালো লাগে তেমনি অপরকে সাজাতেও খুব ভালো লাগে। দেখো না, আমরা যখন দুজনে মিলে সন্ধ্যেবেলা সেজে গুজে যাবো না, তখন সবাই বর কনেকে ফেলে দেখবে আমাদেরই দেখছে।
3: রুনুর বিয়েতে লোকে রুনুকে না দেখে তোকে দেখলে কি লাভটা হবে?
2: আহা, দেখবে গো দেখবে, তোমার ভাইজিকেও দেখবে। তোমার মনে নেই আমার বিয়ের সময় রুনুটা কিরকম কাশ্মীরি ফলওয়ালা সেজে নেচে গিয়ে একেবারে বাসন মাত করে রেখেছিল? তখনই তো ওর সঙ্গে আমার বাজি হয়েছিল যে নাচওয়ালি সেজে আমিও ওর বাসন মাতিয়ে রাখবো।
3: তা ভালোই হবে, দুর্গাপুর থেকে নিশ্চিতটা এলে আনন্দটা ষোলকলা পূর্ণ হতো না রে। কি যে বাবা ওদের এত কাজের চাপ বুঝি না।
2: ও দেখো মা, ঠিক আসবে
3: আসবে, কিন্তু চিঠিতে যে লিখেছে আসবে না বলে?
2: আমি তার উত্তরে লিখেও দিয়েছি যে তোমাকে আসতেই হবে, আর আমি যে ওই পোশাকটা পরে যাব সে কথা ওকে জানিয়েছি। রাত দুটো পর্যন্ত আমি তো বাসরে থাকবো, তার মধ্যে যেমন করে হোক তোমার দুর্গাপুর থেকে আসা চাই চাই। দেখো না বাবু, ঠিক 7টা ট্রেন ধরে রাত 11টার সময় একবারে সোজা বাসরে গিয়ে উপস্থিত হবে, তারপরে আবার ভোর 4টের ট্রেনে চলে যাবে।
3: কেন বাবু বেচারাকে রাত জাগাবি?
2: ইস, এমন একটা আনন্দ ওকে না দেখে আমি মাটি করবো নাকি? আর রুনুর বিয়ে ছাড়া এই পোশাক পরার এমন আনন্দ করার সুযোগ আর হবেই না। সত্যি মা, এত মজা লাগছে না? রুনুর বিয়ে তো ওর যত না আনন্দ হচ্ছে তার চেয়ে আমার আনন্দ হচ্ছে।

0: 가져가는구나.
1: হ্যালো, আমি অনিন্দিতা। ও, তুমি গাড়ি পাঠাতে পারবে না কেন? অফিসের কাজে বাইরে যাচ্ছ, আজকেই তোমার যত কাজ পড়ে গেল।
2: কি কি?
1: ও বলো, ট্রাঙ্কলটা এলি, তাড়াতাড়ি চলে এসো। আমি একবার ও বাড়ি থেকে ঘুরে আসছি, বুঝলে, নইলে দাদা আবার রাগ করবে। হ্যাঁ, আমি বিপিনকে এক্ষুনি ট্যাক্সি আনতে পাঠাচ্ছি, আমরা ট্যাক্সি করেই যাচ্ছি। তুমি সোজা গাড়ি করে ওখানেই চলে যাও কিন্তু। হ্যাঁ, তোমার সঙ্গে আমরা বাড়ি ফিরব, তারপর পরের কথা পরে ভাবব।
2: মা, ও মা, মা
3: দেখো তো, দেখো তো কেমন লাগছে আমাকে।
1: বাহ, চমৎকার লাগছে। ইস, তোকে যে চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে কোনো নবাব মহল থেকে এসেছিস।
3: ইস, তোমাকেও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে।
2: আমার মা বলে মনেই হচ্ছে না।
1: কিন্তু তোর বাবার কান্নটা দেখলি
2: কেন? কি হয়েছে?
1: এই মাত্র ফোন করে জানালে যে অফিসের কাজে গাড়ি নিয়ে একটু বাইরে যেতে হচ্ছে, তাই গাড়ি পাঠাতে পারবেন না।
3: ব্যাস হয়ে গেল। ইস, এত সেজেগুজে এখন বুঝি ট্যাক্সি করে যাবো? বাবা যে কি করে না,
1: যাকে কি আর করবো, ফেরার সময় গাড়িতে করে ফিরলে।
2: হ্যাঁ, তখন আর কি আমাদের দেখবে, যখন নামবো তখনই তো সবাই দেখবে। আর এরকম সেজেগুজে ট্যাক্সি করে যাওয়া যায়? তাড়াতাড়ি কিচ্ছু ভাল লাগে না আমার।
1: আর রাগ করে কি হবে বল, বিপিনকে তাড়াতাড়ি ট্যাক্সি আনতে বল।
2: বিপিন, আই বিপিন,
4: ডাকছেন দিদিমণি?
2: হ্যাঁ, একটা ট্যাক্সি তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো।
4: আচ্ছা যাই, দুজন লোক এসেছেন, বাবুর সঙ্গে দেখা করতে চাই।
1: বাবু তো অফিস থেকে আসেননি।
4: বললাম, কিন্তু ওরা বলছেন খুব জরুরি দরকার, বাবু না থাকলে আপনি যদি একটু দয়া করে দেখা করেন।
1: আচ্ছা যা, ওদের এই ঘরে ডেকে দিয়ে তুই ট্যাক্সি নিয়ে আয়।
4: আচ্ছা।
2: মা, আমি একবার উপর থেকে ঘুরে আসছি।
1: কেন, আবার কি হলো?
2: বাহ, ঝাপটা, চিক, রতনচুর এসব পরবো না?
1: এর পরেও আবার ওগুলো?
2: আর দেখো না, সাজায় কোনো খুঁত রাখবো না।
1: যা করতে হয় তাড়াতাড়ি কর বাবু, ট্যাক্সি যেন দাঁড় করিয়ে রাখিস।
2: না না, আমি এই যাবো আর আসবো।
1: ঠিক আছে।
5: নমস্কার, আপনি মিসেস সেন?
1: হ্যাঁ, নমস্কার,
5: আমরা দুর্গাপুর থেকে আসছি।
1: ও বসুন।
6: আমরা মিস্টার সেনের সঙ্গে দেখা করতে এসেছিলাম।
1: উনি তো এখনো আসেননি অফিস থেকে।
5: আগে হ্যাঁ, আপনাদের চাকরটি বলেছিল বটে, আর শুনলাম ওর ফিরতেও দেরি হবে, তাই ভাবলাম
1: দয়া করে কাল একবার আসবেন, আজ আমি বড় ব্যস্ত, বেরিয়ে যাচ্ছি এক্ষুনি।
6: দেখুন, আমাদের কথাটা কিন্তু ভয়ানক জরুরি, দু চার মিনিটের বেশি সময় নেব না।
1: বেশ বলুন।
4: মার ট্যাক্সি এসে গেছে,
1: অজন্তাকে গাড়িতে বসতে বল, আমি এক্ষুনি আসছি।
4: আচ্ছা।
1: ওরা কারা মা? মানে দুর্গাপুর থেকে এসেছিলেন, তোমার বাবার সঙ্গে নাকি ওদের জরুরি কথা আছে।
2: দুর্গাপুর থেকে? ও, তা কিছু বললেন
1: না? হ্যাঁ, নিশীত আসতে পারবে না, তাই দোষ কাটাতে খবর পাঠিয়েছে ওদের দিয়ে।
2: না এসে একবার দেখুক না।
1: কেন বাপু, সে তো গোড়া থেকেই বলেছিল।
2: বলেছিল বটে, মামা শ্বশুরের মেয়ের বিয়েতে নেমন্তন্ন খেতে ছুটি নেব, পাগল নাকি?
1: কাজেই যদি না আসতে পারে কি আর করা।
2: আসবে না আবার? আরে ওটা আমাকে একটু অবাক করে দেবার চেষ্টা। দেখো, খবর পাঠাক আর যাই করুক, লুকিয়ে লুকিয়ে ঠিক 11টায় এসে হাজির হবে।

0: এই অজন্তা তাড়াতাড়ি নাম, বর বোধহয় এসে গেছে রে। ওই তো বড়মামা দাঁড়িয়ে আছে, তুমি জিজ্ঞেস করো না বর এসেছে কিনা।
1: দাদা দাদা বর এসে গেছে?
2: না, কিন্তু তোরা
0: ও দেরি দেখে ভাবছিলে বুঝি কোনো কাজে আটকে গেছি। দেখো না, উনি আবার আজকেই গাড়ি নিয়ে অফিসে কাজে বাইরে গেছেন।
2: কখন?
0: এই তো একটু আগে অফিস থেকে টেলিফোন করছিলেন, বললেন সোজা এইখানে চলে আসবেন।
2: তা অজন্তা যে আসবে,
3: বড়মামা ভেবেছিলেন বুঝি সারাদিন থেকে আসল কাজের সময় বাড়ি পালালাম, সে মেয়ে আমি নই।
2: সারাদিন তো ছিলি,
3: ওই পোশাকটা পাল্টাতে গেছিলাম। দেখো না কেমন লাগছে পোশাকটা।
2: ভালোই দেখাচ্ছে, যা এখন ভেতরে যা।
0: গোধূলি লগ্নেই তো বিয়ে, তবে বর আসতে দেরি করছে কেন?
2: এইবার আসবে, তোরা ভেতরে যা।
0: বরকে কেউ আনতে গেছে তো?
2: হ্যাঁ হ্যাঁ গেছে।
0: আচ্ছা তোমার কি হয়েছে বলতো দাদা, সারাদিন তো ভালো মেজাজেই ছিলে। মেয়ের বিয়ের সময় যত এগিয়ে আসছে তাই বুঝি মন খারাপ করছে।
2: না মেয়ের জন্য মন খারাপ নয়, আজ তুই ভেতরে যা না অনিন্দিতা।
3: মা চলো ভেতরে যাই, বড়মামা হয়তো কারোর উপর রাগ করেছেন।

0: ও ঠাকুরজি,
1: রাগ করো না ভাই, একটু দেরি হয়ে গেল। ওদিকে তো বড়দা মুখ হাঁড়ি করে রয়েছে, এরপর তুমি আর মুখটাকে হাঁড়ি করে রেখো না জানি।
0: তোমার দাদা কোথায় ঠাকুরজি?
1: বাইরে দাঁড়িয়ে আছে। এ কি, কোথায় যাচ্ছ?
0: বাইরে তোমার দাদাকে ডাকতে।
1: এক্ষুনি তো বর আসবে, রুনুকে সাজানো হয়েছে।
0: কি জানি ভাই, আমার মাথার কিচ্ছু ঠিক নেই।
1: ও তুমি বুঝি খাওয়ানোর দিকে ছিলে, কবে আছে হয়েছে?
0: বলতে পারলাম না।
1: এক ব্যাচু বসেনি এখনো?
0: জানি না।
1: বাব্বা, জামাই না আসতে পায়া ভারী শাশুড়ি হয়ে গেলে যে বৌদি।
0: না ভাই ঠাকুরজি, ওসব নয়, তুমি বসো, আমি আসছি।
2: মামিমা, আমাকে বুঝি তোমার নজরেই পড়লো না?
0: পড়েছে মা, আমি আসছি।
2: দেখেছ মা, নিশ্চয়ই মামা মামিতে ঝগড়া হয়েছে।
1: না রে না, এসব কাজে কত রকমের গোলমাল হয়, যা তুই রুনুর ঘরে যা।

0: বড়ি শিখাকে এই সবাই কি যায় এই মেয়েরা কোথায় গেলি সব উলুতে সাত বাজা
1: ও মা তুমি এসো তুমি এসো বাবা
2: দেখেছি সজনতা গাড়িটা কিন্তু বেশ ভালোই সাজিয়েছে না রে
3: তবে আমার বিয়ের সময় যেমন হয়েছিল সেরকম কিন্তু হয়নি না
2: হ্যাঁ নিশীথের গাড়িটা অনেক বড় ছিল আর হাঁসের মতো তৈরি করা হয়েছিল
3: ওকে কিন্তু রুনুর বরের থেকেও সুন্দর দেখাচ্ছিল না মা জানো মা ওর ছবি অবশ্য দেখাচ্ছিল তবু যখন সামনে এসে দাঁড়ালো যেন নতুন কেউ কপালে চন্দন গলায় মালা মাথায় টুপুর ঠিক যেন দেবদূতের মতো দেখাচ্ছিল ওকে
2: আর ওদিকে দেখ রুনুর বড় বেশ সুন্দর বর হয়েছে রে নিশীথের মতোই টানা টানা চোখ দোহারা গড়ন
1: ওকে দেখিয়ে দে তোমার জামাইয়ের কথা আমার মনে পড়ছে
3: দেখো মা ও যতই বলে পাঠাক না কেন আমার মন বলছে ঠিক সময় ও এসে হাজির হবেই
1: এই পুষ্প তুই শাঁখটা হাতে করে ওখানে ঘুরে বেড়াচ্ছিস কেন বলতো এগিয়ে গিয়ে বাজার না তো অজন্তার হাতে দে ও বাজাবে
4: দরকার নেই আমিই বাজাচ্ছি দে না আমাকে তুই তো অনেকক্ষণ বাজালি তোর দম ফুরিয়ে গেছে এবার আমি একটু বাজিয়ে তোকে দেখিয়ে দিই কি করে দম রেখে বাজাতে হয়
5: না ভাই তোমার হাতে শাঁখ দিতে পারবো না আমাকে আবার ওরা বকাবকি করবে
4: কি পাগলির মতো যাতা বকছিস আমাকে দিলে তোকে কে বকবে
5: না বাবা আমি শাঁখ হাত ছাড়া করবো না
1: হ্যাঁ কাজের বাড়ি ওই করে জিনিস হারায় যার যা দায়িত্ব তাই করাই ভালো অজন্তা বরণডালাটা যে সকালে সাজিয়ে রেখে গিয়েছিলে সব ঠিক মতো আছে কিনা একবার দেখে আয় তো
3: ও মা একদম ভুলে গেছি ঠিক বলেছো তো যার যা দায়িত্ব তাই করাই ভালো
1: তাড়াতাড়ি যা বরকে তো বিয়ের আসরে এক্ষুনি নিয়ে যাবে সকালে এতক্ষণ ধরে সাজালি বরণডালা আর তার কথাই ভুলে গেছিস

0: এই পুষ্প, উষসীকে তাড়াতাড়ি ডেকে দে তো, বল বরণ ডালা ধরার জন্য আরেকজন এও দরকার।
1: কাউকে দরকার নেই মামিমা, আমি এসে গেছি।
0: না মা, তোমার ধরে কাজ নেই, তোমার ওই পোশাক পরে এসব করতে অসুবিধা হবে।
1: কিচ্ছু অসুবিধা হবে না, আমি সারাটা সকাল বসে বসে সাজালাম, আর এখন আমি বরণ ডালা ধরবো না? কিন্তু তুমি বলো না মামি।
0: থাক না মা, তুমি আর এতে হাত দিও না, ওসব পোশাক পরে বরণ করলে ভালো দেখাবে না, তাছাড়া মেয়ে বরযাত্রীরাও আছেন, তারাই বা কি ভাববেন।
2: এসব কি বলছো বৌদি, সকাল থেকে তো অজন্তাই বরণ করবে ঠিক ছিল, হঠাৎ বারণই বা করছো কেন?
0: তুমি বা জোর করছো কেন ঠাকুরজি? বলছি তো, এসব পোশাকে এসব করা ঠিক মানায় না, কে কি মনে করে খুঁত ধরবে বলা যায়?
1: তুমি তো জানতে মামি আজ আমি এই পোশাকই পরবো, তুমি যদি তখন আমায় বারণ করতে তাহলে আমি পরতাম না। আচ্ছা আচ্ছা, আমি কি পোশাকটা ছেড়ে একটা শাড়ি পরবো?
0: কিচ্ছু দরকার নেই আবার ওটা ছেড়ে শাড়ি পরার, অনেক এই তো রয়েছে, আবার পোশাক বদলাবার জন্য শুধু শুধু তুমি কষ্ট করতে যাবে কেন?
3: আরে কি করছো তোমরা সব এখানে, বুড়ো ঠাকুর যে মেয়ে নিয়ে যেতে বলছেন।
1: হ্যাঁ ঠিক কথা বলেছো বৌদি, তোমরা দেরি করছো কেন, বরণ ডালা নিয়ে এগো। এই পুষ্প, রুনুকে ধর, অজন্তা তুই পিঁড়িটা হাতে করে নিয়ে যা তো, একতলায় নেমে গিয়ে পিঁড়িতে বসুক, ছেলেরা আশ্রয় নিয়ে যাবে।
0: থাক না ঠাকুরজি, ছেলেরাই তো অনেকে রয়েছে, ওদের কাউকে বলো না পিঁড়িটা হাতে করে নিয়ে যেতে।

0: আমি নিচ্ছি মামিমা।
1: তুমি পারবে না মা, ওটা ভারী আছে।
0: দেখেছো বড় মামা, মামি না আমাকে কোনো কাজই করতে দিচ্ছেন না। আমি এই পোশাক পরেছি বলে আমাকে কিছু ছুতেই দিচ্ছেন না।
2: কি হলো, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? বিয়ের আসরে নিয়ে যাও।
3: হ্যাঁ হ্যাঁ, এই এই তাড়াতাড়ি সব তোল। এই উষাশী, প্রদীপ গুলো নিভে যায় না যেন। পুষ্প, ভালো করে ধর কুলোটা, কাত হয়ে যায় না যেন।

0: হঠাৎ এইটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল যে সবাই এরকম বদলে গেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
1: দূর কিচ্ছু হয়নি, আসলে তুই এই পোশাকটা পরেছিস তাই বোধহয় কেউ কিছু মনে করবে এই ভেবে বৌদি তোকে কিছু করতে দিচ্ছে না। সত্যি কথাই তো, তোকে যেন ঠিক নবাব বাদশাদের শাহজাদির মতো লাগছে বুঝলি। অনেক অপরিচিত লোক তো এসেছে বিয়েতে, তাই বোধহয় বৌদি।
2: ঠিক আছে ঠিক আছে, আচ্ছা বাসরে তো আর বাইরের লোক থাকবে না, তখন তুমি দেখবে তখন আমি কিরকম হই হই করে একেবারে আসন মাত করে রাখি, তখন কিন্তু কারো বারণ শুনবো না।
1: হ্যাঁ হ্যাঁ তাই করিস। আচ্ছা আমি দেখে আসি খাওয়া দাওয়া আবার ওদিকে কদ্দূর কি হলো।

0: আরে পাঁচ টাকা দে না রে শিবু তখন বলছি গেল গেল গেল রে ভাতের কাপড় উঠে হাসলে দিদি
1: দুটো মাছ নিন। এই গোড়া কি পরিবেশন করছিস? এই পাতা দুটো মাছ এনে দে।
2: এই যে দিচ্ছি পিসিমা, কে যেন মাছ চাইছিলেন
3: না
2: আপনাকে? না
3: আর পারবো না, আর দেবেন
1: না। দুটো মাছ কি আর বেশি হবে?
3: না না দেবেন না ভাই, মিষ্টি খাওয়া হয়ে গেছে। তাছাড়া এখন কি আর এত খাওয়ার বয়স আছে?
1: আর দুটো মিষ্টি দি শিবু, এদিকে মিষ্টি দেখা আপনাদের আর কিছু চাই?
2: না না আপনাদের মিষ্টি আমাকে নিতেই হবে, যদি না নেন আমার মনটা খুব দুঃখ হবে। কিন্তু
1: উমা দাশগুপ্ত বাবু যে চুপচাপ বসে আছে, এই শিবু ভালো করে কি খাইছি খাইছিস তো? ইনি কিন্তু বড় কুটুম, ওদের বাপের বাড়ির লোক।
2: না বেশ ভালোভাবে দিয়েছি আমি পিসিমা, কিচ্ছু ভাবতে হবে না। আপনাকে কিছু দেবো মামা বাবু?
4: দূর পাগল, যখন ওঠার পালা তখন তোর পিসি এসেছেন লৌকিকতা করতে।
1: বুঝবো যে আপনি লুকিয়ে লুকিয়ে এই ব্যাচে এসে বসবেন?
4: না বসে আর উপায় কি, কাল তো ভোরের ট্রেনে দুর্গাপুর যেতে হবে। কোনো রকমে আজ অফিস থেকে পালিয়েছি, কাল গিয়ে ঠিক সময় আবার হাজরে দিতে হবে।
1: ও হ্যাঁ তাই বটে।
4: আচ্ছা আপনি বোধহয় সকাল থেকে এখানেই আছেন?
1: আর বলেন কেন, হাজার হলেও ভাইজির বিয়ে তো।
4: তাহলে বাড়ির খবর বোধহয়?
1: এই শিবু এই কেন ডাকছিস? আসছি দাশগুপ্ত বাবু, শিবুটা ডাকছে শুনে।
4: আচ্ছা আচ্ছা
2: ফোন দিয়ে দেবো আপনাকে?
4: আরে না না না, বললাম তো খাওয়া শেষ হয়ে গেছে
2: বাবু, আপনাকে একটা দি।
4: বললাম তো আরে তোমার পিসির কথা ছেড়ে দাও, উনি একটু লৌকিকতা করলেন।
2: একটা মিষ্টি খেলে আপনার কিছু হবে না? না একটা মিষ্টি নিন আপনি।

0: গাইতে বলেছে তখন নিশ্চয়ই গাইব। তবে বুঝতেই পারছো, মজুরোর মজুরি বকশিস তো আর নিতে পারবো না। তবে তোমাকে আমার গানের সঙ্গে নেচে গানের দাম দিতে হবে।
1: দাম দেওয়ার রেওয়াজ আছে নাকি?
0: সেটা তোমার বউকেই জিজ্ঞেস করো না। আমার বিয়ের বাসরে কাশ্মীরি ফলওয়ালা সেজে ফল বিক্রি করেছিল, আর আমার কর্তাটি নিজের গলার মালা খুলে ওকে দাম দিতে চেয়েছিল। আমার বাপু মালা ডলার ওপর কোনো লোভ নেই, শুধু নাচ দেখি আমার গানের দাম দিতে হবে।
1: কিন্তু দিদি, আমার তো তালিও নেওয়া নেই। আসরে যখন গাইতে নেমেছেন, নাচের লোকটিকে সঙ্গে আনলে ভালো করতেন না?
0: কি করব ভাই, অনেক অনুরোধ উপরোধ করে চিঠি দিয়েছিলাম, মামা মামি তো দিয়েই ছিলেন। আর এরকম একটা ঘটার বিয়েতে লোকে বিলেত থেকে নেমন্তন্ন খেতে আসে, আর এ তো ক ঘন্টার রাস্তা দুর্গাপুর। আচ্ছা ভাই বর, তুমি বলো এরকম নিষ্ঠুরতার কোনো মানে হয়? গান বাবা গলার যে অবস্থা না।

0: চমৎকার চমৎকার চমৎকার।
1: কি ঠিক করলে তোমরা?
2: কি ঠিক করব, উনি তো বাসর জমিয়ে বসেছেন, তুমিও যেন কিছুই জানো না ভাব দিয়ে ঘুরে বেড়াচ্ছ।
1: শুনেছি বটে, কিন্তু তোমার মামা তো ভাই কিছু ভুল করেনি তো?
2: এসব জিনিস কখনো ভুল হয়?
1: আচ্ছা আমি বলছিলাম কি, সবটাই যখন বিনে গোলমালে হয়ে গেল তখন একটুর জন্য চুপচাপ থাকাই ভালো।
2: হ্যাঁ, আমার একটি মাত্র মেয়ে, শ্বশুর বাড়িতে এক গাধা লোকজন, যদি জানতে পারে কি ভাববে আমাদের।
1: তাহলে এক কাজ করো, বলো যে সেনমশাই খবর পাঠিয়েছেন যে উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
2: আমি বাপু কিচ্ছু বলতে পারবো না।
1: ঠিক আছে, আমি শিবুকে বলেছি অজন্তার অনিন্দিতাকে ডাকতে, যা বলার আমি বলছি। কিরে শিবু, দেখেছিস?
3: হ্যাঁ, পিসিমা আর অজন্তা দুজনেই আসছে।
1: আচ্ছা তুই এক কাজ কর, একটা গাড়ির ব্যবস্থা কর তো বাবা, ওরা যাবে।
3: আচ্ছা আমি এখন যাচ্ছি।
4: দাদা।
1: হ্যাঁ রে।
4: ডাকছো নাকি?
1: হ্যাঁ, অজন্তা কই?
4: আসছে কেন দাদা? মা, ওমা, এই এই যে এই যে বড় মামা, আমি ডাকছো।
1: হ্যাঁ, সেনমশাই খুব অসুস্থ বলে খবর পাঠিয়েছেন, তোর এখনই চলে যা।
4: চল মা, তাড়াতাড়ি চল। হ্যাঁ চলো বড় মামা, একটা ট্যাক্সি।
1: ওই তো শিবু গাড়ির ব্যবস্থা করতে গেছে, চল তোরা চল তাড়াতাড়ি, গাড়িতে আমি উঠিয়ে দিই।

0: তো বাবা বারান্দায় বাইচারি করে বেড়াচ্ছেন, অসুখ কোথায় বাবার?
1: আমিও তো তাই দেখছি।
0: বাবা, ও বাবা, কি হয়েছে তোমার?
2: বাড়ির মধ্যে যাও।
0: আচ্ছা, আজ তোমাদের কি হয়েছে? কেন তোমরা আমার সঙ্গে সবাই এরকম ব্যবহার করছো? আমি কি করেছি তোমাদের, খুলেই বলো না, কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, পোশাকটার জন্য কি সবাই এরকম করছো?
2: বাড়ির মধ্যে যেতে বললাম না?
1: হ্যাঁ মা, ভেতরে যা।
2: তুমি দাঁড়াও।
1: কি অপরাধের বিচার হবে কোর্ট মার্শাল?
2: থামো, কথার জবাব দাও। তোমাকে যে আমি টেলিফোনে বললাম দুর্গাপুরে ট্রাঙ্কল আমি বুক করেছি, কাল ভোরেই আমাদের দুর্গাপুরে যেতে হবে।
1: হ্যাঁ, ভোরের ট্রেনে তো যাবই, তার আগে ওখান থেকে না একটু ঘুরেই এসেছি।
2: তোমাদের বেরুবার আগে দুর্গাপুর থেকে দুজন লোক এসেছিল?
1: এসেছিল।
2: কি বলেছিল?
1: যা বলেছিল তুমিও জানো আমিও জানি।
2: ও, বুঝেছি। তবে তবে সব জেনে বুঝেও তুমি?
1: হ্যাঁ, জেনে বুঝেও আমি। কিন্তু বলতে পারো এত বড় এই পৃথিবীটার কতখানি লোকসান গেল তাতে? আর অজন্তা যখন রঙে রূপে রসে উচ্ছল জীবনের ভরা পাত্রখানি হাতে নিয়ে উৎসব বাড়িতে যাচ্ছিল, তখন সেই মুহূর্তে তাকে টেনে হিঁচড়ে রাস্তায় ধুলোয় লুটিয়ে দিয়ে যদি বলতাম তো সব শেষ হয়ে গেছে, তুই আর এই পৃথিবীর কেউ দোষ, তাতেই বা কতখানি লাভ হতো এই পৃথিবীর।
2: থামো, তোমার কাব্য রাখো, ন্যাকামির একটা সীমা আছে। নিশীতের অফিসেরই এক ভদ্রলোক তোমার বৌদির বাপের বাড়ির কি যেন হয় জানতে না? উনি দুর্গাপুর থেকে সোজা ওখানে গিয়েছিলেন, বিয়ে বাড়িতে যখন ঢিটি পড়ে গিয়েছিল তখন তোমরা মা মেয়েতে নাচওয়ালি।
1: বৌদির মামা তো ভাই নিশীতকে চেনেন, শুধু জানতাম না ওই অতগুলো সম্পর্কের বেড়া ডিঙিয়ে খবরটা এত তাড়াতাড়ি বিয়ে বাড়িতে এসে ধাক্কা দেবে। ভেবেছিলাম রুনুর বিয়েতে আমোদ করবে বলে দু মাস ধরে লাফাচ্ছে মেয়েটা, সেটুকু যদি করেই নেয় নি, তাই আমি বলতে পারিনি। অজন্তাকে কিছুতেই বলতে পারিনি, নিশীত আর

0: তুমি বুঝলাম তোমার আর্গুমেন্টটা, আমি বুঝলাম, কিন্তু কিন্তু আশ্চর্য, পারলেও তো অজন্তা, অজন্তা নাই, জানতো না, কিন্তু তুমি তুমি তো জানতে, তারপরেও তো পেরেছিলে ওই বিয়ে বাড়িতে যেতে, হৈ হুল্লোড় করে বেড়াতে।
1: ভেবেছিলাম ওতেই বুঝি লোকের চোখের ধুলো পড়বে, বোকামি বোকামি, কিন্তু বারবার কথা বলছো, মানুষ আবার না পারে কি, তুমিও তো পারলে, তোমার মেয়ের অনন্ত বৈধব্য থেকে দুটো ঘন্টা কেন চুরি করে নিয়েছি তার কৈফিয়ত তলব করতে।
2: Ha ha ha ha!

আশাপূর্ণা দেবীর কাহিনী অবলম্বনে বঞ্চক নাটকটির অভিনয় এখানেই শেষ হল। পিতার নাট্যরূপ আলো দাশগুপ্ত। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন অজন্তা শর্মিষ্ঠা দাশগুপ্ত, পুষ্প ঝুনু মিত্র, অজন্তার মামিমা ইতি চট্টোপাধ্যায়, বর মিন্টু চক্রবর্তী, বিপিন ফকির দাস কুমার, শিবু সন্তোষ কুমার বাকুলি, অজন্তার বড় মামা মনু মুখোপাধ্যায়, মিস্টার দাশগুপ্ত অনিল বরণ বন্দ্যোপাধ্যায়, প্রথম ভদ্রলোক সুপ্রিয় সেন, দ্বিতীয় ভদ্রলোক ধীমান চক্রবর্তী, অজন্তার বাবা গোবিন্দলাল গঙ্গোপাধ্যায়, অজন্তার মা শোভা সেন। সম্পাদনা রামজীবন মিত্র। নাটকটি প্রযোজনা করেছেন অজিত মুখোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী অঞ্জন দত্ত।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে তিনি বলেন, নিজের এবং পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের জিরো টলারেন্স নীতির প্রমাণ সার্জিক্যাল স্ট্রাইক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, তবে নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষা করতে বদ্ধপরিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায়মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের সবরমতিতে 1,500 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। জাপানে এশিয়ান গেমসে ভারতের অ্যানসি সোজান এডাপ্পিলি মহিলাদের লং জাম্পে রুপো জিতেছেন। ভারত এ পর্যন্ত 4টি সোনা, 16টি রুপো ও 17টি ব্রোঞ্জ সহ মোট 37টি পদক জিতেছে। পুরুষদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 296 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের জিরো টলারেন্স নীতির প্রমাণ সার্জিক্যাল স্ট্রাইক। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, গত 10 বছর আগে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতে সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। ভারতীয় সেনাবাহিনী 2016 সালের 28 এবং 29শে সেপ্টেম্বর পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করে সাফল্য পায়। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে, এটাই ছিল তার উপযুক্ত জবাব।
1: बीते एक दशक में बालाकोट की एयर स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक भारत ने बार बार ये स्पष्ट संदेश दिया है कि अगर आतंकवादी भारत पर आंख उठाएंगे तो उसका करारा जवाब दिया जाएगा। आतंकवादी हमलों ने भारत को लंबे समय तक चोट पहुंचाई है। पहले भी हर आतंकी हमले के बाद पाकिस्तान पर कार्रवाई की मांग होती थी। अब आज का भारत आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस पॉलिसी लेकर चल रहा है।
0: প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার ব্যবস্থা রয়েছে। যে কেউ তার মোবাইল থেকে নিজের ও পরিবারের বাকি সদস্যদের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা বাংলাসহ 16টি ভাষায় পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত মোবাইল থেকে 2 কোটি 60 লক্ষেরও বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন এবং স্বগণনা করেছেন।
1: राष्ट्रीय दायित्व है। मैंने 15 अगस्त को भी देशवासियों से आग्रह किया था कि इसके लिए अपना समय जरूर निकालें। जनगणना के लिए अपनी जानकारी स्वयं दर्ज करने की ये सुविधा बहुत आसान है। आप अपने मोबाइल से ही अपनी और अपने परिवार की जानकारी दर्ज करा सकते हैं। ये सुविधा हिंदी सहित 16 भाषाओं में उपलब्ध है।
0: প্রধানমন্ত্রী পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। সুন্দরবনের ঝড়খালিতে কয়েকজন মহিলার একটি উদ্যোগের কথা তার এই মাসের মন কি বাতের অনুষ্ঠানে তিনি তুলে ধরেন। এদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন

0: থেকেই তারা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের তৈরি ম্যানগ্রোভ অরণ্য আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এর সাহায্যে তারা উপার্জনও করছেন। আগামী 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, গান্ধীজি পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দিতেন। অনুষ্ঠানে তিনি আমাদের চারপাশে বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক উদ্যোগের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আমলকির উপকারিতার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, স্বনির্ভর গোষ্ঠীগুলি কিভাবে এই ফলের মাধ্যমে অর্থ উপার্জন করছেন।
1: প্রতাপগড় আর আমলে কা রিস্তা বহুত পুরানা হিড়িও সে ইহাকে কিষান আমলে কি খেতে কর রে আর এই পুরানি পহচান ইহাকে কিষানো আর মহিলাকে লিয়ে নয় অবসর লেকর আ রই বন ডিস্ট্রিক্ট বন প্রোডক্ট ইয়ানি ODOP কে মাধ্যম সে ইহা আমলে সে জুড়ে স্থানীয় উদ্যমকো বড়াওয়া মিলা হ্যাঁ আর ইসমে সেল্ফ হেল্প গ্রুপ সে জুড়ি মহিলায় ভি বড়ি ভূমিকা নিভা রহি। ODOP কে তহত নয় বাজারো তক পৌঁছ বড়নে সে উনকি আয় মে ভি বড়োত্রি হুই হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার উন্নয়নে ট্যালেন্ট হান্ট অভিযান চলছে। এর অঙ্গ হিসেবে গ্রাম এবং মফস্বল পর্যন্ত খেলার নতুন প্রতিভাদের খুঁজে এনে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেপ্টেম্বর মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে চিহ্নিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই পুষ্টি মাসে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে বিশেষ সচেতনতা অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপনের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, বারবার মন্দিরে হামলা চালিয়ে যারা ভারতের ঐতিহ্য ধ্বংস করতে চেয়েছিল তাদের কোনো অস্তিত্ব আজ আর নেই, কিন্তু সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, তবে নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষা করতে বদ্ধপরিকর। নতুন দিল্লিতে একটি সংবাদ মাধ্যমের আয়োজিত প্রতিরক্ষা বিষয়ক সম্মেলনে মন্ত্রী বলেন, ভারত বিশ্বজুড়ে স্থিতিশীলতা চায় কিন্তু তা নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে নয়।
2: ভারত শান্তি চাহতা হ্যায় লেকিন ভারত আপনি সুরক্ষা কে সাথ কিসি ভি সুরত মে সমঝোতা নাহি করেগা। ভারত ডায়লগ মে বিশ্বাস রাখতা হ্যায় লেকিন যদি কোই দেশ ভারত কে খিলাফ আতঙ্কবাদ কো হওয়া দেগা তো ডায়লগ কি গুঞ্জাইশ ওয়হীঁ খতম হো জাতি হ্যায়। জো দেশ টেরিজম কো আপনি নীতি কা সাধন বনাতে হ্যায়, আতঙ্কিয়ো কো পনাহ অর সমর্থন দেতে হ্যায়, উনহেঁ কড়া সন্দেশ দেনা হোগা কি আতঙ্কবাদ কিসি কে লিয়ে স্ট্র্যাটেজিক অ্যাসেট কিসি ভি সুরত মে নাহি হো সকতা।
0: জাতীয় নিরাপত্তাকে সুদৃঢ় করার ক্ষেত্রে জাতীয় ঐক্যকে একটি প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে শ্রী সিং বলেন, দেশের নিরাপত্তা কেবল সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয় বরং তা প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের সাবরমতীতে 1,500 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে যৌথভাবে তিনি সাবরমতী স্টেশন থেকে দেশের প্রথম LNG চালিত ট্রেনের যাত্রারও সূচনা করেন। এই ট্রেনটিতে ডিজেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উভয় জ্বালানি ব্যবহারের উপযোগী ব্যবস্থা রয়েছে। এতে 1,400 হর্স পাওয়ার ক্ষমতার দুটি ড্রাইভিং পাওয়ার কার যুক্ত করা হয়েছে, যা প্রচলিত ডিজেল ব্যবহারের পরিমাণ প্রায় 40% পর্যন্ত কমাতে সক্ষম। এ উপলক্ষে আয়োজিত জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে ভারতীয় রেলের অভূতপূর্ব পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি বলেন যে রেলে বার্ষিক ডিজেল ব্যবহারের পরিমাণ 293 কোটি লিটার থেকে কমে 108 কোটি লিটারে নেমে এসেছে। তিনি আরও জোর দিয়ে বলেন যে 2010-11 সালে যেখানে বছরে মাত্র 75 কিলোমিটার রেলপথ বৈদ্যুতিকরণের আওতায় আসত, বর্তমানে তা বেড়ে বছরে প্রায় 7,188 কিলোমিটারে দাঁড়িয়েছে।
3: विद्युतीकरण 2010-11 में 75 किलोमीटर होता था और 23-24 में 7,188 किलोमीटर विद्युतीकरण, 75 से 7,000 किलोमीटर की छलांग, 99.6% रेलवे का विद्युतीकरण हो गया है, 0.3% जो बाकी है वो भी हम पूरा कर लेंगे।
0: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, ন্যানো মেডিসিন পরবর্তী প্রজন্মের সুনির্দিষ্ট চিকিৎসা এবং স্বাস্থ্যসেবার চালিকা শক্তি হয়ে উঠবে। আজ নতুন দিল্লিতে ওয়ার্ল্ড কংগ্রেস অন ন্যানো মেডিসিন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন যে জৈব প্রযুক্তি বিভাগ ন্যানো মেডিসিন সংক্রান্ত 210টি গবেষণা ও উন্নয়ন প্রকল্পে 174 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করছে। তিনি ন্যানো মেডিসিনকে চিকিৎসা ক্ষেত্রে অন্যতম বৈপ্লবিক অগ্রগতি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, চিকিৎসার ভবিষ্যৎ ক্রমশ রোগীর জিনগত বৈশিষ্ট্য, জীবনধারা, খাদ্যাভ্যাস এবং পরিবেশগত বিষয়ের উপর ভিত্তি করে ব্যক্তিগত চিকিৎসার দিকে এগিয়ে যাবে, যেখানে ন্যানো প্রযুক্তি কোষের স্তরে সুনির্দিষ্ট চিকিৎসার

0: নতুন সম্ভাবনা তৈরি করবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তুর্কমেনিস্তানের স্বাধীনতার 35তম বার্ষিকী উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী রশিদ মেরেদেভ সরকার এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও তুর্কমেনিস্তানের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে তিনি আগ্রহী। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে কিভু হ্রদে একটি নৌকো ডুবে যাওয়ায় 12 জন নিহত হয়েছেন এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, 50 জনেরও বেশি যাত্রী নিয়ে নৌকোটি গতরাতে দক্ষিণ কিভু প্রদেশের ঈদ জয়ী দ্বীপের কাছে ডুবে যায়। এখনও পর্যন্ত 15 জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে। জাপানে এশিয়ান গেমসে ভারতের এনসি সোজান এডাপিলি মহিলাদের লং জাম্পে রুপো জিতেছেন। জাতীয় রেকর্ডধারী এনসি 6 মিটার 53 সেন্টিমিটার সেরা লাভ দিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। পুরুষদের হাই জাম্পে ভারতের সর্বেশ কুষারে 2 মিটার 25 সেন্টিমিটারের সেরা প্রচেষ্টায় রুপো পেয়েছেন। আজ স্কোয়াশে 2টো রুপো পেয়েছে। পুরুষদের সিঙ্গলসে অভয় সিং রুপো পেয়েছেন। মহিলাদের সিঙ্গলসে অনাহত সিং রুপো জিতেছেন। এশিয়ান গেমসে মহিলাদের 200 মিটার ইভেন্টে ভারতের হরিতা ভদ্র ব্রোঞ্জ পদক জিতেছেন। বর্তমানে পদক তালিকায় ভারত 12তম স্থানে রয়েছে। ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 37, যার মধ্যে রয়েছে 4টি সোনা, 16টি রুপো ও 17টি ব্রোঞ্জ। পুরুষদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আজ ভারতের সামনে জয়ের জন্য 296 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, ভারত 17 ওভারে 1 উইকেটে 114 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে তিনি বলেন, নিজের এবং পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
1: এখন শুনবেন বাংলা আধুনিক গান। প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

কিশোর কুমারের গলায় এই গানটি শুনতে শুনতেই শেষ হলো আজকের বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্জে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, সেপ্টেম্বর মাসের মন কি বাতে আবার একবার আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলাম। আমি দেশের প্রতিটি মানুষকে স্বাগত জানাই। মন কি বাতে আমরা দেশবাসীর সদর্থক প্রচেষ্টাকে সামনে আনি, দেশের সাফল্যের কথা বলি। আগামীকাল ভারতের এমনই এক ঐতিহাসিক সাফল্যের 10 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য সার্জিক্যাল স্ট্রাইকের। 10 বছর আগে 2016 সালের 28-29 সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আমাদের বীর জওয়ানরা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হেনেছিল তা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল দুনিয়া। সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে সেই কষ্টের বিরুদ্ধে আমাদের নির্ণায়ক জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। গত এক দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করে তবে তার কড়া জবাব দেওয়া হবে। বন্ধুরা, সন্ত্রাসবাদী হামলা দীর্ঘ সময় ধরে আহত করেছে ভারতকে। একটা সময় ছিল যখন ধারাবাহিক বিস্ফোরণ ভারতে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ 2008 সালের 13ই সেপ্টেম্বর দিল্লিতে ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণে বহু নির্দোষ মানুষের মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পরে মুম্বাইতে 26/11 বড় হামলা হয়। বন্ধুরা, আগেও প্রতিটি সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠত, কিন্তু সে ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হতো না, সময় অতিবাহিত হওয়ার অপেক্ষা করা হতো। এখন আজকের ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এই

বছর। 9/11 সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্ণ হয়েছে। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেসব নির্দোষ মানুষ মারা গিয়েছিলেন তার মধ্যে আমেরিকার পরে সবথেকে বেশি মানুষ ছিলেন ভারতের। আমার মনে আছে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন আমি আমেরিকা গিয়েছিলাম তখন এইসব নির্দোষ মানুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমি নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছিলাম। আর আজ আবার একবার আমি ভারতের কোটি কোটি নাগরিকদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, এই সময়টাতে দেশের খুব বড় এক চিত্র তৈরি হচ্ছে। এই চিত্রে আপনিও আছেন, আপনার পরিবারও আছে, আপনার আশপাশের মানুষজনও রয়েছেন। আমি বলছি ভারতের জনগণনার কথা। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এর প্রথম ধাপ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিবদ্ধ হয়ে গিয়েছে। এই সময় লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর আর উত্তরাখণ্ডের দুর্গম ও বরফে ঢাকা এলাকাতেও চলছে এই কাজ। সেখান থেকে অনেক প্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা সামনে এসেছে। উত্তরাখণ্ডে জনগণনা শুরু হয়েছে চমোলির মানা গ্রাম থেকে। মানাকে দেশের প্রথম গ্রাম বলা হয়। মানাতে সবার আগে 83 বছর বয়সী পূর্ণিমা রাওয়াতজিকে দিয়ে শুরু হয় এই কাজ। উত্তরকাশীর বাগৌরি গ্রামের হোমস্টের মালিক হরদেব সিং রানাজি ডিজিটাল মাধ্যমে নিজের তথ্য নিজেই নথিভুক্ত করেছেন। বন্ধুরা, জনগণনা আমাদের সবার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি 15ই আগস্টেও দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছিলাম যে এর জন্য অবশ্যই নিজের সময় বের করে নিন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার এই ব্যবস্থা অত্যন্ত সহজ। আপনি নিজের মোবাইল থেকেই আপনার ও আপনার পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা হিন্দি সহ 16টি ভাষায় উপলব্ধ রয়েছে। বন্ধুরা, এর জন্য আপনাদের জনগণনার অনলাইন পোর্টালে যেতে হবে। এই পোর্টালটি হল se.census.gov.in। এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, নিজের অঞ্চল নথিভুক্ত করুন, আপনার পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন আর সাবমিট করে দিন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। এর জন্য আপনাদের কোনো ডকুমেন্টও আপলোড করতে হবে না। তথ্য সাবমিট করার পর আপনি একটি বিশেষ আইডি পাবেন। যখন গণনাকর্মী আপনার ঘরে আসবেন তখন আপনি তাকে এই আইডিটি বলতে পারেন। আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর তা জনগণনার অংশ হয়ে যাবে। বন্ধুরা, এখনও পর্যন্ত মোবাইল থেকে 2 কোটি 60 লক্ষেরও বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন, স্বগণনা করেছেন। আপনাদেরও এতে অল্প কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার সঠিক তথ্য, আপনার পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। আমার প্রিয় দেশবাসী, আজ 27 সেপ্টেম্বরের এই তারিখ এক বিশেষ কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এমন একজন মহানুভব ব্যক্তির জন্মশতবর্ষ যিনি নিজের সমগ্র জীবন সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্রের জন্য সমর্পণ করেছিলেন। আমি বলছি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকারী অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বর্গীয় অশোক সিংহালজির কথা। 1926 সালের 27শে সেপ্টেম্বর আজকের দিনেই আগ্রায় ওঁর জন্ম হয়েছিল। উনি সংসারে থেকেও তপস্বীদের মতো জীবন কাটিয়েছিলেন। উনি রাম জন্মভূমি আন্দোলনকে যে দিশা দেখিয়েছিলেন, যে উদ্দীপনা যুগিয়েছিলেন, তার ফলস্বরূপ আজ আমরা অযোধ্যায় সুরম্য মন্দির চাক্ষুষ করছি। আমি তো অত্যন্ত সৌভাগ্যবান। তাঁর এই জীবন আমি খুব কাছ থেকে দেখেছি, তাই শুধু নয়, তাঁর সঙ্গে এই মিশনে যুক্ত হওয়ার সুযোগও পেয়েছি। যখন আমি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম তখন বারবার অশোকজির কথা মনে পড়া খুব স্বাভাবিক ছিল। বন্ধুরা, অশোকজির বিষয়ে এমন অনেক কথা আছে যা সেভাবে চর্চিত হয় না। রাম মন্দির আন্দোলনের পাশাপাশি উনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও মহৎ সংগ্রাম করেছিলেন।

এক অতীব সমৃদ্ধ পরিবারে তাঁর জন্ম। ওর পিতা একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। ওর ভাই বোনেদের মধ্যেও অধিকাংশই উঁচু পদে আসীন ছিলেন। উনি নিজেও আইআইটি বিএইচইউ থেকে স্নাতক, কিন্তু এসব সত্ত্বেও উনি সমাজ ও সংস্কৃতির জন্য নিজের জীবন সমর্পণ করেন। এটাই মহান ব্যক্তিদের অভিজ্ঞান। আজ আমি ওর জন্মশতবর্ষে কোটি কোটি গুণমুগ্ধদের তরফ থেকে ওকে প্রণাম জানাচ্ছি, আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমার প্রিয় দেশবাসী, এই বছরের শুরুটা আমরা আত্মগৌরবের এক বিশেষ পর্বের মাধ্যমে করেছি। এই পর্বটি ছিল সোমনাথ স্বাভিমান পর্ব। আজ থেকে 1000 বছর আগে, অর্থাৎ 1026 খ্রিস্টাব্দে মাহমুদ গজনী প্রথমবার সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। কিন্তু যারা সোমনাথ মন্দির ধ্বংস করে ভারতবর্ষের ঐতিহ্য নষ্ট করতে এসেছিলেন, আজ তাদের কোনো অস্তিত্বই নেই। বরং বিরাট সমুদ্রের তীরে অবস্থিত সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। এই কারণেই আমরা গর্বের সঙ্গে এই বছর সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করেছি। বন্ধুরা, আজ মন কি বাতে এই আলোচনা আমি কেন করছি তার একটা বিশেষ কারণ রয়েছে। 1026 খ্রিস্টাব্দে যখন গজনীর দ্বারা সোমনাথ মন্দির ধ্বংস হয়, সেই বছরই গুজরাটের মোতেরায় প্রসিদ্ধ সূর্য মন্দিরের ওপরও আক্রমণ হয়েছিল, ওটিও ধ্বংস হয়। অর্থাৎ মোতেরা মন্দির ধ্বংসেরও 1000 বছর পূর্ণ হচ্ছে। সেই সময় সবেমাত্র 1 বছর আগেই ওই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। 1025 খ্রিস্টাব্দে ওই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা প্রথম ভীমদেও। বন্ধুরা, আপনারা সেই সময়কালের কথা চিন্তা করুন, যখন এত বড় আক্রমণ হয়েছিল, সোমনাথ মন্দিরের মতো এমন বিশ্বাসের স্থল ভাঙা হয়েছিল, এমন আরও অনেক স্থানেও এই ধরনের আক্রমণ হচ্ছিল। ফলে যে কোনো সমাজ ব্যবস্থা ও শাসন ব্যবস্থার মনোবল ভেঙে যেতে পারত। কিন্তু রাজা প্রথম ভীমদেও শুধুমাত্র গজনীর আক্রমণের মোকাবিলাই করেননি, বরং অল্প সময়ের মধ্যেই তিনি মোতেরা সূর্য মন্দিরের পুনর্নির্মাণ করিয়েছিলেন। এই হার না মানা মনোভাবের কারণেই সোমনাথ মন্দির বারবার ধ্বংস হওয়া সত্ত্বেও তার পুনর্নির্মাণ হতেই থেকেছে। বন্ধুরা, ওই নির্দিষ্ট সময়কালের পরেও মোতেরা সূর্য মন্দিরের ওপর আক্রমণ থামেনি। পরবর্তী সময়ে আলাউদ্দিন খিলজি আবার স্থাপত্য শিল্পের অনুপম নিদর্শন এই বিশাল মন্দিরটি ভেঙেছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা ভারতবর্ষের মানুষরা সূর্যের আরাধনা শুধুমাত্র নিজেদের বাড়ি বা মন্দিরের মাধ্যমেই করি না। আমাদের সূর্য উপাসনার আরেকটি অর্থ হল প্রকাশ, শক্তি, বিজ্ঞান এবং ধারাবাহিকতার অনুপ্রেরণা। এ কারণে মোতেরা আজ শুধুমাত্র সূর্য মন্দিরের কারণেই বিখ্যাত নয়, বরং গুজরাতের এই গ্রাম দেশের প্রথম সূর্য গ্রাম, অর্থাৎ সোলার ভিলেজ হিসেবে গড়ে উঠেছে। মোতেরা আজ সম্পূর্ণরূপে সৌরশক্তির মাধ্যমে চলে এবং এই গ্রাম সমগ্র দেশের সামনে সাস্টেইনেবিলিটির একটি বিশেষ উদাহরণ তুলে ধরেছে। মোতেরাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা এবং সেই সংক্রান্ত সুবিধা প্রদানের প্রচেষ্টাও শুরু হয়েছে। জানুয়ারি মাসের মকর সংক্রান্তির পর ওখানে মোতেরা নৃত্য মহোৎসবের আয়োজন করা হয়। এখানে ভারতের সাংস্কৃতিক এবং শাস্ত্রীয় নৃত্যের চমৎকার প্রদর্শন করা হয়। আমি চাইব আপনারা সকলেই একবার মোতেরা অবশ্যই যাবেন এবং ভারতের এই গৌরবময় ঐতিহ্যকে দর্শন করবেন। বন্ধুরা, অতীতের সঙ্গে আমাদের সংযোগ আজও জীবন্ত। এর পেছনে সেই সমস্ত মানুষদের অবদান এবং পরিশ্রম আছে যা এটাকে আরও গভীর করে তুলেছে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মনপ্পাড়ায় এমনই একটি অভিনব প্রয়াস হচ্ছে। একটি কলেজের ডিপার্টমেন্ট অব তামিল স্টাডিজের সঙ্গে যুক্ত এ সেলভা রাজুজি এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি লেকচার চলাকালীন উনি নিজের এক ছাত্রের কাছে প্রাচীন কিছু মূর্তির ব্যাপারে জানতে পেরেছিলেন। এই আলোচনার পরে উনি ফিল্ড ভিজিটের পরিকল্পনা করেন।

এই সফরের সময় উনি বিভিন্ন জায়গায় বেশ কিছু মূর্তি এবং প্রাচীন মন্দিরের সন্ধান পান। অতীতের সঙ্গে যুক্ত হওয়ার এটা একটা চমৎকার প্রয়াস। এর ফলে আমরা আমাদের ঐতিহ্যকে আরও ভালোভাবে জানতে পারব। দেশের অন্যান্য প্রান্তেও এই রকম উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা আমাদের ইতিহাসকে অনেক কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ করে দেয়। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন পরেই 2রা অক্টোবর পূজনীয় বাপুজির জন্মদিন। বাপুজি আমাদেরকে জীবনের অনেক মন্ত্র দিয়েছেন, পরিচ্ছন্নতা তাদের মধ্যে অন্যতম। আমরা প্রায়ই আমাদের আশেপাশে পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক প্রচেষ্টা দেখতে পাই। এই প্রচেষ্টাগুলি অনেক প্রেরণাদায়ক এবং উৎসাহবর্ধক। সোশ্যাল মিডিয়াতেও এরকম ছবি, এরকম ভিডিও, এরকম রিলস বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করে। সম্প্রতি আমি এরকম বেশ কিছু প্রচেষ্টা দেখেছি। মধ্যপ্রদেশের কোথাও কিছু যুবক নদী পরিষ্কারের কাজ করছেন। ওদের ছোট্ট এই প্রচেষ্টার সঙ্গে পুরো সমাজ যুক্ত হচ্ছে। এরকমই অন্ধ্রপ্রদেশেও যুবকেরা পুরনো জলাশয় এবং কুয়ো পরিষ্কারের কাজ করছেন। এর ফলে আমাদের পুরনো ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করার কাজ করছি। মুম্বাইয়ের কিছু যুবক সমুদ্র সৈকত পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিচে কয়েকশো তরুণ বন্ধু একত্রিত হন স্বচ্ছতার মাধ্যমে সেবা করার জন্য। এখানে দিল্লিতে শিশু এবং যুবকরা মানুষকে আবর্জনা আলাদা আলাদা রাখার এবং নিজেদের আশপাশ পরিষ্কার রাখার জন্য সচেতন করছেন। পশ্চিমবঙ্গে যুব ছাত্ররা এবং স্থানীয় মানুষেরা মিলে পিকনিক স্পট, বাজার সাফাই করছেন। কোথাও সূচনা এক ব্যক্তি করেছেন, তারপর তার সঙ্গে কিছু আরও মানুষ যুক্ত হয়েছেন। পরম্পরা এভাবেই এগিয়ে গেছে, এটাই তো জন অংশগ্রহণ। পরিচ্ছন্নতাই হল বাপুজির প্রতি আমাদের সবথেকে সুন্দর শ্রদ্ধাঞ্জলি। আমার প্রিয় দেশবাসী, আমরা যখন পরিবেশ রক্ষা করি তখন আমরা শুধু গাছগাছালি বা জীবজন্তুদেরই বাঁচাই না, আমরা সমগ্র জীবন ব্যবস্থাকে শক্তিশালী করে তুলি। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কিছু প্রচেষ্টা এই ভাবনাকে খুব সুন্দরভাবে সামনে নিয়ে আসছে। বন্ধুরা, আসামে সোনাই রূপাই ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি আছে। একটা সময় ছিল যখন এখানে হাতিদের বসবাস ছিল, কিন্তু ধীরে ধীরে জঙ্গলের মাটিতে মানুষের দখল বাড়তে থাকে, যার ফলে হাতিরা এই এলাকা থেকে দূরে চলে যায়। 3 বছর আগে এই জমিকে জবরদখল থেকে মুক্ত করা হয়, আর এখন এর আশ্চর্যজনক ফল সামনে এসেছে। হাতি এখানে আবার ফিরে এসেছে। যে এলাকায় বছরের পর বছর তাদের চলাফেরা ছিল না, আজ সেখানে ফের হাতির দল দেখা যাচ্ছে। বন্ধুরা, আসামেই আরও একটি সুন্দর প্রয়াস হয়েছে। এই প্রচেষ্টা হল একটি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী পিগমি হগ বাঁচানোর। একটা সময়ে এর অস্তিত্বই ছিল সংকটের মুখে। তখন কেবলমাত্র 6টি পিগমি হগকে নিয়ে এক সংরক্ষণ কর্মসূচি শুরু করা হয়। তাদের আবার জঙ্গলে ছাড়া হয়, তাদের থাকার জন্য তৃণভূমিকেও উপযুক্ত করে তোলা হয়। আজ এই কর্মসূচির ফলে পিগমি হগের সংখ্যা 190-এর বেশি হয়ে গেছে। বন্ধুরা, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র তাকে ভালো রাখা পর্যন্তই সীমিত নয়। প্রকৃতিকে আমরা যখনই রক্ষা করি তখনই সেই প্রকৃতি আমাদের জীবনের অবলম্বন হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিছু মহিলা এই সম্পর্কের প্রেরণাদায়ক উদাহরণ প্রস্তুত করেছেন। ঝড়খালির এই মহিলারা ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করছেন। এদের মধ্যে বেশিরভাগ সেই সমস্ত মহিলারা আছেন যাদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের লাগানো ম্যানগ্রোভ আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এগুলি লাগিয়ে এই মহিলাদের রোজগারও হচ্ছে। বন্ধুরা, আসুন আমরা পরিবেশকে রক্ষা করি, প্রকৃতির ভারসাম্যকে সম্মান করি।

এবং তার বৈচিত্র্যকে সুরক্ষিত রাখি। আমাদের এই ধরনের প্রতিটি প্রচেষ্টা আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি দেশের লক্ষ লক্ষ যুবা নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এক অতি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। যুবারা নিজেরাও নেশা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তাকে একে অপরের কাছে পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছেন। এই সব কিছু হচ্ছে নেশামুক্ত যুব অভিযানের অন্তর্গত। এই অভিযান 100 সপ্তাহ পর্যন্ত চলবে। এতে মাই ভারতের ভলান্টিয়ার্সরা যুক্ত আছেন, এনএসএসএ যুক্ত আমাদের যুবরাও এর অন্তর্ভুক্ত, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও সঙ্গে আছে, আর অনেক সামাজিক ও আধ্যাত্মিক সংস্থাও এর সঙ্গে যুক্ত আছে। বিগত কিছুদিনের মধ্যেই দেশ জুড়ে হাজার হাজার সংকল্প সমারোহ ও সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। বন্ধুরা, এই অভিযানে একটি ব্যাপার আমার বিশেষভাবে ভালো লেগেছে, নেশামুক্তির বার্তা। আমাদের যুবরা নিজেরা নিজেদের ভাষায় নিজেদের মতো করে এই বার্তাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মন কি বাতেও তরুণ বন্ধুদের কাছে অনুরোধ করেছিলাম যে তাঁরা তাদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হন, আর আমি খুশি যে হাজার হাজার যুব এই আহ্বানে এগিয়ে এসেছেন। মাই ভারতে অ্যান্থেম, স্লোগান রাইটিং ও পথনাটিকার মতো নানা ধরনের প্রতিযোগিতা হয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের যুবরা হ্যাশট্যাগ নেশামুক্ত যুবর সাথে নিজের ক্রিয়েটিভ কন্টেন্ট শেয়ার করছেন, অর্থাৎ বার্তাও যুবদের, মাধ্যমও যুবরা, আর একে আগে এগিয়ে নিয়ে যাবার উদ্দীপনাও যুবদেরই। আগামী দিনে এই অভিযানে হেলথ চেক আপ ও ধ্যান শিবিরের মতো কার্যকলাপও অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের অনেক পরব ও উৎসব আসতে চলেছে। এইবার উৎসবের আনন্দের মধ্যে আমাদের আশেপাশেও নজর দিতে হবে। যদি কোনো যুব কোনো বাজে অভ্যাসে পড়ে তাহলে তার সাথে কথা বলুন। যদি কেউ নেশা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন তাহলে তাঁর পাশে দাঁড়ান। আসুন, নেশামুক্ত যুব বিকশিত ভারতের এই সংকল্পকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাই। আমার প্রিয় দেশবাসী, লালকেল্লা থেকে আমি এইবার স্পোর্টসের জন্য ট্যালেন্ট হান্ট অভিযানের ঘোষণা করেছিলাম। ভারত ক্রমাগত অসাধারণ প্রদর্শন করুক, এর জন্য গ্রাম এবং মফস্বল অবধি পৌঁছে স্পোর্টিং ট্যালেন্ট খোঁজা প্রয়োজন। সেখানে এমন অনেকেই আছেন যারা এই কাজের জন্য নিজেদের সমর্পিত করে দিয়েছেন। তাদের একটাই প্যাশন, ট্যালেন্ট খুঁজে বার করা এবং তাকে ঘষে মেজে তৈরি করা। আমাদের পঞ্জাবে এই কাজটায় রাজিন্দর সিংজি করছেন। রাজিন্দর সিংজি এমন একজন ব্যক্তি যার নামের সাথে সিনিয়র যুক্ত আছে। উনি 1980 অলিম্পিকে হকিতে গোল্ড মেডেল জয়ী টিমের সদস্য ছিলেন। 1982 ওয়ার্ল্ড কাপে তার অসামান্য কৃতিত্ব ছিল। 2001 ভারত প্রথমবার মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছিল। আবার 2003 সালে দেশ সিনিয়র এশিয়া কাপ টাইটেল জিতেছিল। এই দুটি টুর্নামেন্টেই উনি কোচের ভূমিকায় ছিলেন। এখন ইনি রাউন্ড গ্লাস হকি একাডেমির মাধ্যমে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টায় গ্রামে নতুন হকি অ্যাস্ট্রোটার্ফ বসানো হচ্ছে। রাজিন্দরজির লক্ষ্য একদম পরিষ্কার, এমন গ্রামের বাচ্চাদের চিহ্নিত করা যেখানে ভালো কোচিংয়ের সুবিধা কম। এই প্রচেষ্টার ফলে বহু খেলোয়াড় ভারতের জুনিয়র ও সিনিয়র লেভেলে নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে। রাজিন্দর সিংজির এই নিষ্ঠার যত প্রশংসা করা হোক তত কম হবে। আমার প্রিয় দেশবাসী, আমলকি আমাদের সকলের কাছেই অত্যন্ত পরিচিত একটি ফল। অধিকাংশ বাড়িতেই আমলকি দিয়ে তৈরি আচার ও মোরব্বা খাওয়া হয়। অনেকেই আমলকির জুস পান করতে পছন্দ করেন। আবার শীতকালে চবনপ্রাশ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
আমাদের বাড়ির

ওয়ান প্রোডাক্ট বা ওডিওপি প্রকল্পের মাধ্যমে এখানকার আমলকিভিত্তিক স্থানীয় শিল্প ও উদ্যোগগুলিকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে প্রতাপগড়ে আমলকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত প্রায় 100টি ইউনিট কাজ করছে। এই উদ্যোগে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমনই একটি গোষ্ঠী রয়েছে দেবগড় কামাসি গ্রামে, সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপ। সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত মহিলারা আমলকি দিয়ে ক্যান্ডি, মোরব্বা ও জুস তৈরি করছেন। ওডিওপি প্রকল্পের মাধ্যমে নতুন নতুন বাজারে তাঁদের তৈরি পণ্য পৌঁছে যাওয়ায় তাঁদের আয়ও বৃদ্ধি পেয়েছে। একইভাবে বিন্ধ্যবাসিনী নামে আরও একটি সেলফ হেল্প গ্রুপ রয়েছে। এই মহিলারা আমলকি দিয়ে আচার, ডাইজেস্টিভ পাউডার, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করছেন। পণ্য প্রক্রিয়াকরণের জন্য তাঁরা প্রয়োজনীয় যন্ত্রপাতি পেয়েছেন এবং ঋণ গ্রহণের সুবিধাও লাভ করেছেন। পাশাপাশি স্থানীয় বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগও পেয়েছেন। এর ফলে ধীরে ধীরে তাদের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বন্ধুরা, আমাদের দেশের প্রতিটি অঞ্চলেরই নিজস্ব কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। কোথাও রয়েছে বিশেষ ধরনের ফল, কোথাও ঐতিহ্যবাহী শিল্পকলা, আবার কোথাও রয়েছে অনন্য কোনো দক্ষতা। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই আঞ্চলিক বিশেষত্বগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত আমাদের গ্রাম ও ছোট শহরগুলির নিজস্ব পরিচয় যেন কেবল স্থানীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেটি যেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, এমনকি বিশ্বের বাজারেও নিজের জায়গা করে নেয়। এর ফলে ভোকাল ফর লোকালের অভিযান আরও শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি এই উদ্যোগ দেশকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রেও অনুপ্রেরণা যোগায়। আগামী উৎসবগুলিতে আমাদের ভোকাল ফর লোকালের মন্ত্রটি ভুলে গেলে চলবে না। আমার প্রিয় দেশবাসী, সেপ্টেম্বরের এই মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে সমর্পিত। পুষ্টির এই মাসে আলাদা আলাদা ক্ষেত্রের সাথে যুক্ত মানুষ এবং সংস্থাসমূহ এই সৎ কাজের জন্য এক জায়গায় সমবেত হন। অপুষ্টির মোকাবিলা করার জন্য এই বছর বহু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্তিশগড় হর ঘর মুনগা ঘর ঘর মুনগা অভিযান শুরু করেছে। এতে মানুষকে পুষ্টিকর মুনগা অর্থাৎ মোরিঙ্গাকে নিজেদের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করা হচ্ছে। গুজরাটও ওয়াঙ্গি স্পর্ধা অর্থাৎ মিলেটস দিয়ে তৈরি পদ সমূহের প্রতিযোগিতা শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সস্তা এবং পুষ্টিকর স্থানীয় খাদ্যকে উৎসাহ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 2 লক্ষেরও বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মহারাষ্ট্রও এই ক্ষেত্রে প্রশংসনীয় প্রয়াস করছে। সেখানে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বাচ্চাদের অভিভাবকেরা সচেতনতা অভিযানের সাথে যুক্ত হচ্ছেন। মিজোরামেও এই বছর বহু মানুষ একসাথে পোষণ বাটিকাগুলোর দেখাশোনার জন্য একটি অভিযান শুরু করেছেন। এটি মিজো সমাজের তলো মরিয়ানার ঐতিহ্যের অনুরূপ। এর অর্থ হল নিঃস্বার্থ সেবা এবং অন্যদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই ধরনের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোর সাথে যুক্ত সেই সকল মানুষদের নিয়েও আমি গর্বিত যারা এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করেছেন। এই অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো এখন পোষণ ট্র্যাকারের সাথে ডিজিটালি যুক্ত হয়েছে। প্রায় 9 কোটি লাভার্থী ইতিমধ্যেই এতে নথিভুক্ত হয়েছেন। এর ফলে শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদায়ী মায়েদের আরও সুচারু যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে এই লড়াইকে আমাদের এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সমাজকে অপুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। বন্ধুরা, আমরা সবাই এই মাসে পূর্ণ শ্রদ্ধা এবং উৎসাহের সাথে গণেশ উৎসব উদযাপন করেছি। দেশজুড়ে পূর্ণ ভক্তি

0: ভক্তিভাবের সাথে গণপতি বাপ্পাকে স্বাগত জানানো হয়েছে। এই পবিত্র উৎসব সমগ্র পরিবেশকে আনন্দ ও উৎসাহে ভরিয়ে তোলে। বন্ধুরা, বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ জ্ঞান, বুদ্ধি এবং শুভ কাজের সূচনার প্রতীক। তাঁর প্রতি অগাধ শ্রদ্ধা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। যেমন শ্রীমান পন্থোন থিরখাননজির কথাই ধরা যাক, তিনি থাইল্যান্ডের বাসিন্দা। সেখানে ভগবান শ্রী গণেশ ফ্রা ফিকানেত রূপে পূজিত হন। যখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর, তখন তাঁর পিতা তাকে শ্রীগণেশের একটি ছবি উপহার দিয়েছিলেন। সেখান থেকেই তার মনে এক গভীর ভক্তি জাগ্রত হয়। তিনি ভগবান শ্রী গণেশ সংক্রান্ত নানা ঐতিহ্য ও সংস্কৃতির অধ্যয়নে চার দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। তিনি ভারত এবং নেপাল সহ এশিয়ার বহু দেশ ভ্রমণ করেছেন। মহারাষ্ট্রের প্রতি তাঁর রয়েছে এক বিশেষ অনুরাগ। অষ্টবিনায়ক ঐতিহ্য সম্পর্কে জানার পর তিনি বহুবার ভারতে এসেছেন। তাঁর প্রচেষ্টায় থাইল্যান্ডের পুণ্যার্থীদের মধ্যেও অষ্টবিনায়ক যাত্রা জনপ্রিয় হয়ে উঠেছে। ২০০২ সালে তিনি উত্তর থাইল্যান্ডের চিয়াং মাইতে গণেশ হিমাল মিউজিয়াম স্থাপন করেছিলেন। আজ সেখানে ১০,০০০-এর বেশি গণেশ মূর্তি রয়েছে। যেসব ভক্ত ভারতে আসতে পারেন না, তাঁদের জন্য এই সংগ্রহালয়ে অষ্টবিনায়কের প্রতিমাও রয়েছে। সেখানে প্রতি রবিবার সকাল ১০টায় নিয়মিত গণেশের পূজা অর্চনা করা হয়। এছাড়াও গণপতির সাথে যুক্ত বিশেষ তিথিগুলোতেও অনুষ্ঠান হয়ে থাকে। এটি প্রমাণ করে যে ভারতের ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশের মাটিতেও কতটা জনপ্রিয়তা অর্জন করছে। গণপতি বাপ্পার আশীর্বাদ যেন সর্বদা আমাদের সবার উপর বজায় থাকে। বন্ধুরা, মন কি বাতের প্রতিটি পর্বের পরেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অসংখ্য চিঠি ও বার্তা আমার কাছে পৌঁছায়। আপনারা এইভাবেই অনুপ্রেরণামূলক সব কাহিনী পাঠাতে থাকুন। আপনারা যখন নিজেদের আশেপাশের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন, তখন সেই কাজের সাথে যুক্ত মানুষের উৎসাহ আরও বেড়ে যায়। মন কি বাতের মাধ্যমে সেই খবর জেনে দেশের অন্যান্য প্রান্তের মানুষেরাও অনুপ্রাণিত হন। আপনাদের সহযোগিতায় আমাদের এই যাত্রা নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলুক। আগামী উৎসবের দিনগুলো আপনারা আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে উদযাপন করুন। আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। প্রথম গানটির পরিবেশনায় শহর।

পরশ পাথরের পরিবেশনায় এই গানটি শুনছিলেন। এই গানটির সঙ্গে শেষ হলো আজকে বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

পুজোর প্রস্তুতি, পুজোর সাজ প্রায় শুরু হয়ে গিয়েছে। প্রস্তুতির সাজ তো অনেক দিন ধরেই চলছে বলা যায়, এবং সেটা যেহেতু হই হই করে এখন একেবারে কাজটিতে আসতে চলেছে, কাজেই আমাদের মনের মধ্যে সুর এবং কথার কিন্তু আলাদা একটা বুনন তৈরি হচ্ছে। আর সেই বুনন যত বেশি মনের মধ্যে তৈরি হয়, ততই যে সুরগুলো, যে কথাগুলো হাতরে হাতরে আমাদের মন খোঁজে, সেই সুর আর সেই কথার কাছে ফিরে যাব আজকের এই কথায় গানের যে ছোট্ট পরিসর, সেই পরিসরে। আর ফিরে যাব বললেই যে মানুষটির কথা আমাদের মনে পড়ে, আসলে তাকে কেন্দ্র রেখে আজকের কথায় গানে। তিনি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি অঞ্চলের মানুষ, সেখানে তার জন্ম, কিন্তু তারপর গোটা পশ্চিমবঙ্গ, হ্যাঁ তা তো বটেই, এবং যেখানে যত বাংলাভাষী মানুষ আছেন তাদের সবার মনের একেবারে মণিকোঠায়, শৈশবের দরজায় বলা ভালো, ওই মণিকোঠাতে লুকোনোটি যে খিড়কির দরজাটি রয়েছে না, সেই দরজা জুড়ে দাঁড়িয়ে আছেন। আর পুজো আসলে সেই দরজার কড়া তিনি যেন আরেকটু বেশি করে নাড়িয়ে দিয়ে যান। তিনি আর কেউ নন, তিনি সনৎ সিংহ। ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের, ওই যে বললাম, হাওড়া জেলার বালিতে জন্মগ্রহণ করেন। পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলিয়ে সেকালের যে বিরাট বাংলা এবং সারা পৃথিবী জুড়ে যারা বাংলাভাষী মানুষ, তাদের সবার কাছে শরৎকালের আবেশটুকু, আবেগটুকু, বিশেষ করে ছোটবেলার আবেগটুকু যেন আজলা ভরে তিনি পৌঁছে দিয়েছেন তাঁর গানে। আজকে তাঁকে কেন্দ্র রেখে কথায় গানের এই ছোট্ট পরিসর সাজানো। এত কথা বলছি, শরতের কথা, পুজোর কথা, খিড়কিতে কড়া নাড়ার কথা, যে গানে বা যে সুরের কাছে কান পাতলে সেই কড়া নাড়া এখনও আমরা বুকের মধ্যে শুনতে পাই, সেই গানটির জন্য আমি জানি আমার সমস্ত বন্ধুরা উন্মুখ হয়ে আছেন। কাজেই সেই গানটির কাছে আগে পৌঁছাই, তারপরে অন্য গান অন্য কথায় আসব। আজকের কথায় গানের কেন্দ্রভূমিতে রইলেন সনৎ সিংহ।

0: সুজাতা।
1: বড় হয়েছিলেন বাড়ির উচ্চাঙ্গ সাংগীতিক পরিবেশে, আর পরবর্তীকালে বিখ্যাত সুরকার প্রফুল্ল ভট্টাচার্য এবং কণ্ঠসঙ্গীত শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য ছিলেন তাঁর সঙ্গীতগুরু। সাধক শিল্পী পান্নালাল ভট্টাচার্য ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। এই উচ্চাঙ্গ সঙ্গীতের যে শিক্ষা, তার কিন্তু তালিম তিনি নিয়েছিলেন আচার্য চিন্ময় লাহিড়ীর কাছে। ধ্রুপদী সঙ্গীতের তালিম নিয়ে নানা সুর তাল ছন্দে একেবারে সাবলীল গায়কিতে বহু বছর ধরে তিনি গান উপহার দিয়েছেন। আর সেই গান, যে গান ছোটদের জন্য, বড়রাও যে গান শুনতে পেলে একবার, ওই যে বললাম ছোটবেলার দরজায় মনে হয় কেউ এসে কড়া নেড়ে গেল, যে গানটি শুনছিলাম সেই গানটি তো সনত সিংহের গলায় না শুনলে মনে হয় দুর্গাপূজা বোধহয় এলো না। এরকম অসংখ্য গান ছোটদের জন্য তো গেয়েছেন, তারপরে বড়দের জন্যেও তার গানের সম্ভারটি একেবারেই ছোট নয়। সনত সিংহ দূরদর্শন এবং আকাশবাণী কলকাতার নিয়মিত সঙ্গীত শিল্পী ছিলেন। গ্রামোফোন রেকর্ডে প্রকাশিত তার সহস্রাধিক জনপ্রিয় গান আছে, একথা তো বলাই বাহুল্য। শিল্পীর প্রতিভার মূল্যায়ন করতে গিয়ে একবার হেমেন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সনদবাবু বাংলার তথা ভারতের সীমানা ছাড়িয়ে সাত সমুদ্র তেরো নদীর পারেও গুণমুগ্ধ শ্রোতাদের আহ্বান এড়াতে পারেননি। আর সেই জন্যেই লন্ডনে কমনওয়েলথ দেশের শিল্পী সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। সনদবাবুকে গানের রেকর্ডিং করানোর জন্য প্রথম সাহায্য করেন প্রফুল্ল ভট্টাচার্য।

যিনি ধনঞ্জয় ভট্টাচার্যের দাদা, যাঁর কথা তিনি চিরকাল স্বীকার করেছেন, সর্বাগ্রে মনে করেছেন। বলছিলাম সনৎ সিংহের গানের সেই সম্ভারের কথা, যে সম্ভারে শুধু ছোটদের মনের আনাচ কানাচ লুকিয়ে আছে তাই নয়, তার সাথে বড়দের মনের বিরহ ভালোবাসার হাত ধরাধরি চলাফেরাও একেবারে ষোলো আনা রয়ে গেছে। সেরকম একটি গান শুনব সনৎ সিংহের কণ্ঠে।

0: বাঁশিতে মন গিয়েছে চুরি হয়ে, রাধার মন গিয়েছে চুরি হয়ে বাঁশুরিয়া।
1: সাড়ে চুয়াত্তর আর হংস মিথুন এই দুটি বাংলা ছবিতে নেপথ্যে কণ্ঠ দিয়েছিলেন। আর ১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত সাড়ে চুয়াত্তরে কিন্তু অভিনয় করলেন সনৎ সিংহ। শ্যামাসঙ্গীত ভক্তিগীতিতেও সমান পারদর্শী ছিলেন। বিচিত্র সুর আর ছন্দে বেতারের রম্যগীতিতেও তাঁর দক্ষতা অপরিসীম। পরবর্তীকালে তাঁর যে জনপ্রিয় গান, তাকে মনে রেখে বহুবার বহু গান রচিত হয়েছে। এমনকি একেবারে উত্তর আধুনিক যুগে বাংলা ব্যান্ডের গানেও কিন্তু সনৎ সিংহের গানের ছায়া পড়ে। তবুও ভীষণভাবে মনে হয় সকলের ছোটবেলার ছায়াটি থেকে যেন সনৎ সিংহের নামটিকে সরানো যায় না। আর সেজন্যই বোধহয় আজকের কথায় গানের প্রায় শেষ প্রান্তে, সময় তেমনটাই বলছে, এই প্রান্তে এসেও সেই রকম একটি গানের কাছেই আবার ফিরতে খুব মন চাইছে। এবং এই গানটি শুনতে শুনতে আজকের মতন শেষ করব কথায় গানে, যার কেন্দ্রভূমিতে রইলেন সনৎ সিংহ। আজকের কথায় গানে নিয়ে আপনার সঙ্গী ছিলাম পৌলমী ভট্টাচার্য।

0: আকাশবাণী মৈত্রী দেশ বিদেশের খবর বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত, আমার সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকের শিরোনাম, আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মহিলাদের ম্যানগ্রোভ সৃজনের উল্লেখ করে পরিবেশ সংরক্ষণের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, জনগণনা ও নেশামুক্ত ভারত অভিযানে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান।
1: ভারতকে নিশানা করলে কড়া জবাব দেয়া হবে, সার্জিক্যাল স্ট্রাইকের 10 বছর পূর্তি উপলক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি উল্লেখ করে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী।
0: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ন্যাশনাল ডিজিটাল ট্যুরিজম স্ট্যাক এবং দেখো আপনা দেশ 2.0 প্রকল্পের সূচনা করলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। কলকাতায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পর্যটনের বিনিয়োগকারীদের নিয়ে সম্মেলন।
1: হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের চালকবিহীন সামরিক ডুবোজাহাজ আটকের দাবি ইরানের।
0: লন্ডনে একটি মার্কিন বিমান ঘাঁটির কাছ থেকে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার 5 সন্দেহভাজন জঙ্গি।
1: আন্তর্জাতিক আঙিনায় বিরোধের ক্ষেত্রে আরও নিরপেক্ষ অবস্থান নেওয়ার বিষয়ে সুইজারল্যান্ডে আজ গণভোট।
0: এশিয়ান গেমসে স্কোয়াশে 2টি রূপো, অ্যাথলেটিক্সে 1টি ব্রঞ্জ, ভারতের বক্সিংয়ে 3টি পদক নিশ্চিত।
1: প্রথম একদিনের ম্যাচে ভারতের সামনে জয়ের জন্য 296 রানের লক্ষ্য রাখল ওয়েস্ট ইন্ডিজ।
0: আসছে বিস্তারিত খবরে, আজ প্রথমেই দেশের খবর। পশ্চিমবঙ্গের সুন্দরবনের ঝড়খালির মহিলাদের ম্যানগ্রোভ সৃজনের উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশ সংরক্ষণের বার্তা দিয়েছেন। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্বে আজ তিনি বলেন, এই মহিলাদের অনেকের স্বামী বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। বিধবা এই মহিলারা বিকল্প জীবিকার সন্ধানে ম্যানগ্রোভ লাগানো শুরু করেন। তাঁদের লাগানো ম্যানগ্রোভ আজ সেখানকার গ্রামগুলির প্রাকৃতিক সুরক্ষা বলয় হয়ে উঠেছে এবং এগুলি থেকে মহিলাদের রোজগারও হচ্ছে।
2: ঝাড়খালি की ये महिलाएं मैंग्रोव के जंगल तैयार कर रही। इनमें से ज्यादातर वो महिलाएं हैं जिनके पति की टाइगर अटैक में जान चली गई थी। पति को खोने के बाद उन्हें सुंदरबन से ही आजीविका का सहारा मिला। उनके द्वारा लगाए गए मैंग्रोव आज गांवों के लिए एक प्राकृतिक सुरक्षा कवच बन रहे हैं और इन्हें लगाकर इन महिलाओं की कमाई भी हो रही है।
1: অসমে সোনাই রূপাই অভয়ারণ্যের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একসময় সেখানে হাতিদের বসবাস ছিল, কিন্তু ক্রমশ জনবসতি বাড়তে বাড়তে জঙ্গল গ্রাস করে নেয় এবং হাতিরা বাস্তুচ্যুত হয়। 3 বছর আগে এই জমি জবরদখল মুক্ত হওয়ার পর হাতিরা আবার সেখানে ফিরে এসেছে।
2: অসম সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এক সময় থা জব ইহা হাতিও কা বসেরা হুয়া করতা থা, লেকিন ধীরে ধীরে জঙ্গল কি জমিন পর ইনসানি দখল বাড়তা গয়া, जिसे हाथियों ने इस इलाके से दूरी बना ली। 3 साल पहले इस जमीन को अतिक्रमण से मुक्त कराया गया और अब हाथी यहाँ फिर लौट आए हैं। आज वहाँ फिर हाथियों के झुंड दिखाई दे रहे हैं।
0: জনগণনা পোর্টালে নিজের ও পরিবারের তথ্য দিয়ে জনগণনা অভিযানকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মোবাইল ফোনের মাধ্যমে সহজেই এই তথ্য পোর্টালে নথিভুক্ত করা যায়। দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণনা সংক্রান্ত তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে।

0: सबका राष्ट्रीय दायित्व है। मैंने 15 अगस्त को भी देशवासियों से आग्रह किया था कि इसके लिए अपना समय जरूर निकालें। जनगणना के लिए अपनी जानकारी स्वयं दर्ज करने की ये सुविधा बहुत आसान है। आप अपने मोबाइल से ही अपनी और अपने परिवार की जानकारी दर्ज करा सकते हैं। ये सुविधा हिंदी सहित 16 भाषाओं में उपलब्ध है।
1: আগামী 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, গান্ধীজি আমাদের জীবনে যেসব মন্ত্র দিয়েছেন পরিচ্ছন্নতা সেগুলির মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষ এখন পরিচ্ছন্নতা অভিযানে সামিল হয়েছেন। পরিচ্ছন্নতাই হল গান্ধীজির প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ্য।
0: মুম্বাই মে কুছ যুবা সমুদ্র তটো কো সাফ রাখনে কি পহল কর রহে হ্যায়। হর হফতে কিসি না কিসি বিচ পর সেঁকড়ো যুবা সাথী ইকট্ঠা হো রহে হ্যায়, स्वच्छता से सेवा कर रहे हैं। यहाँ दिल्ली में बच्चे और युवा लोगों को कचरा अलग अलग रखने और अपने आसपास सफाई रखने के लिए जागरूक कर रहे हैं। पश्चिम बंगाल में युवा छात्रों और स्थानीय लोगों के साथ मिलकर पिकनिक स्थलों पर बाजारों की सफाई कर रहे हैं। साथियों, इन सभी प्रयासों में एक बात बहुत सहजता से दिखाई देती है, कहीं शुरुआत एक व्यक्ति ने की, फिर उसके साथ कुछ और लोग आ गए, কারবা বাড়তা গয়া, এই তো জনভাগিদারি হ্যায়।
2: নেশামুক্ত ভারত অভিযানে যুব সমাজকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের যুবরা নেশা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তা একে অপরের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন।
0: আনে ওয়ালে দিনো মে ইস অভিযান কে তহত হেলথ চেকআপ অর ধ্যান শিবির জেসি গতিবিধিয়া ভি হোঙ্গি। জলদি হি হামারে অনেক পর্ব অর ত্যোহার ভি আনে ওয়ালে হ্যায়। ইস বার त्योहारों की खुशियों के बीच हम अपने आसपास भी नजर डालें। अगर कोई युवा किसी गलत आदत की ओर बढ़ रहा है तो उससे बात करें। अगर कोई नशे से बाहर निकलने की कोशिश कर रहा है तो उसका साथ दें। नशा मुक्त युवा विकसित भारत के इस संकल्प को हम सब मिलकर आगे बढ़ाएं।
1: আগামীকাল পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের 10 বছর পূর্ণ হচ্ছে। এর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকের ভারত সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি নিয়ে চলছে। গত এক দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে যে সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার কড়া জবাব দেয়া হবে।
0: बीते एक दशक में बालाकोट की एयर स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक भारत ने बार बार ये स्पष्ट संदेश दिया है कि अगर आतंकवादी भारत पर आंख उठाएंगे तो उसका करारा जवाब दिया जाएगा। आतंकवादी हमलों ने भारत को लंबे समय तक चोट पहुंचाई है। पहले भी हर आतंकी हमले के बाद पाकिस्तान पर कार्रवाई की मांग होती थी। अब आज का भारत आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस पॉलिसी लेकर चल रहा है।
2: আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 9/11 সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্তির উল্লেখ করে প্রধানমন্ত্রী জঙ্গি হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
0: আমেরিকা কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মে জিন নির্দোষ লোগো নে আপনা জীবন খোয়া থা উনমে আমেরিকা কে বাদ সবসে জাদা লোগ ভারত কে থে। মুঝে যাদ হ্যায় 2014 মে পিএম বননে কে বাদ জব মে আমেরিকা গয়া থা তো নিউইয়র্ক মে মে ইন নির্দোষ নাগরিকো কো আপনি শ্রদ্ধাঞ্জলি দেনে পৌঁছ গয়া থা অর আজ ফির এক বার মে ভারত কে করোড়ো নাগরিকো কি ওর সে পীড়িত পরিবারো কে প্রতি আপনি সমবেদনা ব্যক্ত করতা হুঁ।
1: প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বর মাস অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সমর্পিত। সমাজকে অপুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
0: আঙ্গনওয়াড়ি কেন্দ্র আর পোষণ ট্র্যাকার সে ডিজিটালি জুড় গে হ্যায়। করিব 9 করোড় লাভার্থী ইসমে রেজিস্টার্ড হো চুকে হ্যায়। ইসসে বচ্চোঁ, গর্ভবতী মহিলাও অর স্তনপান করানে ওয়ালি মাতাও কি বেহতর দেখভাল সম্ভব হুই হ্যায়। হমে কুপোষণ কে খিলাফ ইস লড়াই কো ইসি তরহ আগে লেকর জানা হ্যায়। হমে হামারে সমাজ কো কুপোষণ সে পুরি তরহ মুক্ত করনা হ্যায়।
2: আসন্ন উৎসবের মরশুমে আবারও ভোকাল ফর লোকালের মন্ত্র স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের দেশের প্রতিটি অঞ্চলেরই কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। এক জেলা এক পণ্য প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই আঞ্চলিক বিশেষত্বগুলিকে স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিশ্বের বাজারেও পৌঁছে দেওয়া।
0: हमारे देश के हर क्षेत्र में ऐसी कोई न कोई विशेषता जरूर है। कहीं कोई खास फल है, कहीं कोई पारंपरिक कला है। वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट इन्हीं विशेषताओं को आगे बढ़ाने का अभियान है। हमारा प्रयास यही होना चाहिए कि हमारे गांव और छोटे शहरों की पहचान सिर्फ स्थानीय बाजार तक सीमित न रहे, वे देश और दूसरे हिस्सों तक पहुंचे। इससे

0: বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সম্প্রতি পাশ হওয়া স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট এবং ভারত মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়েও মতবিনিময় করে দুই পক্ষ। এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক বিষয়, জ্বালানি নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং অবাধ নৌ চলাচল নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হয়।
1: কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, পর্যটন ক্ষেত্রের মূল লক্ষ্য হওয়া উচিত পর্যটকদের ভ্রমণস্থলে থাকার সময় বাড়ানো, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা এবং পর্যটকদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতাকে আরও উন্নত করা। আজ নতুন দিল্লিতে বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী শেখাওয়াত বলেন, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা এবং ভ্রমণের ধরনে পরিবর্তন এলেও পর্যটকেরা এখন শুধুমাত্র প্রচলিত দর্শনীয় স্থান দেখার বদলে আরও গভীর ও নিজস্ব অভিজ্ঞতা সন্ধান করছেন। এবছরের বিশ্ব পর্যটন দিবসের ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, আধুনিক পর্যটকেরা ভ্রমণের পরিকল্পনা করার ক্ষেত্রে প্রচলিত গাইডবুকের পরিবর্তে মোবাইল ফোন, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিভিন্ন পরিষেবা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর অনেক বেশি নির্ভর করছেন। অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী ন্যাশনাল ডিজিটাল ট্যুরিজম স্ট্যাক চালু করেন। এটি একটি উন্মুক্ত ডিজিটাল পরিকাঠামো ব্যবস্থা। এর মাধ্যমে পর্যটন সংক্রান্ত পরিষেবা ও গন্তব্যগুলি আরও সহজে খুঁজে পাওয়া, ব্যবহার করা এবং নির্ভরযোগ্য যাচাই করা সম্ভব হবে।
2: আজ ইয়ে যে ডিজিটাল ট্যুরিজম স্ট্যাক আজ লঞ্চ কিয়া গিয়া আর উসকে সাথ সাথ মে হামনে দেখো আপনা দেশ কে দুসরে চরণ কো ভি আজ প্রতিপাদিত কিয়া জিসমে হাম লেসার নোন ডেস্টিনেশনস কো पर्यटन के पटल पर लाने के लिए सामूहिक रूप से प्रयास करने का संकल्प आज करते हैं। मैं नई शुरुआतों के लिए पर्यटन मंत्रालय की टीम को, और क्योंकि हम सब के सामूहिक प्रयास के बिना इनकी सफलता संभव नहीं है, इसलिए इस पूरे परिवार को जिनका प्रतिनिधित्व आप सब करते हैं, उन सभी को इन शुरुआतों की सफलता के लिए हृदय से शुभकामनाएं देता हूं।
1: এছাড়াও কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী দেখো আপনা দেশ 2.0 প্রকল্পের সূচনা করেন। এর লক্ষ্য পর্যটনের জন্য প্রস্তুত কিন্তু তুলনামূলকভাবে অপরিচিত গন্তব্যগুলিকে জনপ্রিয় করে তোলা এবং দেশের বিভিন্ন পর্যটন স্থলে পর্যটকদের যাতায়াত আরও সুষমভাবে ছড়িয়ে দেওয়া।
0: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ কলকাতার তাজ বেঙ্গল ক্রিস্টাল রুমে পর্যটনের বিনিয়োগকারীদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার। সম্মেলনের উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। পশ্চিমবঙ্গ এবং ভিন রাজ্য থেকে লগ্নিকারীরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং দেশ বিদেশের বিনিয়োগকারী ও বণিক সভার প্রতিনিধিরা। রাজ্যের পর্যটন ক্ষেত্রে বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে লগ্নির আহ্বান জানান পর্যটনমন্ত্রী। পাহাড় থেকে জঙ্গল পর্যন্ত রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পর্যটন কেন্দ্রগুলির জন্য সরকারের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন পর্যটন সচিব বরুণ রায়। তিনি জানান, কেন্দ্রীয় সরকার দার্জিলিং এবং সুন্দরবনকে বিশ্বের পর্যটন গন্তব্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, নদীভিত্তিক পর্যটনে গুরুত্ব দেওয়া হচ্ছে, ধর্মীয় ট্যুরিজম সার্কিটের উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য সরকার।
1: তিস্তাসহ উত্তরবঙ্গের পাহাড় থেকে নেমে আসা নদীগুলির বন্যা, ভাঙন এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পাহাড় বিশেষজ্ঞ একলব্য শর্মার নেতৃত্বে গঠিত ওই কমিটি দীর্ঘমেয়াদী সমাধানের রূপরেখা তৈরির কাজ করবে বলে পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে জানানো হয়েছে। কমিটিতে দার্জিলিং ও কালিম্পংয়ের জেলা শাসকদের পাশাপাশি খড়গপুর আইআইটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সহ একাধিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের রাখা হয়েছে। পাহাড়ি নদীর গতি প্রকৃতি, ক্ষয়, ভূমিধস এবং বন্যার ঝুঁকি খতিয়ে দেখে সুপারিশ জমা দেবে কমিটি। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানান, পাহাড়ি নদীগুলির বন্যা পরিস্থিতি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই এই কমিটি গঠন করা হয়েছে।
0: এবার বিদেশের খবর। হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন সামরিক ডুবোজাহাজ আটক করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। তেহরানের অভিযোগ, এই যানটি হরমুজ প্রণালীর ভেতরে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করছিল। ইরানের এই দাবির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এর আগে আজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের সামনে কোনোভাবেই মাথা নোয়াবে না। তার এই মন্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাত দিনের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
1: লন্ডনে একটি মার্কিন বিমান ঘাঁটির কাছাকাছি এলাকা থেকে পাঁচ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। আর এ এফ ফেয়ারফোর্ড নামে ওই

0: বিমান ঘাঁটিটি ঠান্ডা যুদ্ধের সময় থেকে বোঝাপড়ার ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিয়ে আসছে ব্রিটেন। আজ সকালে ওই অঞ্চলে তিনটি গাড়ির সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে ওঠে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানেও মার্কিন যুক্তরাষ্ট্র ওই ঘাঁটি ব্যবহার করেছে বলে তেহরানের অভিযোগ। ধৃত পাঁচজন কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।
1: ফিলিপিন্সের সোপিক বেতে আসিয়ান দেশগোষ্ঠীর সমুদ্রপথ সুরক্ষার সংক্রান্ত বিশেষ নৌমহড়ার 23তম পর্বে অংশগ্রহণ করল ভারতীয় নৌবাহিনীর জাহাজ, সহযাত্রী এবং কুলিশ। পাঁচ দিনের এই কার্যক্রমের আয়োজক ছিল ফিলিপিন্সের নৌবাহিনী, সহায়তায় ছিল জাপান।
0: মানবিক সহায়তার অংশ হিসেবে ভারত আফগানিস্তানের কাবুলের সরকারি হাসপাতালের জন্য জীবনদায়ী ওষুধ এবং চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আফগান জনগণের জন্য ভারতের মানবিক সহায়তার ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা সবসময় বিশেষ গুরুত্ব পেয়ে আসছে।
1: নেপালের পশ্চিমাঞ্চলে তিব্বত সীমান্তের কাছে হিমলুং হিমালয়ের বেস ক্যাম্পে তুষার ধসের জেরে 10 জন নিখোঁজ বলে জানা গেছে। আবহাওয়ার অবনতি হওয়ায় পর্যটন কর্তৃপক্ষ ট্রেকার এবং পর্বতারোহীদের অভিযান স্থগিত রাখতে বলেছে।
0: আন্তর্জাতিক আঙ্গিনায় বিরোধের ক্ষেত্রে আরও নিরপেক্ষ অবস্থান নেওয়ার বিষয়টি সুইজারল্যান্ডের সাংবিধানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে ওই দেশে আজ গণভোট হচ্ছে। দক্ষিণপন্থী সুইস পিপলস পার্টি চায় দেশ আক্রান্ত না হলে ন্যাটোর মতো সামরিক জোটের সঙ্গে সহযোগিতা করা এবং রাষ্ট্রসংঘের অনুমোদন না পেলে বৈরীপক্ষের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারির পর থেকে সুইজারল্যান্ড যথাসম্ভব দূরে থাকুক। নিরপেক্ষ অবস্থানের নীতি সুইজারল্যান্ডকে যুদ্ধ থেকে দূরে রেখেছে বলে প্রস্তাবের সমর্থকরা মনে করেন। তবে সুইজারল্যান্ডের সরকার এবং বেশিরভাগ রাজনৈতিক দলই প্রস্তাবের বিপক্ষে। তাদের বক্তব্য, এর ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, প্রস্তাবের বিপক্ষেই বেশি মানুষ বলে জনমত সমীক্ষায় উঠে এসেছে।
1: বাংলাদেশে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলির জন্য ব্যয় সাশ্রয়ী ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম বাসগৃহ নির্মাণের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সহজ শর্তে $100 মিলিয়ন ঋণ মঞ্জুর করেছে। এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে মহিলাদের। সুলভ আবাসন প্রকল্পের আওতায় এই ঋণ দেওয়া হবে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং তালিকাভুক্ত কিছু ক্ষুদ্র আর্থিক সংস্থার মাধ্যমে। এই ঋণ হবে দীর্ঘমেয়াদী এবং জামিনমুক্ত। স্বল্প আয়ের মানুষ এই অর্থে নিজের বাড়ি তৈরি ও মেরামত করতে পারবেন। মূলত তাদের কথা মাথায় রেখে এই প্রকল্প চালু করা হয়েছে, যারা আয়ের স্বল্পতার কারণে প্রাতিষ্ঠানিক ঋণদান প্রকল্পের বাইরে থেকে গেছেন। 2031 নাগাদ প্রকল্পটির আওতায় অন্তত 40,000 পরিবারকে ঋণ প্রদানের লক্ষ্য নেওয়া হয়েছে। বন্যার ঝড় কিংবা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকার মানুষ এর ফলে বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। $100 মিলিয়ন ঋণের মধ্যে $40 মিলিয়ন দেওয়া হবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ক্লাইমেট অ্যাডাপশন ফান্ড থেকে।
0: বাংলাদেশে 34 লক্ষ শিশুর জন্য বিশেষ হাম ও রুবেলা টিকাদান অভিযান শুরু করা হয়েছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আজ ঢাকার নানান এলাকায় এই বিশেষ জাতীয় কর্মসূচির সূচনা করেছে। যেসব শিশু এখনও হাম ও রুবেলার প্রতিষেধক পায়নি তাদের চিহ্নিত করে টিকা দেওয়ার অভিযান চলবে 31 অক্টোবর পর্যন্ত। 6 মাস পূর্ণ করে নতুন যেসব শিশু প্রতিষেধক নেওয়ার পর্যায়ে পৌঁছেছে তারাও এর অন্তর্ভুক্ত হবে। স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকাদানের তথ্য সংগ্রহ করবেন বলে জানা গেছে।
1: কঙ্গোর পূর্বাঞ্চলে কিভু হ্রদে একটি জলযান উল্টে যাওয়ায় অন্তত 12 জন প্রাণ হারিয়েছেন, বেশ কয়েকজন নিখোঁজ। প্রশাসন জানিয়েছে ওই জলযানে 50 জনেরও বেশি যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
0: দক্ষিণ আফ্রিকায় কুয়াজুলু নাটাল প্রদেশে আজ এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 11 জন প্রাণ হারিয়েছেন, আহত 8 জন। একটি ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই বিপত্তি।
1: এবার খেলার খবর। এশিয়ান গেমসে স্কোয়াশে ভারত আজ 2টি রুপো পেয়েছে। মহিলা বিভাগের ফাইনালে আজ অনাহত সিং মালয়েশিয়ার সিবাসাঙ্গারি সুব্রমানিয়ামের কাছে 4-11, 4-11, 7-11 সেটে হেরে যান। পুরুষদের বিভাগের ফাইনালে অভয় সিংও মালয়েশিয়ার ইয়াইন ইউ এনজির কাছে 9-11, 5-11, 5-11 সেটে হেরে যান। মহিলাদের 200 মিটার ফাইনালে একটি ব্রোঞ্জ পেয়েছে ভারত। হরিতা ভদ্র 23.2 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থানে দৌড় শেষ করেন। সোনা পেয়েছেন সিঙ্গাপুরের শান্তি পেরেইরা, রুপো চীনের উজি চেন। মহিলাদের 100 মিটার হার্লস রেসের ফাইনালে নন্দিনী কোঙ্গান ষষ্ঠ স্থানে শেষ করেছেন। পুরুষদের 200 মিটার দৌড়ে অনিমেষ কুজুর পঞ্চম স্থান অধিকার করেছেন। তিনি আজ 20.8 সেকেন্ডে দৌড় শেষ করেন। মহিলাদের 400 মিটার হার্লস রেসেও দুই ভারতীয় বিদ্যা রামরাজ এবং অনু রাঘবন ফাইনালে উঠেছেন। পুরুষদের 400 মিটার হার্ডল রেসে সন্তোষ কুমার তামিলরাসন ফাইনালে উঠেছেন। দুটি ফাইনালই আগামীকাল হবে। পুরুষদের 800 মিটার দৌড়ে

0: ভারতের মোহাম্মদ আফসাল পুলিক কাতালান এবং কিষান কুমার ফাইনালে উঠেছেন। পুরুষদের লং জাম্পে শ্রীশঙ্কর মুরলী এবং সলমন পট্টুরাজ ফাইনালে উঠেছেন।
1: বক্সিংয়ে ভারত তিনটি পদক নিশ্চিত করেছে। পুরুষদের 80 কেজি বিভাগে ভারতের অঙ্কুশ সেমিফাইনালে উঠেছেন। তিনি আজ তাজিকিস্তানের সালিমভ নেক্রুজকে 5-0 ব্যবধানে হারিয়ে দেন। মহিলাদের 65 কেজি বিভাগেও ভারতের পারভিন উজবেকিস্তানের খামিদোভা নভাকরকে 5-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। পুরুষদের 90 কেজির বেশি ওজনের বিভাগে নরেন্দ্র থাইল্যান্ডের স্যাংটপ আত্থাপাংকে হারিয়ে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন। হকিতে মহিলাদের পঞ্চম ম্যাচে ভারত আজ সিঙ্গাপুরকে 7-0 হারিয়ে দিয়েছে। সুনীলত টপ্পু দুটি এবং অধিনায়ক সালিমা টেটে, লাল লেমসিওমি, রতুজা দাদাসো, পিসাল, নিক্কি প্রধান ও দীপিকা একটি করে গোল করেছেন। প্রতিযোগিতায় ভারত এখনও পর্যন্ত অপরাজিত। তীরন্দাজিতে ভারত আজ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। কম্পাউন্ড মিক্সড বিভাগে ভারত সেমিফাইনালে উঠেছে। ভারতের সাহিল রাজেশ যাদব ও চিকিৎসা তানিপার্থী কাজাখস্তানকে 159-154 হারিয়ে দেন। সেমিফাইনালে ভারত 30 সেপ্টেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে। মহিলাদের ডিকার্ভ বিভাগে ভারত চীনা তাইপেকে 6-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। দলে ছিলেন অঙ্কিতা ভগত, কুমকুম, অনিল মোহত এবং কৃতি শর্মা। রিকার্ভ মিক্স বিভাগেও ধীরজ বোম্মাদেবারা ও কুমকুম অনিল মোহত ভিয়েতনামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। এছাড়া পুরুষের রিকার্ভ দলটিও সেমিফাইনালে উঠেছে। ধীরজ বোম্মাদেবারা, নীরজ চৌহান ও যশদীপ ভোগে চীনকে 5-1 ব্যবধানে হারিয়ে দেন।
0: পুরুষদের কম্পাউন্ড দলটিও সেমিফাইনালে উঠেছে। কুশল দালাল, সাহিল রাজেশ যাদব এবং গণেশ মণিরত্নম থিরুমুরুর দলটি ভুটানকে 235-232 পয়েন্টে হারিয়ে দেয়। মহিলাদের কম্পাউন্ড বিভাগেও ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিতা তানিপার্থীর দলটি কাজাখস্তানকে 233-230 পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। পুরুষদের ভলিবলে ভারত প্রথম ম্যাচ জিতে গেছে। ভিয়েতনামকে 25-23, 25-21, 25-20 হারিয়ে দিয়েছে তারা। মহিলাদের 69 কেজি ভারোত্তোলনের ফাইনালে জিন্দর কৌর মোট 210 কেজি তুলে নবম স্থানে শেষ করেছেন। ফেন্সিংয়ে ভারত মহিলাদের সাবার বিভাগে ষষ্ঠ স্থান দখল করেছে। কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের কাছে 35-45 ব্যবধানে হেরে যায় ভারত। মহিলাদের ম্যারাথন রেস ওয়াকে মঞ্জু রানী ষষ্ঠ স্থান অধিকার করেছেন।
1: ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হেরে ভারতের পি ভি সিন্ধু প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। তিনি আজ চীনের চেন ইউ ফেইয়ের কাছে 21-11, 18-21, 10-21 সেটে হেরে যান। উন্নতি হুদাও আজ তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের আকানে ইয়ামাগুচির কাছে হেরে প্রতিযোগিতাকে ছিটকে গেছেন। তিনি ইয়ামাগুচির কাছে 16-21, 21-14, 17-21 সেটে হেরে যান। মিক্স ডাবলসের কোয়ার্টার ফাইনালেও ধ্রুব কপিলা ও তানিশা ক্লাস্টো চীনা জুটি ইয়ান জে ফং ও ডং পিং হুয়াং এর কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেন। মহিলাদের ডাবলসেও তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি মালয়েশিয়ার জুটির কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যান।
0: তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে আজ প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 295 রান তোলে। জবাবে জয়ের জন্য 296 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে 41 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে ভারত ম্যাচ জিতে নেয়। এবার দৃষ্টিকোণ। আজ শুনবেন কথায় ও গানে জীবন দেবতা।
2: ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়েও দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। নিজের মধ্যে থেকে অন্য আমিকে খুঁজে নেবার সাধনাতেই আজীবন পথ চলেছেন রবীন্দ্রনাথ। আর তাঁর এই বৃহত্তর জীবনবোধের ক্ষেত্রে এই অন্তরের আমি ধরা দেয় জীবন দেবতা রূপে। তার সৃষ্টিতে আমরা বারবার দেখি এই জীবন দেবতার সন্ধান। অন্তরতমের সঙ্গে কবি একযোগে যুক্ত করলেন বিশ্ব।

এই জীবন দেবতারূপী সত্তাটি নানা সময়ে নানানভাবে ধরা দিয়েছে তাঁর সৃষ্টিতে, কখনো বা মিলে গেছে সর্বেশ্বরবাদের সঙ্গে। শোক, দুঃখ, আনন্দ, বেদনা সবকিছুর মধ্যেই মিলেমিশে আছেন জীবন দেবতা। প্রিয় বন্ধুর বাণী শুধু নয়, নিগূঢ় চেতনার ঊর্ধ্বে উঠে কখনো বা প্রাণে তার স্পর্শ পাওয়ার বাসনাও ধরা পড়েছে কবিতা লেখায়।

অনেক সময়ই এই জীবন দেবতার রূপ স্পষ্টভাবে ধরা দেয়নি কবির কাছে। আকুল হয়েছেন তিনি, বারে বারে খুঁজেছেন অন্তরাত্মাকে।

রবীন্দ্রনাথ তার সব ব্যর্থতা বিফল বাসনা উৎসর্গ করেছেন এই জীবন দেবতার চরণেই। চিত্রা কাব্যগ্রন্থের সাধনা কবিতায় তিনি লিখলেন, এখানেও তুমি জীবন দেবতা, কোহিনু নয়ন জলে সেই মধুমুখ, সেই মৃদু হাসি, সেই সুধা ভরা আঁখি, চিরদিন মোরে হাসালে কাঁদালে, চিরদিন দিল ফাঁকি। খেলা করিয়াছ নিশিদিন মোর সব সুখে সব দুঃখে, এ অজানাপুরে দেখা দিলে পুনঃ সেই পরিচিত মুখে।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে সুন্দরবনের মহিলাদের ম্যানগ্রোভ সৃজনের কথা উল্লেখ করে পরিবেশ সংরক্ষণের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জনগণনা ও নেশামুক্ত ভারত অভিযানে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান।
1: ভারতকে নিশানা করলে কড়া জবাব দেওয়া হবে। সার্জিক্যাল স্ট্রাইকের 10 বছর পূর্তি উপলক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি উল্লেখ করে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর।
0: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ন্যাশনাল ডিজিটাল ট্যুরিজম স্ট্যাক এবং দেখো আপনার দেশ 2.0 প্রকল্পের সূচনা করলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। কলকাতায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পর্যটনে বিনিয়োগকারীদের নিয়ে সম্মেলন।
1: হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের চালকবিহীন সামরিক ডুবোজাহাজ আটকের দাবি ইরানের।
0: লন্ডনে একটি মার্কিন বিমান ঘাঁটির কাছে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার 5 সন্দেহভাজন জঙ্গি।
1: প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারালো ভারত।
0: বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন গ্রন্থ পরিচয়। কালীঘাটের পট লিখেছেন অসীম রেইজ। পরিচয় করাবেন ডক্টর মানস প্রতিম দাস। সম্পাদনায় শিরোপা।

অনুষ্ঠান গ্রন্থ পরিচয়, বইয়ের নাম কালীঘাটের পট, লেখক অসীম রেজ, প্রকাশক একুশ শতক। বাইরে থেকে কলকাতায় কাজে এলে বা নেহাত ঘোরাঘুরির উদ্দেশ্যে এলেও অনেকেরই লক্ষ্য থাকে কালীঘাটে যাওয়ার, সেটা কালী মন্দিরে দেবী দর্শনের জন্য। অবশ্য শুধু মন্দির তো নয়, লৌকিক বিশ্বাসে এ হল একান্ন শক্তিপীঠের অন্যতম। মন্দির থেকে ফেরার পথে অনেকেই এটা ওটা সংগ্রহ করেন, তার মধ্যে যেমন থাকে মিষ্টান্ন, ছোট ছেলেমেয়েদের খেলনা, তেমনই থাকে দেবদেবীর মূর্তি। এ হল আজকের অভ্যেস। ঊনবিংশ শতকের প্রায় পুরোটা জুড়ে এবং বিংশ শতকেরও বেশিরভাগ সময় আরও জিনিস থাকত সংগ্রহের তালিকায়। এর মধ্যে একটা জিনিসকে বলা হয় পট। দাম এক পয়সা থেকে আট আনা, বিক্রি হতো মন্দির চত্বরের নানা দোকান থেকে। দেবদেবীর মূর্তি আঁকতেন কালীঘাটের পটুয়ারা, এটাই কিনে নিয়ে যেতেন তীর্থযাত্রীরা। পরে পটের জনপ্রিয়তা যেই বাড়ল, অমনি সেগুলো ছড়িয়ে গেল অন্যত্র। দেখা গেল গ্রামেগঞ্জে ঢেলে বিক্রি হচ্ছে স্বল্প মূল্যের পট। বিদেশি পর্যটক অবশ্য এর মধ্যে ধর্ম খুঁজতেন না, বেশি দাম দিয়ে তিনি নিয়ে যেতেন স্মারক হিসাবে। বিদেশিদের এই যে সংগ্রহ করার প্রবণতা, এর ফল দাঁড়ালো এই যে আজ কালীঘাটের পটের সবথেকে বড় সংগ্রহ যেটা, তা রয়েছে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামের ইন্ডিয়ান সেকশনে। ভারতে এমন ছবির উপযুক্ত সংরক্ষণ যে হয়নি তা নয়, তবে বাঙালির আত্মপরিচয়ের সাক্ষ্য বহনকারী পট নিয়ে যতটা যত্নবান হওয়া দরকার ছিল তা হয়ে ওঠেনি। এর প্রত্যক্ষ ফল হয়েছে বর্তমান প্রজন্মের সঙ্গে ঐতিহ্যের বিচ্ছেদ। ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অসীম রেজের লেখা বই কালীঘাটের পট। এই বিষয় নিয়ে যেসব গবেষণা গ্রন্থ বা গবেষণাপত্র ইতিমধ্যে রচিত হয়েছে, সেগুলো থেকে লেখক আহরণ করেছেন তথ্য, চেষ্টা করেছেন বস্তুনিষ্ঠ একখানা কাজ উপহার দেওয়ার। লেখকের কথা শিরোনামে তিনি ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামের ইন্ডিয়ান সেকশনের কথা উল্লেখ করেছেন। এখানে সংগৃহীত হয়েছে প্রায় 650 কালীঘাটের ছবি, ড্রয়িং ও লিথোগ্রাফ প্রিন্ট। একথার অর্থ হল, দেশীয় কাজের ইতিহাস সম্পর্কে বিস্তারিত পাঠ নিতে হলে মনোযোগী গবেষককে যেতে হবে দেশের গণ্ডি ছাড়িয়ে বিলেতে। এটা নিয়ে হয়তো অনেকেই দুঃখ করতে চাইবেন না, হয়তো বলবেন কয়েক শতাব্দী ধরে এভাবেই সাম্রাজ্যবাদী দেশে জমা হয়েছে শাসিত দেশের বহু মূল্যবান ঐতিহাসিক সামগ্রী। উদাহরণ হিসেবে হয়তো জানাতে চাইবেন যে শুধুমাত্র প্যারিসের লুভার মিউজিয়ামে ইতালি বা সংলগ্ন আফ্রিকার সংস্কৃতির যে পরিমাণ নিদর্শন রয়েছে তা ওইসব দেশের মধ্যে কোথাও নেই। তবে এখানে পার্থক্য এটাই যে কালীঘাটের পট কেউ বলপূর্বক হরণ করেননি, প্রথামাফিক সংগৃহীত হয়ে সেগুলো পাড়ি দিয়েছে দেশ বিদেশে। দেশের মধ্যে কোথাও কোথাও সাদরে বা হয়তো অনাদরে রাখা আছে সেগুলো, লেখক তেমন উদাহরণও এনেছেন আলোচনার সূত্রে। সূচিপত্রে অধ্যায়ের ভাগ খুঁজে পাচ্ছি এভাবে, প্রথমে সূচনা পর্ব এবং তারপরে আটটা অধ্যায়। একে একে এসেছে কালীঘাট পটচিত্রের বৈশিষ্ট্য, কালীঘাটের পটচিত্র ও অন্যান্য লোকশিল্প, কালীঘাটের চিত্রকলা ও কলকাতার কালচার, কালীঘাট পটচিত্রে মহন্ত এলেকশির কাহিনী, কালীঘাট পটচিত্রে বিষয় বৈচিত্র্য, বিভিন্ন মাধ্যমে কালীঘাট পটচিত্রের বিষয়বস্তু, কালীঘাট পটচিত্রের সংগ্রহ ও সংরক্ষণ, কালীঘাট পটচিত্রের পুনরুজ্জীবন প্রসঙ্গ, আর এরপরে স্বাভাবিক নিয়মে এসেছে সূত্র নির্দেশ ও টিকা এবং গ্রন্থপঞ্জি। যেসব সংগ্রহশালায় কালীঘাটের পট সংরক্ষিত আছে সেগুলোর একটা তালিকা রয়েছে বইয়ের শেষের দিকে। আর যেটা অবশ্যই উল্লেখ্য তা হল, বিভিন্ন পটের ছবি সংকলিত হয়েছে বইয়ের একেবারে শেষে। এই প্লেটগুলো পাঠের আকর্ষণ বাড়িয়ে দেয় অনেক। সূচনা পর্বে মূলত কালীঘাটের পটের ক্রমবিকাশ, পটের শিল্পীরা এবং সংশ্লিষ্ট গবেষকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সীমিত উদ্যোগ রয়েছে।

বইয়ের বিভিন্ন অধ্যায়ে এগুলোই বিস্তারিত রূপ পেয়েছে। পটের বিষয়টা যার কাছে একেবারেই নতুন, তাকে মনোযোগী হতে হবে কালীঘাট পটচিত্রের বৈশিষ্ট্য শীর্ষক অধ্যায়। চৌকো বা আয়তাকার পটের সঙ্গে জড়ানো বা দীঘল পটের পার্থক্য কোথায় তা এখানেই জানবেন পাঠক। এই অধ্যায়েই ছবি আঁকার জন্য কাগজ তৈরি করা, রঙের ব্যবহার ইত্যাদির আলোচনা রয়েছে। তবে পটের রসায়নের এই চর্চাকে তীক্ষ্ণ করে তুলতে লেখক গবেষকদের মতামতকে অন্তর্ভুক্ত করেছে। সেটা পাঠের পক্ষে কতটা অনুকূল তা পাঠকই বলতে পারবেন। WG আর্চারের কাছ থেকে উদ্ধৃতি পাওয়া যাবে গোটা বই জুড়ে, এই অধ্যায়ে তার সূচনা ঘটে গিয়ে। তার পাশে অন্যান্য যেসব গবেষকদের ভাবনাকে এই বইয়ে অন্তর্ভুক্ত করেছেন লেখক, তার মধ্যে অন্যতম নিঃসন্দেহে যতীন্দ্র জৈন। আর্চার এবং জৈনের লেখা থেকে অনেক অধ্যায়ে দীর্ঘ উদ্ধৃতি দেওয়া হয়েছে। স্থানীয় গবেষকদের মধ্যে এসেছে অজিত ঘোষের কথা, যিনি 1926 সালে ওল্ড বেঙ্গলি পেইন্টিংস শীর্ষক এক লেখায় কালীঘাটের পটের শৈলীর ভূয়সী প্রশংসা করেন। এরও আগে 1888 সালে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ইংরেজি ভাষায় লেখা তার বইয়ে কালীঘাট পটচিত্রের সামাজিক প্রতিষ্ঠার কথা তুলে ধরেন। এ সমস্তই আলোচনা হয়েছে বিস্তারে। কালীঘাটের পটের স্রষ্টা হিসেবে সরাসরি কালীঘাটের দু একজন শিল্পী থাকলেও এই ধারাকে বিকশিত করার ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছেন কখনো সংলগ্ন আবার কখনো দূরবর্তী জেলা শিল্পীরা। হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা প্রভৃতি জেলা শিল্পীদের কথা জানানো হয়েছে বইয়ে। যেমন সূচনা পর্বে 1812 সালে চব্বিশ পরগনার গড়িয়া অঞ্চলের ইন্দ্রমোহন ঘোষের পট আঁকার কথা জানা যায়। তিনি এটাকে জীবিকা হিসেবে গ্রহণ করেছিলেন। লেখক জানিয়েছেন যে তার দুই ছেলে দীর্ঘ সাত দশক ধরে কালীঘাটের পট এঁকে খ্যাতি পেয়েছিলেন। সুদূর জলপাইগুড়ির প্রসঙ্গ এসে পড়েছে এই আলোচনায়। কিন্তু এই ধারার বর্তমান বাহক হিসেবে যে দুটো গ্রামকে আলাদা করে চিহ্নিত করেছেন লেখক, সেগুলো হল মেদিনীপুরের পিংলা থানার নয়া ও মালিগ্রাম। রঞ্জিত চিত্রকর, উত্তম চিত্রকর বা আনোয়ার চিত্রকর গত শতকের 90-এর দশক থেকে শুরু করে আজও এই ধারায় ছবি তৈরি করে চলেছেন। সনাতনী ফ্যাশনে দেবদেবী, কলকাতার বাবু বিবি, সামাজিক অনাচারে ছবি এঁকেছেন এরা। এই কাজ করতে গিয়ে নিজেদের স্বতন্ত্র একটা স্টাইল তুলে ধরেছেন পিংলা শিল্পীরা। পটের ছবিতে বহু বিষয় আছে নিশ্চয়ই, কিন্তু তারই মধ্যে আলাদাভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে কিছু পট। এর মধ্যে উল্লেখযোগ্য মহন্ত এলোকেশীর কাহিনী। পরকীয়া প্রেম, ঈর্ষা ও হত্যা নিয়ে তারকেশ্বরে যে চমকে দেওয়া ঘটনা ঘটে গিয়েছিল 1873 খ্রিস্টাব্দে, তা অত্যন্ত যত্নে পটে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন শিল্পী। এ সম্পর্কিত বিভিন্ন পটে ঘটনার বিভিন্ন পর্ব বর্ণিত হয়েছে। মহন্ত এলোকেশীর ঘটনাভিত্তিক পট যে লন্ডন, মস্কো ও প্রাগের সংগ্রহশালায় জায়গা পেয়েছে তা জানা গিয়েছে চেক গবেষক হানা নিত্সোকোভার কাজের ফলে। এই যে দেশের শিল্প সামগ্রী ভিন্ন দেশে পৌঁছে যাওয়া, এর মাধ্যমে সংস্কৃতির প্রবাহ ঘটে স্থানান্তরে। এই প্রবাহ অবশ্য একমুখী নয়, বিদেশি প্রবাহেও পাল্টে গিয়েছে কালীঘাটের পট। এমন বিদেশি প্রভাব আর তার সঙ্গে শহুরে পরিবেশ কালীঘাটের পটের কৌলিন্য নষ্ট করেছে বলে ক্ষুব্ধ ছিলেন গুরু সদয় দত্ত। 1932 সালে এই জেলা শাসকের উদ্যোগে যে লোকশিল্পের প্রদর্শনী হয় তাতে কালীঘাট অঞ্চল থেকে প্রায় 200 পট সংগ্রহ করে প্রদর্শন করা হয়েছিল। তবে অনেক সময় বিদেশি বিশেষজ্ঞরা কালীঘাটের পটে বৈদেশিক প্রভাবের চিহ্ন স্পষ্ট বলে উল্লেখ করলেও সে দাবি মানেননি দেশের শিল্প বিশেষজ্ঞরা। যেমন WG আর্চার কালীঘাটের পটচিত্রের ফিগারে শেডিং বা ছায়াপা সৃষ্টির কৌশলকে ব্রিটিশ চিত্রকলার প্রভাব বলে রায় দিয়েছেন। এর উত্তরে অশোক ভট্টাচার্য জানিয়েছেন যে এই শেডিংয়ের কাজ অজন্তার গুহাচিত্রের সময় থেকেই রয়ে গিয়েছে ভারতীয় চিত্রকলায়। 1819 শতকে কেরল বা রাজস্থানের পটচিত্রেও এই শেডিং উপস্থিত বলে জানিয়েছেন তিনি। বইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় একই তথ্যের পুনরাবৃত্তি রয়েছে। কালীঘাটের পটচিত্রের সংগ্রহ ও সংরক্ষণ নিয়েও কথাটা প্রযোজ্য। তবুও এ সংক্রান্ত যে পৃথক অধ্যায় রয়েছে তা তথ্যে সমৃদ্ধ। কালীঘাট পটচিত্রের সংগ্রহ ও সংরক্ষণ শীর্ষক অধ্যায়ে লেখক অসীম রে জানিয়েছেন যে লাহোর মিউজিয়ামের কিউরেটর তথা বম্বে স্কুল অফ আর্টের শিক্ষক লকউড কিপলিং সংগ্রহ করেছিলেন অনেকগুলো পটচিত্র। তার পুত্র স্বনামধন্য রাডিয়ার্ড কিপলিং 1917 সালে সেই সব ছবি দান করেছিলেন ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়ামে। এখানেই দ্বিতীয় বৃহত্তম সংগ্রহ গড়ে তুলেছিলেন মিউজিয়ামের ইন্ডিয়ান সেকশনের কিউরেটর WG আর্চার। এদিকে 19 শতকের দ্বিতীয় ভাগে এম মনিয়ার উইলিয়ামস 110টা ছবি সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন। সেগুলো পরে অক্সফোর্ডের বোদলিয়ান লাইব্রেরিতে রাখা হয়।

আমেরিকায় কালীঘাটের পটচিত্রে বৃহত্তম সংগ্রহ গড়ে তোলেন চেস্টার হেরউইজ এবং তার স্ত্রী ডাভিডা। গত শতকের ষাটের দশকে অন্যান্য ছবির সঙ্গে তারা প্রায় ৫০০টা কালীঘাটের পটচিত্র সংগ্রহ করেন। মস্কোর পুশকিন মিউজিয়াম অফ গ্রাফিক আর্টসে ৬২টা কালীঘাটের পটচিত্র রয়েছে। এইসব সংগ্রহের উপর গবেষণা করেই তৈরি হয়েছেন বিভিন্ন সময়ের বিশেষজ্ঞরা। এভাবেই পটচিত্রের বিভিন্ন দিক নিয়ে পাঠককে সমৃদ্ধ করবে অসীম রেজের লেখা বই কালীঘাটের পট। তবে বইয়ের সামগ্রিক নকশা দেখে একটা সংশয় থেকে যায়, ঠিক কেমন পাঠকের জন্য তৈরি হয়েছে এই বই? কালীঘাটের পট বিষয়ে একেবারে আনাড়ি পাঠক, নাকি এ বিষয়ে বেশ কিছুটা লেখাপড়া করে তৈরি হওয়া পাঠক? পৃথিবীর কোনো বই সবার জন্য হতে পারে না, এই বইয়ের ক্ষেত্রেও কথাটা সমানভাবে সত্য। অতএব উদ্দিষ্ট পাঠকবর্গের পরিচয় পাওয়ার দরকার ছিল। মুশকিল হচ্ছে যে লেখক তার পরিবেশনকে সমৃদ্ধ করে তুলতে গিয়ে এমন একটা জায়গায় উপস্থিত হয়েছেন যে সেই পরিচয় পাওয়া সম্ভব হচ্ছে না। বইতে ছাপার ভুলও পাঠককে কিছুটা পীড়া দেবে বলে মনে হয়। তবে শুধুমাত্র তথ্যের সমাবেশ দিয়ে যদি এই বইকে বিচার করা হয়, তবে নিঃসন্দেহে আদরণীয় বলে আখ্যা দেওয়া যায় একুশ শতক প্রকাশিত এই বইকে। কালীঘাটের পটের খুঁটিনাটি পাওয়ার জন্য আগ্রহী পাঠক মাত্রেই হাত বাড়াবেন এমন বইয়ের দিকে।

এতক্ষণ শুনছিলেন গ্রন্থ পরিচয়। কালীঘাটের পট লিখেছেন অসীম রেইজ, পরিচয় করালেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনায় শিরোপা রায়। আকাশবাণী মৈত্রী।

0: শুক্রবার মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসেমশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন দুশোর মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
1: আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবেশ সুরক্ষিত থাকলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। আকাশবাণীতে আজ মন কি বাতের 138তম পর্বে তিনি এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সুন্দরবনে মহিলাদের উদ্যোগে ম্যানগ্রোভ অরণ্য তৈরির উদাহরণ তুলে ধরেন। পাকিস্তানে 2016 ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের 10 বছর পূর্তির প্রাক্কালে আজ প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বার্তা দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বজুড়ে স্থিতিশীলতা চায়, কিন্তু তার নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে নয়। পশ্চিমবঙ্গে পর্যটন ক্ষেত্রে 12,530 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। তিরুবনন্তপুরমে আজ প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের একদিনের সিরিজে 1-0 এগিয়ে গেছে। উজবেকিস্তানে অনুষ্ঠিত 46তম দাবা অলিম্পিয়াডে টানা তৃতীয়বার নোনা গ্যাপ্রিন্দাশভিলি ট্রফি জিতল ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবেশ সুরক্ষিত থাকলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। আকাশবাণীতে আজ মন কি বাতের 138তম পর্বে তিনি বলেন, প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক গড়ে ওঠা প্রয়োজন। এই প্রসঙ্গে তিনি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের ঝড়খালির মহিলাদের উদাহরণ দিয়ে জানান, তারা নিজস্ব উদ্যোগে ম্যানগ্রোভ অরণ্য তৈরি করেছেন। এদের মধ্যে বেশিরভাগই স্বামী বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছে। সুস্থ সমাজ গঠনের পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীর জীবন দর্শনের একাধিক মূলনীতির মধ্যে একটি ছিল স্বচ্ছতা। এই প্রসঙ্গে একাধিক রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের নিদর্শন তুলে ধরে শ্রী মোদী বলেন, এখানকার ছাত্র, যুব, স্থানীয় মানুষেরা একত্রিত হয়ে নিজ উদ্যোগে পিকনিক স্পট, বাজারসহ বিভিন্ন স্থান সাফাইয়ের মাধ্যমে দৃষ্টান্ত তৈরি করেছেন।
1: কুছ হি দিনো বাদ 2 অক্টোবর হ্যায় পূজ্য বাপু কি জয়ন্তী কা দিন। বাপু নে হমে জীবন কে বহুত সে মন্ত্র দিয়ে হ্যায়, স্বচ্ছতা ভি উনমে সে এক হ্যায়। হাল কে দিনো মে মেনে কহিন মধ্যপ্রদেশ মে কুছ নওজওয়ান নদী কি সফাই কা কাম কর রহে হ্যায়, উনকে ছোটে সে প্রয়াস মে পুরা সমাজ জুট রহা হ্যায়। এসে হি আন্ধ্রপ্রদেশ মে যুবা পুরানি বাওড়িও ওর কুয়ো কি সফাই কর রহে হ্যায়, ইসসে হামারি পুরানি ধরোহরো উসে ফির সে সমারনে কা কাম হো রহা হ্যায়, স্বচ্ছতা সে সেবা কর রহে হ্যায়।
0: শ্রী মোদী বলেন, নেশামুক্ত যুব অভিযানের আওতায় মাদকের বিরুদ্ধে লড়াইয়ে লক্ষ লক্ষ যুব কার্যকর পদক্ষেপ নিচ্ছে। তারা মাদকাসক্তি থেকে দূরে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে এবং অন্যদের কাছেও এই বার্তা পৌঁছে দিচ্ছে। নেশামুক্তির বার্তা কর্মসূচির আওতায় যুবরা যেভাবে নিজেদের ভাষায় নিজেদের মতো করে সচেতনতা প্রসারে কাজ করছে, তার ভূয়সী প্রশংসা করেন শ্রী মোদী। আজকের মন কি বাতে শ্রী মোদী বলেন, সেপ্টেম্বর হল পুষ্টির মাস। অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে দেশব্যাপী একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে চলছে বিশেষ সচেতনতা অভিযান। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বর্তমানে পোষণ ট্র্যাকারের সঙ্গে ডিজিটালি যুক্ত হয়েছে, ফলে শিশু, গর্ভবতী মহিলা এবং স্তন্যদায়ী মায়েদের সুচারুভাবে যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। উৎসবের মরশুমে ফের একবার ভোকাল ফর লোকালের মন্ত্র স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় পণ্য বিশ্বের বাজারে জায়গা করে নিলে আত্মনির্ভর ভারতের পথ আরও প্রশস্ত হয়। এক জেলা এক পণ্য প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, আঞ্চলিক বিশেষত্বগুলিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়াই এই কর্মসূচির লক্ষ্য। জনগণনার প্রথম পর্বে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিভুক্ত হয়েছে। প্রত্যেক নাগরিককে জনগণনায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন শ্রী মোদী।
1: জনগণনা হাম সবকা রাষ্ট্রীয় দায়িত্ব হ্যায়। মানে 15 আগস্ট কো ভি দেশবাসিও সে আগ্রহ কিয়া থা কিসকে লিয়ে আপনা সময় জরুর নিকালে। জনগণনা কে লিয়ে আপনি জানকারি স্বয়ং দর্জ করলে কি ইয়ে সুবিধা বহুত আসান হ্যায়। আপ আপনে মোবাইল সে হি আপনি আর আপনে পরিবার কি জানকারি দর্জ করা সকতে হ্যায়। ইয়ে সুবিধা হিন্দি সহিত 16 ভাষাও মে উপলব্ধ হ্যায়।
0: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ভারত আপোষহীন নীতি নিয়েছে। আগামীকাল 2016 সালে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের 10 বছর পূর্তি উপলক্ষে ভারতকে নিশানা করলে তার কড়া বার্তা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী বলেন।
1: বিতে 1 দশক মে বালাকোট কি এয়ার স্ট্রাইক সে লেকর অপারেশন সিন্দুর তক ভারত নে বার বার ইয়ে স্পষ্ট সন্দেশ দিয়া হ্যায় কি আগর আতঙ্কবাদী ভারত পর আঁখ উঠায়েঙ্গে তো উসকা করারা জবাব দিয়া জায়েগা। আতঙ্কবাদী হামলো নে ভারত কো লম্বে সময় তক চোট পৌঁছাই হ্যায়। পহলে ভি হর আতঙ্কী হামলে কে বাদ পাকিস্তান পর কার্যবাহী কি মাঙ্গ হোতি থি। আব আজ কা ভারত আতঙ্কবাদ কে খিলাফ জিরো টলারেন্স পলিসি লেকর চল রহা হ্যায়।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, তবে নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষা করতে বদ্ধপরিকর। নতুন দিল্লিতে একটি সংবাদ মাধ্যমে আয়োজিত প্রতিরক্ষা বিষয়ক সম্মেলনে মন্ত্রী বলেন, ভারত বিশ্বজুড়ে স্থিতিশীলতা চায়, কিন্তু তার নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে নয়। তিনি স্পষ্ট করেন যে যেসব দেশ ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে উস্কে দেয় তাদের সঙ্গে আলোচনায় কোনো অবকাশ নেই। যতক্ষণ কোনো প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদে সহায়তা করার নীতি অব্যাহত রাখবে ততক্ষণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার ভারতের রয়েছে। জাতীয় নিরাপত্তা

0: সরকারকে সুদৃঢ় করার ক্ষেত্রে জাতীয় ঐক্যকে একটি প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে শ্রী সিং বলেন, দেশের নিরাপত্তা কেবল সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, বরং তা প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, পর্যটন ক্ষেত্রের মূল লক্ষ্য হল পর্যটকদের ভ্রমণের সময় বাড়ানো, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, স্থানীয় অর্থনীতিকে সহায়তা করা এবং পর্যটকদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা আরও উন্নত করা। নতুন দিল্লিতে বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা এবং ভ্রমণের ধরনে পরিবর্তন এলেও পর্যটকেরা এখন শুধু প্রচলিত দর্শনীয় স্থান দেখার বদলে আরও নিবিড় ও স্বতন্ত্র অভিজ্ঞতা পেতে আগ্রহী। এবছরের বিশ্ব পর্যটন দিবসের মূল ভাবনা তুলে ধরে শ্রী শেখাওয়াত বলেন, আধুনিক পর্যটকেরা ভ্রমণের পরিকল্পনায় প্রচলিত ট্রাভেল গাইডের তুলনায় মোবাইল ফোন, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার উপর বেশি নির্ভর করছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে তিনি কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠক করেন। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, নিরাপত্তা ও শিক্ষাক্ষেত্রে চুক্তির মাধ্যমে উচ্চ পর্যায়ের আলোচনাগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে দুই দেশ কাজ করছে বলে ডক্টর জয়শঙ্কর সমাজ মাধ্যমের এক বার্তায় জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে পর্যটন ক্ষেত্রে 12,530 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। বিশ্ব পর্যটন দিবসে আজ কলকাতার তাজ বেঙ্গল ক্রিস্টাল রুমে পর্যটনে বিনিয়োগকারীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার। সম্মেলনের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, পর্যটন ক্ষেত্রে প্রায় 22,000 নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। দপ্তরের আয় বৃদ্ধির জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ও ভিন্ন রাজ্য থেকে লগ্নিকারীরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং দেশ বিদেশের বিনিয়োগকারী এবং বণিক সভার প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গ সফররত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় সংগঠনকে নিজের দক্ষতায় শক্তিশালী করে তোলার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। কলকাতায় আজ দলের মন্ত্রী, বিধায়ক, সাংসদ, বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি ও বিভিন্ন বিভাগের কর্মীদের সঙ্গে দফায় দফায় সাংগঠনিক বৈঠক করেন তিনি। দল এবং সরকারের মধ্যে সমন্বয় বৃদ্ধির উপর জোর দিয়েছেন বলে সূত্রের খবর। সর্বভারতীয় সভাপতি বলেন, রাজ্যে নতুন সরকারের মানুষের সরকার হিসেবে কাজ করতে হবে এবং উন্নয়নের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বিধায়কদের মানুষের পাশে থেকে কাজ করার পরামর্শ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল প্রমুখ। পশ্চিমবঙ্গের বীরভূমের বোলপুরে বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লাকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ত্রিশুলাপট্টি এলাকার রাইস মিল সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় আজ সন্ধ্যায় বাইকে করে এসে দুষ্কৃতীরা খুব কাছ থেকে চন্দনকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয়। মাথায় গুলি লাগতেই রাস্তাতেই লুটিয়ে পড়েন ওই বিজেপি নেতা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত রয়েছে বলে মৃতের পরিবারের দাবি। জাপানে এশিয়ান গেমসে ভারতের এনসি সোজা নেড্ডাপিল্লি মহিলাদের লং জাম্পে রূপ জিতেছেন। জাতীয় রেকর্ডধারী এনসি 6 মিটার 53 সেন্টিমিটার সেরা লাভ দিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। পুরুষদের হাই জাম্পে ভারতের সর্বেশ কুমার 2 মিটার 25 সেন্টিমিটারের সেরা প্রচেষ্টা রূপ পেয়েছেন। আজ স্কোয়াশে 2টি রূপ পেয়েছে ভারত। পুরুষদের সিঙ্গলসে অভয় সিং রূপ জিতেছেন। ফাইনালে মালয়েশিয়ার এই নেও এনজি আধিপত্য বজায় রেখেন এবং অভয়কে 9-11, 5-11, 5-11 হারিয়ে দেন। মহিলাদের সিঙ্গলসে অনাহাত সিং রূপ পেয়েছেন। এশিয়ান গেমসে মহিলাদের 200 মিটার ইভেন্টে ভারতের হরিদা ভদ্র ব্রোঞ্জ পদক জিতেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদক জয়ের জন্য এনসি সোজান, অভয় সিং, অনাহাত সিং, সর্বেশ কুষার এবং হরিতা ভদ্রকে অভিনন্দন জানিয়েছেন। বর্তমানে পদক তালিকায় ভারত 12তম স্থানে রয়েছে। তিরুবনন্তপুরমে গ্রিনফিল্ড স্টেডিয়ামে প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের একদিনের সিরিজ 1-0 এগিয়ে গেছে। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠালে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 295 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলির অপরাজিত 17 রান ও অধিনায়ক শুভমন গিলের 17 রানের উপর ভর করে ভারত 2 উইকেট হারিয়ে 50 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। উজবেকিস্তানের সমরখান্দে অনুষ্ঠিত 46তম দাবা অলিম্পিয়াডে মর্যাদাপূর্ণ নোনা গ্যাপ্রিন্দাস ফিলি ট্রফি জিতল ভারত। ওপেন বিভাগে রূপো এবং মহিলা বিভাগে ব্রোঞ্জিতে সামগ্রিকভাবে সেরা দেশ হয়েছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবেশ সুরক্ষিত থাকলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। আকাশবাণীতে আজ মন কি বাতের 138তম পর্বে তিনি এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সুন্দরবনে মহিলাদের উদ্যোগে ম্যানগ্রোভ অরণ্য তৈরির উদাহরণ তুলে ধরেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বজুড়ে স্থিতিশীলতা চায় কিন্তু তার নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে নয়। পশ্চিমবঙ্গে পর্যটন ক্ষেত্রে 12,530 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। খবর শেষ হল। পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকার

বাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মোয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 28শে সেপ্টেম্বর সোমবার, ভারতীয় সময় সকাল 5:58 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা, সকাল 6:05 সুচিন্তন, মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ শুনবেন। সকাল 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীতে শুনবেন শরদ, শিল্পী রাজীব চক্রবর্তী, রাগ বৈরাগী ও জৌনপুরী। 6:30 এই মহাজীবন, ভগৎ সিংয়ের সংক্ষিপ্ত জীবন কথা। 6:40 শুনবেন রবীন্দ্রসঙ্গীত সুদীপ্ত গাইনের কণ্ঠে। 6:55 কৃষক বন্ধুদের জন্য আগাছা নাশকের সঠিক ব্যবহার নিয়ে বলবেন গোলাম মঈনুদ্দিন। সকাল 7:05 লোকগীতি। সকাল 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান জুকো ভ্যালি নাগাল্যান্ড, উপস্থাপনায় স্পন্দন দাস। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 অতিথি, মল্লার ঘোষের সাক্ষাৎকার গ্রহণে তন্ময়ী ভট্টাচার্য। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল রজা আলী খান, রাগ কোমল ঋষভ আশাভরি। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পৃথা কুণ্ডু। 10:30 রামধনুতে প্রথমে আধুনিক গান শুনবেন সোহিনী ভট্টাচার্যর কণ্ঠে, পরে দুতরা শিল্পী সুবল দত্ত। সকাল 11:00 সংগ্রহশালা থেকে গান। 11:15 নজরুল গীতি, শিল্পী মালা মুখোপাধ্যায়। 11:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 12:30 লোকগীতির অনুষ্ঠান। দুপুর 1:00 বেতার নাটক মর্মরিত পল্লবী, রচনা অনুপ চক্রবর্তী, প্রযোজনা দীপক চন্দ্র পোদ্দার। 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 প্রথম অধিবেশনের সমাপ্তি। ভারতীয় সময় বিকাল 3:30 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা। বিকেল 3:35 অনুরোধের আসর। বিকেল 4:05 মহিলাদের আসর ছবি ঘর, লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। বিকেল 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার ও মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরম ময়না। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, হুগলি জেলার কৃষিকাজ। অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুখদেব চন্দ্র শীল। 6:50 আপনার স্বাস্থ্য, বিশ্ব র‍্যাবিস ডে উপলক্ষে জলাতঙ্ক নির্মূলে সীমানা পেরিয়ে, বলবেন ডাক্তার অনির্বাণ দোলই। সন্ধ্যে 7:00 বেতার নাটক মর্মরিত পল্লবী, রচনা অনুপ চক্রবর্তী, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, বায়ো স্কেচ অব অসীমা চট্টোপাধ্যায় অন হার বার্থ অ্যানিভার্সারি, এই নিয়ে অধ্যাপক মানস চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণে প্রদীপ্তা কুণ্ডু। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী রাজীব চক্রবর্তীর রাগ বিহাগ। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল সোমবার

আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজকের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রুচিরা পাণ্ডা, রাগ বেহাগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে সনাতন ঘোষ, তানপুরায় কোয়েল সাহা। শুনবেন খেয়াল শিল্পী রুচিরা পাণ্ডা।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকের শিরোনাম। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে সুন্দরবনের মহিলাদের ম্যানগ্রোভ সৃজনের উল্লেখ করে পরিবেশ সংরক্ষণের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, জনগণনা ও নেশামুক্ত ভারত অভিযানে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান।
1: ভারতকে নিশানা করলে কড়া জবাব দেওয়া হবে, সার্জিক্যাল স্ট্রাইকের 10 বছর পূর্তি উপলক্ষে সন্ত্রাসে

0: বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি উল্লেখ করে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর।
1: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ন্যাশনাল ডিজিটাল ট্যুরিজম ট্যাক এবং দেখো আপনা দেশ 2.0 প্রকল্পের সূচনা করলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। কলকাতায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পর্যটন সম্মেলনে 12,530 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব।
0: প্রথম একদিনে ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে।
1: এশিয়ান গেমসে স্কোয়াশে 2টি রূপ, অ্যাথলেটিক্সে 1টি ব্রোঞ্জ ভারতের, বক্সিংয়ে 3টি পদক নিশ্চিত। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে সুন্দরবনের ঝড়খালির মহিলাদের ম্যানগ্রোভ সিজনের উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশ সংরক্ষণের বার্তা দিয়েছেন। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্বে আজ তিনি বলেন, এই মহিলাদের অনেকের স্বামী বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। বিধবা এই মহিলারা বিকল্প জীবিকার সন্ধানে ম্যানগ্রোভ লাগানো শুরু করেন। তাঁদের লাগানো ম্যানগ্রোভ আজ সেখানকার গ্রামগুলির প্রাকৃতিক সুরক্ষা বলয় হয়ে উঠেছে এবং এগুলি থেকে মহিলাদের রোজগারও হচ্ছে।
2: ঝাড়খালী কি মহিলায় ম্যাংগ্রোভ কে জঙ্গল তৈয়ার কর রহি। ইনমে সে জ্যাদাতর বো মহিলায় হ্যায় জিনকে পতি কি টাইগার অ্যাটাক মে জান চলি গই থি। পতি কো খোনে কে বাদ উনে সুন্দরবন সে হি আজীবিকা কা সাহারা মিলা। উনকে দ্বারা লগায়ে গয়ে ম্যাংগ্রোভ আজ গাঁও কে লিয়ে এক প্রাকৃতিক সুরক্ষা কবচ বন রহে আর ইনে লগাকর ইন মহিলাও কি কমাই ভি হো রহি হ্যায়।
0: জনগণনা পোর্টালে নিজের ও পরিবারের তথ্য দিয়ে জনগণনা অভিযানকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। মোবাইল ফোনের মাধ্যমে সহজেই এই তথ্য পোর্টালে নথিভুক্ত করা যায়। দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, জনগণনা সংক্রান্ত তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে।
2: জনগণনা হাম সবকা রাষ্ট্রীয় দায়িত্ব হয়। মানে 15 আগস্ট কো ভি দেশবাসীয় সে আগ্রহ কিয়া থা কিসকে লিয়ে अपना समय जरूर निकाले। जनगणना के लिए अपनी जानकारी स्वयं दर्ज करने की ये सुविधा बहुत आसान है। आप अपने मोबाइल से ही अपनी और अपने परिवार की जानकारी दर्ज करा सकते हैं। ये सुविधा हिंदी सहित 16 भाषाओं में उपलब्ध है।
1: আগামী 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, গান্ধীজি আমাদের জীবনে যেসব মন্ত্র দিয়েছেন পরিচ্ছন্নতা সেগুলির মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষ এখন পরিচ্ছন্নতার অভিযানে সামিল হয়েছেন। পরিচ্ছন্নতাই হল গান্ধীজির প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ্য।
2: মুম্বাই মে কুছ যুবা সমুদ্র তটো কো সাফ রাখনে কি পহল কর রহে হ্যায়। হর হফতে কিসি না কিসি বিচ পর স্যাকড়ো যুবা সাথী ইকট্ঠা হো রহে স্বচ্ছতা সে সেবা কর রহে হ্যাঁ। দিল্লি মে বচ্চে ও যুবা লোগো কো কচরা অলগ অলগ রাখনে আর আপনে আশপাশ সফাই রাখনে কে লিয়ে জাগরুক কর রহে হ্যাঁ। পশ্চিম বঙ্গাল মে যুবা ছাত্র আর স্থানীয় লোকো কে সাথ মিলকর পিকনিক স্থলো পর বাজারো কে সফাই কর রহে হ্যাঁ। সাথিও ইন সভি প্রয়াসো মে এক বাত বহুত সহজতা সে দিখাই দেতি হ্যায়, কহিন শুরুয়াত এক ব্যক্তি নে কি ফির উসকে সাথ কুছ অর লোক আ গয়ে কারবা বাড়তা গয়া, ইহি তো জনভাগিদারি হ্যায়।
0: নেশামুক্ত ভারত অভিযানে যুব সমাজকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের যুবারা নেশা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তা একে অপরের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন।
2: আনে ওয়ালে দিনো মে ইস অভিযান কে তহত হেলথ চেকআপ অর ধ্যান শিবির জেসি গতিবিধিয়া ভি হোঙ্গি। জলদ হি হামারে অনেক পর্ব অর ত্যোহার ভি আনে ওয়ালে হ্যায়। ইস বার ত্যোহারো কি খুশিয়ো কে বীচ হাম আপনে আশপাশ ভি নজর ডালে। আগর কো যুবা কিসি গলত আদত কি ওর বড় রাহা হ্যায় তো উসে বাত করে। আগর কোই নশে সে বাহার নিকলনে কি কোশিশ কর রাহা হ্যায় তো উসকা সাথ দে। নশা মুক্ত যুবা বিকশিত ভারত কে ইস সংকল্প কো হাম সব মিলকর আগে বড়ায়ে।
1: আগামীকাল পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের 10 বছর পূর্ণ হচ্ছে। এর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকের ভারত সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি নিয়ে চলছে। গত 1 দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে যে সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার কড়া জবাব দেয়া হবে।
2: বিতে 1 দশক মে বালাকোট কি এয়ার স্ট্রাইক সে লেকর অপারেশন সিন্দুর তক ভারত নে বার বার ইয়ে স্পষ্ট সন্দেশ দিয়া হ্যায় কি আগর আতঙ্কবাদী ভারত পর আঁখ উঠায়েঙ্গে তো উসকা করারা জবাব দিয়া যায়েগা। আতঙ্কবাদী হামলো নে ভারত কো লম্বে সময় তক চোট পৌঁছাই হ্যায়। পহলে ভি হর আতঙ্কী হামলে কে বাদ পাকিস্তান পর কার্যবাহী কি মাঙ্গ হোতি থি। আব আজ কা ভারত আতঙ্কবাদ কে খিলাফ জিরো টলারেন্স পলিসি লেকর চল রাহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বর মাস অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সমর্পিত। সমাজকে অপুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করার লক্ষ্যে প্রধান

0: প্রধানমন্ত্রী অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
1: আঙ্গনওয়াড়ি কেন্দ্র আর পোষণ ট্র্যাকার সে ডিজিটালি জুড় গে হ্যাঁ, করিব 9 করোড় লাভার্থী ইসমে রেজিস্টার হো চুকে হ্যাঁ। ইসে বচ্চোঁ, গর্ভবতী মহিলাও আর স্তনপান করানে ওয়ালি মাতাও কি বেহতর দেখভাল সম্ভব হুই হ্যায়। হমে কুপোষণকে খিলাফ ইস লড়াই কো ইসি তরহ আগে লেকর জানা হ্যায়। হমে হমারে সমাজ কো কুপোষণ সে পুরি তরহ মুক্ত করনা হ্যায়।
2: আসন্ন উৎসবের মরশুমে আবারও ভোকাল ফর লোকালের মন্ত্র স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের দেশের প্রতিটি অঞ্চলেরই কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। এক জেলা এক পণ্য প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই আঞ্চলিক বিশেষত্বগুলিকে স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিশ্বের বাজারেও পৌঁছে দেওয়া।
1: হমারে দেশকে হর ক্ষেত্র মে এসি কই না কই বিশেষতা জরুর হ্যায়। কহিঁ কই খাস ফল হ্যায়, কহিঁ কই পারম্পরিক কলা হ্যায়, বন ডিস্ট্রিক্ট বন প্রোডাক্ট, ইনহি বিশেষতাওঁ কো আগে বড়ানে কা অভিযান হ্যায়। হমারা প্রয়াস ইহি হোনা চাহিয়ে কি হমারে গাঁও আর ছোটে শহরো কি ইয়ে পহচান সির্ফ স্থানীয় বাজার তক সীমিত না রহে, বে দেশ আর দূসরে হিস্সো তক পৌঁছে। ইসে ভোকাল ফর লোকাল অভিযান কো ভি বল মিলতা হ্যায়।
0: ভারত ও কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের আরও প্রসারে আগ্রহী। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেন কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ। আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে বলে ড জয়শঙ্কর সামাজিক মাধ্যমে জানিয়েছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছরের শেষ নাগাদ কানাডা সফরে যেতে পারেন বলে আগেই জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
2: কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, পর্যটন ক্ষেত্রের মূল লক্ষ্য হওয়া উচিত পর্যটকদের ভ্রমণস্থলে থাকার সময় বাড়ানো, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা এবং পর্যটকদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতাকে আরও উন্নত করা। আজ নতুন দিল্লিতে বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী শেখাওয়াত বলেন, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা এবং ভ্রমণের ধরনে পরিবর্তন এলেও পর্যটকেরা এখন শুধুমাত্র প্রচলিত দর্শনীয় স্থান দেখার বদলে আরও গভীর ও নিজস্ব অভিজ্ঞতার সন্ধান করছেন। এবছরের বিশ্ব পর্যটন দিবসের ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, আধুনিক পর্যটকেরা ভ্রমণের পরিকল্পনা করার ক্ষেত্রে প্রচলিত গাইডবুকের পরিবর্তে মোবাইল ফোন, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিভিন্ন পরিষেবা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর অনেক বেশি নির্ভর করছেন। অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী ন্যাশনাল ডিজিটাল ট্যুরিজম ট্র্যাক চালু করেন। এটি একটি উন্মুক্ত ডিজিটাল পরিকাঠামো ব্যবস্থা। এর মাধ্যমে পর্যটন সংক্রান্ত পরিষেবা ও গন্তব্যগুলি আরও সহজে খুঁজে পাওয়া, ব্যবহার করা এবং নির্ভরযোগ্যভাবে যাচাই করা সম্ভব হবে। এছাড়াও তিনি দেখো আপনা দেশ 2.0 প্রকল্পের সূচনা করেন। এর লক্ষ্য পর্যটনের জন্য প্রস্তুত কিন্তু তুলনামূলকভাবে অপরিচিত গন্তব্যগুলিকে জনপ্রিয় করে তোলা এবং দেশের বিভিন্ন পর্যটনস্থলে পর্যটকদের যাতায়াত আরও সুষমভাবে ছড়িয়ে দেওয়া।
0: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতায় পর্যটন শিল্পে বিনিয়োগকারীদের এক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে 12,530 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে পর্যটন মন্ত্রী জানিয়েছেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: মানবিক সহায়তার অংশ হিসেবে ভারত আফগানিস্তানের কাবুলের সরকারি হাসপাতালের জন্য জীবনদায়ী ওষুধ এবং চিকিৎসা সামগ্রী পাঠিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আফগান জনগণের জন্য ভারতের মানবিক সহায়তার ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা সবসময় বিশেষ গুরুত্ব পেয়ে আসছে।
1: নেপালের পশ্চিমাঞ্চলে তিব্বত সীমান্তের কাছে হিমলুং হিমালয়ের বেস ক্যাম্পে তুষার ধসের জেরে 10 জন নিখোঁজ বলে জানা গেছে। আবহাওয়ার অবনতি হওয়ায় পর্যটন কর্তৃপক্ষ ট্রেকার ও পর্বতারোহীদের অভিযান স্থগিত রাখতে বলেছে।
0: বাংলাদেশের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলির জন্য ব্যয় সাশ্রয়ী ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম বাসগৃহ নির্মাণের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সহজ শর্তে $100 মিলিয়ন ঋণ মঞ্জুর করেছে। এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে মহিলাদের। সুলভ আবাসন প্রকল্পের আওতায় এই ঋণ দেওয়া হবে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং তালিকাভুক্ত কিছু ক্ষুদ্র আর্থিক সংস্থার মাধ্যমে। এই ঋণ হবে দীর্ঘমেয়াদী এবং জামিনমুক্ত। স্বল্প আয়ের মানুষ এই অর্থে নিজের বাড়ি তৈরি ও মেরামত করতে পারবেন। মূলত তাঁদের কথা মাথায় রেখে এই প্রকল্প চালু করা হয়েছে, যারা আয়ের স্বল্পতার কারণে প্রাতিষ্ঠানিক ঋণদান প্রকল্পের বাইরে থেকে গিয়েছেন। 2031 নাগাদ প্রকল্পটির আওতায় অন্তত 40,000 পরিবারকে ঋণ প্রদানের লক্ষ্য রয়েছে। বন্যা, ঝড় কিংবা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকার মানুষ এর ফলে বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। $100 মিলিয়ন ঋণের মধ্যে $40 মিলিয়ন দেওয়া হবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ক্লাইমেট অ্যাডাপশন ফান্ড থেকে।
1: বাংলাদেশে 34 লক্ষ শিশুর জন্য

0: পুষ্টির সাম ও রুবেলা টিকাদান অভিযান শুরু করা হয়েছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক আজ ঢাকার নানা এলাকায় এই বিশেষ জাতীয় কর্মসূচির সূচনা করেছে। যেসব শিশু এখনও হাম ও রুবেলার প্রতিষেধক পায়নি তাদের চিহ্নিত করে টিকা দেওয়ার অভিযান চলবে 31 অক্টোবর পর্যন্ত। ছমাস পূর্ণ করে নতুন যেসব শিশু প্রতিষেধক নেওয়ার পর্যায়ে পৌঁছেছে তারাও এর অন্তর্ভুক্ত হবে।
1: তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে আজ প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের একদিনের সিরিজে 1-0 এগিয়ে গেছে। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 295 রান তোলে। জাস্টিন গ্লিপস 101, জন ক্যাম্পবেল 62 রান করেন। আমির জাঙ্গু 58 রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে কুলদীপ যাদব 4টি, প্রসিদ্ধ কৃষ্ণা 2টি, নীতিশ কুমার রেড্ডি 1টি উইকেট নিয়েছেন। রান তাড়া করতে নেমে বিরাট কোহলির অপরাজিত 17 রান ও অধিনায়ক শুভমান গিলের 17 রানের ওপর ভর করে ভারত 2 উইকেট হারিয়ে 50 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলি 139 রানে অপরাজিত থাকেন। এদিন একদিনের ক্রিকেটে 15,000 রানের মাইল ফলক স্পর্শ করেন বিরাট। 74 বলে 17 রান করে একদিনের ক্রিকেটে তার 55তম 100 রান পূর্ণ করেন কোহলি। অধিনায়ক শুভমান গিল করেন 110 রান। 10 ওভারে 40 রান দিয়ে 4 উইকেট নিয়ে কুলদীপ যাদব ম্যাচের সেরা হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ ও রস্টন চেজ 1টি করে উইকেট নিয়েছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার গুয়াহাটিতে।
0: এশিয়ান গেমস স্কোয়াশে ভারত আজ 2টো রূপ পেয়েছে। মহিলাদের বিভাগের ফাইনালে আজ অনাহত সিং মালয়েশিয়ার সিবাসাঙ্গারি সুব্রমণিয়ামের কাছে 4-11, 4-11, 7-11 সেটে হেরে যান। পুরুষ বিভাগের ফাইনালে অভয় সিংও মালয়েশিয়ার ইয়াইন ইও এনজির কাছে 9-11, 5-11, 5-11 হেরে গেছেন। মহিলাদের 200 মিটার ফাইনালে 1টি ব্রোঞ্জ পেয়েছে ভারত। হরিতা ভদ্র 23.2 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থানে দৌড় শেষ করেন। মহিলাদের 100 মিটার হার্ডল রেসের ফাইনালে নন্দিনী কোঙ্গান 6ষ্ঠ স্থানে শেষ করেছেন। পুরুষদের 200 মিটার দৌড়ে অনিমেষ কুজুর 5ম স্থান অধিকার করেছেন। মহিলাদের 400 মিটার হার্ডল রেসে 2 ভারতীয় ভিদ্যামে রামরাজ এবং অনু রাঘবন ফাইনালে উঠেছেন। পুরুষদের 400 মিটার হার্ডল রেসে সন্তোষ কুমার তামিলারাসন ফাইনালে উঠেছেন। 2টি ফাইনালই হবে আগামীকাল। পুরুষদের 800 মিটার দৌড়ে ভারতের মোহাম্মদ আফজাল পুলিক্কালাকাত এবং কৃষণ কুমার ফাইনালে উঠেছেন। পুরুষদের লং জাম্পে শ্রীশঙ্কর মুরলি এবং সালমান পাটুরাজ ফাইনালে উঠেছেন।
1: বক্সিংয়ে ভারত 3টি পদক নিশ্চিত করেছে। পুরুষের 80 কেজি বিভাগে ভারতের অঙ্কুশ সেমিফাইনালে উঠেছেন। তিনি আজ তাজিকিস্তানের সালিমভ নেক্রুজকে 5-0 ব্যবধানে হারিয়ে দেন। মহিলাদের 65 কেজি বিভাগেও ভারতের পারভিন উজবেকিস্তানের খামিদোভা নাভাকারকে 5-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। পুরুষের 90 কেজির বেশি ওজনের বিভাগে নরেন্দ্র থাইল্যান্ডের স্যাংটেপ আথাপাংকে হারিয়ে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন। হকিতে মহিলাদের 5ম ম্যাচে ভারত আজ সিঙ্গাপুরকে 7-0 গোলে হারিয়ে দিয়েছে। তীরন্দাজিতে ভারত আজ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। কম্পাউন্ড মিক্স বিভাগে ভারত সেমিফাইনালে উঠেছে। ভারতের সাহিল রাজেশ যাদব ও চিকিতা তানিপার্থী কাজাকস্তানকে 159-154 পয়েন্টে হারিয়ে দেন। সেমিফাইনালে ভারত 30শে সেপ্টেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে। মহিলাদের রিকার্ভ বিভাগে ভারত চীনা তাইপেইকে 6-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মহিলাদের ম্যানগ্রোভ সৃজনের উল্লেখ করে পরিবেশ সংরক্ষণের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জনগণনা ও নেশামুক্ত ভারত অভিযানে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান।
1: ভারতকে নিশানা করলে কড়া জবাব দেওয়া হবে। সার্জিক্যাল স্ট্রাইকের 10 বছর পূর্তি উপলক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি উল্লেখ করে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর।
0: প্রথম একদিনের ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে।
1: এশিয়ান গেমসে স্কোয়াশে 2টি রূপো, অ্যাথলেটিক্সে 1টি ব্রোঞ্জ ভারতের, বক্সিংয়ে 3টি পদক নিশ্চিত।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন হারানো দিনের গান। উপস্থাপনায় থাকব আমি পৌলমী ভট্টাচার্য।

সেপ্টেম্বর মাসের আজকে 27 তারিখ, সেপ্টেম্বর মাসের প্রায় শেষ সপ্তাহে তো দাঁড়িয়ে রয়েছি, শেষের দিকটায় দাঁড়িয়ে রয়েছি। আর দুর্গাপুজোর মেরাপ বাঁধা যেই শুরু হয়ে যায়, অমনি আমাদের মন তো প্রায় ঘরের মধ্যে টেকে না। আর আজকের দিনটা বিশেষ করে একটি বিশেষ দিন, আজ বিশ্ব ভ্রমণ দিবস। দুর্গাপুজোর আসন্ন দুর্গাপুজোর মেরাপ বাঁধার বাঁশের গন্ধ আর তার সাথে বাঙালির রক্তে অক্সিজেনের যোগান দিতে ঘর ছেড়ে বেরিয়ে পড়ার যে অভ্যেস, সেই অভ্যেস সবটা মিলেমিশে একেবারে অন্য এক মৌতাত তৈরি করে। শিমুলতলা ভাগলপুর ছাড়িয়ে দার্জিলিং আবু পাহাড়ের হদিশ তো স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের দিয়ে গেছেন তার ছুটির আয়োজন কবিতায়। গীতি কবিতার শব্দে কিংবা গল্পের মোড়কে এত এতবার এই বেড়ানোর প্রসঙ্গ বাঁশি বাজিয়েছে বাঙালির মনে যে সত্যি বলতে কি বাংলা গানের ভাঁড়ার একেবারে পূর্ণ। বাংলা গানের ভাঁড়ারে এই ভ্রমণের ছায়াটি কিন্তু বেশ চওড়া। আজকের হান্নদিনের গানের আসরে সেই সব বাংলা গানের কাছে আমরা ফিরব, যেখানে অবাক আনন্দে বেড়ানোর রসদটুকু চুপটি করে বসে থাকে, ঘরের চার দেয়ালের মধ্যে বাস করেও আমাদের কখনো কখনো সেই গান, সেই গানের কথা আমাদের টেনে নিয়ে যায় অন্য এক জগতে। আজ সেই সব গান দিয়ে হারানো দিনের গানের আসর সাজানো, আমি পৌলমী, আজ আপনার সঙ্গী পৌলমী ভট্টাচার্য।

এই গান জয় জয়ন্তী ছবির। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ বেড়ানোর জন্যে আসলে যে তল্পি গুছিয়ে বেরিয়ে পড়ার একটা কি দুরন্ত শৈশব ইচ্ছে আমাদের সবার মধ্যে লুকিয়ে আছে, বলা ভালো যে আমাদের সবার মধ্যে আসলে ওঁত পেতে আছে, সেইটে বোধ হয় আমরা সব সময় লক্ষ্য করি না। বিশেষ উপকরণের ধার ধারে না কিন্তু জীবন। মনে পড়ে যায় পথের পাঁচালির সেই প্রসঙ্গ, অন্য অন্য গাছপালার মধ্যে একটি বন্য সোঁদাল গাছ তাহার উপর শাখা পত্রে ছায়া বিস্তার করিয়া বাড়িয়া উঠিয়াছে। চৈত্র বৈশাখ মাসে আড়াই বাঁকির মোহনা হইতে প্রবহমান জোর হাওয়ায় তাহার পীত পুষ্পস্তবক সারা দিন রাত ধরিয়া বিস্তৃত বিদেশী শিশুর ভগ্ন সমাধির উপর রাশি রাশি পুষ্প ঝরাইয়া দেয়। সকলে ভুলিয়া গেলেও বনের গাছপালা সেই শিশুটিকে এখনো ভোলে নাই। বালক অপু অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল, তাহার ছয় বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূর আসিয়াছে। এতদিন ন্যাড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা, বড়জোর রানু দিদিদের বাড়ি, ইহাই ছিল তাহার জগতের সীমা। কেবল এক একদিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছা দেখিতে পাইত কুঠির ভাঙা জাল ঘরটা, আঙুল দিয়া দেখাইয়া বলিত, মা ওই দিকে সেই কুঠি। সে তাহার বাবার মুখে, দিদির মুখে, আরও পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে। আজ তাহার সেখানে প্রথম বেড়াতে আসা।

মেঘেঢাকা তারা ছবিতে নিতা জন্মদিনে বেড়াতে যায়, সঙ্গে তার দাদা, সঙ্গে তার বাবা। চারিদিকে জল ছাড়া ছাড়া ভূমি, চর ছাড়ানো সেই বিপুল প্রকৃতির কাছটিতে একেবারে বিনা উপকরণে তিনটি প্রাণ এসে দাঁড়িয়ে আছে। পরিচালক ঋত্বিক ঘটক, ধ্রুপদী চলনের সেই দৃশ্য বাঙালি জীবনের সার কথা হয়ে বাজে।

শ্যামল মিত্রের গলায় গান শুনছিলাম। আগন্তুক ছবিটি মুক্তি পেল 90-এর দশকে। সত্যজিৎ রায় বুনে দিলেন যে অসামান্য সংলাপ তার মোদ্দা কথাটি কূপমুণ্ডব হয়েও না। মিস্টার নো ওয়ানকে নিশ্চয়ই মনে আছে শ্রোতা বন্ধুদের, অর্থাৎ সেই মামা দাদু তাঁর নাতিকে বলে যাচ্ছেন, সংলাপ নিশ্চয়ই আলাদা করে আর উল্লেখ করবার দরকার নেই। সত্যজিৎ রায় একেবারে তার নিজের যে জীবন দর্শন, বিশ্ব

ভ্রমণের যে আত্মিক বীজটি তিনি রোপণ করে রেখেছিলেন নিজের ভেতরে, তাই যেন বারবার পাতা ফুল ফল সমেত ডানা মেনেছে তার চিত্রনাট্যে। রাজকীয় আরামায়াসে সেই কারণেই বোধহয় হাঁপিয়ে ওঠে গোপীবাঘা, পৃথিবী দেখতে বেরিয়ে পড়ে তারা। আগাগোড়া কুটিল কলহপ্রবণ অনুদার নিশ্চিন্দিপুরের সেই দিদি ঠাকরুনকে একটু মনে করুন। সর্বজয়া যখন গ্রাম ত্যাগ করছে, অর্থাৎ অপুরা যখন নিশ্চিন্দিপুর ছেড়ে চলে আসবে, কাশীর দিকে যাত্রা করবে, ঠিক সেই সময় এক ধামা আম নিয়ে সর্বজয়ার সঙ্গে সে দেখা করতে আসছে। তার আত্মকথনের যে সংলাপটি ধরা পড়ছে সেখানে এক আশ্চর্য উত্তরণের স্বীকারোক্তি রয়েছে। কি রয়েছে? সংলাপটি এইরকম: এই যে বছরের পর বছর এক জায়গায় মাটিতে খুঁটি পুঁতে বসে থাকা, এ কোনো কাজের কথা নয় নতুন বউ। এ মানুষকে বড় ছোট করে দেয়, এ আমি নিজেকে দিয়েই বুঝি। এবারে শুনব হীরক রাজার দেশে ছবিতে ব্যবহৃত পরপর দুটি গান, শিল্পী অনুপ ঘোষাল।

এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম মেটেনি শক্ত আছে যত হাড় সবই তো শক্ত এখনো ধকল সয় এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম মেটেনি শক্ত আছে যত হাড় সবই তো শক্ত।

0: দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার, কত কি শেখার,
1: সবই তো বাকি, কিছুই দেখা হয় নাই।
0: দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার, কত কি শেখার, ঘরে কেন বসে রয়েছি বেকার, ঘরে কেন বসে রয়েছি বেকার, আর কি সহ্য হয়, আর কি সহ্য হয়,
1: অসহ্য
0: এখনো।

সমরেশ বসুর কাহিনী অবলম্বনে তপন সিনহা নির্মাণ করলেন নির্জন সৈকতে। এখানে বেড়ানোর যে ইচ্ছে ছড়ানো রয়েছে তা ছবির গল্প ভাবনায় অন্য এক মোচড় আনে। বাঙালির অতি প্রিয় চেনা গন্তব্যের বালিয়াড়ি পেরিয়ে জীবন জিজ্ঞাসার সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন এখানে পরিচালক দর্শককে। আবার অতিথি ছবিতে রবীন্দ্র সৃষ্টির সেই অমোঘ টানকে ছবির পর্দায় যখন নিয়ে এলেন পরিচালক, বলা ভালো আবিষ্কার করলেন যেন চরাচরের সেই আশ্চর্যকে যেখানে তারাপদর নোঙর তোলা জীবন কিছুতেই থিতু হতে চায় না। চেনা পলিমাটির চেয়ে অনেক বেশি আনন্দের গল্প শোনায় তাকে চিরকালীন দুরন্ত বিশ্ব নিখিল। সেখানে ধরা দিয়েছি আকাশেরও পাখি, সে পাখিও বেশি দিন খাঁচায় থাকে না, তার ডানা সবসময় আকাশের জন্য উন্মুখ। এ তো গেল তপন সিনহার ছবির কথা। আর সেই ছবির প্রসঙ্গ যখন এলো তখন সেই ছবির দৃশ্য এবং ওই চিরায়ত যে জীবন খাঁচায় বন্দি, যে জীবন গণ্ডিবদ্ধ, সেখান থেকে কোথাও বোধহয় হাঁপ ছাড়ার জন্যে আমাদের এই যে আঁকুপাকু, সেই সবটাই বাসা বেঁধেছে যে গানে। সে গানে গতির কথা তো থাকবেই। সেই গান শুনে নি সতীনাথ মুখোপাধ্যায় উৎপলা সেনের দ্বৈত কণ্ঠে।

70-এর একেবারে প্রথম দিকে পীযূষ বসুর পরিচালনায় মুক্তি পেল বিকালে ভোরের ফুল। উত্তম কুমার, সুমিত্রা মুখোপাধ্যায় অভিনীত ছবি। ব্যস্ত ওয়ার্ক শিডিউলের মধ্যে থেকে ছুটি নিয়ে বেড়াতে যাচ্ছেন এখানে একজন লেখক। অন্যদিকে বাসভর্তি ছাত্রীদের হই হই আমোদ, মিলেমিশে একেবারে একাকার হয়ে গেল একটি প্রেম কাহিনীর বুননে। এখানেও কলম সমরেশ বসুর। এই কাহিনীর শেষে রয়ে গেল এক অমলিন অপেক্ষা, যার শুরুটা হয়েছিল সমুদ্রের ঢেউ ভাঙা আখ্যানে। আসলে বাঙালি জীবনের চেনা মুখে এমন নির্জন রোম্যান্টিক উপাদান এতটাই ভিড় করে আছে যে বাংলা বেসিক গানের ভাঁড়ারে যদি আমরা একবার উঁকি দেই তাহলে একসঙ্গে অনেকগুলো মণিরত্ন দেখতে পাব। তারই মধ্যে থেকে একটি শুনব যে গানের সঙ্গে অনেক মানুষেরই জীবন শুরুর খেয়া তড়িটি তৈরি হয়ে থাকে। শিল্পী পিন্টু ভট্টাচার্য।

জানিয়ে দিই আগামীকাল হারানো দিনের গানের প্রস্তুতির কথা। তাঁর কণ্ঠসঙ্গীতের সুরের মায়ায় আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে, জুঁই সাদা রেশমে জোছনায় গান আর গল্পে রাত কেটে যায়। তাঁর কণ্ঠনিঃসৃত সুরের আহ্বানে আধার রাতের শেষে সূর্য উঠেছে কিমিকি দিয়া, আর গাছের পাতায় রোদের সেই ঝিকিমিকি সকলকে চমকে দেয়। তাঁর গাওয়া প্রার্থনা সঙ্গীতের সুর মূর্ছনায় মঙ্গল দ্বীপ জ্বলে ওঠে, অন্ধকারে দুচোখ আলোয় ভরে যায়। তিনি কোকিল কণ্ঠী সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আগামীকাল লতা মঙ্গেশকরের 97তম জন্মজয়ন্তীতে হারানো দিনের গান অনুষ্ঠানে শুনবেন তাঁর সম্পর্কে জানা অজানা কিছু কথা ও চিরস্মরণীয় কিছু গান। সঙ্গে থাকবেন অরিজিৎ ঘোষ। আজকের হারানো দিনের গানে আজ 27 সেপ্টেম্বর, আজ বিশ্ব ভ্রমণ দিবস, বাংলা গানের ভাঁড়ারে ভ্রমণ প্রসঙ্গ। ওই যে বলছিলাম মণিমুক্তোর মতন ছড়িয়ে আছে, আর সেই মণিমুক্তোর কাছে আমাদের আজ ফিরে যাওয়া। সেকালের বাঙালির শরীর সারাতে হাওয়া বদলের নিদান একেবারে শরৎ বনফুল হয়ে বিভূতিভূষণ দয়, অর্থাৎ বিভূতিভূষণ মুখোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুজনের রচনার কথাই বলছি, সৃষ্টির পাতায় পাতায় ছড়ানো রয়েছে। সেই আদল যে বাংলা বেসিক গানের সুরে এবং কথায় অন্য মাদকতা সংযুক্ত করবে তা তো বলাই বাহুল্য। আজকে শুরুতেই বলেছিলাম ভাগলপুর, মধুপুর, শিমুলতলা, এই নামগুলো কত অজানা গল্পের যে শিকড়ের কাছে আমাদের পৌঁছে দেয়, সেই রকম একটি গান এই মুহূর্তে শিল্পী শ্রাবন্তী।

তরুণ মজুমদার তাঁর দাদার কীর্তি থেকে ভালোবাসা ভালোবাসা ছবি পর্যন্ত বাঙালির যৌথ যাপনের আড়ালে বড় জীবন্ত করে আঁকলেন বাক্স বেডিং নিয়ে ফ্রেন যাত্রার ছবি। সে এক অন্য জগৎ। আবার সমরেশ বসুর রচনা অমৃতকুম্ভের সন্ধানে কিংবা কালিকানন্দ অবধূতের মরুতীর্থে হিংলাজের পরতে পরতে ভিন্ন স্বাদ। পাহাড় নদী মরুপথের বিচিত্র গতি আসলে জীবনের যে বার্তাটির কাছে আমাদের পৌঁছে দেয় তা আসলে অখণ্ড আনন্দেরই সার কথা, তাকে অস্বীকার করবার কোনো উপায় নেই।

বেড়াতে যাওয়ার আনন্দটুকুর মধ্যে কোথাও বোধহয় হারিয়ে যাওয়ার বা নিজেকে হারিয়ে ফেলার সুখটুকু লুকিয়ে আছে। আর সেই সুখের নির্যাসটুকু যখন সলিল চৌধুরী তার গানে এনে দিলেন, তখন বাঙালির মন শিশুরের কাছে কান পাতবে না তা হয় কেমন করে? হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আরও একটি গান।

হারিয়ে যাওয়া আর হারিয়ে ফেলার মধ্যে নিজেকে হারিয়ে ফেলা, ভ্রমণের আনন্দটুকু জড়িয়ে আছে আর জড়িয়ে আছে আশ্চর্য সুরের জাদু। আসলে আমরা বেড়াতে গেলে বা বলা ভালো নিজের গণ্ডির বাইরে প্রকৃতির কাছাকাছি গেলে প্রকৃতির নিজের গানের কাছে বোধহয় কান পাতি, যেমন ঝর্ণার ঝরঝর শব্দ, বাতাসের, গাছের পাতার গল্প, সমুদ্রের গর্জন, কখনো বা অচেনা পাখির ডাক। প্রকৃতির তো নিজের এক কিছু সুর আছে, নিজের কিছু কথা আছে। সেই কথার কাছে, সেই সুরের কাছে আমরা যখন কান পাতি, তখন আমাদের মনের ভেতরে এক গানের জন্ম হয়। সেই গান জাগিয়ে তোলে আমাদের ঘুমিয়ে থাকা অনুভবকে। তাই সুর আর সফর একই সঙ্গে যেন হাত ধরাধরি করে হাঁটে। মন আর আত্মার এক আশ্চর্য প্রশান্তি, সেজন্যই বোধহয় আমরা ভ্রমণ বিষয়টি যখনই সাহিত্যের খাতায় উঠে আসে তখন তার এক আশ্চর্য সৌন্দর্য তৈরি হয়, সেখান থেকে চোখ ফেরানো যায় না। বলা ভালো সেখানেই আমরা ডুব দিয়ে আরও একটু করে নতুন করে হয়ে উঠি, নিজেকে নতুন করে নেই। আজ হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অনেকগুলো গান শুনলাম, আরও একটি গান শুনবো।

সত্যজিৎ রায়ের সোনার কেল্লা ছবিতে হাওড়া থেকে ট্রেন ছাড়ছে ফেলুদার, সেই সঙ্গে অনবদ্য সেই থিম, আর আমরাও মনে মনে উঠে পড়ছি সেই ট্রেনে। রাজস্থানের সার্কিট হাউস থেকে বেনারসের ঘাট আমাদের তখন মুখস্থ, সেই ছিল আমাদের দিন। তো সেই বেলা অবেলা কালবেলা এখন আর নেই, কেটে গেছে অনেকগুলো দিন। এখন ইন্টারনেটের দৌলতে দুনিয়া একেবারে হাতের মুঠোয়, তবু আমাদের আজও মানুষ ভ্রমণের জুড়ি মেলা ভার। উত্তর মেরু দক্ষিণ মেরু হয়ে আফ্রিকার জঙ্গল আর ইউরোপের গ্রাম নগর তোলপাড় করবার স্বপ্ন কিন্তু চট করে মরে না। মার্ক টোয়েনের সমাধিতে বসে আমরা বর্গির কথা ভাবতে ভালোবাসি। সময় পাল্টায়, চেহারা বদলে বদলে যায় বাইরে থেকে, কিন্তু মনটা হারায় না, সে খালি গান খোঁজে, যে গানে আসলে সে প্রাণের কথা খুঁজে পায়। বিশ্বভ্রমণের গলিপথ আঁকা থাকে যে গানের অলক্ষে, সেই গানকে এখনও মুঠিতে নিয়ে চোখ মেলে দেখতে বড় ইচ্ছে হয়। আজকে হারানো দিনের গানের প্রায় শেষের দিকটায় এসে গেছি, সেই রকম একটি গান আজকে শেষ প্রান্তে থাকবে শিল্পী ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকার গলায় এই গান শুনতে শুনতে আজকের হারানো দিনের গানের আসর থেকে বিদায় নেব। আজকের হারানো দিনের গান নিয়ে আপনার সঙ্গী ছিলাম এতক্ষণ পৌলমী ভট্টাচার্য।

এতক্ষণ শুনছিলেন হারানো দিনের গান, উপস্থাপনায় ছিলেন পৌলমী ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশের সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 হয়ে 34 সেকেন্ড এবং বাংলাদেশের সময় রাত 12:29 হয়ে 47 সেকেন্ড। একটু পরে শুনবেন DTH পরিষেবার অনুষ্ঠান।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন আধুনিক গানের অনুষ্ঠান। প্রথমে রাঘব চট্টোপাধ্যায়, গীতিকার সুমিত সমাদ্দার, সুর দিয়েছেন চিরদীপ দাশগুপ্ত।

আধুনিক গানের অনুষ্ঠান শেষ হল। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবারে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন অন্তহীন ছায়াছবির গান। প্রথম গানটি শানির কণ্ঠে।

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের ছবি আনন্দ আশ্রম, প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে।

মোর স্বপ্নেরই সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না কো।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এ পর্যন্তই। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে নজরুল গীতি, শিল্পী রামানুজ দাশগুপ্ত।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ এফএম রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী আই ভি বন্দ্যোপাধ্যায়। শুনবেন রাগ বৈরাগী ভৈরব। খেয়াল পরিবেশনায় আই ভি বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন খেয়াল, বৈরাগী ভৈরব রাগে পরিবেশনায় আইভি বন্দ্যোপাধ্যায়। প্রভাতিতে এরপরে শুনবেন সারেঙ্গি, শিল্পী পঙ্কজ মিশ্র। শুনবেন রাগ টোড়ি, তবলায় ইমন সরকার। পঙ্কজ মিশ্রর পরিবেশনায় সারেঙ্গি, রাগ টোড়ি।

0: এতক্ষণ শুনলেন সারেঙ্গি, পরি রাগে পরিবেশনায় পঙ্কজ মিশ্র। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: সারাদিন

107 মেগাহার্জ FM রেইনবো এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের আনন্দধ্বনির প্রথম শিল্পী রমা মণ্ডল।